বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:58। আজ শনিবার 27 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 25 মুহররম 1448 হিজরি, 11 জুলাই 2026 খ্রিস্টাব্দ। প্রকৃতিতে এখন বর্ষা ঋতু। প্রিয় শ্রোতা, শুরু হল আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি আসমাউল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন এলিজা আক্তার এবং অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Bethar, broadcasting on the morning of Saturday, the 27th of Ashur, the 25th of Muharram, and July the 11th. The news read by Nausheen Farhan Noor. First, the headlines. Prime Minister Tariq Rahman asked administration and BNP men to stand by flood-affected people. Army deployed in Chottogram to tackle flash flood. Due to the flood situation, today's HSE and equivalent examination of Chottogram Education Board postponed. Politics is not just process of enjoying power, it is means of changing fate of people, comments Information and Broadcasting Minister. July Memorial Museum will be open soon, says Culture Minister. US and Iran agree to continue talks, but ceasefire is over, says Donald Trump. And in FIFA World Cup, Spain moved to semi-finals, beating Belgium. Norway will take on England in third quarter-final tonight. Now, the details. Prime Minister Tariq Rahman has directed the administration and the party leaders and activists to stand by people affected by floods caused by heavy rainfall across the country and ensure coordinated relief and rescue efforts. Throughout the day, the Prime Minister spoke with the deputy commissioners, superintendents of the police, and the civil surgeons of the several flood-hit districts to review the latest situation. Additional Press Secretary Atiku Rahman Rumen informed this yesterday. The Prime Minister also spoke with the ministers, secretaries and the senior officials of the Ministry of the Disaster Management and the Relief and the other relevant ministries and instructed them to strengthen rescue, relief, medical and rehabilitation activities in a coordinated and affected manner. Atiku Rahman Rumen said Tariq Rahman assigned State Minister for Power and Energy Anindo Islam Omit to coordinate overall rescue, rehabilitation and the medical operations in the flood-affected district. The Prime Minister will visit Chottogram today along with the State Minister for Disaster Management and the Rally Muhammad Iqbal Hussain and other officials to overseas to the situations on the ground. According to the officials, floodwaters have started receding in several areas, although the overall situation is still being closely monitored. The Prime Minister instructed the authorities to pay special attention to women and children in the affected areas, particularly pregnant women. Tariq Rahman also directed law enforcement agencies to remain on maximum alert to prevent theft, robbery and other crimes that could occur by taking advantage of the disaster. Heavy rainfall triggered by a low-pressure system along with the water flowing down from the upstream areas has caused short-term flooding in the several districts of the country over the past several days. Water levels in the country's major rivers continue to rise. Intermittent rain continue in the capital, causing waterlogging in the several areas. In Chottogram district, heavy rainfall, upstream flood waters and waterlogging have left at least 4,50,000 people stranded. In response to the situation, the district administration has cancelled all types of leave, including weekly holidays, for its officials and staff. The army has been deployed in Chottogram under the aid of the civil power framework to assist the civil administration in responding to the flash floods triggered by the heavy rainfall and hill runoff. ISPR issued an official statement in this regard yesterday. It said the deployment follows an emergency request from the Chottogram District's Deputy Commissioner. Troops from the Army's 10 Infantry Divisions and the 24 Infantry Divisions are conducting search, rescue and the relief operation in several flood-hit upazila. Due to the adverse weather conditions and the worsening flood situation, all HSE and the equivalent examinations under the Chottogram Education Board schedule for today has been suspended. Chottogram Education Board informed this yesterday. It said, due to adverse weather condition and the flood situation, the ICT exam to be held in the five district under the jurisdictions of the Chottogram Board has been postponed. The revised schedule of the postponed exam will be announced later. This is Bangladesh Bethar giving you the news. Information and Broadcasting Minister Zahiruddin Chopun has said, politics is not just a process of enjoying power, but a process of changing the people's fate. He made the remarks while speaking as a chief guest at the closing ceremony of the month-long tree plantation program at Borishal University on the occasions of the 45th martyrdom anniversary of Shahid President Ziaur Rahman. The Information and Broadcasting Minister said, Prime Minister Tariq Rahman has proven that politics is not merely a process of enjoying power. Culture Affairs Minister Nithai Roy Chaudhary has said the July Memorial Museum will be opened very soon. He said this to the newsmen after visiting Kumila's Moinamuthi Museum and Shalbon Bihar yesterday. The minister said all necessary preparations have been completed and the new management committee constituted in this regard. U.S. President Trump says Tehran and U.S. have agreed to continue talks, but he communicated to Iran that the ceasefire is over. After 2 days of the deadly strikes between the U.S. and Iran, Qatari negotiators are in Tehran in an attempt to get diplomacy back on track. Washington is said to be pushing for a public statement that Iran will not fire at the commercial vessels passing through the Strait of Hormuz. World Cup football and Spain move into the semi-finals after beating Belgium by 2-1 and the second quarter-finals at Los Angeles last night. Meanwhile, Norway will take on England in the third quarter-final at Miami at 3 a.m. Bangladesh time tonight, while Argentina will face Switzerland in the fourth and the last quarter-final at Kansas 7 a.m. tomorrow morning. Cricket and Bangladesh will take on host Zimbabwe in the third and the last ODI match in Harare today. The match is scheduled to start at 1:30 p.m. Bangladesh time. Bangladesh Bethar will air the running commentary of the match. Zimbabwe have already owned the three-match series by taking 2-0 lead. Dhaka Meteorological Office says, under the influence of the active monsoon, heavy to heavy rainfall is likely to occur at places over Rongpur, Rajshahi, Moymensingh, Dhaka, Khulna, Borishal, Chattogram and Sylhet Division till 10 this morning. Due to the heavy rainfall, temporary waterlogging may occur at places over Dhaka and Chattogram metropolitan areas, and landslides may occur at places over the hilly region of Chattogram Division. Dhaka Meteorological Office further said the well-marked low over the northwest Madhya Pradesh and the adjoining area weakened into the low pressure area and now lies over the central Uttar Pradesh and adjoining area. It is very likely to weaken gradually. Sea pressure gradient persists over the North Bay and adjoining areas. Squally weather may affect the maritime ports, North Bay and the adjoining coastal areas of Bangladesh. Ports of Chattogram, Cox's Bazar, Monga and Pyra have been advised to keep hoisted Local Cautionary Signal No. 3. Repeat, Local Cautionary Signal No. 3. All fishing boats and trawlers over the North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south, southeasterly gusty or squally wind at the speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Dinajpur, Tangail, Moymensingh, Dhaka, Faridpur, Jessore, Kushtia, Khulna, Borishal, Potuwakhali, Nuwakhali, Kumila, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to host cautionary signal number 1. To end the news, the main points once again. Prime Minister Tariq Rahman asked administration and BNP man to stand by flood-affected people. Army deployed in Chattogram to tackle flash flood. Due to the flood situation, today's HSE and the equivalent examinations of Chattogram Education Board postponed. Politics is not just process of enjoying power, it is means of changing fate of people, commands Information and Broadcasting Minister. July Memorial Museum will be open soon, says Culture Minister. U.S. and Iran agree to continue talks, but ceasefire is over, says Donald Trump. And in FIFA World Cup, Spain moved to the semi-final, beating Belgium. Norway will take on England in third quarter-final tonight. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: বাংলাদেশ বেতার।
2: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সরকারি দপ্তর ও সরকারের উন্নয়ন প্রকল্পে দলীয় কোনো সিন্ডিকেট চলবে না। বিএনপি ক্ষমতায় থাকায় দলের নেতাকর্মীরা কিছু সুবিধা পেতে পারেন, তবে এমন কোনো সুবিধা দেওয়া হবে না যাতে সরকারের বদনাম হয়। তিনি গতকাল ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, কোনো চাঁদাবাজ হাসপাতালে এসে চাঁদাবাজি করলে তা হয়তো তার ব্যক্তিগত লাভের বিষয় হতে পারে, কিন্তু এর দায় সরকার নেবে না। এ ধরনের কর্মকাণ্ডের কারণে সরকারের উপরে যে কালিমা লাগবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি আরো বলেন, অপরাধী সে দলের যত বড়ই নেতা হোক না কেন, তার পরিচয় একটাই, সে অপরাধী। কেউ যদি মনে করেন আওয়ামী লীগ লুটপাট করেছে আর সেই খালি জায়গায় গিয়ে তিনি নিজে বসবেন, তাহলে তিনি ভুলের স্বর্গে বাস করছেন। দলের বদনাম হয় এমন কোনো কাজ কোনো দলীয় নেতাকর্মীর কাছ থেকে মেনে নেওয়া হবে না। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, 50 শয্যার হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে, পাশাপাশি হাসপাতালে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কিছু পরিকল্পনা গ্রহণ করছে। এ জনপদের মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রাশেদ আল মামুন সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা শীর্ষক এক মত বিনিময় সভা আজ সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এতে প্রধান অতিথি এবং সংসদ সদস্য আজিজুল বাড়ি হেলাল, মোহাম্মদ আলী আসগর লবি, আমির এজাজ খান ও সংসদ সদস্য মিসেস ফাহমিদা হক, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি বিশেষ অতিথি থাকবেন। কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক মিজহুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম সহ খুলনা অঞ্চলের সর্বস্তরের জনপ্রতিনিধি, উন্নয়ন ও গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল নগরীর বিভিন্ন জলাবদ্ধ স্থানসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি নগরীর নয়াবাটি, বিজিবি কার্যালয় ও সিএসডি গোডাউনের সম্মুখে, বাস্তুহারা দীঘির মোড়, দৌলতপুর পাবলা কেশবলাল রোড সহ 30 ও 31 নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্লুইস গেট এবং বটিয়াঘাটার নারকেলবাড়িয়া খাল, ক্ষেত্রখালী খাল, মতিয়াখালী খালের পানি প্রবাহ পরিদর্শন করেন এবং পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। পরিদর্শনকালে প্রশাসক বলেন, কোথায় কোথায় পানি আটকে থাকার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে তা চিহ্নিত করার চেষ্টা করছি। আগামী বর্ষার পূর্বেই চিহ্নিত সমস্যার সমাধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ড্রেনেজ প্রকল্পের কাজ চলমান থাকায় কিছু কিছু স্থানে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পটি সমাপ্ত করতে বাস্তবতার নিরিখে ব্যবস্থা নেওয়া হবে। জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির আওতায় নগর সংলগ্ন কিছু খাল খনন করার পরিকল্পনা রয়েছে। প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাসুদ করিম, কনজারভেন্সি অফিসার মোহাম্মদ ওহিদুজ্জামান খান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ ওবায়দুল্লাহ খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার ও জলমা ইউনিয়নের চেয়ারম্যান শেখ আশিকুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় খুলনার খানজাহান আলী থানা ও ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গতকাল যোগীপুল ইউনিয়নে টানা কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধ বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পানি প্রবাহ স্বাভাবিক করতে এ সময় বিভিন্ন ড্রেন ও খাল পরিষ্কার করা হয়। পরে 7 নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া ও 9 নম্বর ওয়ার্ডের জলাবদ্ধ এলাকায় অসহায় ও পানিবন্দী প্রায় 700 পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ভারী বৃষ্টিতে যশোর পৌরসভার পানিবন্দী মানুষের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে গতকাল জেলা ও নগর বিএনপির নেতৃবৃন্দ পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার বিতরণ করেন। যশোর পৌরসভার রায়পাড়া, শঙ্করপুর, বেজপাড়া, আনসার ক্যাম্প, টিবি ক্লিনিক মোড়, খড়কি, আদর্শপাড়া সহ পানিবন্দী সকল এলাকার মানুষের মাঝে খাবার বিতরণ করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসামুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। খুলনার রূপসার শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি পনেরো দলীয় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় টিএসবি ইউনিয়ন 1-0 গোলে আজগাতি ইউনিয়নকে পরাজিত করেছে। জেলা পরিষদের চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে মধ্য উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়, বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 10টা পর্যন্ত খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের গান শোনার জন্য। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন নার্গিস পারভিন, গানের কথা লিখেছেন মুন্সী ওয়াদুদ।

প্রিয় শ্রোতা, এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ও শাহিদা আক্তার নেলি। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেশের গান শুনলেন।
1: সকাল 8:30 বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের আধুনিক গান শোনার জন্য। অনুষ্ঠানের প্রথম গানটি শুনব অঞ্জন চক্রবর্তীর কণ্ঠে। গানটি গীতিকার ইউনুস আলী মোল্লা এবং সুরকার অপূর্ব রায়।

আঞ্জুমান আরা লামিয়ার কণ্ঠে শুনবে অনুষ্ঠানের এবারে গানটি। গানটির রচয়িতা ডক্টর পিয়ার মোহাম্মদ এবং সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

বর্ণালী অনুষ্ঠানের এবারের গানটি শুনব রেজওয়ানা সাফরিনের কণ্ঠে। গানটির রচয়িতা ডক্টর পিয়ার মোহাম্মদ এবং সুরকার শাহ আলম বাদল।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসতবাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনতে পাচ্ছেন বর্ণালী অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের গা আধুনিক গান, এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে এবং একই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠানের এবারের গানটি শুনব ড্যানিয়েল সুজিত বোসের কণ্ঠে। গানটির গীতিকার অহিদুল আলম মানি এবং সুরকার শেখ আলী আহমেদ।

এবারে লাকি আখন্দের কণ্ঠে শুনব বনের অনুষ্ঠানের সবশেষ গানটি। গানটির রচয়িতা অশোক কুমার দে এবং সুর করেছেন শিল্পী নিজেই।

এই গানটির সাথে শেষ করছি বর্ণালী স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান সকাল ৯টা বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কামরুজ্জামান পিন্টু। ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায় সারাদিন তিনি বন্যা কবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। তিনি উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন এসব তথ্য জানান। তিনি বলেন, বন্যা কবলিত জেলাগুলোতে উদ্ধার, পুনর্বাসন ও চিকিৎসা সহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হুসেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আজ চট্টগ্রামে যাবেন। আতিকুর রহমান রোমন আরও জানান, কয়েকটি এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা, তবে পরিস্থিতি এখনও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বন্যাকবলিত এলাকার নারী ও শিশু, বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি বিশেষ যত্নশীল থাকার নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় 10টি পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন গতকাল এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর নির্দেশিত 10টি পদক্ষেপগুলোর কথা তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক দুর্যোগ কবলিত এলাকার খোঁজখবর নিচ্ছেন এবং সংশ্লিষ্টদের পরিস্থিতি তদারকি করার নির্দেশ দিয়েছেন। মাহাদি আমিন জানান, দুর্যোগ কবলিত এলাকায় ইতোমধ্যে 1057টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, সেখানে 12,000-এরও বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। জিআর কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 5টি জেলার জন্য 2,15,00,000 টাকা নগদ অনুদান এবং 3,450 মেট্রিক টন চাল দুর্গতদের কাছে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন ও 24 পদাতিক ডিভিশন বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আজ অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক আদেশে বলা হয়, আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম বোর্ডের আওতাধীন 5 জেলা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলায় অনুষ্ঠেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-0 গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। ক্রিকেট আজ হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 1:30টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল 10টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় বিভিন্ন স্থানে ভূমিধ্বস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, যে যেখান থেকে শুনছেন আমাদের এই অনুষ্ঠান, সবাইকে জানে অনেক অনেক প্রীতিয় শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি রূপালীর আয়োজনে। রূপালী মানে আপনাদের সাথে ফোনে কথা বলা, আপনাদের সাথে আপনাদের পছন্দের গান, এছাড়া রয়েছে আপনাদের চিঠির গান। আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকব আমি ফাল্গুনি আক্তার এবং আসমাল হুসনা, আর প্রকৌশল দায়িত্বে রয়েছেন অভিজিৎ মণ্ডল। প্রথমেই নিচ্ছি চিঠি। একটি চিঠি আছে আমাদের আজকের এই আয়োজনে। চিঠিটি লিখেছেন মোহাম্মদ লুৎফর জোয়ারদার, বড়খোলা পাংশা রাজবাড়ি থেকে। সাথে রয়েছেন রেজাউল আলম ঝন্টু, কাশিম সর্দার টিউলি, আব্দুর রহমান এবং পলাশ। সবাই মিলে শুনতে চেয়েছেন অবুজ হৃদয় ছায়াছবি থেকে সাথী মোরা দুজন দুজনার, সাবিনে ইয়াসমিন ও আবিদা সুলতানার কণ্ঠে। তো বন্ধু, আর দেরি নয়, চলুন শুনে আসি আপনাদের পছন্দের গানটি।

বন্ধুরা, আপনাদের পছন্দের গান দিয়ে শুরু করলাম। আর আপনারা আমাদের কাছে চিঠি পাঠাতে পারেন রূপালী আপ্রজত্লা আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। আর এছাড়া রয়েছে আমাদের সাথে ফোনে কথা বলার জন্য 01974121970 এই নম্বরে আমরা ফোনে কথা বলবো। তার আগে চলুন আবারও শুনে আসি আপনাদেরই পছন্দের গান। এবারে শুনবো কলমি লতা ছায়াছবি থেকে সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে গান। শুনতে অনুরোধ করেছেন মিলনবাবু বয়রাবাজার খুলনা থেকে। তো বন্ধু, এই গানটি আপনার জন্য।

সুপ্রিয় শ্রোতা, আপনার রূপালীর আয়োজনে ছায়াছবির গান শুনছেন। এবারে শুনবো আমরা লক্ষ্মীবধূ ছায়াছবি থেকে গান সাবিনা ইয়াসমিন ও ইন্দ্রকিশোরের কণ্ঠে। আর গানটি শুনতে অনুরোধ করেছিলেন দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। আর বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য চলে যাব ফোন ইনে। আপনারা ফোন করতে পারেন 01974121970 এই নম্বরটিতে। ফোন করে আপনার নাম এবং ঠিকানা বলে আপনার অনুরোধের কথা আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা, আরও একবার নাম্বারটি জানিয়ে দিচ্ছি, 01974121970 এই নম্বরে আমাদের সাথে সরাসরি আপনারা কথা বলতে পারেন, আপনার অনুরোধের কথা আমাদেরকে জানাতে পারেন। তো ফাল্গুনি, ফোন আসতে আসতে আমরা কিন্তু বন্ধুদের সাথে কয়েকটি কথা শেয়ার করে নিতে পারি। যেমন খুব কিন্তু বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন ধরেই, রাস্তাঘাট অনেক পিছিল হয়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটছে। তো সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে চলাচলের ক্ষেত্রে। তো ফোনও চলে এসেছে, প্রথমে কে রয়েছেন আমাদের সাথে?
1: হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, কে বলছেন?
2: ভালো আছেন?
1: জি ভাই, অনেক ভালো আছি, কে বলছেন?
2: কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম, থানা মগজ জেলা বাগেরহাট থেকে।
0: ইব্রাহিম, বাগেরহাট থেকে?
2: জি
0: জি। বন্ধু বলুন।
2: গান শুনতে সহজ হয়েছে, পলাশের কণ্ঠে আশপাশের কেন্দ্রে
0: ছায়াছবি।

0: ফোন করার জন্য সাথেই থাকুন। অবশ্যই আপনার পছন্দের ছায়াছবি থেকে পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। শ্রোতা বন্ধুরা, ফোন ইনে কথা হচ্ছে আপনাদের সাথে, এবারে কে রয়েছেন?
1: হ্যালো,
2: ওয়ালাইকুম
1: আসসালাম।
2: আবু ভালো আছেন?
1: এই তো ভাই, অনেক ভালো আছি। কে বলছেন?
2: অনেক ভালো থাকেন, দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর পালওয়ান, সভাপতি কাশ্মীরা বাজার জেলা বরগুনাপু।
1: আচ্ছা জি ভাই, বলুন।
2: আপু আমি গান শুনতে চাচ্ছি, ছবি নাগরদোলা। নাগরদোলা ছবি থেকে রবীন্দ্রনাথ রায়ের কণ্ঠে শোনাবেন, তুমি আর একবার আসিয়ে যাও মোরে কান্দাই, আমি মনের সুখে একবার কাটতে চাই।
1: আচ্ছা
0: ঠিক আছে বন্ধু, জাফর পালওয়ান ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন, অবশ্যই আমরা শোনাতে চেষ্টা করব।
1: আচ্ছা আজকে নাগরদোলা নাগরদোলা ছবির গান রয়েছে আমাদের আজকে লিস্টে, চেষ্টা করব পছন্দের গান শোনানোর।
0: নিয়ে নিচ্ছি পরবর্তী ফোন কলটি, এবারে কে রয়েছে আমাদের সাথে? জি জি, আমরা সবাই ভালো আছি বন্ধু, আশা করছি আপনিও ভালো আছেন। জি জি ঠিক আছে, এছাড়া ছবির গান শুনতে চান তাই তো? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধু, সাথেই থাকুন, অবশ্যই চেষ্টা করব। প্রিয় শ্রোতা, সরাসরি ফোন ইন পর্বে আপনাদের সাথে কথা হচ্ছে 01974-121-970 এই নম্বরটিতে। আরো একজন বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন, কে রয়েছেন?
1: শুভ সকাল ভাইয়া, কে বলছেন? জি
0: হ্যাঁ, সবসময় সাথে থাকুন থাকবেন সেটি আশা করছি। হ্যাঁ ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। আজকে কোন গানের অনুরোধ রয়েছে বন্ধু? স্বপ্নের পৃথিবী। আচ্ছা ঠিক আছে বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য, সাথে থাকুন। প্রিয় শ্রোতা, সরাসরি ফোন ইনে কথা বলে আপনাদের অনুরোধগুলো জেনে নিচ্ছি, এবারে কে রয়েছেন?
1: ওয়ালাইকুম আসসালাম।
3: আপামনি ভালো আছেন?
1: জি ভাই অনেক ভালো আছি আমরা, কে বলছেন?
3: আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধারামারা থেকে আপু।
1: জি
3: ছায়াছবির নাম ভালোবাসার ঘর, ভালোবাসার ঘর ছায়াছবি থেকে এম এ খালেক ও রিজিয়া পারভিনের কণ্ঠে গানের কথা। তোমাকে নিয়ে আমি বাঁধব বাসর ঘর, তুমি যে বধু হবে আমি হব বর।
0: ঠিক আছে, অবশ্যই, আর খুব ভালো লাগলো আপনি একেবারে গিয়ে শোনালেন, অনেক ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনাতে। তো বন্ধুরা, ফোন ইনে আপনাদের সাথে সরাসরি কথা বলে অনুরোধগুলো জেনে নিচ্ছি, এবারে কে রয়েছেন?
1: জি আদাব,
4: জ্ঞানেন্দ্র পাল বলছি ফতেপুর থেকে মহেশপুর।
1: আচ্ছা
4: সুখিতা দিলাম দিদি, যাই হোক, ছায়াছবির নাম হইলো আবদুল্লাহ, এই আবদুল্লাহ ছায়াছবি থেকে একটি গান শোনাবেন, ওই গানের শিরোনাম হইলো কি করে বলবো তোমায় ভালোবাসি, এই শিরোনামের গানটা শোনাবেন দিদি।
1: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন।
0: প্রিয় বন্ধুরা, ফোন ইনে আপনাদের সাথে সরাসরি আমাদের কথা হচ্ছে, আর একজন বন্ধু আমাদের সাথে এবারে যুক্ত হয়ে গেলেন, কে রয়েছেন?
5: হ্যালো
0: জি,
5: আদাব দিদি।
0: জি আদাব, কে বলছিলেন বন্ধু?
5: আমি মিলন বাবু, বয়রা বাজার।
0: জি বন্ধু, পছন্দের গান কিন্তু আজকে প্রচার হয়েছে, শুনেছেন?
5: অসংখ্য ধন্যবাদ।
0: জি আজকে কোন গানের অনুরোধ রয়েছে?
5: গান শুনাবেন, ছবির নাম প্রেম সজনী।
0: প্রেম সজনী? ঠিক তাই বন্ধুরা, সবাইকেই কিন্তু একদিন চলে যেতে হবে, আর সেই চলে যাওয়া যেন শুভ হয়, অর্থাৎ মানুষের মনে রাখার জন্য কিন্তু ভালো কাজগুলো করে যেতে হবে আমাদেরকে। তো শেষ ফোনটি নেব, কে রয়েছেন এবারে আমাদের সাথে?
1: হ্যালো,
6: শুভ সকাল।
1: শুভ সকাল। হ্যাঁ অনু বিশ্বাস, কেমন আছেন আপনি?
6: ভালো আছি, আপনারা ভালো আছেন?
1: এই তো আপু অনেক ভালো আছি, বলুন।
6: শুনতে চাই তোমার জন্য ভালোবাসার ছায়াছবি থেকে নচিকেতার কণ্ঠে নামটি তোমার জানা হলো না,
0: তোমার জন্য ভালোবাসা, এই ছায়াছবির গান শুনতে চেয়েছেন অনু, ধন্যবাদ ফোন করার জন্য বন্ধুরা। আর এই ফোনটির সাথে আজকের মতো রূপালী রায়জনের ফোন ইন থেকে আমরা বিদায় নিচ্ছি, সব বন্ধুদেরকে ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করে তাদের অনুরোধগুলো জানানোর জন্য, আর যাদের সাথে কথা হয়নি মন খারাপ করার কিছুই নেই, আশা করছি আগামী আয়োজনে আবারও কথা হয়ে যাবে। সেই প্রত্যাশায় চলে যাচ্ছি আপনাদের পছন্দের গানের কাছে, আর এবারে শোনাব জজ ব্যারিস্টার এই ছায়াছবির গান, রুনা লায়লার কণ্ঠের গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। আর আয়োজনের সবশেষ গানটি আপনাদেরকে শোনাবো নাগরদোলা ছায়াছবি থেকে রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে। আর গানটি শুনতে চাই কিছুক্ষণ আগেই আমাদের একজন শ্রোতা বন্ধু জাফর পালোয়ান কাকচিড়া বরগুনা থেকে অনুরোধ করেছিলেন, তো চলুন আমরা সবাই মিলে শুনে আসি বন্ধুর পছন্দের গানটি।

0: সুপ্রশ্রোতা, এই গানটির সাথে শেষ করছে আজকের মাধুর রূপালি ছায়াছবির গানের অনুষ্ঠান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফাল্গুনী আক্তার এবং
1: আমি হুসনা,
0: আর গানগুলো সংকলন করেছেন মর্জিনা আক্তার, আর প্রকৌশল দায়িত্বে ছিলেন এলিজা আক্তার এবং অনুষ্ঠানটি
1: তত্ত্বাবধানে
0: ছিলেন মোহাম্মদ মামুন আক্তার।
1: বন্ধুরা, আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা। চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও জনস্বাস্থ্য সেবায় অগ্রণী প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজের গৌরবোজ্জ্বল 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ডিএমসি ডে 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন অডিটোরিয়াম ঢাকা মেডিকেল কলেজ ঢাকায় প্রধান অতিথি হিসেবে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। অনুষ্ঠানের কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে কিছুক্ষণের মধ্যেই। প্রিয় শ্রোতা, রিলে শুরু হওয়া মাত্রই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রে। ততক্ষণ শুনুন দেশের গান।

0: মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, এফএম 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও জনস্বার্থ সেবায় অগ্রণী প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজের গৌরবোজ্জ্বল 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 10-11 জুলাই 2026 দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ডিএমসি ডে 2026 অনুষ্ঠিত হবে। আজ শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন অডিটোরিয়াম ঢাকা মেডিকেল কলেজ ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে ডিএমসিডি 2026 এর উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জোবাইদা রহমান, অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপি, মাননীয় মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সর্দার মোহাম্মদ সাকত হোসেন এমপি, মাননীয় মন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডক্টর এম এ মুহিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক্তার এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার জাহিদুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, সচিব স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, প্রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন, মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। শ্রোতা বন্ধুরা, দেশের সবচেয়ে বৃহত্তম চিকিৎসা শিক্ষাপীঠ ঢাকা মেডিকেল কলেজ ডিএমসি, এটি 1946 সালের 10 জুলাই যাত্রা শুরু করে এবং এটির 80 বছর পূর্ণ করে পদার্পণ করেছে 81 বছরে। এবং এই ঢাকা মেডিকেল কলেজের যে ঐতিহ্য রয়েছে চিকিৎসায়, জনসেবায়, তার পাশাপাশি রয়েছে এই আমাদের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে, বিশেষ করে 1952-এর যে ভাষা আন্দোলন, সেখানে অনবদ্য ভূমিকা রেখেছিল ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে চিকিৎসা সেবা এবং সশস্ত্রভাবে যুদ্ধে অংশগ্রহণকে করেছে এবি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আমাদের 1990-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানে ব্যাপক ভূমিকা রেখেছে এবং সেবা প্রদান করে অনন্য নজির স্থাপন করেছে এই ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক বৃন্দ। একটি প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় 2600 জন নার্স এবং অন্যান্য কর্মচারী রয়েছেন, প্রায় 1200 জন। ঢাকা মেডিকেল কলেজে বর্তমানে স্নাতক, এমবিবিএস ও স্নাতকোত্তর পর্যায়ে রয়েছে প্রায় 2100 জনের মতো শিক্ষার্থী রয়েছেন এবং বর্তমানে প্রায় 3200 চিকিৎসক রয়েছেন প্রতিষ্ঠানটিতে। এর মধ্যে 1000 খানেক চিকিৎসক নিয়োগপ্রাপ্ত, যার প্রায় অর্ধেক কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক। এই ধরনের চিকিৎসক রয়েছেন 420-440 জন। এর বাইরে বড় একটি অংশ মূলত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসক। আধুনিক চিকিৎসা হিসেবে গড়ে তোলবার প্রত্যয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকা মেডিকেল কলেজের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধন করেছিলেন এবং একই সঙ্গে তারই ধারাবাহিকতা আমরা দেখেছি নির্বাচনে ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার যে প্রত্যয় ঘোষণা করেছেন, এবং সেই কারণেই কিন্তু তিনি বিদ্যমান হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আধুনিকায়ন, চিকিৎসার আধুনিকায়নও ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছেন। একই সঙ্গে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের বিদ্যমান মেডিকেল কলেজের সক্ষমতা, লোকবল সক্ষমতা বৃদ্ধি, লোকবল নিয়োগ এবং আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কিন্তু কর্মপরিকল্পনা গ্রহণ করে কাজ করে যাচ্ছেন। শ্রোতা বন্ধুরা, আমরা আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, এবং তিনি এখানে যে 81তম ডিএমসি ডে 2026 উপলক্ষে যে উদ্বোধনী অনুষ্ঠান মূল আলোচনা পর্বে এখানে যে শহীদ ডক্টর মিলন অডিটোরিয়াম যেখানে অনুষ্ঠান আয়োজন করেছে সেখানে যে উপস্থিত হবেন, তবে তার আগে মাননীয় প্রধানমন্ত্রী দুটি হোস্টেল নির্মাণের কাজ উদ্বোধন করবেন এবং একই সঙ্গে বৃক্ষরোপণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠান স্থলে আসার সঙ্গে সঙ্গে আজকের অনুষ্ঠানটি মূলত শুরু হবে, তখন আমরা সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দ সঙ্গে ঘোষণা করছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 81তম ডিএমসি ডের 2026 এর মূল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা অনুষ্ঠানটি এবারে মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি। জাতিসংঘের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে।
1: অতিথিবৃন্দকে আসন গ্রহণ করার জন্য অনুগ্রহ করছি।
2: অনুষ্ঠানের এ পর্যায়ে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করবেন ঢাকা মেডিকেল কলেজের K-58 ব্যাচের শিক্ষার্থী ডাক্তার সাইফুল ইসলাম শাকিল। ডাক্তার সাইফুল ইসলাম শাকিল,
3: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار সূরা আলে ইমরান 192 এবং 193 আয়াত, যার অর্থ অনেকটা এইরকম, হে আমাদের রব, নিশ্চয়ই আপনি যাকে আগুনে প্রবেশ করাবেন অবশ্যই আপনি তাকে অপমান করবেন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে যে ইমানের দিকে আহ্বান করে, তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো, তাই আমরা ইমান এনেছি। হে আমাদের রব, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং বিদূরিত করুন আমাদের ত্রুটি বিচ্যুতি এবং আমাদের মৃত্যু দিন নেককারদের সহিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
1: ধন্যবাদ ডাক্তার সাইফুল ইসলাম শাকিলকে।
2: এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন ঢাকা মেডিকেল কলেজের K-79 ব্যাচের শিক্ষার্থী সজীব কুমার সিংহ।
4: সবাইকে আদাব ও নমস্কার।

0: कर्मन्ने बाधिकरस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूर् मा ते संगवस्त कर्मणि योगस्थः कुरुकर्माणि संगत्यक्ता धनंजय सिद्ध असिद्ध समभूत्वा समस्तं युग उच्यते। শ্রীমদ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 47 ও 48। সরলার্থ, শুধুমাত্র কর্মেই তোমার অধিকার, কর্মফলে নয়। তাই কর্মফলের প্রতি আসক্তি কিংবা ফলের ভয়ে কর্মত্যাগ দুটোই অনুচিত। হে ধনঞ্জয়, আসক্তি ত্যাগ করে যোগে প্রতিষ্ঠিত করে নিজের কর্তব্য পালন করো। সাফল্য এবং ব্যর্থতা উভয় অবস্থাতেই সমভাব বজায় রাখো, এটাই প্রকৃত যোগ। ওম তৎসত্।
1: ধন্যবাদ সজীব কুমার সিংহকে।
2: এ পর্যায়ে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। সম্মানিত অতিথিবৃন্দকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় শ্রদ্ধা প্রদর্শনের অনুরোধ জানাচ্ছি।

0: স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাজহারুল শাহিনকে।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, বিশেষ অতিথি এই ঢাকা মেডিকেল কলেজের K43 ব্যাচের মেধাবী ছাত্রী ডাক্তার জুবাইদা সুলতানা জুবাইদা রহমান, আজকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যিনি নেতৃত্ব দিচ্ছেন, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সর্দার মোহাম্মদ শাকাওয়াত হোসেন, মাননীয় প্রতিমন্ত্রী এই মেডিকেল কলেজের একসময় তুখুর বিতার্কিক ডক্টর এম এ মুহিত, এই মেডিকেল কলেজের K52 ব্যাচের মেধাবী ছাত্র ডাক্তার জাহেদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, সম্মানিত অতিথি মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, মাননীয় সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, ড্যাব সভাপতি এই মেডিকেল কলেজের ছাত্র অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক এই মেডিকেল কলেজের ছাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন, আরো একজন ছাত্র এই মেডিকেল কলেজের K43 ব্যাচের স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস, এবং মঞ্চে উপবিষ্ট ঢাকা মেডিকেল কলেজের মাননীয় উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মুসারাত সুলতানা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আমাদের এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের অ্যালমা ম্যাটার ঢাকা মেডিকেল কলেজে স্বাগত জানাচ্ছি। 1946 সালের দশই জুলাই এই মেডিকেল কলেজের প্রথম যাত্রা শুরু হয়। মেজর এফ ডব্লিউ ভার্জিন প্রথম অধ্যক্ষ হিসাবে তার দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক এবং ইতিহাসের যে সমস্ত মাইল ফলক আছে তার সাক্ষী হয়ে আছে। 52-র ভাষা আন্দোলন, 71-র মহান মুক্তিযুদ্ধ, 90-র স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে এই মেডিকেল কলেজের অবদান জাতি স্বীকার করে, এবং সে কারণে জাতিকে স্বাস্থ্যসেবা উপহার দেওয়ার জন্য এই মেডিকেল কলেজ সংলগ্ন হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবছর স্বাধীনতা পুরস্কার লাভ করেছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে MBBS কোর্সে 1576 জন ছাত্রছাত্রী, 42টি বিভাগে বিভিন্ন পোস্ট গ্রাজুয়েট কোর্সে 850 জন ছাত্রছাত্রী এবং 492 জন শিক্ষক রয়েছে। এছাড়াও হাসপাতালে কর্মরত রেজিস্ট্রার, আবাসিক সার্জন এবং আবাসিক ফিজিশিয়ান তারাও শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা সারা বিশ্বে এই বাংলাদেশ ছাড়াও সুনামের সহিত তাদের সেবা প্রদান করে যাচ্ছে এবং বিভিন্ন গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করছে। আমি এই প্রসঙ্গে দুটি উদাহরণ দিতে চাই। বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মেডিকেল আবিষ্কার বলে স্বীকৃত ওরাল রিহাইড্রেশন স্যালাইন, যা অসংখ্য ডায়রিয়ার রোগী, পানিশূন্যতার রোগীর জীবন বাঁচিয়েছে, তার আবিষ্কারক এই মেডিকেল কলেজের ছাত্র ডাক্তার রফিকুল ইসলাম। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এর ব্যবহার মেডিকেল কলেজ এবং স্বাস্থ্যসেবায় স্বীকৃত। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের রোগী ডায়াগনোসিসের যে ধাপগুলো আছে, ইতিহাস নেওয়া, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বা যে সমস্ত রোগ হতে পারে সেটার তালিকা প্রস্তুত করা, ইনভেস্টিগেশন করা এবং রোগ চিকিৎসা প্রদান, এই চারটি ধাপের মধ্যে প্রথম তিনটি ধাপ এই মেডিকেল কলেজের ছাত্র ডাক্তার আজাদ আলমগীর কবির K48 ব্যাচের ছাত্র, তিনি প্রথম তিনটি ধাপ তার একটি সফটওয়্যার আছে ডক্টর AI এর মাধ্যমে প্রদান করে থাকেন, যা আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদন করেছে। তিনি তার গবেষণাকর্মে মিসিসিপি এলাবামা এবং বাংলাদেশের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলাকে ব্যবহার করে তার স্বীকৃতি নিয়েছেন এবং এফডিএর শুধুমাত্র রোগী চিকিৎসার অংশটুকু ছাড়া, চিকিৎসা প্রদান ছাড়া বাকি অংশটুকুকে এফডিএ অনুমোদন করেছে। ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের একটি বড় টার্শিয়ারি রেফারেল হাসপাতাল, গড়ে প্রায় 6,000 থেকে 8,000 রোগী বহির্বিভাগে চিকিৎসা করে। 2600 বেডের হাসপাতালে 5,000-এর বেশি অধিক রোগী চিকিৎসা পেয়ে থাকে। কিন্তু দুঃখজনক বাস্তবতা যেটা হলেও সত্য যে এই প্রতিষ্ঠানের অবকাঠামো সীমাবদ্ধতা, অতিরিক্ত রোগীর চাপ, জনবল সংকট, আধুনিক প্রযুক্তির অভাব এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার না থাকার কারণে পূর্ণ সেবা দিতে পারছে না। আজও বহু রোগী হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে বাধ্য হয়, যা একটি উন্নয়নশীল এবং আত্মমর্যাদাশীল জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমাদের স্বপ্ন কি? আমাদের স্বপ্ন হচ্ছে আমরা এমন একটি ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেখতে চাই যেখানে চিকিৎসা হবে বিশ্বমানের, যেখানে গবেষণা হবে আন্তর্জাতিক মানের, যেখানে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা চিকিৎসা সেবায় ব্যবহৃত হবে, যেখানে কোনো রোগী মেঝেতে চিকিৎসা গ্রহণ করবে না, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা নিরাপদ পরিবেশে চিকিৎসা প্রদান করবেন এবং ঢাকা মেডিকেল কলেজ দক্ষিণ এশিয়ার একাডেমিক এক্সিলেন্স বা একাডেমিক হসপিটাল হিসেবে পুরো দক্ষিণ এশিয়ায় স্বীকৃতি লাভ করবে। মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকা মেডিকেল কলেজ শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয়, বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের ঐতিহ্য, ইতিহাস, আত্মত্যাগ ও মানবতার সেবার প্রতীক। এই প্রতিষ্ঠানের উন্নয়ন কেবল একটি প্রতিষ্ঠানের উন্নয়নই নয়, একটি সমগ্র বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ বিনির্মাণ। আপনার নেতৃত্বে আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো রোগী চিকিৎসার অভাবে কষ্ট পাবে না, কোনো শিক্ষার্থী আবাসন সংকটে ভুগবে না, কোনো চিকিৎসক নিরাপত্তাহীনতায় ভুগবে না তার দায়িত্ব পালনের সময়, কোনো হাসপাতাল কোনো দালাল চক্রের কাছে জিম্মি থাকবে না। প্রিয় সুধীবৃন্দ, এই অনুষ্ঠানটি প্রথাগতভাবে ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনি ট্রাস্ট আয়োজন করে থাকে। বর্তমান অ্যালামনি ট্রাস্ট তাদের অবর্তমানে এই অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্ব ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনের উপরে বর্তায়। ঢাকা মেডিকেল কলেজের প্রায় 3,100 অধিক ছাত্রছাত্রী আজকের অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করছে এবং আমরা অত্যন্ত আনন্দিত তাদের স্বতঃস্ফূর্ততায় আজকের এই অনুষ্ঠান সবার গ্রহণযোগ্য এবং সার্বজনীন হয়ে উঠেছে। আমরা আরও খুশি হয়েছি, আমরা আবেগ আপ্লুত হয়েছি, আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং তার সহধর্মিনী এই মেডিকেল কলেজের ছাত্রী ডাক্তার জুবাইদা রহমান। আপনি জেনে খুশি হবেন যে আমরা যে অডিটোরিয়ামে আজকে দাঁড়িয়ে আছি, এই অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মরহুম বেগম খালেদা জিয়া, আমাদের প্রাণপ্রিয় নেত্রী। 1991 সালে 27 নভেম্বর শহীদ ডাক্তার মিলনের প্রথম মৃত্যুবার্ষিকীতে এই মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। আমরা তখন তৃতীয় বর্ষের ছাত্র ছিলাম, আমরা তখন আবেগ আপ্লুত হয়েছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তখন আমাদের প্রধান সমস্যা ছিল এটা মিলনায়তন ছিল না ভালো, সেটার দিকে নজর দিয়ে তখন তিনি এই অডিটোরিয়ামটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। 2000 সালে অনুরূপ আয়োজনে মিলেনিয়াম গেট টুগেদারে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া অনুরূপ আয়োজনে উপস্থিত ছিলেন। আপনাদের সাথে, আপনার সাথে, আপনার পরিবারের সাথে ঢাকা মেডিকেল কলেজের আত্মিক সম্পর্ক এবং এই সম্পর্ক আমরা আশা করি এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের ধারকে উন্মোচন করবে। 2026-27 সালে জিডিপির 1% অধিক স্বাস্থ্যখাতে বরাদ্দ পেয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের স্থাপনাগুলো অত্যন্ত প্রাচীন, জরাজীর্ণ, যা 1944 থেকে 1955 সালের মধ্যে তৈরি হয়েছিল। বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় 2টি প্রকল্পের মাধ্যমে সেগুলো পুনর্নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সর্বোচ্চ নির্বাহী প্রধান নির্বাহীর কাছে দাবি করছি দ্রুততম সময়ে এর বাস্তবায়ন হোক। আমি এই 81তম প্রতিষ্ঠাবার্ষিকী ডিএমসি ডে 2026-এ আপনাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানাই। আল্লাহ আমাদের সহায় হন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
2: ধন্যবাদ অধ্যাপক ডাক্তার বাজারুল শাহীন। অনুষ্ঠানে এ পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজকে নিয়ে নির্মিত একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রদর্শিত হবে।
3: ঢাকা মেডিকেল কলেজ, একটি স্বপ্ন, একটি ইতিহাস, একটি জাতির প্রাণ। এই করিডোর সাক্ষী হয়ে আছে একটি জাতির শ্রম, রক্ত আর স্বপ্নের সবগুলো অধ্যায়ের। জন্মের তীব্র সুখ, মৃত্যুর বিষাদ আর অসুস্থতার অনিশ্চিত দিনগুলো, সবকিছুর গল্প জমে আছে এই ছাদের নিচে। প্রতিদিন এই আঙিনায় লেখা হয় আত্মত্যাগ আর মহানুভবতার নতুন নতুন গল্প। অল্প কিছু অতি ভাগ্যবান মেধাবী তরুণেরা এখানে আসার সুযোগ পান। তারা আসেন তাদের স্বপ্নের এই প্রতিষ্ঠানে সুচিকিৎসক হবার প্রশিক্ষণ নিতে। তারপর এখানকার ঐতিহ্য বুকে ধারণ করে শুরু হয় তাদের প্রকৃত একজন মানুষে পরিণত হবার সাধনা। সালটা 1939। ব্রিটিশ সরকার প্রথমবার একটি পরিকল্পনা নেয়, এই অঞ্চলে একটি মেডিকেল কলেজ তৈরি হবে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা সব স্বপ্ন থামিয়ে দেয়। 1946 সালের 10 জুলাই মাত্র 101 জন শিক্ষার্থী নিয়ে শুরু হল এক ঐতিহাসিক যাত্রা। জন্ম হল ঢাকা মেডিকেল কলেজের। 1952 সালের 21 ফেব্রুয়ারি 144 ধারা ভেঙে এই মেডিকেল কলেজের প্রাঙ্গণেই জড়ো হয়েছিল হাজার হাজার ছাত্র। তরুণেরা সেদিন সিদ্ধান্ত নিল 144 ধারা ভঙ্গ করার। পুলিশের গুলি চলল নিরস্ত্র তরুণদের উপর। মাটিতে লুটিয়ে পড়লেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউল। রফিক প্রাণ হারালেন এই ঢাকা মেডিকেলের বারান্দায়। সেই রাতেই ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা সারা রাত জেগে হাতে তৈরি করল প্রথম শহীদ মিনার। 1971 পাকিস্তানি হানাদার বাহিনীর বুটের শব্দে কেঁপে উঠেছে এই শহর। কিন্তু ঢাকা মেডিকেল কলেজের মানুষেরা থামেনি, পরম যত্নে তারা বুকে তুলে নিয়েছে দেশের আহত মানুষদের, তাদের সুস্থ করে তুলেছে গভীর মমতায়। তাদের এই ভূমিকাই যেন তাদের জন্য বয়ে নিয়ে এলো মৃত্যুর পরোয়ানা। ঢাকার বুকে নেমে এলো 14 ডিসেম্বরের ভয়াল রাত। যে দেশের জন্য তাদের এত ত্যাগ, সেই দেশেরই সন্তান কিছু মানুষ রূপী দানব সিদ্ধান্ত নিল আসন্ন স্বাধীনতার সোনালী আলো ওরা নিভিয়ে দেবে। সেই রাতে শুধু ঢাকা থেকেই তুলে নিয়ে যাওয়া হল ডক্টর ফজলে রাব্বি, ডক্টর আব্দুল আলিম চৌধুরী, ডক্টর মোহাম্মদ মুর্তজা সহ প্রায় 49 জন চিকিৎসককে। জাতি হিসাবে আমরা ব্যর্থ হয়েছি ওই সব খুনিদের বিচার করতে। তারা এবং তাদের অনুসারীরা স্বাধীন দেশে আজও আত্মগোপনে আছে, গুপ্ত হয়ে। 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের সেই উত্তাল সময়ে অগ্রণী ভূমিকা ছিল ঢাকা মেডিকেল কলেজের ছাত্র শিক্ষক ও চিকিৎসকদের। 27 নভেম্বর সরকার সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে টিএসসিতে নিহত হন K-34 ব্যাচের ছাত্র ও তৎকালীন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডক্টর শামসুল আলম খান মিলন। তার মৃত্যুতে আন্দোলনে সঞ্চারিত হয় প্রবল গতি। এরই ধারাবাহিকতায় পতন ঘটে স্বৈরাচারের। 2024-এর রক্তাক্ত জুলাই ছাত্রদের যৌক্তিক দাবির আন্দোলনে স্বৈরাচারের অমানবিক নিপীড়ন শুরু হল। শুরু থেকেই এই আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র শিক্ষক চিকিৎসকেরা। একের পর এক প্রাণ রক্ষাকারী অপারেশন, রক্তের জন্য ছাত্রদের ছোটাছুটি, সাথে হাসপাতালে আসা সাদা পোশাকের পুলিশের হুমকি, এত কিছুর মাঝেও ঢামেকের দৃঢ় চেতা চিকিৎসকেরা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আন্দোলনকারীদের পক্ষে। মহামারী, দুর্যোগ, দুর্ঘটনা, সংকটে দেশের আস্থার স্থান এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বাংলাদেশ জানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোন রোগীকে ফেরত পাঠানো হয় না। 2026 সালে প্রতিষ্ঠানটি চিকিৎসা বিদ্যায় দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হয়েছে। এটি বাংলাদেশের স্বাস্থ্য সেবায় তাদের অবিস্মরণীয় অবদানের এক গৌরবময় স্বীকৃতি। 5 বছরের কঠোর MBBS প্রোগ্রাম, স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিশেষজ্ঞ ডিগ্রি, এখান থেকে বেরিয়ে যাওয়া চিকিৎসকেরা ছড়িয়ে আছেন দেশের প্রতিটি হাসপাতালে, বিশ্বের প্রতিটি কোণায়। এই প্রতিষ্ঠান শুধু চিকিৎসক তৈরি করে না, এখানে মানুষ হতে শেখা যায়। 80 বছর পেরিয়ে গেছে, অনেক ঝড় এসেছে, অনেক অন্ধকারে রাত পার করেছে বাংলাদেশ, কিন্তু এই প্রতিষ্ঠানের আলো নেভেনি। ঢাকা মেডিকেল কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়, এটি কোটি মানুষের বিশ্বাস, এটি একটি জাতির হৃৎপিণ্ড।

0: অনুষ্ঠানের এ পর্যায়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা মেডিকেল কলেজের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক একটি উন্মুক্ত আলোচনা রয়েছে। এখানে অংশগ্রহণ করবেন বিভিন্ন প্রজন্মের ঢাকা ডিএমসিয়ানরা। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্যে ঢাকা মেডিকেল কলেজের K-59 ব্যাচের শিক্ষার্থী ডাক্তার আহমেদ এহসানুর রহমানকে আমি অনুরোধ জানাচ্ছি।
1: আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হল বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা। কিন্তু আমি বিশ্বাস করি এই আলোচনা শুধু স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে নয়, বরং এই আলোচনা সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনের পথ চলা নিয়ে। সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে হলে শুধু হাসপাতাল তৈরি করলে হবে না, দরকার আধুনিক মেডিকেল শিক্ষা, দরকার দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, দরকার শক্তিশালী উপজেলা ও জেলা স্বাস্থ্য ব্যবস্থা, দরকার একটা কার্যকর রেফারেল ব্যবস্থা, দরকার গবেষণা, দরকার প্রযুক্তির যথাযথ ব্যবহার, আর বড্ড বেশি দরকার জবাবদিহিতা। সরকারের স্বাস্থ্য পরিকল্পনাতেও এই বিশেষ বিষয়গুলোর উপরে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে ডিএমসিয়ানদের ভাবনা শুনব। চলুন শুরু করি। একটি আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা শুরু হয় মেডিকেল কলেজ থেকে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের চিকিৎসক, তাই মেডিকেল শিক্ষা, ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী সাদিয়া তাসনিম। আমি সাদিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি তার ভাবনাগুলো বলার জন্য।
2: এত শত জ্ঞানী এবং গুণীর ভিড়ে আমাকে বক্তব্য দেওয়ার, আমার ভাবনা প্রকাশের সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সাদিয়া তাসনিম, K-79 ব্যাচ, বর্তমানে ফাইনাল ইয়ারে অধ্যয়নরত রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো বিল্ডিংটা, এটা 1904 সালে নির্মিত এবং সেটাও তৈরি হয়েছিল সচিবালয় হিসেবে, যেটা বর্তমানে আধুনিক হাসপাতালের কাঠামো অনুযায়ী নয়। এবং আমাদের ইনডোর বিভিন্ন ডিপার্টমেন্টের ইনডোর, আউটডোর, ইমার্জেন্সি রুম, ওটি এবং আইসিইউ, এগুলো খুঁজে পেতে শুধু রোগীদেরই না, আমাদেরও যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। ভবনের বিভিন্ন অংশ ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে এবং রোগীর সংখ্যা হাসপাতালের ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি। এই সমস্ত কিছুর সমাধানে একটি প্রকল্পের কথা আমরা অনেকদিন যাবৎ শুনে আসছি, যে নতুনভাবে একটি প্রকল্প তৈরি হবে যেখানে আমাদের হাসপাতাল নতুনভাবে তৈরি করা হবে, কিন্তু এর কোনো বাস্তবায়ন আমরা এখনো দেখি নাই। আজকে আমাদের হোস্টেলের যে প্রকল্প সেটা উদ্বোধন করা হলো, এজন্য আমি আপনাকে এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। আমাদের হাসপাতালের ভবনটি নির্মাণের যে প্রকল্প সেটারও দ্রুত উদ্বোধন এবং বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি। এবং একই সাথে আরও একটি সমস্যার কথা জানাতে চাই, আমাদের ক্লিনিক্যাল ক্লাসগুলোতে আমরা অনেক জনের একটা গ্রুপ থাকে, কিছু ক্ষেত্রে 32 জন বা এরও বেশি সংখ্যক মানুষ মিলে আমাদেরকে ওয়ার্ডে ক্লিনিক্যাল ক্লাস করতে হয়। তো আমাদের ফ্যাকাল্টি যারা আছেন তারা যথেষ্ট চেষ্টা করেন, তাদের সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু এরপরেও সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমাদের আগ্রহ, আমাদের মনোযোগ ধরে রাখা এবং আমাদের যে ক্লিনিক্যাল স্কিল সেটা প্রপারলি ক্লাসে শেখা, এটা আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে যায়। এই সমস্যার সমাধানে আমি মনে করি আমাদের ঢাকা মেডিকেল কলেজের আসন সংখ্যা, যেটা বর্তমানে 230 বা 240, এটা কমিয়ে 150 বা এর চেয়েও কম করা প্রয়োজন। এবং আমরা স্টুডেন্ট যদি কমানো হয় সেক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল স্কিলগুলো অর্জন করা আমাদের জন্য সহজ হবে। এবং একই সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্ন কাঠামো সেটা বর্তমানে আছে 100টি MCQ এর 1 ঘন্টার একটি পরীক্ষা, এর মধ্য দিয়ে একজন স্টুডেন্টের তার MBBS কোর্স করার কম্পিটেন্সি জাজমেন্ট করা, এটা আমার মনে হয় অনেক চ্যালেঞ্জিং এবং এই ক্ষেত্রেও একটি গঠনমূলক পরিবর্তন আনা প্রয়োজন মনে করি। এই দুটো বিষয়ে আপনাদের, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার, ম্যামের এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।
1: ধন্যবাদ সাদিয়াকে। মেডিকেল শিক্ষার মান উন্নত করা মানে হচ্ছে দক্ষ চিকিৎসক গড়ে তোলা, আর সাদিয়া ঠিকই বলেছে যে দক্ষ চিকিৎসক যদি গড়ে না তোলা যায় তাহলে সুস্বাস্থ্যের বাংলাদেশ কিভাবে গঠিত হবে। চলুন যাই দ্বিতীয় বক্তার কাছে। এবার আমরা আলোচনা করি আমাদের মেডিকেল কারিকুলাম নিয়ে। বাংলাদেশের এমবিবিএস কারিকুলামকে কিভাবে আরো আধুনিক, আরো সমন্বিত এবং আরো বাস্তবমুখী করা যায় সে বিষয়ে বিশেষ ধারণা তুলে ধরবেন আমাদের আরেক মেধাবী শিক্ষার্থী জুহায়ের ইসলাম স্মরণ। আমি স্মরণকে আমন্ত্রণ জানাচ্ছি তার ভাবনাগুলো তুলে ধরার জন্য।

0: আসসালামু আলাইকুম। বৃষ্টি স্নাত প্রভাতের এই আনন্দমুখর পরিবেশে সকল গুণীজনদের মাঝে আমার কিছু ভাবনা উপস্থাপনের সুযোগ দেবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জুহার ইসলাম শরণ, K80 ব্যাচের একজন শিক্ষার্থী। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বর্তমান MBBS কোর্সে আমরা সাবজেক্ট বেস পড়াশোনা করে থাকি, অর্থাৎ এক এক ইয়ারে এক এক সাবজেক্ট। কিন্তু বিশ্বের উন্নত দেশগুলোতে তারা মডিউল সিস্টেম ফলো করে থাকে। এই মডিউল সিস্টেমের আওতায় প্রতিটি MBBS কোর্সকে তারা বিভিন্ন মডিউলে ভাগ করে থাকে, যেমন শুরুতেই ফাউন্ডেশন মডিউল, তারপর কার্ডিওভাস্কুলার মডিউল, রেসপিরেটরি মডিউল ইত্যাদি। অর্থাৎ যখন একটি মডিউল চালু থাকবে, তখন যদি আমরা ধরে নিই যেমন কার্ডিওভাস্কুলার মডিউলটি যদি চলমান থাকে, তখন একজন স্টুডেন্টকে শুধুই কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্পর্কে পড়ানো হবে, যেটার পড়ানোটা শুরু হবে অ্যানাটমির একদম বেসিক স্ট্রাকচার থেকে এবং শেষ হবে মেডিসিন সার্জারির মতো ক্লিনিক্যাল অ্যাসপেক্ট দিয়ে। এভাবে একটি বিষয় সম্পর্কিত যখন বেসিক, প্যারাক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল সাবজেক্টের একটি সুন্দর সমন্বয় ঘটে, তখন পড়াটা হয়ে ওঠে আরও কার্যোপযোগী। এভাবে একটি মডিউল সম্পন্ন করার পরে মডিউল ফাইনাল হবে, যেখানে গুরুত্বারোপ করা হবে প্র্যাকটিক্যাল নলেজ আর স্কিলের ওপর, যেখানে বর্তমানে আমরা দেখি যে গদবাঁধা মুখস্থ ভিত্তিক কিছু প্রশ্নোত্তরের উপর আমরা গুরুত্বারোপ করে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী, সবার আগে বাংলাদেশ। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে যদি আমরা বাংলাদেশকে সবার আগে দেখতে চাই, তাহলে আমাদের MBBS কারিকুলামের এই মডার্নাইজেশনটি অতীব জরুরি একটি বিষয়, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে এই বিষয়টি বাস্তবায়নের জন্য যথাযথ উদ্যোগ নেবার। মাননীয় প্রধানমন্ত্রী, আমার আরেকটি বিষয় উত্থাপন করব, সেটি হচ্ছে আমাদের মেডিকেল স্টুডেন্টদের দৈনন্দিন জীবন সম্পর্কে একটু কথা বলি। সপ্তাহের 7 দিনের মাঝে 6 দিনই আমাদের ক্লাস, 6 দিনই আমাদের পরীক্ষা, এবং এই দৈনন্দিন 10 থেকে 12 ঘন্টা ক্লাস পরীক্ষার পর আমরা সপ্তাহের একটা দিন শুধু বন্ধ পেয়ে থাকি। এই বন্ধের বেশিরভাগ সময় আবার চলে যায় পরের দিনের পরীক্ষার প্রস্তুতি নিতে। এভাবে আমরা যথাযথ অবসরের অবকাশ থেকে বঞ্চিত হই।
1: ডাক্তার সাহেব, আপনার এই রুটিনটার সাথে আমি পরিচিত।
0: স্যার, এভাবে আসলে কমে যায় এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি এবং উৎসাহ উদ্দীপনা, এবং সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যের ওপর, যা মাঝে মাঝে ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ থাকবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো মেডিকেল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে 2 দিন সাপ্তাহিক ছুটি যেন চালু করা হোক।
1: ওনারা বিবেচনা করে সিদ্ধান্ত নিলেই বোধ হয় ভালো হবে। এটা সপ্তাহে 6 দিন, অবশ্য বলা যায় 7 দিনও আমিও কাজ করি। আপনার প্রতিমন্ত্রী বলছে এবং আমাদেরকেও করান, চেষ্টা করছি ওনাদেরকে করানোর জন্য, এখনো পুরোপুরি আমি সাকসেস তুলতে পারিনি।
0: ধন্যবাদ স্যার।
2: সাদিয়া এবং জুহাইরকে অসংখ্য ধন্যবাদ তাদের ভাবনাগুলো তুলে ধরার জন্য। তবে আমার মনে হয় আজকে এই মঞ্চে যারা উপবিষ্ট আছেন, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিশেষ সহকারী, আমাদের ডিজি মহোদয় স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবা, এরা সবাই মিলে যদি আমাদের এই ছোট ভাই এবং ছোট বোনদের এই ভাবনাগুলোতে কোনো সমাধান না আনতে পারে, আমার মনে হয় এই বাংলাদেশে আর কেউ পারবে না। তো আরেকবার তাদের বড় ভাই হিসেবে আপনাদের সবাইকে তাদের সমস্যাগুলোর সমাধানের জন্য আরেকবার অনুরোধ করলাম।
1: আমাদের জায়গা থেকে, আপনাদের কাছ থেকে আমরাও একটা সমাধান চাই। আমরা জানি, আমি আমার বক্তব্য বলবো, আমি জানি আমরা সকলে এখানে মানুষ, আমাদের দুঃখ, কষ্ট, ব্যথা, পরিবার পরিজন সবকিছু আছে। তারপরেও আপনি একজন চিকিৎসক এবং আমি একজন অসুস্থ মানুষ হিসেবে যখন আপনার কাছে আমি যাই, তখন কিন্তু আপনি আমার পরম বন্ধু, এবং সেখানে আপনার একটা বিশাল দায়িত্ব থাকে। আমরা বিভিন্ন কিছু দেখি, যেগুলো দেখি অনেক সময় কষ্ট লাগে, তবে আপনাদের কাছে আমাদের যেটা প্রত্যাশা থাকবে, এই দেখার বিষয়গুলো দিন দিন যাতে কমে আসে, আপনাদের কাছে এই প্রত্যাশা থাকবে। আমাদের কাছে, আমরা যারা ডাক্তার না তাদের এই প্রত্যাশা থাকবে আপনাদের কাছে যে যেই বিষয়গুলো নেতিবাচক যেই বিষয়গুলো আমরা দেখি বিভিন্নভাবে সেগুলো ইনশাল্লাহ দিন দিন কমে আসবে, ওটা কমে আসলে এটাও ইনশাল্লাহ ভালোর দিকে যাবে আমি আশা করি।
2: মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। মেডিকেল শিক্ষা শেষ হলেও একজন চিকিৎসকের শেখা কিন্তু শেষ হয় না, বরং শুরু হয়, শুরু হয় ইন্টার্নশিপ, যেখানে শেখাটা হয় হাসপাতালে, শেখাটা হয় রোগীর পাশে। ইন্টার্ন চিকিৎসকদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে এখন তার ভাবনাগুলো তুলে ধরবেন আরেক মেধাবী শিক্ষার্থী ডাক্তার মোহাম্মদ রকিবুল হাসান চৌধুরী। রকিবুল, তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি।
3: 81তম ডিএমসি ডে উপলক্ষে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা শীর্ষক উন্মুক্ত আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং আমাদের শ্রদ্ধেয় সিনিয়র প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার জোবাইদুর রহমানকে আমাদের মাঝে পেয়ে আমরা ঢাকা মেডিকেল কলেজ পরিবার অত্যন্ত উচ্ছ্বসিত। আমি ডাক্তার মোহাম্মদ রকিবুল হাসান চৌধুরী সাইমন, ঢাকা মেডিকেল কলেজের K76 ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম, সদ্য আমার ইন্টার্নশিপ শেষ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে প্রতি বছর 10,000 জন নতুন ডাক্তার স্বাস্থ্যক্ষেত্রে আসছে, আমিও তাদের মধ্যে একজন, আমি একজন নতুন ডাক্তার, সদ্য ইন্টার্নশিপ শেষ করেছি। ইন্টার্নশিপের অভিজ্ঞতা থেকে যদি বলতে চাই, ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করা অত্যন্ত একটি সৌভাগ্যের ব্যাপার, অনেক কিছুই আমরা শিখেছি। কিন্তু এর বাইরেও আমি বলতে চাই যে আমাদের ঢাকা মেডিকেল কলেজে অনেক পোস্ট গ্রাজুয়েট ট্রেনির সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে অনেক সময় আমরা ইন্টার্নরা কাজ করার সুযোগটা যথাযথভাবে পাই না। তো আমাদের ইন্টার্নদের কাজ করার সুযোগটা যথাযথভাবে আরও যাতে বাড়ানো যায়, আরও যাতে আমরা শিখতে পারি, এই ব্যাপারে আপনার একটু সহযোগিতা কামনা করছি।
1: কেন পান না, কি কারণে?
3: আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনির সংখ্যা অনেক বেশি, আমাদের ওয়ার্ডগুলোতে পোস্ট গ্রাজুয়েট ট্রেনির সংখ্যা অনেক বেশি।
1: তাহলে এটা সলিউশনটা কি?
3: এটা সলিউশন হচ্ছে ইন্টার্নদের প্রতি আরেকটু বেশি ফোকাস দিতে হবে এবং এদের কাজ করার সুযোগটা আরেকটু বাড়াতে হবে।
1: কে করবে এটা?
3: এটা হাসপাতাল কর্তৃপক্ষকে। এটা
1: ভাই, আমি তো হাসপাতাল কর্তৃপক্ষ না, সলিউশন তো আপনাদের কাছেই আছে, আপনাদেরকেই বসে সলিউশনটা বের করতে হবে, তাই না?
3: জি স্যার।
1: তাই তো নাকি?
3: জি স্যার,
1: আমি তো তাই বুঝলাম।
3: জি স্যার,
1: ধন্যবাদ।
3: মাননীয় প্রধানমন্ত্রী, আরেকটা বিষয় আমি বলতে চাই, একজন সদ্য ইন্টার্ন শেষ করা ডাক্তার হিসেবে আমি যেহেতু দেশকে ভালোবাসি, দেশের মানুষের সেবা করতে চাই, সেক্ষেত্রে আমার হয়তো বিসিএস এর প্রিপারেশন নেওয়া লাগছে অথবা পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেওয়া লাগছে, এবং ইন দ্য মিনটাইম এই দুইটা কোনোটাই হওয়ার আগে আমাদের অনেকেরই ফাইন্যান্সিয়ালি চিন্তা করলে নন গভর্নমেন্ট বিভিন্ন চাকরি করা লাগে। এখন এসব নন গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে আমাদের কর্মপরিবেশ, কর্মঘণ্টা, ভাতা কোনোটাই তেমন সন্তোষজনক না। আমি নিজেও অনেক জায়গায় নন গভর্নমেন্ট চাকরির জন্য গিয়েছি এবং ওনারা যেই ভাতা এবং কর্মঘণ্টা অফার করেছে এটা খুবই শোচনীয় ছিল। বিশ্বের অনেক দেশে এই নন গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে ডাক্তারদের ন্যূনতম ভাতা, কর্মঘণ্টা এসব নিয়ে সরকারি নীতিমালা রয়েছে। তো আমরা চাচ্ছি আমাদের দেশে এরকম একটি সরকারি নীতিমালা আসুক, যাতে আমরা সম্মানের সাথে আমাদের কাজগুলো করতে পারি, আমাদের সার্ভিসটা মানুষজনকে দিতে পারি।
1: নিশ্চয়ই নিশ্চয়ই আপনার সার্ভিসে দিতে পারবেন। তবে আপনি যেই সমস্যাটার কথা বললেন, এখানে আপনারা অনেকেই আছেন দেশের বাইরে কাজ করেছেন, আমার একটা কম বেশি মানে দেখার অভিজ্ঞতা হয়েছে কিছুটা অল্প একটু, সেটা হচ্ছে ইউকের ব্যাপারে। আপনি যেই স্টেজের কথা বললেন যে আপনাদের ইন্টার্ন করার পরে আপনাদের যে সমস্যাটা, অর্থনৈতিক যে সমস্যা, এটা বোধ হয় অনেক দেশে আছে। ইভেন ইউকেতে আমি দেখেছি ইন্টার্ন ডাক্তার যারা আছে তাদের এই যে কয়েকদিন পরে পরেই তারা বলে আমাদের বেতন বাড়াতে হবে বা এই করতে হবে। এটা আসলে আপনি শুধু ডাক্তারদের ক্ষেত্রেই নয়, এটা বোধহয় সব পেশার ক্ষেত্রেই হয়, প্রথম শুরুতে এই সমস্যাটা একটু থাকে। এই যুদ্ধটা কোনোভাবে আপনি যুদ্ধ করে উতরে গেলে বাকিটা তো আরামসে চলবে। তো সেই জন্য আসেন, আমরা এটাকে আমরা অ্যাড্রেস করবো অবশ্যই, হয়তো একটু সময় লাগবে, ততদিন পর্যন্ত একটু কষ্ট হয়তো করতে হবে। ধন্যবাদ।
3: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি যারা আছে ওদের বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে সরকার ইতিমধ্যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, এটার জন্য ধন্যবাদ, আমরা দ্রুত বাস্তবায়ন চাই। ইন্টার্নদেরও বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে সরকার ইতিবাচক, কিন্তু আমার কথাটা হচ্ছে যে আমরা প্রায়ই শুনি যে আমাদের অনেক পদ ফাঁকা রয়েছে জেলায় উপজেলায়, অনেক ডাক্তার দরকার, কিন্তু বিষয়টা হচ্ছে যে বিসিএস স্বাস্থ্য ক্যাডারি সুপারিশ হওয়ার পর গ্যাজেট হয়ে চাকরিতে জয়েন করার মাঝখানে একটা লম্বা সময় আমাদের বসে থাকতে হচ্ছে। এই সময়টা আমি মনে করি যে আমাদের সাধারণ জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, আবার আমরা ডাক্তাররাও যারা বসে আছি ওদের হচ্ছে যে কেরিয়ার প্ল্যানিংও একটু সমস্যা হয়ে যাচ্ছে। এই জিনিসটা একটু যদি দ্রুত করা যেত, বিশেষ করে স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রে, তাইলে মনে হয় একটু দেশের মানুষের সেবা কি পেতে সুবিধা হতো মাননীয় প্রধানমন্ত্রী।
1: আপনার এটা নোট করা হলো, এটা দেখবো কিভাবে টাইমটাকে শর্ট করা যায়।
3: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
2: ধন্যবাদ রকিবুলকে। এবার আমরা পরবর্তী বক্তার দিকে যাই। আমরা এবার ডাক্তার থেকে রোগীর দিকে তাকাই। একজন রোগী কোথায় যাবেন, কখন যাবেন, কোন চিকিৎসকের কাছে সেবা নেবেন, এই প্রশ্নগুলোর সঠিক উত্তর একটা ভালো স্বাস্থ্যনীতির, একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থার প্রধান ভিত্তি। কার্যকর রেফারেল ব্যবস্থা না থাকলে ছোট ছোট সমস্যাও বড় হাসপাতালের জন্য বড় বড় চাপ তৈরি করে, আর তখন জটিল রোগীরা না পায় সময়, না পায় মনোযোগ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা থেকে জাতীয় রেফারেল ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি ডাক্তার মীর রাশেক আলম অভিকে। ডাক্তার অভি,
4: বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সকলের প্রিয় ডিএমসির গর্ব ডাক্তার জুবাইদুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়, সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মীর রাশেক আলম অভি, K61 ব্যাচের প্রাক্তন ছাত্র, বর্তমানে সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন হিসেবে ঢাকা মেডিকেলে কাজ করছি। আমার প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কয়েকটি বিষয় তুলে ধরতে চাই। আমার সার্জারি আউটডোরে গত 7 এবং 8 জুলাইয়ের যদি আমি চিত্রটি বলি, 7 জুলাই 2026-এ 419 এবং 8 জুলাই 2026-এ 385 জন রোগী বহির্বিভাগে চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া আমার আউটডোরে গড়ে প্রায় 150 জন রোগীর ড্রেসিং হয় এবং 12 থেকে 15টি ছোট অপারেশন হয়ে থাকে। এর জন্য আমার মেডিকেল অফিসার রয়েছে মাত্র 5 জন, তারা সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত এই অমানসিক সেবাটা দিয়ে থাকেন। অর্থাৎ আমরা যদি একটু অঙ্ক করে দেখি, একটি রোগীর জন্য একজন মেডিকেল অফিসার সময় বরাদ্দ পান 4 মিনিট 48 সেকেন্ড। এই স্বল্প সময়ের মধ্যে চিকিৎসককে রোগীর বিস্তারিত ইতিহাস গ্রহণ করতে হয়, শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে হয়, পূর্ববর্তী রিপোর্ট সমূহ দেখতে হয়, নতুন পরীক্ষা নিরীক্ষার জন্য চিন্তা করতে হয়, সেটা লিখতে হয়, প্রেসক্রিপশন করতে হয় এবং স্বল্প সময়ে রোগীকে এবং রোগীর লোককে কাউন্সিলিংও পর্যন্ত করতে হয়, এবং যদি রোগীর ভর্তির প্রয়োজন পড়ে তাকে ভর্তির ডিসিশন পর্যন্ত দিতে হয়, যেটি বাস্তবে আসলে একটি মানবিক এবং স্বাস্থ্য মানে সেবা দেওয়ার জন্য বলা যায় প্রায় অসম্ভব। এর কারণে রোগী যেমন প্রত্যাশিত সময় ও মনোযোগ থেকে বঞ্চিত হন, চিকিৎসকও কিন্তু চিকিৎসা প্রদানে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বাস্তবতা হল এই রোগীদেরকে আরেকটি বড় ঝক্কি পেরিয়ে আমার কাছে আসতে হয়। সকালে তারা একটি টিকিট কাটার জন্য লাইন ধরেন 7টা থেকে 8টা থেকে ডাক্তার দেখেন, টিকিটটি কাটার পর আবার ডাক্তারের রুমের সামনে থাকে, আবার লাইন ধরতে হয়, বারে বারে লাইন ধরার পর রোগীকে ডাক্তারের সম্মুখীন হতে হয়। এছাড়া যে কোনো রোগী আমাদের ডাক্তারদের কাছে সরাসরি গ্রাম পর্যায় থেকে কিন্তু টিকিট কেটে আমার কাছে চলে আসতে পারেন, এটা সরাসরি টিকিট কাটতে পারেন, অনলাইন টিকিট কেটেও কিন্তু।
1: আমার একটা প্রশ্ন আপনার কাছে, এই যে বললেন সরাসরি এই 700 রোগী, 2 দিনে প্রায় 700-750 রোগী, সাতশো রোগীর মধ্যে হয়তো দেখা যাবে অন্তত হাফ অফ দেম ওয়্যার ফ্রম আউটসাইড ঢাকা, তাই না?
4: মোস্ট অফ দেম
1: ওয়্যার ফ্রম আউটসাইড ঢাকা। তো ওদেরকে এত দূর আসতে হচ্ছে কেন
4: স্যার? পরবর্তী
1: গ্রাম থেকে আসতে হচ্ছে কেন? কারণ ও গ্রাম থেকে তো ইউনিয়নে যাবে, ইউনিয়ন থেকে উপজেলা বা থানায় যাবে, থানা থেকে জেলায় যাবে, জেলা থেকে গাড়িতে করে আপনার কাছে।
4: এটা আমার বক্তব্যের পয়েন্টে এটা স্যার, যে ওয়ান পেশেন্ট ক্যান কাম টু দ্য টার্শিয়ারি লেভেল হসপিটাল উইথ 10 টাকা টিকিট ডাইরেক্টলি। দ্যার ইজ নো ডেফিনিট রেফারেল সিস্টেম ইন আওয়ার কান্ট্রি স্যার।
1: কেন নেই? রেফারেল সিস্টেম তো আপনারাই গড়ে তুলবেন
4: স্যার। আপনার নেতৃত্বে আসলে আশা করছি আপনি যদি একটা আমাদের নির্দেশনা দেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ডিজি মহোদয়দের সদিচ্ছা থাকলে আমরা গ্রহণ করতে পারবো স্যার।
1: আপনি গত কয়েকদিনের নিউজ যদি ফলো করে থাকেন, গত 1-1.5 মাসের নিউজ ফলো করে থাকেন, আমরা কিন্তু সেভাবেই চেষ্টা করছি। আমরা যেরকম উপজেলা হাসপাতাল যেটা আছে 50 বেডের আছে, এই হাসপাতালটাকে আমরা 100-তে নেওয়ার চেষ্টা করছি। আমরা যেটা প্ল্যান করছি, আগামী 5 বছরের মধ্যে সকল উপজেলার 50 বেডের হাসপাতাল বা 30 বেডের হাসপাতালকে আমরা 100-তে করব, এবং ওখানে ল্যাব ফ্যাসিলিটি সহ অন্যান্য ফ্যাসিলিটি গড়ে তুলতে যাচ্ছি, যাতে এই যে আপনার কাছে 700 রোগী দিন 2 দিনে আসলো, এই 700 আসার পরিমাণটা যাতে কমে যায়। কিন্তু এখানে তো আমরা ওই স্ট্রাকচারগুলো বিল্ড করতে পারবো গভর্নমেন্ট থেকে, কিন্তু সার্ভিসটা তো আপনাদেরকে এনশিওর করতে হবে, ওটা তো আমি পারবো না, ওটা উনি পারবেন বা আপনারা পারবেন।
4: মানে প্রধানমন্ত্রী আসলে
1: এখানে আমাদের উভয়কে, সরকার তো কাজ করবে কিন্তু আপনারা যারা এখানে ফিজিশিয়ান আছেন আপনাদেরও সহযোগিতা লাগবে, আপনাদেরও সাহায্য লাগবে, আপনারা করছেন, তারপর আমরা যদি একসাথে বসে আমরা যদি সিস্টেমটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আপনিও আপনার কাজ করে শান্তি পাবেন, মানুষও সেবাটা ঠিকভাবে পাবে, আমাদের সবাইকে মিলে ট্রাই করতে হবে। থ্যাংক ইউ। আর কিছু বলবেন?
4: মানে প্রধানমন্ত্রী এক জিনিস থেকে বলি, আসলে যদি আপনি যেটা বলেছেন যে স্ট্রাকচারাল দিক থেকে হয়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু স্ট্রাকচারাল দিক থেকে ইউনিয়ন পর্যায়ের পরে বাড়ি পর্যন্ত আছে, কাগজে কলমে আমরা বাড়ি গিয়ে সেবা দিই, বাড়ি গিয়ে টিকা দিচ্ছি, বাড়ি গিয়ে কাউন্সিলিং
1: বাস্তবে দিচ্ছেন না কেন?
4: বাস্তবে দিচ্ছি স্যার,
1: তাহলে 700 রোগী আসছে কেন?
4: কিন্তু স্যার আমাদের ওই সরাসরি হাসপাতালগুলো যে সরকারি আমাদের জেলা পর্যায়ে বিশেষ করে হাসপাতালগুলো, সেই হাসপাতালগুলো আমাদের আরেকটু স্ট্যান্ডিং প্রয়োজন বলে মনে করি স্যার।
1: অবশ্যই প্রয়োজন, অবশ্যই।
4: থ্যাংক ইউ,
1: থ্যাংক ইউ,
2: ধন্যবাদ অভিকে। সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য রেফারেল ব্যবস্থা ছাড়া কোনোভাবেই কোনো সমাধান সম্ভব নয়। চলুন পরবর্তী বক্তার কাছে যাই। সুস্বাস্থ্যের বাংলাদেশ শুধু ঢাকা শহর কেন্দ্রিক হলে হবে না, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে হলে স্বাস্থ্যসেবাকে নিয়ে যেতে হবে জেলায়, নিয়ে যেতে হবে উপজেলায়, নিয়ে যেতে হবে হাওড়ে বাওড়ে পাহাড়ে পর্বতে। কিন্তু বাস্তবতা হলো আমাদের উপজেলা হাসপাতালে চিকিৎসক এবং মেডিকেল টেকনোলজিস্টদের তীব্র সংকট রয়েছে। যন্ত্রপাতি আছে, জনবল নাই, পোস্ট আছে, মানুষ নাই। মাঠ পর্যায়ের সেই বাস্তবতা তুলে ধরার জন্য সুনামগঞ্জের প্রত্যন্ত উপজেলা শাল্লার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে
1: একটু ইন্টারাপ্ট করে আমি একটু আগে যে শুনলাম লাস্ট যে বক্তব্য শুনলাম, যা রেফারেল সিস্টেম যেটা বললো, এটা কি ওই যে ইউকে তে যে জিপি সিস্টেম আছে ওই টাইপের তো কিছু? এটা তো ভাই আপনাদেরকে করতে হবে এই জিনিসটা, আপনাদেরকে যদি আপনারা একমাত্র, আমি মনে, আমার কাছে যেটা ধারণা বুঝি যেটা আমি, আপনারা যদি, আমরা গভর্নমেন্ট থেকে পলিটিশিয়ানরা আমরা রেডি আছে, কিন্তু এটা তো আপনাদেরকে এগ্রি করতে হবে করার জন্য, আপনাদেরকে এগ্রি করতে হবে, বিশেষ করে বড় ডাক্তার যারা আছেন আপনাদেরকে এগ্রি করতে হবে যে হ্যাঁ আমরা রেফারেল সিস্টেমে যাব। আমি বলতে চাচ্ছিলাম না কথাটা, বাট এখন না বলেও থাকতে পারলাম না এটা এই সিস্টেমটা। এবং স্বাভাবিকভাবে ভোটের জন্য আমি যদি গ্রামে যেতে পারি তাহলে চিকিৎসা দেওয়ার জন্য পবিত্র দায়িত্ব হিসেবে আপনি কেন উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যাবেন না, তাই না?
2: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। আমার মনে হয় যে আমরা ধীরে ধীরে ওই জায়গায় যেতে পারি যেন টার্সিয়ারি হাসপাতালের বহির্বিভাগে রেফারেল ছাড়া রোগী যেন না দেখা হয়, এবং এই ব্যাপারে হয়তো আমরা একটা নীতিগত সিদ্ধান্তে পৌঁছাতে পারি। তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শাল্লার মতো একটা অত্যন্ত দুর্গম এলাকার পরিস্থিতি নিয়ে আসছে ডক্টর দেবব্রত আইচ মজুমদার। ডাক্তার দেবব্রত,
5: শুভ সকাল সবাইকে। আজকে আমাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং আমাদের ঢাকা মেডিকেল কলেজের কৃতি ছাত্রী K43 ব্যাচের আমাদের সবার প্রিয় ডাক্তার জুবাইদা রহমান ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত আছেন, এই জন্য আসলে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত বোধ করছি। প্রথমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, তিনি এবং তার দলের বিশেষ উদ্যোগে অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদের প্রতিটা উপজেলাতে আনসার মোতায়েন করা হয়েছে। তো এটা একটা অনেক বড় একটা ব্যাপার এবং আমরা মনে করি এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল।
1: এটা প্রায় এক দেড় মাস আগে আমরা এটা ব্যবহার,
5: জি স্যার, এবং এটা এত দ্রুত হয়েছে এটা আসলে আমরা কল্পনা করি নাই আর কি,
1: তিন দিনের মাথায় হয়েছে।
5: হ্যাঁ হ্যাঁ স্যার। তো এই জন্য সবাই আসলে আমাদের স্বাস্থ্যগত যারা উপরে যারা আছেন সিনিয়র সবাই আসলে এটা ধন্যবাদ পাবার মতো একটা কাজ হয়েছে আর কি। তো আমি ডাক্তার দেবব্রত আইচ মজুমদার, DMC BHK 61। আমি নিউক্লিয়ার মেডিসিনে MD ডিগ্রি সম্পন্ন করার পর এখন বর্তমানে সুনামগঞ্জের শাল্লায় উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার হিসেবে কর্মরত আছি। আমি দুইটা বিষয়ে একটু ফোকাস দিতে চাই বা আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই। প্রথম কথা হচ্ছে জনবল সংকট, এটা সবাই মোটামুটি জানে, কিন্তু অনেকে যেটা জানে না সেটা হচ্ছে হলো আমাদের টেকনোলজিস্টের খুবই অভাব, বিশেষ করে উপজেলা পর্যায়ে প্রান্তিক পর্যায়ে টেকনোলজিস্ট নাই দেখে। যেমন আমার শালার কথাই বলি, আমার এখানে এক্স রে এবং প্যাথোলজি ল্যাব আছে কিন্তু আমি টেকনোলজিস্ট নাই দেখে চালাতে পারছি না। তো সেক্ষেত্রে আসলে আমাদের যারা সেবা গ্রহীতা বা যারা হচ্ছে পেশেন্ট তারা কিন্তু আসলে পূর্ণ সেবাটা পাচ্ছে না, এটা একটা বিশাল একটা রেফারেল যেটা আগে নিয়ে কথা হচ্ছিল
1: যে এটা রেফারেল একটা কারণ আপনারা এই যে টেকনোলজি যে এই যে যারা দরকার ল্যাবের লোকজন এই ব্যাপারে আমরা অলরেডি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আমরা এই ব্যাপারে আমরা ডেভেলপ করে মন্ত্রী সাহেব বলেন না কি করেছি কি স্টেপ নিয়েছি বলেন আমাকে না ওনাকে
6: যে সম্মানিত ডাক্তার আপনারা জানেন যে আমরা 100,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি যার মধ্যে 80% হবে মহিলা আমি আসতেছি এই 80% মহিলার মধ্যে আমরা বিভিন্ন টেকনিশিয়ান আমরা এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রিক্রুট করতে যাচ্ছি আগামী মাসে তার অ্যাডভার্টাইজমেন্ট হবে আপনারা জেনে আরও খুশি হবেন যে আমরা প্যাথোলজিক্যাল ল্যাবটাকে উই আর গোয়িং টু এক্সটেন্ড ইট আপ টু দ্য উপজেলা লেভেল আন্ডার দ্য অ্যাডভাইস অফ আর অনারেবল প্রাইম মিনিস্টার সেটার জন্য আমরা কাজ শুরু করেছি আমাদের যে ইকুইপমেন্টস ইম্পোর্টে আমরা যাচ্ছি এগুলি আমরা এক্সপোর্টে যাচ্ছি ইম্পোর্টে যাচ্ছি এটা আমাদের উপজেলা লেভেল পর্যন্ত পৌঁছে দেবো এমনকি কিডনি ডায়ালাইসিস 10 বেড আমরা করতে যাচ্ছি উপজেলা লেভেল পর্যন্ত আগামী 5 বছরের
5: ভিতরে অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ
7: আপনি তো মেডিকেল টেকনোলজিস্টদের ইস্যুটা এনেছেন আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক উপজেলায় অতি দ্রুতই আমরা 2 জন করে মেডিকেল টেকনোলজিস্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ
5: থ্যাংক ইউ স্যার অনেক ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে স্যার তবে এটা যদি একবার নিয়োগ না দিয়ে মানে যদি হচ্ছে কিছু বছর অন্তর অন্তর যদি দেওয়া হতো তাহলে হয়তো বা স্যার এটা মানে একটু ভালো হতো মানে প্রথমবার তো দেওয়া হলো কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকদিন পর নিয়োগ হলে স্যার এর মধ্যে রিটায়ার হয়ে যায় অথবা অন্যান্য
1: আমার
5: দ্বিতীয় আরেকটা ইয়ে যেহেতু আমি হচ্ছে দুর্গম এলাকায় কাজ করছি তো আমাদের যে দুর্গম ভাতা বা আমার যেমন আমার এখানে যেটা হাওড় ভাতা সেটা আসলে খুবই নগণ্য

0: 3,200 টাকা, আর হচ্ছে হলো হেলথ স্টেশন যারা আছে তারা মাত্র 1,860 টাকা পায়। এখন যেমন আমার এলাকায় এখন
1: কষ্ট তো করলেন, আরো কয়েকদিন একটু কষ্ট করেন, দেশের অবস্থাটা একটু ভালো ইনশাল্লাহ আমরা ভালো।
0: স্যার এইখানে
1: দেশের অবস্থাটা একটু অর্থনৈতিক অবস্থা ভালো হোক, যারা আরো ডিপ্রাইভ শ্রেণীর মানুষ আছে তাদেরকে আরো একটু বেটার অবস্থানে আনি আমরা, ইনশাল্লাহ আপনাদের টপ ভালো।
0: থ্যাঙ্ক ইউ স্যার।
2: দেবব্রতকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ইয়েতে চলে যাই, আমরা চেষ্টা করব এই ধরনের আলোচনার জন্য আবার আমরা একসময় করতে পারি। পরবর্তী আলোচনায় যাবার আগে আমরা স্বাস্থ্য ব্যবস্থা থেকে একটু করে মনোযোগ দিই। এই স্বাস্থ্য ব্যবস্থা ভালো করে চলতে হলে প্রয়োজন গবেষণার, আর এই গবেষণা ভালো করে চলতে হলে প্রয়োজন ভালো গবেষকের। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজের K42 ব্যাচের গর্বিত ছাত্র, একজন গর্বিত অ্যালামনাই, সাবেক ছাত্রনেতা, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের 90-এর প্রথম নির্বাচিত ভিপি এবং আমাদের সবার প্রিয় ববি ভাই। সময় পরিক্রমায় তিনি নিজেকে একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাস্থ্য সমাজ বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে ICDDRB-তে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে গবেষণার গুরুত্ব, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে তার মূল্যবান ধারণা প্রকাশ করার জন্য ববি ভাইকে অনুরোধ জানাচ্ছি। ডক্টর শরফুল ইসলাম খান ববি।
3: ধন্যবাদ ইহসান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, প্রিয় অনুজ K43 ব্যাচের ডক্টর জুবাইদা রহমান, মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত অতিথিবৃন্দ, এখানকার অতিথিবৃন্দ সবাইকে সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এখানে দাঁড়িয়ে আজকে কিছুটা আবেগ আপ্লুত। আপনি শুনেছেন 1991 সালে বেগম খালেদা জিয়া এই মিলন অডিটোরিয়ামে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, আমি ওনার পাশে ছিলাম, সেই সময় আমি ছাত্র সংসদের ভিপি ছিলাম। বিগত 35 বছরে এই অডিটোরিয়ামে আমি আসতে পারিনি। আমি আজকে আনন্দিত এই কারণে যে আজকে আমি আপনার সামনে দাঁড়িয়ে এই মিলন অডিটোরিয়ামে কথা বলতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রী, গত 17 বছরে আপনি নিজের অজান্তেই একজন গবেষকে পরিণত হয়েছেন, শুধু রাষ্ট্রনায়ক নন, কারণ আপনি এক্সটেন্সিভ লিটারেচার রিভিউ করেছেন, ডকুমেন্টেশন রিভিউ করেছেন বাংলাদেশ সম্বন্ধে, স্বাস্থ্য ব্যবস্থায় শুধু নয়, সারা দেশে বিভিন্ন ব্যবস্থা নিয়ে। আপনি ইনফর্মাল ডিসকাশন করেছেন, আপনি অনলাইনে ফোকাস গ্রুপ ডিসকাশন করেছেন, এর একটিতে আমি উপস্থিত ছিলাম। এই কারণে গত নির্বাচনে বিএনপি যে ইস্তেহার দিয়েছিল সেটি একটি এভিডেন্স বেসড নির্বাচনী ইস্তেহার, যা অতীতে কখনো হয়নি, এবং সেই কারণেই এই ইস্তেহারের কথাগুলো, স্বাস্থ্য নিয়ে যে কথাগুলো, সেগুলো মানুষের হৃদয়কে স্পর্শ করেছে এবং এই ইস্তেহারের বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। আমি যদি স্বাস্থ্য গবেষণা বিষয়ে যাই, আপনি জানেন যে স্বাস্থ্য গবেষণায় যে যে ফান্ডিং যেটা, সেটা খুবই অপ্রতুল, এবং যে কাউকে প্রশ্ন করলে হয়তো প্রথম অন্তরায় হিসেবে এটিকে দেখা হবে, কিন্তু যেভাবে স্বাস্থ্য বাজেট বেড়েছে আমি মনে করি এই অন্তরায় দূর করা সম্ভব এবং নিশ্চয়ই আপনি সেদিকে লক্ষ্য রাখবেন। কিন্তু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বিকজ টাকা থাকলে এই সব কিছুর সমস্যার সমাধান হয় না। অতীতে এই অল্প টাকার ভেতরেও টাকা খরচ করা সম্ভব হয়নি, এই টাকার ভেতরেও লোপাট হয়েছে। সুতরাং স্বাস্থ্য গবেষণায় টাকা বাড়লে যে সমস্যার সমাধান হবে সেটা নয়, কারণ সমস্যা আরো গভীরে। সেটা কোথায়? সেটা সিস্টেমিক প্রবলেমে। দেখেন, ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষক যখন ডাক্তার হিসেবে বের হন, তার পক্ষে কোনোভাবেই রিসার্চ সম্বন্ধে জানা সম্ভব হয় না। সে যখন পোস্ট গ্র্যাজুয়েশনে যান, সেখানেও রিসার্চ সম্বন্ধে তারা ঠিকমতো জানতে পারেন না। তাদের থিসিস, MD MS কোর্সের যে থিসিস, সেই সময় কিছুটা জানেন। আসলে এই প্রক্রিয়াটিতে আমাদের রিসার্চ স্কিলড এবং ম্যান পাওয়ারের খুব অভাব রয়েছে, রিসার্চ লিটারেসির খুব অভাব রয়েছে। সুতরাং রিসার্চ ফান্ডিংয়ের পাশাপাশি আমি যদি আমার হিউম্যান রিসোর্সকে ঠিক করতে না পারি, আমি যদি রিসার্চার তৈরি করতে না পারি, তাহলে আমার গবেষণা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার আরেকটি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ICDDRB-তে অনেক রিসার্চ করি, রিসার্চ করলেই সব সমস্যার সমাধান হয় না, কারণ যে জায়গাটিতে সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে রিসার্চের যে গবেষণার ফলাফল, সেই ফলাফলকে আমরা পলিসি ট্রান্সলেশনে নিয়ে যেতে পারছি কিনা, এবং সেখানে বাংলাদেশে ব্যাপক গ্যাপ রয়েছে। সুতরাং সেই জায়গাটিতে আমাদের কাজ করতে হবে, এবং আজকে যে সমস্ত রিফর্মের কথা বলা হচ্ছে এই রিফর্মগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করেছে, কিন্তু আমি অনুরোধ করব যে কোনো রিফর্মের আগে এগুলোর পাইলটিং করতে হবে, ইমপ্লিমেন্টেশন রিসার্চ করতে হবে।

0: খুব স্বল্প সময়ের মধ্যেই সম্ভব, এবং সেইটার উপরে ভিত্তি করে আমাদের হেলথ পলিসি, আমাদের হেলথ পলিসি রিফর্ম, আমাদের ন্যাশনাল স্কেল আপ সব কিছু সম্ভব। এই প্রসঙ্গে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনার সচিবালয়ের আন্ডারে যদি একটি ন্যাশনাল এভিডেন্স এবং পলিসি ট্রান্সলেশন সেল যদি থাকে, সেই সেলটি আসলে বাংলাদেশে যেন বাংলাদেশের প্রয়োজনীয় রিসার্চ হয় এবং সেই রিসার্চের গবেষণা যেন এই দেশের পলিসিকে সমৃদ্ধ করতে পারে, এদেশের সমস্ত হেলথ পলিসি, মেজর হেলথ পলিসিগুলো যেন এভিডেন্স বেসড হয় সেটিকে এনশিওর করা যায়। আপনার সামনে দাঁড়িয়ে আজকে এই প্রত্যাশাই ব্যক্ত করব যে বাংলাদেশ হবে সাউথ এশিয়ার ভেতরে এভিডেন্স বেসড হেলথ সিস্টেমস, এবং আপনার স্লোগানের সাথে তাল মিলিয়ে বলতে চাই সবার আগে বাংলাদেশ, সবার আগে সুস্বাস্থ্যের বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে।
1: আপনি যেটা বললেন, আপনি তো আমাদের ম্যানিফেস্টো তৈরির সময় আপনি ছিলেন, ওই টিমের মধ্যে আপনি কাজ করেছেন, একজন মেম্বারও ছিলেন আপনি। আমরা যেগুলো বলেছিলাম এই কাজগুলো আপনি জানেন যে এটা তো আর হুট করে করার মতন কাজ না, এটা টাইম লাগে। আপনার যে সাবজেক্টটা আপনি মেনশন করলেন এটা সময় লাগে, এবং ডেফিনেটলি হেলথ মিনিস্টার, স্টেট মিনিস্টার, সেক্রেটারি ওনাদেরকে অন্য কাজগুলো দেখতে হচ্ছে। এই পার্টিকুলার এই বিষয়টা যেটা আপনি মেনশন করেছেন ওটা আমার যতটুকু ধারণা আছে, আমি মাঝে মাঝে আমাকে উনি আপডেট দেন, ডক্টর জিয়াবোদে এটা নিয়ে কাজ করছেন। তো আমরা আশা করি যেটা আমরা বলেছিলাম ইনশাল্লাহ একটা সময় তো আমরা সেই পর্যায়ে যেতেই পারবো। আমরা শুরু করি, আপনি যেটা সমস্যাটা বললেন এটা আমরা শুরু করি, আমরা চাইছি শুরু করতে, এটা আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, আমরা এটা রিসার্চের বিষয়টা শুরু করতে চাইছি আমরা। ধন্যবাদ। আর অন্য যেটা বললেন, অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা বললেন, সেই বিষয়টা আমি আলাপ করে দেখব, সম্ভব হলে সেটা আমরা করব। থ্যাংক ইউ,
0: ধন্যবাদ।
2: আমি বিএমআরসি ব্যাপারে শুধু একটা ব্যাপারে অ্যাড করি, ডক্টর ববির যে প্রশ্ন, কিছুদিন আগেই এখানে বিএমআরসি চেয়ারম্যান আছেন, এখানে বিএমআরসি ডিরেক্টর আছেন, এবং চেয়ারম্যান এবং ডিরেক্টর আমরা সবাই ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই বিষয় নিয়ে কথা হয়েছে। সেখানে আমরা জানতে পেরেছি যে বর্তমানে বিএমআরসির বার্ষিক বাজেট মাত্র 21 কোটি টাকা, মাত্র 21 কোটি টাকা। তো ওখানে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিএমআরসির সক্ষমতা বৃদ্ধির জন্য কি পরিকল্পনা করা যায় এবং তার জন্য বাজেট কি হবে, এইটা যাতে হেলথ আমাদের মিনিস্ট্রির কাছে বিএমআরসি সাবমিট করে, এইটা একটা। সো মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছেন। আর মেডিকেল কলেজের ছাত্রদেরকে রিসার্চে ইনক্লুড করার জন্য এই নিয়েও আমাদের কথা হয়েছে যে আমরা চাচ্ছি তৃতীয় বর্ষ থেকে প্রত্যেকটা ছাত্রকে একটা করে সাবজেক্ট তারা ঠিক করে নেবে, তাদের টিচারদের সাথে আলাপ করে যে তারা তাদের গবেষণার বিষয়টা ঠিক করে নেবে, এবং সেই ছাত্রকে বিএমআরসির মাধ্যমে একটা ছোট সিড মানি তাকে প্রদান করা হবে, এবং ফিফথ ইয়ারে যখন এই ছাত্র যাবে তখন একটা ডিসার্টেশন রিপোর্ট সে জমা দেবে, এবং এটা জমা না দিলে পরে সে ওই ফাইনাল প্রপ পরীক্ষা দিতে পারবে না। আমরা যদি এই প্রক্রিয়াটা চালু করতে পারি তাহলে ডক্টর ববি যে প্রস্তাব করেছেন এই রিসার্চের বীজটা ছাত্রদের মধ্যে বপন করে দেওয়া এবং পরে পলিসি ট্রান্সলেশন করা অনেক বেশি এটা ত্বরান্বিত হবে। থ্যাংক ইউ।
1: এই প্রসেসটার সাথে কি আপনারা মোটামুটি এগ্রি করেন যেটা বললেন ডক্টর জিয়া, এটা কি আমাদেরকে ভালো আউটপুট দেবে? ওকে, তাহলে আমরা আগাবো ওইদিকে।
3: ধন্যবাদ। স্বাস্থ্য ব্যবস্থা শেষ পর্যন্ত
4: এই রিসার্চের প্রশ্নেই, আমি যেহেতু একাডেমিক্যালি আমার প্রফেশন বা ক্যারিয়ার ছিল মেডিকেল রিসার্চ দীর্ঘদিন, তো আমরা দায়িত্ব নেওয়ার পরই আমি যেটা চেষ্টা করেছি, আমাদের বেশ কয়েকটা অলরেডি এক্সিস্টিং ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট আছে, যেমন নিপসম, যেমন আইডিসিআর, এবং ইন্টারন্যাশনালি বিখ্যাত ICDDRB, এটাও আসলে একটা ইন্টারন্যাশনাল রিসার্চ অর্গানাইজেশন যেটা আমরা বাংলাদেশ হোস্ট করি। তো এই তিনটা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা এনগেজ করেছি, এবং আমরা আশা করছি এই নতুন বাজেটে এই প্রতিষ্ঠানগুলোকে যেমন স্ট্রেন্থেন করা প্রয়োজন, পাশাপাশি আজকে ডক্টর শরীফুল ইসলাম খান ববি, যিনি একজন ক্যারিয়ার রিসার্চার, ICDDRB-র সিনিয়র রিসার্চার, আমাদেরকে আরেকটা জেনারেশনকে তৈরি করতে হবে, এবং যাদের অনেকেই হয়তো আজকে যারা DMC-র ছাত্র এবং ইয়াং ডক্টর তারা আসতে পারবেন, এবং আমরা সেই ফ্যাসিলিটিস, সেই সাপোর্টিভ এনভায়রনমেন্টটা তৈরি করব যাতে আমরা একটা জেনারেশন অফ নিউ রিসার্চার তৈরি করতে পারি, যারা আমাদের হেলথ সিস্টেমে আমরা যা বাস্তবায়ন করব সেটার অপারেশনাল রিসার্চ করে, মনিটরিং ইভ্যালুয়েশন করে আমাদেরকে ফিডব্যাক দিতে পারবেন যে আমাদের পলিসি এবং প্রোগ্রাম প্রতিনিয়ত কতটুকু আগাচ্ছে এবং কিভাবে ফাইন টিউন করা যায়। সুতরাং আমাদের সরকারের এ ব্যাপারে প্রায় মানে স্বাস্থ্য খাতে যে কাজগুলো আমরা করছি, রিসার্চ ক্যাপাসিটি বিল্ডিং আমাদের একটা প্রায়োরিটি হিসেবে আমরা নিয়েছি, এবং আমরা ইতিমধ্যেই সেটার কাজ করছি। আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এক্ষেত্রে আরো ভালো কাজ করতে পারবো বিশ্বাস করি। থ্যাংক ইউ,
3: ধন্যবাদ। আমরা আশ্বস্ত হলাম স্বাস্থ্য গবেষণা নিঃসন্দেহে এগিয়ে যাবে। একজন জনপ্রতিনিধির কাজ হচ্ছে জনগণের চাহিদাকে বোঝা, সেই চাহিদাকে নীতিতে পরিণত করা, সেই নীতিকে কার্যকর বাস্তবতা।
4: ভেরি ডিফিকাল্ট জব।
3: এ কারণেই আমাদের মাত্র 300 জন জনপ্রতিনিধি। এই ভূমিকাটা নিয়ে কথা বলার জন্য, একজন জনপ্রতিনিধি আমাদের সুস্বাস্থ্যের বাংলাদেশের যে একটা মহারূপকল্প আছে সেইটার বাস্তবায়নে কিভাবে সাহায্য করতে পারে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং এই ক্যাবিনেটের কাছে কি ধরনের সহায়তা আশা করতে পারে, তাই জন্য শুনব ডক্টর মোসলেউদ্দিন পরিত এমপির কাছ থেকে, এরপরে শুনব ডক্টর মাহবুবুর রহমান রিটন এমপির কাছ থেকে। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোসলেউদ্দিন পরিত।
1: আমি তো ভাবলাম আজকে আপনারা বলবেন কিভাবে আপনারা সরকারকে এবং দেশকে সহায়তা করবেন, উল্টা আপনারা চাইছেন তো।
3: স্যার দুইটাই স্যার, জনপ্রতিনিধি এবং।
1: আচ্ছা ঠিক আছে, তাহলে শোনা যেতে পারে।
5: মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত উপস্থিতি, আমার মনে হয় আমি এডিক ফেস করব। আমি 1989 সালে আমি K-37 ইংল্যান্ড চলে যাই, আর 1989 সাল থেকে কাজ আমি রিলিজ পেয়েছি এই বছর 31 মার্চ। এতদিন ছিলাম 3 দশকের বেশি একটা উন্নত বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করা এবং শেষ 10 বছর সেখানে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছে, সেটা আমাকে আজকে 4 মিনিটে বলতে বলা হয়েছে। চেষ্টা করব, জানি না ইনসাফ হবে কিনা। গত বছর 14,000 কোটি টাকা ফেরত দিয়েছে, এবছর আমাদের সরকার দ্বিগুণ করেছেন বাজেট। অতএব আমি মনে করি অর্থের কোনো কমতি নাই এখানে। সমস্যা হচ্ছে যেটা এসে গিয়েছে পরিকল্পনা, বাস্তবায়ন এবং কোয়ার্ডিনেশনের। 80,000 পদ খালি আছে, গত বছর বেতন থেকে 2,000 কোটি টাকা ফেরত গিয়েছে। জনবল তৈরি করতে কিন্তু লক্ষ লক্ষ যুবক এখানে বেকার আছেন, শিক্ষিত যুবক। পরিকল্পিতভাবে জনবল তৈরি করতে সময় লাগবে এবং, কিন্তু এখন যে জনবল আছেন, যদি স্টেক হোল্ডারদের সাথে, অনেকের সাথে আমি কথা বলেছি যেহেতু আমি এলাকায় অনেক সময় দেই, যদি তাদের কি সমস্যা এবং কি ব্যবস্থা হলে, কি সমাধান হলে তারা এলাকায় যে থাকবেন, এবং তাহলে কিন্তু আমাদের জনবল সমস্যার সমাধান করা যেতে পারে। এবং আমরা যদি উপজেলাতে যদি ভালো স্বাস্থ্য দিতে পারি সবার জন্য স্বাস্থ্য, যেটা আমাদের SDG 3 গোল আছে 2030, তাহলে কিন্তু আমাদের যে টার্সিয়ারি সেন্টারে প্রেশার আসবে না, সেখানে যারা আছেন তারা ভালো সেবা দিতে পারবেন, এবং আমাদের রেফারেল সিস্টেমটা যেটার কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, UK-তে আমরা দেখেছি রেফারেল সিস্টেমটা করতে পারলে, যাতে সর্দি কাশির রোগী আমাদের প্রফেসররা না দেখেন, তাহলে কিন্তু তারা এখানে ডাক্তারদেরকে যাতে ট্রেন করতে সুযোগ পাবেন। গবেষণার কথা বলা হয়েছে, অবশ্যই গবেষণার প্রয়োজন আছে। 22-23 সালে 100 কোটি টাকা বাজেট ছিল যেটা বলেছেন, সেটাও কিন্তু ব্যবহৃত হয়নি। গত বছর NHS বাজেট থেকে 30,000 কোটি টাকা গবেষণায় খরচ করা হয়েছে, আর শিক্ষা এবং অন্যান্য খাত থেকে 3 লক্ষ কোটি টাকা। আমাদের সাথে কিন্তু UK-র হেলথ সিস্টেমের অনেক সমন্বয় আছে, সিমিলারিটি আছে। আমরা যদি একটা এই যে বাজেটের পার্ট হয়ে যেতে পারি এবং সেই এই গবেষণার পার্ট হয়ে যেতে পারি এবং সেই গবেষণার থেকে যে শিক্ষা সেটাকে যদি আমরা আমাদের দেশে বাস্তবায়িত করতে পারি, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান করা যেতে পারে। আমার সময় কম, পাঁচটা আমি শুধু বুলেট পয়েন্ট বলবো। একটা হলো যে বিকেন্দ্রীকরণ, ফাউন্ডেশন ট্রাস্ট করা হয়েছে, অনেকেই হয়তো ইংল্যান্ডের সিস্টেমের সাথে জানেন, এটা স্ট্রিক্ট গভর্নেন্স এবং রেগুলেশন এবং ট্রান্সপারেন্সি এনশিওর করে এবং মনিটারিংয়ের মধ্যে দিয়ে করা হয়েছে। অনেককে ফাউন্ডেশন ট্রাস্ট হতে 2-3 বছর লেগেছে, আবার তারা যদি মান রাখতে না পারেন তাদেরকে কিন্তু ফাউন্ডেশন ট্রাস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় হলো যে আমাদের ডাক্তার নাই, কিন্তু আমাদের ডাক্তারদেরকে দিয়ে ম্যানেজমেন্ট করা হচ্ছে। NHS বা বিশ্বের অনেক বড় বড় দেশের যেখানে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা আছে, সেখানে কিন্তু নন মেডিকেল লোকদেরকে ট্রেন করে তাদেরকে দিয়ে ম্যানেজমেন্ট করানো হয়। তৃতীয় হলো পেমেন্ট ফর সার্ভিস, এবং চতুর্থ যেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলেন, PPP, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ। আর সবচেয়ে আরেকটা একটা পঞ্চম যেটা আমি বলি যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমাজসেবা মন্ত্রণালয় কিন্তু আমার মনে আছে 7 বছর আগে একসাথে করে দেওয়া হয়েছে। আমি শেষ করে ফেলছি যে মূল সমস্যা হলো কিন্তু একটা সংগঠনের হলো জনবল। আমাদের ডাক্তারদেরকে যদি আমরা ট্রেন না করতে পারি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারব না। আমাদের প্রায় 500 জন ডাক্তার এখন ইউকেতে কাজ করেন ঢাকা মেডিকেলের, এবং সারা বিশ্বে হিসাব করলে কিন্তু আরো প্রায় 1000। আমাদের কাছে এদের নাম্বার, আমার এই ফোনের মধ্যে মনে ম্যাক্সিমাম নাম্বার আছে, আর অন্যান্য মেডিকেলেরও কিন্তু অনেকেই আছেন। এখানে পাইলটের কথা বলা হয়েছে, আমরা যখন জুলাই যে 24-এর পরে যখন তৎকালীন সরকার বললেন যে 5000 রোগীকে বিদেশে নিয়ে যাওয়া হবে, তখন কিন্তু আমরা যোগাযোগ করলাম, বললাম যে আপনারা বিদেশে পাঠালে তো শুধু যে অর্থের প্রয়োজন তা তো নয়, তখন অর্থ দিতে চেয়েছেন, কিন্তু আমরা বলেছিলাম যে মডার্ন যে মেডিকেল ম্যানেজমেন্ট তার একটা পার্ট হলো কেয়ার ক্লোজার টু হোম, মানুষ যদি আত্মীয় স্বজনের কাছে থেকে চিকিৎসা পায় তাহলে কিন্তু তাদের সুস্থতা তাড়াতাড়ি হয়। এবং সবশেষে হলো যে আমরা যদি ওখান থেকে ডাক্তার নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এখানে কমপ্লেক্স অপারেশন, তাহলে কিন্তু সেটা তারা ফার্স্ট হ্যান্ড দেখতে পারবেন। আমরা 25 জন ডাক্তার এখানে এসেছিলেন, ডক্টর মুস্তাফিজ অনেক হেল্প করছেন এবং 2 DG আছেন, অনেক সমস্যা ছিল তারা কিন্তু অনেক হেল্প করেছেন, এবং এই 25 জন কিন্তু সাকসেসফুলি এখানে। উই হ্যাড সাম হার্ডলস, যেমন একবার নিউরোসার্জন একজন এসে 1 সপ্তাহ বসেছিল, হাসপাতালে অ্যাক্সেস পায় নাই, চলে গেল। আরেকবার একজন অর্থোপেডিক সার্জন, সেও কিন্তু এখানে অ্যাক্সেস পায় নাই, বাট ইভেনচুয়ালি আমরা সেখানে পৌঁছতে পেরেছিলাম। দ্বিতীয় যেটা আছে যে আমাদের VSO সিস্টেম যেটা আছে বা থ্রেড সিস্টেম, যেটাতে আমাদের ওখানে কনসালটেন্ট হওয়ার আগে এনকারেজ করা হয় যে ডেভেলপিং কান্ট্রিতে যে কিছুদিন কাজ করে আসার, এবং এই সিস্টেমের মাধ্যমে কিন্তু কোনো অর্থ খরচ না করে আফ্রিকার অনেক দেশ সেখানে তাদের লোকাল জনবলকে ট্রেনিং করছে। আরেকটা সিস্টেম যেখানে আছে মালয়েশিয়া, যেটা করে যে 5th year তারা ওখানে চলে যায়, 4 বছর মালয়েশিয়ায় পড়ে 5ম বছরে ওখানে চলে যায়, তাহলে সরাসরি তারা সিস্টেমে চলে যায়। প্ল্যাপ করা অনেক কষ্ট এখন যারা যাচ্ছে, আমি জানি MTI বন্ধ হয়ে গেছে এই বছর, আবার তাতে করে যদি তারা দেশে ফিরে না আসে তখন তাদেরকে ওই টাকাটা দিয়ে দিতে হয় সরকার, যেটা তাদেরকে চিকিৎসার জন্য পড়ানোর জন্য খরচ করেছে। শ্রীলঙ্কা, পাকিস্তান এবং সৌদি আরব, তারা কিন্তু শেয়ার্ড স্যালারি সিস্টেমে কাজ করে, সেখানে তারা ট্রেনিং করে আসে এবং তারা ফিরে আসে। আমি মনে করি এই 5টা যদি আমরা করতে পারি, এই 3টা যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের মূল একটা সংগঠনের প্রাণ হলেন জনবল, আমাদের ডাক্তাররা, তাদেরকে যদি আমরা ট্রেন করতে পারি এই 3টার 1টাতেই, এবং এখানে কিন্তু আমাদের সরকারের অর্থ খরচ হবে না।
3: সদস্য
5: জি, আমি শেষ করে ফেলছি 1 মিনিটে। এখানে আমি বিরোধী দলের, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে আমি 3টা কারণে পছন্দ করি। একটা আজকে বলবো, সেটা হলো যে উনি খুব অল্প সময়ে হি হ্যাজ মেড সাম ডিফারেন্সেস। লন্ডনে থাকার কারণে আমার মনে আছে সকল সরকারকে আমরা কিছু পরামর্শ দিয়েছি, কিন্তু দেশে আসার পরে ওনারা এত ব্যস্ত হয়ে যান যে সেটা ইমপ্লিমেন্ট হয় না, কিন্তু উনি 4 মাসেই এমন কিছু করেছেন। আমার বিশ্বাস উনি যদি একটু নজর দেন স্বাস্থ্য ব্যবস্থার কিছু বিষয়ে তাহলে এখানে ব্রেক থ্রু হওয়া সম্ভব। সবশেষে আমি একটা কঠিন কথা বলে শেষ করব, আমি যখন MRCT থিয়েটার কনভোকেশনে যাই,
1: আপনার পছন্দ থেকে ভোটটা পেলে সুবিধা হয়,
5: যখন কনভোকেশনে যাই, কঠিন কথাটা এবার বলি, তখন বলা হয়েছিল যে আমাদেরকে বলেছিলেন যে টিকেট দেয়া হলো তোমাদেরকে, ইউর লার্নিং অফ জার্নিং বিগিনস, নাও ইউ ডু হোয়াট ইউ ডু, ইউ নো ওয়াই ইউ ডু। আর আমাদের দেশের পোস্ট গ্রাজুয়েশন হলো এক্সিট এক্সাম, আর ইংল্যান্ডে হলো এন্ট্রান্স এক্সাম টু পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং। এবং আমার সৌভাগ্য হয়েছিল 2008-12 সাল পর্যন্ত, আমি যেহেতু পিডিয়াট্রিশিয়ান, যে পিডিয়াট্রিক্সের এই পোস্ট গ্রাজুয়েট কারিকুলাম তৈরি করার, এবং শেষ 2 বছর আমি একটা সাব কমিটির চেয়ারম্যান ছিলাম, এবং 12 সালে আমাকে ইংল্যান্ডে মেডিকেল এডুকেশনের উপর এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমার থেকে পরে ওইটা GMC আরো অনেক সাব স্পেশালিটি নিয়েছে। আমি যখন বসেছিলাম, স্টেজে,
3: সময় স্বল্পতার কারণে আমরা কি একটু,
5: আমি শেষ করতে 30 সেকেন্ড, আমি যখন স্টেজে বসেছিলাম তখন আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ আজ এখানে এসেছি আমি 40 বছর পরে প্রায়, তখন এই ইনস্টিটিউশনের কথা মনে হয়েছিল, এখানে অনেক স্মৃতি অনেক ইমোশন এখানে আছে, তাই আমি খুব আজকে ভালো লাগছে যে এখানে আসতে পেরেছি। আর সবশেষে আমরা ডক্টর জুবাইদা যে আলিম, ডক্টর আলিম চৌধুরী হলের সামনে যে বলেছিলেন, আমরা যদি সমস্ত ভেদাভেদ ভুলে যেয়ে আমরা যদি একসাথে হয়ে, অনেকে আসতে চান আমার বিদেশ থেকে, তারা আজকে রিটায়ারমেন্টের কাছাকাছি যাচ্ছেন, যদিও ইংল্যান্ডে 67 বছরের রিটায়ারমেন্ট হয় ডাক্তারদের, অনেকেই কিন্তু এসে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে, এদেশে অনেক ভালো ডাক্তার আছেন। আমরা যদি সব ভেদাভেদ ভুলে যেয়ে আমরা যদি এদেশের স্বাস্থ্যকে সবার জন্য স্বাস্থ্য 2030 করতে চাই, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে এটা সম্ভব। এবং এখানে শুধু আমরা একা না, অনেকে হাজার হাজার ডাক্তার এখানে বিদেশ থেকে এসে কনসালটেন্ট ভাড়া করা লাগবে না, এখানে ইনশাল্লাহ এটা করতে পারবো। সবাইকে ধন্যবাদ।
3: ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে আমরা সবাই এগিয়ে আসব। এবার আমাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার মাহমুদুর রহমান লিটন, এমপি মহোদয়। ডক্টর মাহবুবুর রহমান লিটন এমপি, তিনি ঢাকা মেডিকেল কলেজের K-39 ব্যাচের একজন গর্বিত শিক্ষার্থী।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি প্রাইড অফ ডিএমসি ডক্টর জুবাইদা রহমান এন্ড আদার্স মেম্বার অফ ক্যাবিনেট মিনিস্টার্স এন্ড পার্লামেন্ট মেম্বার্স, সচিব সহ উপস্থিত যারা আছেন, এবং আমার অ্যালামনাই সহ ঢাকা মেডিকেল কলেজের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংসদে থেকে ওনার কাছ থেকে যতটুকু শিখি এবং যতটুকু দেখি, আই এম কনফিডেন্ট এনাফ নেক্সট 5 ইয়ার্স বাংলাদেশ উইল সি এ কমপ্লিট ডিফারেন্ট পিকচার ইন দ্য হেলথ সেক্টর।
1: অনলি আমরা সবাই যদি একসাথে
6: রাইট, ইউ আর রাইট স্যার, আপনি যেটা বললেন অ্যাবসলিউটলি রাইট, এবং আপনি যেটা থ্রো করছেন, সাম অফ দ্য সিনিয়র ফিজিশিয়ানস ওনারা রেসপন্ড করেছেন দ্যাট জিপি সিস্টেমে ওনারা যেতে আগ্রহ প্রকাশ করেছেন, আই থিঙ্ক এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ঢাকা মেডিকেল কলেজে ঢুকেছি 82, বের হয়েছি এরশাদ ভ্যাকেশন সহ 89-এ, এবং পরবর্তীতে আমার শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়ার ইনস্ট্রাকশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে 3.5 বছর কাজ করেছি, পড়াশোনার জন্য বিদেশে গেছি, ফিরে এসেছি, তো প্রাইভেট সেক্টরে আছি। তো আমার এক্সপিরিয়েন্স ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ ওয়ার্কলোড অ্যান্ড ইন টার্মস অফ এখন যে আমাকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উঠিয়ে আনতেছেন, সেখানে আমি যেটা দেখি এখন সামনে তাকিয়ে, সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফের যে ব্যাপারগুলো ছিল, ওনারা ঠিকই বলেছেন, আমাদের ছোট ভাইরা ঠিকই বলেছেন, দিস ইজ টু হার্ড টু গো। আমরা ফার্স্ট দিনে, প্রথম দিনে 165 স্টুডেন্টদের মধ্যে ডিসেকশন ফার্স্ট দিন করে 25 স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দ্য নেক্সট ব্যাচ, আমরা নেক্সট ডে থেকে অ্যাবসেন্ট হয়ে গেছিল, ওরা চলে গেছিল বুয়েটে, কেউ ড্রপ আউট হয়ে গেছে। কারণ ডিসেকশন ফার্স্ট ডেতে করার পরে কি আবার আমাদেরকে এই হোস্টেলের রান্না খাওয়ার সময় হাত ভালো করে না ধোয়ার জন্য আলটিমেটলি ওই গন্ধ নিয়ে খেতে গিয়ে অনেকেই ওইখানেই তাদের ডিসিশন নিয়ে ফেলছে যে মেডিকেলে আর পড়বে না। কাঁটা চামচ সিস্টেম নাই, আমাদের কঠিনভাবে একটা র টেবিলের মধ্যে হোস্টেলের ডাল নিয়ে আমরা গর্ববোধ করি, তাই না? তো আমরা এর মধ্যেই ছিলাম। তো এখন স্টুডেন্ট লাইফের ওদের এই যে লোড, দে আর ভেরি মাচ কারেক্ট। আমি এইটা মেডিকেল এডুকেশনকে রিকোয়েস্ট করব, আই থিঙ্ক সুমন ইজ দ্য এডুকেশনের ডিজি, সেও ফেস করছে এগুলা, হি মাস্ট ফর্মুলেট আউট যে এদের 6 দিনের ক্লাস 5 দিনে করা যায় কিভাবে। ইটস এ নট অনলি পপুলার ডিমান্ড, দে ডিজার্ভ ইট, বিকজ যে পড়াশোনা, একটা গ্রেস অ্যানাটমি বইয়ের ব্যাপারটাই তো আসলে অনেক বড় ব্যাপার, ঠিক না? তো আমরা ওইটি তো চিন্তা করতে পারি। তো এইটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে আমরা ক্লিনিক্যাল সাইডে যখন হসপিটালে যাই, মাননীয় প্রধানমন্ত্রী, ওরা দে আর কারেক্ট, আগে কিন্তু আমাদের সময় পোস্ট গ্রাজুয়েশনে এত স্টুডেন্ট ছিল না, এত কোর্সও ছিল না। এখন মেডিকেল কলেজ হ্যাজ গট এ নাম্বার অফ কোর্সেস পোস্ট গ্রাজুয়েশনে, ন্যাচুরালি ইন্টার্ন ডক্টর যারা শিখবে বেসিক জায়গায়, দে আর কম্প্রোমাইজড ইন এডুকেশন, রাইট? তো ওইটা আমার মনে হয় আপনি যদি সেইভাবে বলা থাকে, স্পেশালি ডক্টর জুবাইদা ইজ হিয়ার, উনি যদি এটাকে একটু দেখেন যে তাহলে কিভাবে ব্যালেন্স আনা যায় ইন বিটুইন পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড জুনিয়র ইন্টার্ন ডক্টর, এদের মধ্যে, যাতে করে রোগী দেখার ক্ষেত্রে, বিকজ ঢাকা মেডিকেল কলেজের গ্র্যাজুয়েটরা আমরা খুবই প্রাউড ফিল করি যে আমরা অন্য যে কোনো মেডিকেল কলেজ থেকে সবচেয়ে বেশি পেশেন্ট আমরা দেখতে পারি, রাইট? আমরা এটা প্রাউড ফিল করি। কিন্তু ওইটা যদি কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে ডিএমসির আমাদের যে স্কলাররা, এরা ভবিষ্যতের জন্য দে উইল বি অলসো কম্প্রোমাইজড। তো আমি রিকোয়েস্ট করব ওই জায়গাটাতে যেন একটু নজর দেওয়া হয়। আমাদের সময় ইন্টার্ন ছিল না, আমাদের সময় ছিল ইন সার্ভিস। আমরা পাশ করার পরে জানতাম যে আমাদের চাকরি নিশ্চিত, বিসিএস দিতে হবে না। ইন সার্ভিস ছিল, ইন সার্ভিস এরশাদ সাহেব ক্যান্সেল করার পরে আমরা আন্দোলনও করেছিলাম অনেক, কিন্তু ইন সার্ভিস আর ফিরে আসে নাই। বাট আমি মনে করি ইন্টার্নদের দে শুড হ্যাভ এ গুড প্যাকেজ ইন দ্য ইন্টার্ন পিরিয়ড, বিকজ দে সার্ভ, ওরা একটা মেজর লোড নেয় হসপিটালের ওয়ার্ডগুলাতে, এবং সেজন্য ওদের আসলে ওদের প্যাকেজটা ন্যাচারালি একটু ডেভেলপ হওয়া উচিত। অ্যান্ড দেন বিসিএস, এখন আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এমপিসি আপনার সাথে কাজ করতে গিয়ে, আপনার কাছ থেকে শিক্ষা নিতে গিয়ে, যখন আমরা হসপিটাল ম্যানেজমেন্ট কমিটিতে যাই, আমার উপজেলার হসপিটাল ম্যানেজমেন্ট কমিটি ত্রিশাল, এইখানে গিয়ে দেখি যে এইটার যে অবস্থাটা, সে একটা ভালো, ধরেন ঢাকা মেডিকেল কলেজে গ্র্যাজুয়েট, এখন তো থানা অ্যাডমিনিস্ট্রেটর, অথচ তাকে আলটিমেটলি ইনস্ট্রাকশন রিসিভ করতে হয় ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন, ইউনো কি বলতেছে, ইভেন এসি ল্যান্ড তো, এবং তাদের যানবাহনের কোনো সীমা নাই, তারা তো ফাজরতে উঠে, আমাদের বেচারা হেলথ অ্যাডমিনিস্ট্রেটররা, দে ডোন্ট হ্যাভ এনি কার অ্যাট দ্য মোমেন্ট। তো এই যে সিচুয়েশন, এটা সাংঘাতিকভাবে বৈষম্যমূলক। তো আমরা প্রথমেই ধাক্কা খাই উপজেলা লেভেলে গিয়ে, যখন দেখি ডাক্তাররা এত পড়াশোনা করে, এত চাপে, যারা ডাক্তারদের ব্যর্থ হয়ে বিসিএস দিয়ে এখন অফিসার হয়ে যায়, ওনারা দে রুল দ্য হোল অ্যাডমিনিস্ট্রেশন। এইটা একটা বেসিক জায়গা। এই জায়গাটা মাননীয় প্রধানমন্ত্রী আপনি দয়া করে একটু মাথায় নেবেন। আই অলসো রিকোয়েস্ট ডক্টর জুবাইদুর রহমান এই জিনিসটার ব্যাপারে। সেকেন্ড অ্যান্ড ফাইনাল স্টেজে আমি যেটা বলতে চাই, সময় নিব না, সেটা হচ্ছে যে এজ, মানে ওই যে বলতেছিলেন ইউকের ডক্টর, আমাদের মাননীয় সংসদ সদস্য, ইউকেতে এজ হচ্ছে 67-65, আমরা তো বোধ হয় 58-59 আমরা চলে যাই, 59 এখন আমাদের জন্য কোনো বয়স না। আপনি জানেন যে আমাদের গড় আয়ু বেড়ে গেছে, আমার মনে হয় স্পেশালি ডক্টরদের বেলায়, বিকজ দে আর স্পেশালিস্ট, ডক্টরদের বেলায় যদি এই জিনিসটা একটু চিন্তা করতে পারতেন খুব ভালো হতো, বিকজ তারা আরো ভালো সার্ভিস দিতে পারত। ফাইনালি আমরা জানি আপনার মাথায় কি আছে হেলথ সম্পর্কে, বিকজ আমাদের একটু সুযোগ হয়েছে ইন্টারাকশন করার, ইয়েস ইয়েস শি অ্যাজ ওয়েল, তো আমরা জানি যে কি আছে, এবং ঘরের মধ্যে আপনার যিনি আছেন উনি যদি এটা ইনিশিয়েটিভ নেয়, আই এম মোর দেন শিওর যে আমি যে মুখে বললাম, শুধু মুখে না, আপনি যে,
1: না না, আমি বলেছি যে আমার, আপনি বললেন আমার মাথায় হেলথ সম্পর্কে কি আছে, আমার মাথার মধ্যে হেলথ নাই, আমার মাথার মধ্যে উনি আছে।
6: আমরা হোল ডিএমসিএল, উই আর প্রাউড, রিয়েলি প্রাউড দ্যাট উই হ্যাভ গট সামবডি ইন দ্য প্রাইম মিনিস্টার হেড। এনিওয়ে, তো যেটা বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে টেকনিক্যাল নো হাউ দিয়ে আপনার টিম রেডি করেছেন, আপনি হেলথ কার্ড রেডি করতেছেন, অল দ্য ইনফরমেশন ওই চিপসে থাকবে, আপনি যেভাবে আগাচ্ছেন আমরা জানি, হয়তো অনেকেই জানে না, আমরা জানি যে আপনি কিভাবে আগাচ্ছেন। ইনশাল্লাহ আমরা সবাই আপনার সাথে আছি, আপনি আগে যান ইনশাল্লাহ, হেলথ সেক্টর ইনশাল্লাহ বাংলাদেশের চেঞ্জ আপনার মাধ্যমে হবে, ভালো একটা জায়গায় যাব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
3: ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আমরা সবাই ধারণা করতাম যে আমাদের ডিএমসি আমাদের প্রধানমন্ত্রীর হৃদয়ে আছে, কিন্তু সাথে সাথে আজ জানলাম যে আমাদের প্রধানমন্ত্রীর মাথায়ও আমাদের ডিএমসি আছে। ধন্যবাদ। স্বাস্থ্য খাতের জন্য আমরা বড় একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর আজকে পেয়ে গেলাম। তো আমাদের সবার, যদি মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি দেন, আমরা একটু আপনার বামে যেতে চাই। আমাদের সবার প্রিয় জোবায়দা ম্যাডামের উদ্দেশ্যে বলছি যে আপনার এই বড় ভাইরা এবং আপনার সব ছোট ভাই এবং সব একজন বোন আজকে শুধু সমস্যার কথা বলেনি, ঢাকা মেডিকেল কলেজের এইটাই মাহাত্ম্য যে আমরা সাথে কিছু সমাধানের পথ তুলে ধরেছি, এবং আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আজকে এই মঞ্চে যারা উপবিষ্ট আছেন তারা যদি একটা টিম হিসেবে কাজ করেন, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্ল্যান, ডি প্ল্যান, স্বাস্থ্যের প্ল্যান, সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠিত হবে, সবার আগে বাংলাদেশ সবসময় থাকবে। ধন্যবাদ সবাইকে।
7: ধন্যবাদ ডক্টর আহমেদ এহসানুর রহমান চমৎকার এই সেশনটি মডারেট করার জন্য।
8: বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব ডক্টর এম এ মোহিত এমপিকে।
9: বিসমিল্লাহ রহমানের রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি যিনি আমরা বিশ্বাস করি আমাদের খুব কাছের মানুষ, আমাদের আপা ডাক্তার জুবায়দা রহমান, আজ এখানে উপস্থিত অনেক গণ্যমান্য বিশেষ অতিথিবৃন্দ, যাদের একটি বড় অংশই আজকে যারা স্টেজে বসে আছেন তাদের যোগ্যতা, তাদের মেধা এবং তাদের কর্মদক্ষতার বলে, পদাধিকার বলে আজকে অধিকাংশই যারা এখানে বসে আছেন তারাও সকলেই অধিকাংশই ডিএমসিএন, এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশের অত্যন্ত বড় বড় বিখ্যাত অধ্যাপক, চিকিৎসক, এই মেডিকেল কলেজের মেধাবী ছাত্র ছাত্রীরা যারা সকলেই হয় আমার বড় ভাই বোন কিংবা ছোট ভাই বোন, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি দুটো কথা বলতে আজ এখানে সুযোগ পাওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি ব্যক্তিগতভাবে আমার জন্য খুবই আবেগের জায়গা। আমি একজন সাধারণ মানুষ, একজন অতি সাধারণ ডাক্তার, এবং আমার এই অতি সাধারণ জীবনে যে দু একটি আমার চোখে যে দু একটি অসাধারণ ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর সঙ্গে যারা সরাসরি জড়িত তাদের প্রায় সকলেই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আজ এখানে আমি শুধু একাই আসিনি, এই ক্যাম্পাস থেকেই যে যাত্রা শুরু হয়েছিল, আমার সহধর্মিনী পাশের ক্যাম্পাসে পড়তেন বুয়েটে আর্কিটেকচারে, তিনিও প্রায় আসতেন, তো আমি মনে করি এটা তারও ক্যাম্পাস, তাকেও নিয়ে এসেছে। ছোটবেলার ঘটনা, ছোটবেলায় প্রথম স্লোগান দিতে শিখেছি এই ক্যাম্পাসে, প্রথম মিছিল করেছি এই ক্যাম্পাসে, প্রথম নির্বাচন করেছি এই ক্যাম্পাসে, প্রথম নির্বাচনে জিতেছি এই ক্যাম্পাসে, প্রথম নির্বাচনে হেরেছি এই ক্যাম্পাসে, এবং যার কাছে নির্বাচনে হেরেছি।
10: জি স্যার, যেটা বলছেন এটা রিপিট করেন না লাইফে, এই যে হেরেছেন বলছেন এটা রিপিট করেন না।
9: আচ্ছা, ইনশাল্লাহ দোয়া করবেন ওটা যেন আর নাই ঘটে ইনশাল্লাহ জীবনে। যেটা বলছিলাম, যার কাছে হেরেছিলাম এই ছোট্ট দায়িত্ব পাওয়ার পরে প্রথম তদবিরটা করেছি, আমাকে যিনি পরাজিত করেছেন সেই মহাশত্রুকে তার যোগ্য জায়গায় যেন তিনি পদায়ন পান সেই জন্য। এই হলো আমার সঙ্গে ডিএমসির সম্পর্ক। যাই হোক, আমি আসলেই খুব আবেগ আপ্লুত আরেকটি কারণে। আমি ছোট থেকে রাজনীতি করতে চেয়েছি, সহজ ভাষায় আমি ছোট থেকে ফুল টাইম বিনা পারিশ্রমিকে সুযোগ পেলে ফুল টাইম দেশের জন্য কাজ করতে চেয়েছি। সেই সুযোগটি যিনি আমাকে করে দিয়েছেন আমার নেতা জনাব তারেক রহমান, তিনি আমাকে দুই দুইবার মনোনয়ন দিয়েছেন নির্বাচনে জেতার পরে, আমাকে এই দায়িত্বটি দিয়েছেন যেটি আমি পালন করার চেষ্টা করেছি, তিনিও আজকে এখানে আছেন। তার সহধর্মিনী আমাদের আপা ডাক্তার জুবায়দা রহমান, ওনার স্নেহ, ওনার গাইডেন্স আমাকে সাহস যোগায়। তাই আজকের এই দিনে হয়তো আমার বক্তা হিসেবে যে সুনাম ছিল আপনারা তালি দিতেন, আপনারা সবাই মিলে আমার সঙ্গে তিনটা বাস ভরে, আমার আপারা বাস ভরে আমাকে সমর্থন দিতে সেই এখান থেকে রামপুরা টেলিভিশন ভবনে যেতেন, আজকে হয়তো সেই বক্তাকে আপনারা খুঁজে পাবেন না আমার আবেগের কারণে। তারপরও চেষ্টা করছি দু একটা কাজের কথা বলতে। আমি মনে করি ঢাকা মেডিকেল কলেজের কেন আমরা গর্ববোধ করি, গর্ববোধ করি এই ক্যাম্পাসে আসার পর থেকে, ঢুকি যখন দেখি ডাক্তার আলিম চৌধুরীর নাম, হোস্টেলে যাই ডাক্তার ফজলে রাব্বির নাম, এই ক্যাম্পাসের প্রিন্সিপালের রুমে গেলে দেখতে পাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন প্রথম মন্ত্রিসভা গঠন করেছিলেন, ওনার প্রথম মন্ত্রিসভায় দুইজন ডিএমসিএন ছিলেন, প্রফেসর ডক্টর বি চৌধুরী সাহেব এবং আমার পিতা মরহুম ডাক্তার এম এ মতিন সাহেব। আজকেও যখন এই ক্যাম্পাসে আসি দেখি ডাক্তার মিলনের, শহীদ ডাক্তার মিলনের কবর আমরা দেখতে পাই। তো খেয়াল করতে হবে এই মানুষগুলো কারা এবং তারা কি করেছিলেন। তাদের মধ্যে কমন ব্যাপারটা কি ছিল যাদের নিয়ে আমরা 50 বছর পরেও গর্বিত হচ্ছি? তারা শুধু বড় ডাক্তারই ছিলেন না, তারা দেশের কথা ভেবেছেন, অনেকেই তারা দেশের জন্য নিঃস্বার্থভাবে প্রাণ দিয়েছেন, তারা বিরাট ভালো শিক্ষক ছিলেন, দলমত নির্বিশেষে সহজের সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ ছিলেন, সকল মানুষকে একত্রিত করতে পারতেন। এটাই ডিএমসিয়ানদের সবচেয়ে বড় শিক্ষা হয় সম্পূর্ণ অজ্ঞাতে। প্রতিদিন যখন আমরা এই ক্যাম্পাসে হাঁটি, বেড়াই, কথা বলি, আমার মনে হয় এই মানুষগুলোর তাদের যে ভালোবাসা, দেশপ্রেম, তাদের যে কর্মনিষ্ঠা, এগুলো ধীরে ধীরে আমাদের ভেতর চলে আসে। সেই আঙ্গিক থেকে আমি একটি কথা বলতে চাই, আমাদের প্রত্যেকের নিজের কাছে প্রশ্ন করা উচিত, কারণ এই দেশের আমাদের কাছে অনেক প্রত্যাশা, আমাদের পরস্পরের কাছে অনেক প্রত্যাশা। আমরা অনেকেই ভালো ডাক্তার হচ্ছি, অনেকেই ভালো মানুষও হচ্ছি, কিন্তু আমাদের আরেকটি দায়িত্ব মাঝে মাঝে কিন্তু আমরা দু একবার পালন করতে ব্যর্থ হয়েছি। ওই যে মহান মানুষগুলোর নাম বললাম, তাদের কাউকে কিন্তু আমরা দলীয় পরিচয়ের কারণে স্মরণ করি না। তাদের পেশাগত দায়িত্ব এবং দেশপ্রেম, বিশেষ করে প্রতিদিনের জাতীয় সঙ্গীতের দেশপ্রেম নয়, কবিতার দেশপ্রেম নয়, দেশ যখন সংকটে এসেছে সেই সংকটে ওনারা বীরের মতো সত্যের পক্ষে থেকেছেন, ন্যায়ের কথাটি বলতে দ্বিধাবোধ করেন। দুঃখজনক হলেও সত্য, বিগত দিনগুলোতে আমাদের কেউ কেউ, আমরা কেউ কেউ আমাদের সেই নৈতিক অবস্থানে শক্তভাবে দাঁড়াতে পারিনি বলেই সেই দুঃশাসন দীর্ঘায়িত হয়েছে। ডিএমসির প্রতিটা ডাক্তার যদি একসাথে হয়ে ন্যায়ের পক্ষে থাকে, এই ঢাকা শহরে কোনো অন্যায় নিয়ে কোনো শক্তি দাঁড়িয়ে থাকা খুব কঠিন হয়ে যায়। এই ডিএমসিতে কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা নতুন যে বাংলাদেশের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা কাজ করার সুযোগ পেয়েছি, উনি যে পরিকল্পনা এবং যে কাজগুলো করছেন, আপনারা কি আজকের অনুষ্ঠানের সঙ্গে বিগত সময়ের অনুষ্ঠানগুলোর তফাতটা দেখতে পাচ্ছেন? আজকের অনুষ্ঠানে আমি অভিভূত হয়েছি যেভাবে সাজানো হয়েছে, যে ইন্টারঅ্যাকশন হয়েছে। আমরা অনেক অনুষ্ঠানে যাই, আমার মনে হয় না এত তথ্যবহুল, এত সুন্দরভাবে পরিচালনা করা এবং ডাক্তারদের বিভিন্ন স্তর থেকে, আমি বসে বসে নোট নিচ্ছিলাম, এটাও বিরল ঘটনা, জনসভায় গিয়ে বা এরকম মিটিংয়ে গিয়ে আমরা গদবাধা কথা শুনি, নোট নিতে হয় না, এবং নোট নিতে গিয়ে আপনাদের মুখ থেকে, ডিএমসিএনদের মুখ থেকে, থানা হেলথ কমপ্লেক্সের সমস্যা থেকে জাতীয় পর্যায়ে গবেষণা পর্যন্ত এমন কোনো বিষয় নেই যা অত্যন্ত সাবলীলভাবে সংক্ষেপে আপনারা তুলে ধরেছেন। আমি সত্যি গর্বিত আপনাদের জন্য। আপনারা প্রায় 25টির মতো সুনির্দিষ্ট বিষয় আজকে তুলে ধরেছেন। আজকের এই অনুষ্ঠানটা আয়োজন যে এভাবে হবে, সেই পরামর্শটিও কিন্তু এসেছিল আমাদের অতি প্রিয় বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জোবায়দা রহমানের কাছ থেকে। উনি আপনাদের থেকে, আপনাদের অভিজ্ঞতার থেকে শুনতে চেয়েছিলেন, যেটার থেকে আমরা উপকৃত হব, আমাকে যে ছোট্ট দায়িত্বটা আমাকে পালন করতে হয়, আমি আজকে অনেক কিছু আপনাদের থেকে পেলাম যেটার উপরে হয়তো আমাকে কাজ করতে হবে। দোয়া করবেন আমরা যেন সফল হই। এই অনুষ্ঠানের মাধ্যমে যে বিষয়গুলো উঠে এসেছে, আমি সেই বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনার সুযোগ আছে, কিন্তু আজকে সেই সময় নেই। উপরন্তু আমাদের আজকের মূল আকর্ষণ যে দুইজন, আমরা ওনাদের থেকে শুনব, তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এতটুকুই বলবো, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের সুস্বাস্থ্যের বাংলাদেশের যে পরিকল্পনা, সেটি অন্য কোনো নির্বাচনে, কোনো নির্বাচনী ইশতেহারে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে এত সুন্দরভাবে, এত বিশদে বিশেষজ্ঞদের নিয়ে দলের ভেতরে এবং বাইরে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে সেখানে ঘন্টার পর ঘন্টা অংশগ্রহণ করে এই পরিকল্পনাটি তৈরি করেছে। আমরা সেটার উপর কাজ করছি, এবং আপনাদের যে 30টি সমস্যার কথা বলেছেন, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আপনাদের ডিএমসিএন ভাই হিসেবে আমাদের পরিকল্পনার ভেতরে এখানে এই 30টি সমস্যারই সমাধানের চেষ্টা আছে। কিন্তু, এবং একটি বড় কিন্তু, এখানেও পরিবর্তন। আগের দিনের রাজনীতি, আগের বন্দোবস্তে আমরা দেখেছি, তিনি করে দেবেন, তিনি আসবেন, বলবেন করে দিয়েছি, তারপরে আমরা যারা চামচা হব তারা বলবো কে করেছে। জনাব তারেক রহমান সেই রাজনীতির সমাপ্তি ঘটিয়েছেন, বারবার দেখেছেন, তিনি বলেছেন আপনারা যদি করেন আমি আপনাদের সঙ্গে থাকব, আপনারা আমার সঙ্গে যদি এই কাজটা করেন তাহলে কাজটা হবে। এইটাকে বলে পার্টিসিপেটরি লিডারশিপ,
10: এইটাকে বলে পার্টিসিপেট।
1: আপনাদের ব্যানারের নিচেই তো লেখা, দেখেন টুগেদার উই ক্যারি দ্য
10: এক্স্যাক্টলি। সো উনি উনি শুধুমাত্র স্পাউস সূত্রে ডিএমসিএন নয়, উনি চেতনায় ডিএমসিএন হয়েছে আসলেই। কিন্তু এটা খুব সিরিয়াস বিষয়, উনি যেভাবে বিষয়গুলো দেখেন, আমার ছোট্ট সৌভাগ্য ওনার সঙ্গে একটু কাজ করি, শুধু আজকে নয়, উনি আসলেই এটাতে বিশ্বাস করেন এবং এভাবেই আমাদের দিয়ে কাজ করান। তাই আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যে জিনিসগুলো করতে চাই, আমরা গর্ববোধ করি, আমরা ডিএমসিএন, আমরা লিডারশিপে থেকেছি গত বাংলাদেশের মেডিকেল এডুকেশন মেডিকেল সার্ভিসের 80 বছর অন্তত ধরে ডিএমসিএন লিডারশিপে আছে। আমাদের কাছে ওনার চাওয়া, আমাদের সরকারের চাওয়া, আমার চাওয়া, আসুন আমরা যে বিরাট বিরাট সমস্যার কথা বলছি, যে সমস্যার পরিকল্পনা তৈরি করছি, আসুন সত্যি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি চান না এই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আসুক? আপনি কি নিছকই নিজে নিজে বড় ডাক্তার হওয়ার জন্য এই পথে আছেন? আমি বিশ্বাস করি না। আমি ছাত্র অবস্থা থেকে যত ডিএমসিএন কে দেখেছি, যে ছেলেটির বিন্দু মাত্র আগ্রহ দেখা যায় না রাজনীতিতে, সারাদিন পড়ালেখা করে, সেও কিন্তু ক্রান্তি লগ্নে 90-এর আন্দোলনে দেখেছি সেই ছেলেগুলো ফার্স্ট বয়রাও মিছিলে নেমে এসেছে। মিলন ভাই যখন মারা গিয়েছিলেন 27 নভেম্বর, টিএমসির কোনো ছাত্র দেশের জন্য সেই কারফিউ ভঙ্গ করে মিছিলে যেতে কার্পণ্য করেনি। তাহলে আজকে আজকে তো দেশে সেই পরিস্থিতি নেই, আপনাকে তো জীবন দিতে হবে না, আপনাকে তো সত্য বলার জন্য কোনো শাসকের কোনো ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। আসুন আমরা দেশ গড়ার জন্য কাজ করি, আপনারা একটু সময় দেন, আইডিয়া দেন। শেষ করব যে কথাটি বলে, সব কিছু চাইলে কিন্তু হবে না। আমাদের একটা বড় সমস্যা, আমরা এখন পারলে প্রতি উপজেলায় মেডিকেল কলেজ চাই, ইজ দ্যাট রেশনাল? কে বলবে সেই কথা? আপনাদেরকে বলতে হবে, সাধারণ মানুষ নাও বুঝতে পারেন, উনি তো জানেন না এগুলো। উনি হয়তো আসলে ভাবছেন মেডিকেল কলেজ আসলে আমার এলাকায় একটা বড় হাসপাতাল হবে, উনি চান হাসপাতাল, বলার সময় বলে ফেলেন মেডিকেল কলেজ চাই। আমরা ডাক্তাররা সব মেডিকেল কলেজগুলোকে বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলতে চাই, তাই না? এটা কি ঠিক? আমরা মুড়ি মুড়কির তফাত করতে হবে, যার যে প্রতিষ্ঠানের যে ম্যান্ডেট সেটাকে সুন্দর করে সাজাতে হবে, এবং আপনাদেরকে প্রতিনিয়ত এগুলো বলতে হবে, ভাবতে হবে। আপনারা বললে বাকিরা শিখবে, টিএমসি আজ যা বলবে সকল মেডিকেল কলেজ পরশু দিন তা বলবে ইনশাআল্লাহ। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেখেন প্রতিটা জবাব উনি দিচ্ছেন একজন সাধারণভাবে খুব রেশনাল ভঙ্গিতে, আসুন আমরা সেইভাবে চিন্তা করি। এই আবেগ তেলবাজি শুধু মানে খেয়ে আমরা বলে গেলাম বলে গেলাম, এটা মানুষ আর চায় না, আমরাও চাই না। অনেস্টলি আমরা কিছু একটা কাজ করতে চাই, কাজ নিয়ে কথা বলতে চাই। আমরা সমস্যাগুলো কি হয়, আজকে আশ্চর্য ব্যাপার শুনলাম, কোনোদিন শুনিনি। আমরা যখন ইন্টার্নি করেছি তখন কিন্তু আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি যারা ছিল সিএ রেজিস্টারের পাশাপাশি প্রত্যেক ট্রেইনি 4-5 জন মোটামুটি তার পেট ইন্টার্নি হইত, এবং আমরা ওনাদের থেকে শিখতাম। তাহলে যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি, ওনারা তো আমার চেয়ে একটু সিনিয়র ডাক্তার হয়েছেন, মোটামুটি কাছের বয়স, উনি আমার চেয়ে অভিজ্ঞতা বেশি, উনি তো আমাকে হেল্প করার কথা শেখার। আজকে শুনলাম উনি আছে বলে আমার ইন্টার্নি ভাইরা এনাফ সুযোগ পায় না। এর কারণটা হচ্ছে আমরা যখন শুরুতে ছিলাম পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশনের আলাদা অথরিটি ছিল, FCPS করা হতো BCPS থেকে, MDMS করা হতো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে। আমরা কি করলাম, আমরা ওগুলোকেও মেডিকেল কলেজে নিয়ে আসলাম। যেই মেডিকেল কলেজের পুরো ডিজাইনটা করা আছে আন্ডার গ্রাজুয়েট এডুকেশন, সেইখানে আমি ভিড় করে দিলাম পোস্ট গ্রাজুয়েট এডুকেশন। আজকে যদি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের এখানে আনি, আমি 100% শিওর তারা বলবেন এইখানে আমাদের ট্রেনিং এর সমস্যা হচ্ছে, ইন্টারনেট জ্বালায় আমরা আমাদের মতো করে রুগী দেখতে পারি না। হতেও পারে এরকম, আমরা কেউ কারো শত্রু না, কিন্তু আমরা যদি রেশনাল থিঙ্কিং এ আসি, শুধু নিজেরটা বুঝে নিব, এতে কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের আমি থেকে আমরাই যেতে হবে, আমাদের শুধু নিজের জিনিসটা না ভেবে পুরো সেক্টরের কথা ভাবতে হবে, ভাবলে সব পরিবর্তন ইনশাল্লাহ হবে। আমাদের সেই পরিকল্পনা আছে, আমরা ইতিমধ্যে পরিকল্পনাগুলো নিয়ে কথা বলেছি। আমি চট করে 1-2-3 পয়েন্ট বলে যাই। আমরা হেলথ সিস্টেমে আপনারা বলেছেন মেডিকেলে ভিড় এই সেই, আমরা উপজেলাকে স্ট্রেন্থেন করছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা হাসপাতাল বানাতে পারবো, আমরা ওষুধটা সাপ্লাই দিতে পারবো, রোগীর চিকিৎসা তো পলিটিশিয়ান দিতে পারবে না। আপনারা প্রশ্ন করুন, এখন একদিকে বলছেন ঢাকা মেডিকেল কলেজে রেফারেল নেটওয়ার্ক নাই বলে ওভারলোডেড,
11: চিকিৎসা আমরা মানসম্মত করতে পারছি না, ইচ্ছা থাকলেও ডাক্তার সাহেবরা দ্বিগুণ তিনগুণ পরিশ্রম করছেন, তাহলে রেফারেল নেটওয়ার্ক লাগবে, রেফারেলে 80% রোগী উপজেলায় চলে যাবে, তাই না? সঙ্গে আপনি কি যাবেন? ইউ ডিসাইড, আপনি কি যাচ্ছেন? এখানে কিন্তু আমি আপনাদের হয়ে, ডাক্তার হয়ে আপনাদের পক্ষ থেকেই বলছি, আমাদের আসলে ভাবা দরকার। ওই যে বললাম, গাছের আগারটাও চাবো, তলারটাও চাবো, আমরা তো একটা ছোট্ট দেশ, বড় জনসংখ্যা, সীমিত সম্পদ, আমরা যদি যুক্তিসঙ্গত চিন্তা না করি, অনেক বিল্ডিং হবে, অনেক পোস্টিং হবে, কেউ কোথাও যাবে না, কোনো রোগী চিকিৎসা পাবে না। এই 100 বেডের 500টা হাসপাতালে অনেক অনেক ডাক্তারকে যেতে হবে। এক, দুই হচ্ছে, আসলে ছোটবেলায় আমরা বলতাম উপজেলায় পোস্টিং হয়েছে, গ্রামে পোস্টিং, বাংলাদেশের কোনো উপজেলা 70 সালে যাদেরকে আমরা 80 সালে গ্রাম বলতে পারতাম, এখন তারা গ্রাম না। বাংলাদেশের প্রত্যেক উপজেলায় পিজা পাওয়া যায়, পিজা হাটের মতো দোকান আছে, সব কিছু পাওয়া যায়, উপজেলা গ্রাম না, এটা প্রথমে মাথায় আনতে হবে। দ্বিতীয়ত, আমরা চিকিৎসক, আমাদেরকে মানুষ এত সম্মান করে।
12: সাহেব, আমরাও একটু বক্তব্য রাখতে চাচ্ছি, সরি,
11: আমি একটা বলেছি, আজকে আমার ভুল হবে, আমি ভেরি ইমোশনাল, আমি শেষ করে দিচ্ছি।
12: আই ক্যান আন্ডারস্ট্যান্ড।
11: তো সেই জন্য এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, আমরা চেষ্টা করি, আসুন। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদেরকে, ওনাদেরকে পেয়ে আসলে আমরা প্রত্যেকেই ভীষণ আবেগ আপ্লুত এবং ভীষণ আনন্দিত। আপনাদের জীবন সুন্দর হোক, বাংলাদেশের সবাই ভালো থাকুক, আমরা ভালো থাকি, ধন্যবাদ সবাই।
13: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে।
7: অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখবেন সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
14: বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মেডিকেল কলেজ 81তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই সুধী সমাবেশে সভাপতি, উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আজকের বিশেষ অতিথি, ও সেটা বলার আগে একটু বলতে হয়, আমরা এই অনুষ্ঠানটা যেদিন ঠিক হয় এদিন ভেবেছিলাম প্রধান অতিথি হবেন ডক্টর জুবায়দুর রহমান, পিছিয়ে হাঁটবেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, কিন্তু এসে দেখলাম উল্টা, প্রধান অতিথি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত খ্যাতনামা ডাক্তার, এই মেডিকেল কলেজের প্রীতিমান ছাত্রী ডক্টর জুবায়দুর রহমান, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত চিকিৎসক, ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমি খুবই সংক্ষিপ্ত করব। 1905 সনের বঙ্গভঙ্গ আন্দোলন থেকে রহিতকরণ আন্দোলন 1911, 1945-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই মেডিকেল কলেজ চত্বর হাসপাতালে পরিণত হয় আমেরিকানদের, পরবর্তীতে 46 সনে এই মেডিকেল কলেজের প্রতিষ্ঠা, সে 5 থেকে 46 এই মেডিকেলের চত্বর এই বিশ্বে বহু নামী দামি মানুষের চারণভূমি ছিল, যেই চারণভূমিতে আজকেও বাংলাদেশের সবচেয়ে মেধার সম্পন্ন মানুষের চারণভূমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখান থেকে সৃষ্টি হয় এই দেশের মানুষের সুস্বাস্থ্য রক্ষার কবিরাজ ডাক্তার, যেখান থেকে সৃষ্টি হয় আল্লাহর পরে যারা মানুষের সেবা দিবে সেই একটি বিশাল জনগোষ্ঠী, যাদেরকে আমাদের দেশের মানুষ আলাদাভাবে শ্রদ্ধা করে, যাদের পোশাক আমাদের জনগোষ্ঠী থেকে মানুষকে আলাদা করে, আপনাদেরকে সেই আপনারা আপনাদেরকে আজকে চিনবেন, এই কথাটুকু শুধু আমি বলবো। অনেক বিজ্ঞজনেরা অনেক কথা এখানে বলেছেন, আমি জাস্ট আপনাদেরকে হযরত খলিল জিব্রানের কনসেপ্ট অফ গিভিংটা নিয়ে বলবো। আমি আপনাদের কি করতে হবে এই কথা বলার উদ্যত সাহস আমার নেই, কারণ আই এম নট এ ডাক্তার, আই এম দ্য ওয়ানলি সিভিলিয়ান হিয়ার, আপনারা সব ডাক্তার, অনেক বিজ্ঞ আমার চেয়ে, আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাত্র 4 দিন আগে উনি আমাদের মন্ত্রীদেরকে ডাকলেন, আমি আপনাদেরকে কথাটা বলতেছি উনার প্রশংসা করার জন্য না, আমি কথাটা বলতেছি আমাদের শেখার জন্য,
10: ওই দিন সন্ধ্যায় যেটা বললাম আপনাদের, আর কোন প্রসঙ্গ নেই এখানে বলার? ওটা তো উচিত হয়নি বলা বোধ হয়। না না না, ওটা ধরে আপনি অন্য প্রসঙ্গ
14: থেকে শিখতে হবে স্যার আমাদের।
10: আপনি অন্য প্রসঙ্গ,
14: কনসেপ্ট অফ গিভিং, এই যে আপনাদের যে পেশাটা, আপনারা ডাক্তার চিকিৎসা করবেন, বাট এদিকে ভাবতে হবে আপনাদের গিভিং, দেওয়া। আমরা শুধু নেই, সব ব্যাপারে আমরা কিন্তু সবাই নেই। হযরত খলিল জিবরান তার এনসাইক্লোপিডিয়া বলেছিলেন যে আমরা নিতে হবে, আমাদের আমরা নেই, চলো না আমরা কিছু দেই। আমি যখন আমার ব্যাংকিং কেরিয়ার শুরু করি, আগা হাসান আবিদি হঠাৎ এক মাসে আমাদেরকে 10% অফ দ্য স্যালারি আমাদেরকে দিয়ে দিলেন, এবং উনি আসলেন, বক্তব্য রাখলেন, বললেন এই 10% টাকা তোমাদের খাবার জন্য দেই নাই, ফর গিভিং। তোমরা দেও মানুষকে, এই যে দেওয়ার একটা সন্তুষ্টি, এটা অর্জন করতে হবে। সম্মানিত ডাক্তার ভাই ও বোনেরা, এই যে আপনারা সেবাটা দেন, এটা কিন্তু একটা গিভিং, নট ম্যাটেরিয়াল বাট মানসিক, মানুষের জীবন দান করার জন্য। মানুষ যখন সবচেয়ে কঠিন অবস্থায় বিছানায় পড়ে যায়, আল্লাহর পরে ডাক্তার ছাড়া এই মানুষগুলি আর কিছু বোঝে না। পিতা বলেন, মাতা বলেন, স্বামী বলেন, স্ত্রী বলেন, ডাক্তার নেক্সট টু গড যা বলেন আপনারা তাই শুনে। কাজে আমি একটি কথাই বলবো, মেডিকেল এথিক্স, উইসিস্ট্যান্ট অ্যামাউন্ট টু মরাল এথিক্স, এটা আপনাদের মধ্যে আনতে হবে। এই মানুষগুলিকে ভালোবাসতে হবে, এই রোগীগুলিকে। এই রোগীগুলির সাথে শুধু ওষুধ নয়, তার সাথে সুন্দর আচরণ দিতে হবে। একজন ডাক্তার যদি হাসি মুখে একজন রোগীর সাথে কথা বলেন, সেই রোগী আপনা আপনি অর্ধেক ভালো হয়ে যায়। আমি আপনাদেরকে শুধু একটাই অনুরোধ করব, অনেক জায়গায় ঘুরতেছি, অনেক ডাক্তারদের কথা শুনি, আপনাদের খারাপ দিকটা বলার কোনো অধিকার আমার নেই। আপনারা ভালো, আপনারা পারেন, করোনাতে আপনারা দেখিয়েছেন কিভাবে বিশ্বের তুলনায় আপনারা বাংলাদেশের মানুষকে অধিক সেবা দান করে আমাদের মানুষকে বাঁচিয়েছেন। এই মিজেলসে দেখেছি কিভাবে আপনারা সকল বাধা বিপত্তিকে, সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে কিভাবে আপনারা রোগীদের পাশে দাঁড়িয়েছেন, কিভাবে আপনারা এই বন্যা পীড়িত এলাকায় এখনো সকল ছুটিকে আপনারা বাদ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। গত পরশু দিন রাত্র 2টার সময় যখন চিটংয়ে যোগাযোগ করি, তখনও ডাক্তাররা মাঠে কাজ করতেছেন। দ্যাট ইজ ইউর কন্ট্রিবিউশন, এটি আপনাদের গিভিং, এটি আপনাদের মরাল। এই মরালটাকে টিকে রাখলে আফটার লাইফে আপনাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থা করবেন। আমি একজন এই মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত হিসেবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অনেক কিছু চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ বাজেট দিয়েছেন স্বাস্থ্য খাতে, আজকে এসেছেন এই মেডিকেলে। আপনারা কিন্তু পেয়ে যান, আপনাদের একজন ছাত্রী আমার এক আত্মীয়ের মাধ্যমে, ছাত্রীর মাধ্যমে জানিয়েছে একটা মাইক্রোস্কোপ দিতে, 2 মাসও দেরি করিনি, 80-90 লক্ষ টাকা খরচ করে মাত্র 15 দিন আগে আপনাদের সেই মাইক্রোস্কোপটা দেওয়া হয়েছে। আপনারা চাবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসেছেন, আমাদের ডাক্তার জুবায়দুর রহমান এখানে এসেছেন, ওনারা দেখেছেন আমাদের কনস্ট্রাকশন প্ল্যান কি কি আছে আপনাদের জন্য, সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। কিন্তু আপনাদেরকে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তে হবে আনন্দের সাথে, গিভিং এর মেন্টালিটি নিয়ে। আমরা কমিউনিটি ক্লিনিকগুলিকে ডেভেলপ করতে যাচ্ছি, আমরা 10-20 বেডের হাসপাতালগুলিকে আমরা উন্নত করতে যাচ্ছি, আমরা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারগুলিকে উন্নত করতে যাচ্ছি। এই আগামী মাস থেকে কাজ শুরু হবে। ইউ হ্যাভ টু মুভ দি আর, দেয়ার ইজ নো ডিফারেন্স ইন বিটুইন দ্য আরবান অর দ্য রুরাল এরিয়াস, ইউ হ্যাভ টু থিঙ্ক লাইক দ্যাট, দ্যাট ইজ দ্য এথিক্স অব দ্য ডাক্তার। আপনাদেরকে ভাবতে হবে ঢাকা সিটি অ্যান্ড সেই দাউদকান্দি অথবা সেই সালনার একজন ডাক্তার যে বক্তব্য দিয়েছেন, দেয়ার ইজ নো ডিফারেন্স হোয়াইল ইউ গিভ ইউর সার্ভিস টু দ্য পিপল, এভরিথিং ইজ আরবান, এভরিথিং ইজ রুরাল, এভরিওয়ার ইজ দ্য হিউম্যান ব্যাংক, এভরিথিং এভরিবডি ইজ দ্য সিটিজেন অব দিস বাংলাদেশ। কাজে আপনাদেরকে সেই মেন্টালিটিটা নিয়ে আপনাদের মানুষের কাছে পৌঁছতে হবে। সুযোগ সুবিধা, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন উইদিন দ্য লিমিটেড রিসোর্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের যতক্ষণ সম্ভব, আনসার নিউজ এর কথা বলেছেন, হিউজ ফিনান্সিয়াল ইনভলভমেন্ট, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলার সাথে সাথে আপনাদেরকে সেটা দিয়েছেন, আনসারদেরকে দিয়েছেন, আনসারদের বেতন ভাতা দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে। আপনাদের আরো দাবি দেওয়া আছে, সব পর্যায়ক্রমে আস্তে আস্তে পূরণ করা হবে, বাট আপনাদের যে সার্ভিস এটা আস্তে আস্তে হলে চলবে না, ইউ হ্যাভ টু স্টার্ট ইমিডিয়েটলি আফটার ইউ কমপ্লিট ইউর সার্টিফিকেটশিপ, যখন আপনারা ডাক্তার হয়ে যাবেন তখন থেকে আপনাদের এই চাকরিটা আপনাদের শুরু করতে হবে। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না, আমি জানি উই অল আর ওয়েটিং ফর অনারেবল প্রাইম মিনিস্টার স্পিচ অ্যান্ড ডক্টর জুবায়দা রহমান স্পিচ, আমরা ওনাদের শুনবো। আমি শুধু এটুকু বলবো, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনাদের পাশে থাকবো, আপনাদের সুযোগ সুবিধা দেখবো, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আপনাদের জন্য করব। দয়া করে শুধু ডাক্তারদের পাংচুয়ালিটি অ্যান্ড ডাক্তারদের মেডিকেল এথিক্স আপনাদের বিদ্যার সাথে সাথে একসাথে বহন করবেন, তাহলে এই দেশের জনগণের কাছে আপনারা হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে সমাদৃত, সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
7: ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। এ পর্যায়ে একটি বিশেষ পর্ব, K-43 ব্যাচের শিক্ষার্থী আমাদের সবার প্রিয় ডাক্তার জুবাইদা রহমানের ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে আগমন উপলক্ষে এবং আগমনকে স্মরণীয় রাখার জন্য ঢাকা মেডিকেল কলেজের একটি পেইন্টিং হস্তান্তর করবেন মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত, অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন এবং অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাজহারুল শাহীন। সহযোগিতার জন্য আমি ডাক্তার জুনাইদুর রহমান লিখন, সহযোগী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজকে অনুরোধ জানাচ্ছি।

0: ¿Qué, qué?
1: এ পর্যায়ে আমাদের সেই মাহেন্দ্র খন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে গিফট হস্তান্তর করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ডাক্তার জাহিদুর রহমান, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস, অধ্যাপক মোসারা সুলতানা সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান নোমান, সহকারী অধ্যাপক কার্ডিওলজি এবং সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদ।

0: বিশেষ ধন্যবাদ ডাক্তার দেবব্রত আইচ, যিনি পেন্টিংটি এঁকেছেন, ইউএইচএফপিইউ, শাল্লা, সুনামগঞ্জ। এ পর্যায়ে বক্তব্য রাখার পালা। আমরা অধীর আগ্রহে যার বক্তব্যের জন্য অপেক্ষা করছিলাম, আমাদের প্রিয় বড় আপা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, K-43 ব্যাচের শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান।
1: আজকে খুব কনফিউজ আছে যে আমি কোন ক্যাপাসিটিতে আজকে এখানে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি জনাব তারেক রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি, মাননীয় ডাক্তার এম এ মুহিত, প্রতিমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক্তার এস এম জিয়াউদ্দিন হায়দার, ডাক্তার জাহিদুর রহমান, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় চিকিৎসকবৃন্দ, আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, স্মৃতিবিজড়িত ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্স, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজ প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বহুদিন ধরে একটি আর্তনাদ আমার কানে ধ্বনিত হয়, সেই আর্তনাদ একজন রোগীর পরিবারের সদস্যের। মস্তিষ্কের রক্তক্ষরণ হওয়ার সুষ্ঠু ডায়াগনোসিসে ব্যর্থ আমাদের ওয়ার্ডের সকলে, কারণ সিটি স্ক্যান

0: আমি থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে। পরবর্তীতে ইন্টার্নশিপের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক সময় দেখেছি, উপলব্ধি করেছি সেই অসহায়ত্ব। পেডিয়াট্রিক ওয়ার্ডে রোটেশনের সময় দুই চোখ অন্ধ ছোট্ট শিশু, টেট্রালজি অফ ফ্যালটের রুগী, সে কেমন করে যেন বুঝতে পারত আমি তার সামনে দাঁড়িয়ে আছি। তাকেও হারাই অপারেশনের টেবিলে। অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত একজন গৃহকর্মী, যে যন্ত্রণায় চিৎকার করত, অন্য রোগীদের অনুরোধে তাকে বারান্দায় শত গরম থাকা সত্ত্বেও স্থানান্তর করা হতো। গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক রোটেশনের সময় সেই দিনের কথা প্রায় মনে পড়ে, যখন আল্ট্রাসনোগ্রামে অষ্টম কন্যা শিশু হবে জানায় স্ত্রীকে একাকী ওয়ার্ডে রেখে যায় জীবনের বোঝায় মুহ্যমান রিক্সা চালক স্বামী। তার অসহায়ত্ব হয়তো বোঝা যায়। শিশুটি জন্ম নেওয়ার পর দেখা যায় সেটি পুত্র সন্তান, কিন্তু শ্বাস নিতে দেরি, নিয়ে গেলাম পেডিয়াট্রিক ওয়ার্ডে। ইনকিউবেটরে শিশুটি বাঁচে এবং পরবর্তীতে গোটা পরিবারের একসাথে হওয়ায় স্বস্তি পাই। বর্তমানে নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি হয়েছে। চাকুরি থেকে বরখাস্তের পর আর কখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা হয়নি, কিন্তু আমরা চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হোক একটি সেন্টার অফ এক্সিলেন্স অ্যান্ড কম্প্যাশন ফর পেশেন্টস ইন বাংলাদেশ। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। আগামী 20 বা 25 বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আগামী অধ্যায়টি শুধু অতীতের গৌরবের ধারাবাহিকতা নয়, এটি হবে নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন অধ্যায়। আজ আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছি, কর্মক্ষেত্র ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের পরিচয়ের শিকড় একটাই, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখন সময় এসেছে অ্যালামনাইকে শুধু স্মৃতির বন্ধনে নয়, দায়িত্বের বন্ধনে যুক্ত করার। একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার অবকাঠামোতে নয়, তার মানুষের মধ্যে। ঢাকা মেডিকেল কলেজের সবচেয়ে বড় সম্পদ তার মেধা, তার মূল্যবোধ এবং তার মানুষ। প্রতিযোগিতার মধ্যেও সহযোগিতা সম্ভব। চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের কেন্দ্রবিন্দুতে থাকে একজন মানুষ, একটি পরিবার, একটি জীবন। পরিশেষে আজ 81তম ডিএমসি ডে 2026-এ অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। টুগেদার উই ক্যারি দ্য লিগেসি। আয়োজক কমিটির সকলকে এই সুন্দর অনুষ্ঠানের জন্য জানাই অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ ডাক্তার জুবাইদা রহমান, সহসভাপতি জিয়াউর রহমান ফাউন্ডেশন।
2: মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে এ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার মুশাররাত সুলতানা, উপাধ্যক্ষ ঢাকা মেডিকেল কলেজ।

0: জনাব তারেক রহমান এমপি, বিশেষ অতিথি আমাদের প্রাণপ্রিয়, আমাদের বড় আপা এবং অ্যালামনাই ডাক্তার জুবায়দা রহমান, এবং সম্মানিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং আমাদের মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমার ঢাকা মেডিকেল কলেজের অ্যালামনাই, ছোট ভাই বড় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম সবাইকে। আজ এখানে ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীর এত বড় একটি ঐতিহাসিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটতে যাচ্ছে একটু পরেই, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই কলেজের একজন প্রাক্তন ছাত্রী এবং উপাধ্যক্ষ হিসাবে এই মুহূর্তে আমি গভীর কৃতজ্ঞতা এবং বিনম্র চিত্তে এবং শ্রদ্ধায় সকলকে ধন্যবাদ জানাতে চাই। প্রথমত আমি আমাদের মহামান্য প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের এত মূল্যবান সময়ের মধ্যেও আপনি আমাদেরকে এখানে এত সময় দিয়েছেন এবং আমাদের বিভিন্ন বক্তব্যে, আপনার বিভিন্ন বক্তব্যে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আমাদের এই প্রতিষ্ঠানের জন্য অনেক অঙ্গীকার করে যেতে পেরেছেন। আমি ঢাকা মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ এবং সকল শিক্ষক শিক্ষিকাকে জানাতে চাই বিশেষ কৃতজ্ঞতা। আপনাদের নিরলস পরিশ্রম, দিক নির্দেশনা এবং ভালোবাসাতেই এই প্রতিষ্ঠান আজও জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। আমি আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের, যারা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছেন, ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আজ এখানে সমবেত হয়েছেন, আমাদের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন এবং আলোকিত করেছেন। আপনারা স্মৃতিচারণ করেছেন এবং প্রতিষ্ঠানের গৌরব বাড়িয়ে চলেছেন দিনে দিনে। এটি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার। এছাড়া বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে, এখানে আজকে আমাদের আরো প্রোগ্রাম আছে, সেগুলাতে অংশগ্রহণ করছেন দীর্ঘদিন, তারা এটা পিছনে খাচ্ছেন, আমাদের ভলেন্টিয়ার বৃন্দ, আমাদের কর্মচারী কর্মকর্তা বৃন্দরা এবং এই ক্যাম্পাসের আরো অনেকে এবং পর্দার অন্তরালে অনেক মানুষ এই অনুষ্ঠানকে আজকে এই সুন্দর জায়গায় নিয়ে আসতে পেরেছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাতে চাই। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের আমাদের মিডিয়া ব্যক্তিত্ব এবং সাংবাদিক বন্ধুদের, যারা আমাদের এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বগুলি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে সবাইকে সচেতন এবং জাগ্রত করছেন। অবশেষে আমি সেই শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা এবং কিংবদন্তি ব্যক্তিবর্গের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, যাদের স্বপ্ন এবং সাধনায় আজ এই এই কলেজ দাঁড়িয়ে আছে এই মহিমান্বিত লিগেসি নিয়ে। তাদের কাছে আমাদের ঋণ অপরিসীম এবং অসীম। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানের সকল স্পন্সরদেরকে, যারা সবসময় ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন ঐতিহাসিক অনুষ্ঠানগুলোতে আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করেছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আসুন আমরা আজকে ঐক্যবদ্ধ হই এবং প্রতিজ্ঞা করি যে আমরা সবাই মিলে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলব। আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন এবং মানব সেবার ব্রত নিয়ে কাজ করে যাব এবং অব্যাহত রাখব আমাদের অঙ্গীকার। আল্লাহ যেন আমাদের সবার প্রতি সহায় হন, সবার দোয়া কামনা করছি। সবাইকে আবারও ধন্যবাদ, ধন্যবাদ আমাদের অতিথিদের।
1: ধন্যবাদ অধ্যাপক মুসাররা সুলতানা। এবার শ্রী মহেন্দ্র খন, যার জন্যে পুরো ঢাকা মেডিকেল কলেজ প্রতীক্ষায়, আমরা সবাই প্রতীক্ষায়, এই মুহূর্তে বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। জনাব তারেক রহমান,
2: ওইদিকে না ডাক্তার সাহেবরা, সব ওইদিকে, এদিকে সব, এদিকে সব আমাদের লোকজন দেখতে পাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজের আজকে 81তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
3: মঞ্চে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন বিশিষ্ট চিকিৎসকবৃন্দ উপস্থিত এখানে, সিভিল সোসাইটির সদস্যবৃন্দ এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক এবং বর্তমান সকল চিকিৎসক সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্টুডেন্টবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা মেডিকেল কলেজ আমরা যদি চিন্তা করি, এটা একটা কিন্তু শুধু মেডিকেল কলেজ না, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা একটা ইতিহাসের একটা জীবন্ত সাক্ষী। কিন্তু এটা আমরা একটু আগে যেই ডকুমেন্টারিটা এখানে দেখলাম ঘণ্টাখানেক আগে, আমরা যদি ওই ডকুমেন্টারিটা চিন্তা করি, বিবেচনা করি, তাহলে কিন্তু আমরা দেখবো যে আসলে কিন্তু এটা কিন্তু ইতিহাসের একটা সাক্ষী। আমরা এই ডকুমেন্টারিতে দেখেছি 1952 সালে কিভাবে ঢাকা মেডিকেল কলেজ আমাদের সেই ভাষা আন্দোলনে অবদান রেখেছে। আমরা দেখেছি সেখানে, আমরা জানি 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে ঢাকা মেডিকেল কলেজ কিভাবে সেখানে অবদান রেখেছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনকে সফল করার জন্য ঢাকা মেডিকেল কলেজ কিভাবে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এবং সবশেষে আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্ট, অর্থাৎ জুলাই আন্দোলনে কিভাবে ঢাকা মেডিকেল কলেজ প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী কিভাবে সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বাংলাদেশের ইতিহাসের সাথে। আমরা এই ক্যাম্পাস থেকে শুধু দেশের ভিতরেই হোক, দেশের বাইরেও আমরা জানি বিভিন্ন দেশ থেকে এখানে বিভিন্ন শিক্ষার্থী আসে এখানে। আমরা যে শুধু ভালো ভালো চিকিৎসকই তৈরি করেছি শুধু তা নয়, এখান থেকে আমরা, যদিও এই বিষয়টি নিয়ে এখানে আলোচনা হয়েছে, তারপরেও এখান থেকে আমরা শিক্ষক, গবেষক, সমাজ নেতা, মুক্তিযোদ্ধা, এইরকম অনেক মানুষকে তৈরি করিয়েছি আমরা। এখানে আজকে কয়েকজন চিকিৎসক আছেন, সামনেও আমাদের চিকিৎসক আছেন, আমাদের বিরোধী দল থেকে একজন এখানে চিকিৎসক আছেন যিনি সংসদ সদস্য, সরকারি দল থেকে আছেন, মিনিস্টার আছেন, এমপিজ আছেন, যারা পেশাগতভাবে ডাক্তার, কিন্তু এই মেডিকেল কলেজ থেকেই তারা বেরিয়েছেন। ঐতিহাসিক ঐতিহ্যবাহী এই যে মেডিকেল কলেজ, 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথমে আমি সাবেক এবং বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ এই প্রতিষ্ঠানের সাথে যারা বিভিন্নভাবে জড়িত প্রত্যেককে আমি জানাই আন্তরিক অভিনন্দন আজকের এই দিনে। একই সাথে আমার মনে হয় ঢাকা মেডিকেল কলেজের এই 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা যারা আমাদের সামনে আছেন, যারা আমাদের আশেপাশে আছেন, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কথা বলতে পারছি, তাদেরকে যেরকম স্মরণ করা উচিত, আজকের এই দিনে বোধ হয় এমন অনেক মানুষ আছেন, আমরা ভিডিওতে দেখেছি, টিকটকের ডকুমেন্টারিতে দেখেছি, যারা আমাদের মাঝে নেই কিন্তু এই প্রতিষ্ঠানকে বেড়ে উঠতে যারা সাহায্য করেছেন, এই মানুষগুলোকে আমি মনে করি আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত। সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, ঢাকা মেডিকেল কলেজের এই যে যাত্রা, এই যাত্রাপথে দেশের সকল প্রান্তের সকল মানুষের কাছে কোনো না কোনোভাবেই মেডিকেল কলেজটি পরিচিত, বিশেষ করে রাজধানীর মানুষের সার্বক্ষণিক একটা নির্ভরতার প্রতীক হচ্ছে এই ঢাকা মেডিকেল কলেজ। এই হাসপাতালের কোনো একটি কক্ষে, এটাও আমরা দেখেছি, আমি যে বক্তব্যটা দিতে যাচ্ছি সেটাও আমার ডকুমেন্টারিতে সুন্দরভাবে ফুটে উঠেছে, কক্ষে অথবা করিডোরে প্রতিদিন এরকম অনেক মানুষ আছে, কেউ হয়তো আনন্দে ভরে উঠছেন, আবার বেদনাতেও ভরে যাচ্ছে যার মন। এখানে নতুন জীবন স্পন্দন যেরকম এখানে তৈরি হচ্ছে, একইভাবে হয়তো এখানে অনেক জীবন আলো নিভে যাচ্ছে। টেলিস্কোপ হাতে এক প্রান্তে যখন একজন ডাক্তারের, টেলিস্কোপের একটা প্রান্তে যখন একজন ডাক্তারের কানে থাকে, ঠিক অন্য প্রান্তে তখন স্পন্দিত একটা হয় একটা মানুষের জীবন, আর চিকিৎসক এবং রোগীকে ঘিরে আবর্তিত হয় কিন্তু একটা পরিবারের অগাধ বিশ্বাস। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যারা চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছেন, একটু আগে আমি যে কথাটি বলেছি আলোচনা প্রসঙ্গে, কিংবা একজন চিকিৎসক হওয়া পর্যন্ত যারা পড়াশোনা করছেন, আমাদের ইন্টার্নি যারা আছে তারাও তাদের বিষয়গুলো তুলে ধরেছে আমাদের কাছে, প্রত্যেকটা মানুষের মনোজগতে কিন্তু আমরা যারা নন ডাক্তার, আমাদের যাদের চিকিৎসা আপনাদেরও প্রয়োজন হয়, তারপরেও আমরা মনে করি যে আপনারা সবসময় সুস্থই থাকেন, আমরা যারা নন ডাক্তার আমাদের চিন্তাভাবনায় কিন্তু আপনারা আপনারা এমন একজন মানুষ হিসাবে আমরা আপনাদেরকে চিন্তা করি যার কাছে কিন্তু আমরা একটা ভরসা পাই, যার কাছে আমরা ভরসা পাই একটা পরম বন্ধু হিসাবে। বিশেষ করে মানুষ কখন যায় আপনাদের কাছে? মানুষ আপনাদের কাছে যায় কিন্তু বিপদে পড়লেই, এবং একজন মানুষ বিপদে পড়ে যখন আরেকজন মানুষের কাছে যায় তখন কিন্তু সে সেই মানুষটাকে তার ভরসার আশ্রয়স্থল মনে করে বলেই কিন্তু তার কাছে যায়। সেরকম একটি পরিস্থিতিতে মানুষ আপনাদের কাছে যায়। চিকিৎসকগণই কিন্তু রোগে শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন, এবং এই কথাটি আমি আমার জীবনে এটি উপলব্ধি করেছি। এই দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেকগুলো বছর ধরে চিকিৎসা দিয়েছেন, প্রত্যেক মুহূর্তে ওনারা তাকে টেক কেয়ার করেছেন। উনি মৃত্যুর কিছুদিন আগে উনি বিদেশে গিয়েছিলেন, এখানে ডিবেট হচ্ছিল আমাদের মধ্যে যে আবার ওনাকে নিব কি নিব না, নিব কি নিব না। আমি ব্যক্তিগতভাবে যেটা বলেওছিলাম বিভিন্ন মানুষকে যে আপনারা ওনাকে নিতে চাচ্ছেন কিন্তু এখানে যেই চিকিৎসকগণ ওনাকে যেই সেবাটা দিচ্ছে 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত, আমি দেখেছি বিদেশে, হ্যাঁ বিদেশে গেলে হয়তো টেকনিক্যাল সাপোর্টটা ভালো পাওয়া যাবে, ভালো ইকুইপমেন্ট হয়তো আছে, আরও হয়তো অ্যাডভান্স ইকুইপমেন্ট আছে, ওষুধপত্রের ব্যাপারে খুব হয়তো ডিফারেন্স থাকবে না, হয়তো হার্ডলি ডিফারেন্স থাকবে, কিন্তু এই যে হিউম্যান টেক কেয়ার যেটা, আমি মনে করি না এটা বিদেশে গেলে পাওয়া যেত কোনোভাবেই। যেই সেবাটা ওনার জীবনের শেষ দিন, আমি বলবো শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ মুহূর্তে আমার আল্লাহ তৌফিক দিয়েছিলেন আমি সেখানে থাকতে পেরেছিলাম, আমি দেখেছি সেই মানুষগুলো কিভাবে ওনাকে সেবা দিয়েছেন, কিভাবে শুশ্রূষা করেছেন ওনার। এইটা বোধ হয় যতই ভালো হসপিটাল হোক পৃথিবীর, যতই অর্থ দিয়ে হোক, এইটা পাওয়া যেত না। সেজন্য ব্যক্তিগতভাবে আমি সেই মানুষগুলোর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। উপস্থিতিবৃন্দ, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা তথা চিকিৎসক, নার্স এবং সকল স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে, এর ভিতরে যেটি আলাপ আলোচনা হয়েছে আমাদের, প্রত্যেকটা স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে আমরা নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করেছি। কিছুদিন আগে ওসমানী উদ্যানে আমাদের যারা উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ এটি বলেছিলেন, এবং তাৎক্ষণিকভাবে আমি সেই ব্যবস্থাটি সমস্যার সমাধানের চেষ্টা করেছি। ব্যাপারটি ধীরে ধীরে আমরা সিচুয়েশনটি নিশ্চয়ই উন্নত করতে সক্ষম হয়েছি। এর বাইরে আমরা হাসপাতালগুলোতে এই চিকিৎসা এই সিকিউরিটির জন্য 10 জন করে আনসার সদস্য মোতায়েনের যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি, এর বাইরেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরও 5000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। পাশাপাশি শুধু তো ডাক্তার বা চিকিৎসক অ্যাপয়েন্ট করলেই হবে না, এর পাশাপাশি ওনাদের হ্যান্ডসগুলোও লাগবে। ফলে আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদ দ্রুত চার সাথে যাতে এই শূন্য

বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 81তম জিএমসি দিবসের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী

0: আমরা একই সঙ্গে সরকারি পর্যায়ে আরো 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি, যাতে করে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং হাসপাতাল পর্যায়ে।
1: সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা প্রত্যেকে জানি। এটার জন্য আপনারা যারা ডাক্তার আছেন তারা আপনারা অবশ্যই ভালো করে জানেন। সরকার এই নীতিতে সবার কাছে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে চাই। এখানে আমরা দেখেছি একটু আগে একজন বলেছেন, একজন ডাক্তার বলেছেন ওনার বক্তব্যে যে 2 দিনে 800 রোগীকে আপনাদের টেক কেয়ার করতে হয়েছে, যেটা একজন ডাক্তারের জন্য আসলেই এটা একটা অমানবিক অবস্থা হয়ে ওঠে অনেক সময়। এবং সেজন্যই আমরা চিন্তা করেছি এই চিন্তাটা করা থেকেই, এবং ডক্টর জুবাইদা উনি ইম্পেরিয়াল থেকে যে এমএসটা করেছিলেন সেটা ওনার ছিল প্রিভেনশনের উপরে। তা আমি দেখতাম, উনি যখন পড়তেন দেখতাম আমি বিষয়গুলো, এবং তখন থেকে আমার মাথায় ঢুকেছিল ব্যাপারটা যে কখনো যদি সুযোগ হয় আমরা এই দিকটাতে আমরা এই নজর দিব, এই দিকটাকে আমরা অ্যাড্রেস করবো। এবং আপনারা অনেকেই আপনাদের ইউরোপে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আপনাদের নিশ্চয়ই কাজ করার অভিজ্ঞতা হয়েছে এর মধ্যে। ইউরোপে কিন্তু এখন ওরা দেখেছে, হিসাব নিকাশ সবকিছু করে দেখেছে যে একজন রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য রাষ্ট্রের যেই খরচ হয় তার থেকে যদি প্রিভেনশনের ব্যাপারটায় জোর দেওয়া যায়, অর্থাৎ আমরা যদি এমন একজন ব্যক্তিকে ট্রেনিং দিয়ে রেডি করতে পারি যে ঘরে ঘরে গিয়ে মানুষকে অ্যাওয়্যার করবে যে কি কি কাজ থেকে বিরত, কি কি খাওয়া, লাইফস্টাইল কেমন হলে বিভিন্ন অসুখ বিসুখ থেকে দূরে থাকা যাবে, তাতে দেখা গিয়েছে যে রাষ্ট্রের খরচ অনেক কমে আসে। এবং তারপরেও যারা অসুস্থ হয়, যেহেতু হাসপাতালে যদি কম সংখ্যক মানুষ অসুস্থ হয় তাহলে খুব স্বাভাবিকভাবে এই যে মেডিকেল কলেজে যেটা ঘটেছে, প্রথম দিন 400, পরের দিন 300, এরকম প্রায় 700-800 মতন রোগী প্রতিদিন, এরকম প্রেশারটা, এটাও কিন্তু স্বাভাবিকভাবে তখন কমে আসবে যদি দেশে সামগ্রিকভাবে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়। এবং মেডিকেল কলেজে আসার আগ পর্যন্ত যদি এই মানুষগুলোকে প্রাইমারি চিকিৎসা দিয়ে মোটামুটিভাবে সুস্থ করে ফেলা যায়, সেজন্যই আমরা হেলথ কেয়ারার নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছি যে এই হেলথ কেয়ারার যারা হবেন তারা যাবেন আমাদের দেশে মোটামুটিভাবে কয়েকটি অসুখ বিসুখ, যেমন কার্ডিয়াকের ব্যাপার, কিডনির ব্যাপার অসুখ, আপনার ডায়াবেটিকের বিষয়, অর্থাৎ এইগুলো কি কি, লাইফস্টাইলটা কেমন হলে কি কি খাদ্যদ্রব্য পরিহার করলে, কি কি খেলে এইগুলো থেকে রক্ষা পাওয়া যাবে, আমরা এই হেলথ কেয়ারার যারা আছে তাদেরকে আমরা এই বেসিক ট্রেনিংগুলো আমরা দিব। তারা গিয়ে ঘরে ঘরে গিয়ে নারীদেরকে যদি সচেতন করে, আমরা আশা করি আমরা আজকেও যদি কাজটা শুরু করি এটার আগামী 10 বছরের মধ্যে ইনশাল্লাহ এটার একটা এফেক্ট আমরা, ভালো এফেক্ট আমরা পাব। এবং সেক্ষেত্রে আমাদের ডাক্তারদের উপর একসময় গিয়ে চাপ কমে আসবে, একসময় গিয়ে স্টেটের, রাষ্ট্রের খরচ, চিকিৎসা ক্ষেত্রে খরচ সব কিছুর উপরে আমাদের চাপটা কমে আসবে। যারা অসুস্থ হবেন, আমি ব্যক্তিগতভাবে আশা করি আমরা যদি মোটামুটিভাবে ইনশাল্লাহ এটাতে সাকসেসফুল হতে পারি তাহলে তারপরেও যারা অসুস্থ হবেন তাদেরকে আমরা অনেক বেটার ট্রিটমেন্ট আমরা তাদেরকে দিতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি বেশ লম্বা হয়ে যাওয়ার আজকে মানে অনেকক্ষণ ধরে আমাদের আলোচনা চলছে, আমি ভেবেছিলাম যে অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে হয়তো কয়েকটা কথা বলবো, তবে এতগুলো কথা হওয়ার পরে স্বাভাবিকভাবে নিজের মধ্যেও কথা হয়েছে। আর জানেন তো ডাক্তারের স্বামী বা ডাক্তারের স্ত্রী যেই হই না কেন, আমি যেহেতু একজন ডাক্তারের স্বামী, বলে যে তারাও হাফ ডাক্তার হয়ে যায়, এরকম একটা কথা প্রচলিত আছে। তো সেই হিসেবে কিছু কথা বলার লোভ আমি সংক্রমণ করতে পারছি না আপনাদের সামনে। সেটা কি, সেটা হচ্ছে যে বর্তমানে যারা চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যারা আসন্ন দিনে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পথে রয়েছেন, দেশের স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে বর্তমান সরকারের গৃহীত কতগুলো বিষয় আপনাদের সামনে মনে হয় আর একটু যদি স্পষ্ট করে তুলতে পারি। এর মধ্যেই আপনারা জেনেছেন যে শিক্ষাখাতে পর এইবার সরকার, এই যে মাত্র কয়েকদিন আগে আমাদের বাজেটটা গেল, সরকার সবচেয়ে বেশি চিকিৎসা খাতেই বাজেটটি রেখেছে। এবছর জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দের পরিমাণ 70,000 কোটি টাকার কাছাকাছি, 70,000। এইটা টোটাল যে জিডিপি, সেই জিডিপির 1.2% টোটাল, যেটা মোটামুটিভাবে এখন পর্যন্ত সেটাই। আমাদের যেটা পরিকল্পনা আছে এই যে আপনাদের সামনে বললাম, আপনারা এর মধ্যে কথা প্রসঙ্গে অনেকগুলোই জেনেছেন, যেমন আমি বললাম যে আমরা হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করবো, যেই হেলথ কেয়ারে প্রায় 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট হবে, এই হেলথ কেয়ারে যেটা শতকরা 80% আমরা চাইছি নারীদেরকে অ্যাপয়েন্ট করতে, এর বাইরেও ধরেন হাসপাতালগুলো আমরা বেটার সার্ভিস করব, যেটা একটু আগে মন্ত্রী সাহেব বললেন আপনাদের বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে। আমরা সেই জন্যই পরিকল্পনা যেটা আমাদের আছে, আমরা যদি পরিকল্পনা মতন সবকিছু মোটামুটিভাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি আমরা ঠিকঠাক মতন এগোতে পারি, সবগুলো জিনিস যদি ঠিকঠাক রাখতে পারি, আমরা নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমরা এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে। শুধু বাজেট এবছর যে বাজেট আমরা বেশি রেখেছি শুধু তাই নয়, বাজেট বৃদ্ধির সাথে সাথে বাজেট যেরকম বাড়িয়েছি, একই সাথে সরকার এটার সাথে সাথে সরকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী কয়েকটি ক্ষেত্রে বেশ ব্যয় কমানোর চেষ্টা করেছে, বিভিন্নভাবে ট্যাক্স ডিউটি ভ্যাট এগুলা বিভিন্নভাবে কমিয়ে নিয়ে এসে উঠিয়ে নিয়ে এসে, যেমন ডায়ালিসিস ফিল্টার এটার খরচ অর্ধেক প্রায় 800 থেকে 1,000 টাকার মধ্যে কমে এসেছে। তারপরে ধরেন হার্টের স্টেন্ট, যেই স্টেন্ট আগে 1,00,000-1,20,000 টাকা খরচ হচ্ছে, ওই দিন বিটু আমাকে বলছিল যে তার এক রুগী বিল দিতে গিয়ে দেখে যে সেই রুগী এক্সপেক্ট করছিল যে 1,00,000 টাকার মতন বিল হবে, সেখানে বোধহয় কত 60,000 না 50,000 টাকার মতন তার বিল, মানে অলমোস্ট হাফের মতন 50% রিডিউস হয়ে গেছে, যেহেতু গভর্নমেন্ট সেই আগে যে ট্যাক্স ভ্যাট ছিল সেগুলো রিডিউস করার ফলে। হার্টের ভাল্ভ একই অবস্থা, পেসমেকার, অক্সিজেনেটার্স, তারপরে পেরিফেরাল ভাস্কুলার স্টেন্ট, তারপরে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবুলেশন ফাইবার, চোখের লেন্স যেটা ব্যবহার করা হয় পাওয়ারের জন্য সেটার উপরে ট্যাক্স কমিয়ে ফেলা হয়েছে, ক্যান্সার চিকিৎসায় যেসব কাঁচামাল মানে ওষুধ তৈরি করতে যেগুলো সেই সবের উপরে ট্যাক্স কমিয়ে ফেলা হয়েছে। ক্যান্সারের ওষুধ তৈরি করেন এবং এরকম একজন ম্যানুফ্যাকচার আমাকে বলছিলেন যেইটা ছিল 1,00,000 মতন দাম যে ওষুধটা ছিল, ট্যাক্স টুক সব কমানোর ফলে ওনাদেরকে ওই সাপোর্টটা দেওয়ার ফলে এটা প্রায় 20-25,000-এর মধ্যে চলে আসবে প্রাইসটা, ওষুধের প্রাইসটা। ফলে অনেক অনেক মানুষ যারা আমাদের দেশে আমরা জানি মানে পকেট থেকেই অধিকাংশ নিজের পকেট থেকেই ব্যয় করতে হয় চিকিৎসার খরচটা, আমরা আশা করছি ইনশাল্লাহ এই আগামী দিনগুলোতে আমাদের যারা অসুস্থ হবেন দেশের মানুষ, এই যে যেই ইকুইপমেন্টগুলোর কথা বললাম, যেই জিনিসগুলোর কথা বললাম, এইগুলো যাদের প্রয়োজন হবে, গত 1-2 মাস আগেও যেই খরচটা লাগতো, এই আগামী 1 মাস পর থেকে, আজকে থেকে শুরু হয়ে গেছে, আগামী দিনগুলোতে এই খরচটা অনেক কমে যাবে, ফলে অনেক ফ্যামিলি অনেক মানুষের অনেকটা রিলিফ হবে। উদ্দেশ্য লক্ষ্য তো আমাদের এটাই সকলের, মানুষকে রিলিফ দেওয়া, মানুষকে সহযোগিতা করা। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যেটি মোটামুটিভাবে আলোপ হচ্ছে, তারপরেও এখানে বক্তব্যের মধ্যে আমি বলতে চাই যে এই মুহূর্তে খুব সম্ভবত সারা বাংলাদেশে প্রায় 600-এর মতন উপজেলা আছে এবং এই 600 উপজেলার মধ্যে মাত্র 5টি উপজেলা আছে যেখানে 100 শয্যার হসপিটাল আছে। আমাদের দেশে প্রায় 70% বেশি মানুষ কিন্তু গ্রাম অঞ্চলগুলোতে বাস করে, 25-30% মানুষ শহরাঞ্চল, অধিকাংশ মানুষ 70% বেশি মানুষ গ্রাম অঞ্চলগুলোতে বাস করে, যে উপজেলা পর্যায়ে হোক গ্রাম পর্যায়ে হোক বাস করে। এই মুহূর্তে উপজেলা পর্যায়ে যে 51 বেডের যে হসপিটাল, আমি জানি না এখানে বেশ করে ইয়াং যারা ডাক্তার আছে বা শিক্ষার্থী আছে আপনাদের এটা ধারণা আছে কিনা, যারা একটু সিনিয়র তাদের আপনাদের কম বেশি ধারণা আছে, এই 51 বেডের যে হসপিটাল উপজেলা পর্যায়ে, এই 51-এর 31 শয্যা কিন্তু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে 20 শয্যা, বাকি যে 51-এর 31 শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে 20 শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চাইছি আমরা, এবং এই হসপিটালগুলো যদি শুধু হসপিটাল হবে তা না, এইগুলো এই হসপিটালগুলোর পাশে আমরা যেটা করতে চাইছি মানে এই সাথে সাথে যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এখানে আমরা পাওয়ারটা সোলার সিস্টেমে নিয়ে যেতে চাইছি। এমনি তো নর্মাল গ্রিড থেকে যেটা ন্যাশনাল গ্রিড থেকে সাপ্লাই থাকে সেটা থাকবে, কিন্তু যেটা যে কোনো একটা ব্যাকআপ থাকবে, অর্থাৎ সোলার সিস্টেমে এই জন্য নিয়ে যেতে চাইছি, দেখা যাচ্ছে অনেক সময় বেশ করে জেলা উপজেলা পর্যায়ে যেটা দেখা যায় যে অপারেশন চলছে, ঠাস করে কারেন্টটা চলে গেলো মধ্যেখান দিয়ে, হুট করে কারেন্টটা চলে গেলো, তো এই সমস্যায় যাতে পড়তে না হয় সেই জন্য আমরা এগুলো সবগুলোকে সিদ্ধান্ত নিয়েছি, বাই একদম এটা এটা কম্পালসারি হবে, প্রত্যেকটা উপজেলা হাসপাতালে পাওয়ারটা সোলার সিস্টেম থাকবে উইথ অফকোর্স স্টোরেজ সিস্টেম, যাতে সমস্যা নয়, শুধু যে দিনের বেলায় হবে রাতে হবে না তা না, স্টোরেজ সিস্টেমটা থাকলে অলমোস্ট 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই আমরা পাওয়ার সাপ্লাইটা পাবো এখান থেকে। সম্মানিত উপস্থিতবৃন্দ, আজকের শিশুরাই কিন্তু আগামী দিনের বাংলাদেশ, ভবিষ্যৎ বলি না, আমি বলি আগামীর বাংলাদেশেরা। শিশু স্বাস্থ্য রক্ষার জন্য কিন্তু আমাদের সরকার গুরুত্ব আরোপ করছি আমরা। বেশ কিছু বিল্ডিং তৈরি হয়েছিল। বরিশালে রাজশাহীতে 200 শয্যা বিশিষ্ট হাসপাতাল, শিশু হাসপাতাল তৈরি হয়েছিল। এর বাইরেও তৈরি হয়েছিল মোট 5টি শিশু হাসপাতাল, সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল। এগুলো বিল্ডিংগুলা তৈরি হয়েছিল বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলা। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি আমরা, এগুলা যাতে বাচ্চারা সাপোর্টগুলা পায়। এগুলো বরিশালে আছে, রাজশাহীতে আছে, এগুলো রংপুরে আছে, এগুলো এরকম 5টা হাসপাতাল সারা দেশে, এক একটি প্রত্যেকটা বোধহয় 200 না, প্রত্যেকটা 200 করে, মানে 1000 বেড টোটাল। সবগুলো চালু হলে ইনশাল্লাহ 1000 বাচ্চাদের জন্য 1000 বেডের হসপিটাল আমরা সারা দেশে চালু করতে সক্ষম হব। আগামী কতদিনে চালু হতে পারে? সেপ্টেম্বর মাসে আমরা টার্গেট করছি, ইনশাল্লাহ সেপ্টেম্বর মাসের মধ্যে এগুলো চালু করব। এটাতে যেটা হবে, স্পেশালাইজ কোনো চিকিৎসার জন্য এই বাচ্চা বা এই ফ্যামিলিগুলোকে ঢাকায় দৌড় দিতে হবে না, মোটামুটিভাবে জেলা পর্যায় পর্যন্ত মানুষগুলো চিকিৎসার সুবিধা পাবে। যদিও এটা এডিকেট না, অত্যন্ত সীমিত আমাদের পপুলেশন হচ্ছে, তারপরে অন্তত এগুলো আমরা চালু করে আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ এগুলোকে সামনে নিয়ে যাব। এবার আমি একটু, আপনারা এখানে সকলেই মেডিকেলের সাথে সম্পর্কিত, মেডিকেলের শিক্ষক, মেডিকেলের স্টুডেন্ট আপনারা, আমি আপনাদের একটা সাবজেক্টে, আমরা তো হাসপাতালের ফ্যাসিলিটি, ডাক্তারদের বেতন ভাতা দিয়ে বিভিন্ন বিষয়ে আমরা আলাপ করলাম, একটা বিষয়ে মনে হয় বোধহয় আমরা এড়িয়ে গিয়েছি, এই বিষয়টি একটু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই বিষয়টাতে আমি রীতিমতন আপনাদের হেল্প চাইছি, আপনাদের সহযোগিতা চাইছি আমি। সেটা কি? সেটা হচ্ছে যে স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থার সঙ্গে কিন্তু মেডিকেল ওয়েস্ট, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার বিজ্ঞানসম্মত সাইন্টিফিক ডিসপোজ কিংবা অপসারণের বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি এখানে সবাই একটা ইন্সপেকশনে বেরোই ঢাকা মেডিকেল কলেজে, খুব সম্ভবত ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব এখানে আছেন, তারপরেও যদি বের হই আমরা ঢাকা মেডিকেল কলেজটাকে চতুর্দিকে রাউন্ডে সবগুলা করিডোর যদি ঘুরি, আমার মনে হয় এই ব্যাপারে সবাই আমরা একটু লজ্জাই পাবো খুব সম্ভবত। তো এখানে আমার মনে হয় শুধু যে যারা এটার সাথে জড়িত, এই কাজটার সাথে জড়িত এখানে শুধু যে তাদের দায়িত্ব তা না, এটা আমার মনে হয় আমাদের সকলের দায়িত্ব। এটা একটা কমন সেন্সের ব্যাপার, এই বিষয়টাকে বোধহয় আমরা কমন সেন্স হিসেবে নিয়ে এখানে যদি আমরা সবাই অবদান রাখি, সবাই যদি আমরা একটু একটু করে চেষ্টা করি, তাহলে আমরা একটা পরিষ্কার, শুধু নতুন বিল্ডিং হলে তো হবে না, বিল্ডিংটার পরিবেশটা তো আমাদের রক্ষা করতে হবে। এবং পরিবেশটা যদি আমরা মনে করি শুধু যাদের দায়িত্ব ক্লিনিংয়ের তারাই করবে এটা, তাহলে আপনি শুধু নিজের ঘরটা নিয়ে, বাসাটা নিয়ে, আপনি ঘরটা বাড়িটা নিয়ে যদি চিন্তা করুন, ধরেন আপনার বাড়িতে আপনারা 5-6 জন মানুষ থাকেন, আপনার ফ্যামিলি মেম্বার সবাই 5-6 জন মানুষ থাকেন, আপনার একার দায়িত্ব হচ্ছে, সে আমরা একটা ঘটনা, মানে আমরা চিন্তা করি বিষয়টা কীভাবে, আপনার একার দায়িত্ব হচ্ছে যে আপনি পুরো বাড়িটা প্রত্যেকটা রুম বাথরুম সব পরিষ্কার করবেন, আর সবার দায়িত্ব হচ্ছে যে ময়লা করা। জাস্ট এইভাবে আপনি বিষয়টা চিন্তা করুন, সবার একমাত্র দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ঘর বাথরুম তারা ময়লা করবে, অগোছালো করবে, আর আপনার দায়িত্ব হচ্ছে আপনি পরিষ্কার করবেন। বলেন তো আপনার কেমন লাগবে? আর ইজ ইট পসিবল হিউম্যানলি 5-7 জন মানুষ মিলে ময়লা করবে, একজন মানুষ মিলে সারাদিন শুধু পরিষ্কার করবে, এটা সম্ভব? তো ঠিক হসপিটালের বিষয়টা এরকম, এখানে ডাক্তার বলুন, নার্স বলুন, আপনারা যারা শিক্ষার্থী আছেন তারা বলুন, আমার মনে হয় এই বিষয়টা সবাই যদি আমরা সচেতন হই, এই বিষয়টা বোধহয় আমরা পরিবর্তন করতে সক্ষম হব। কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে এই যে ফুটবল কাপে, এই যে ওয়ার্ল্ড কাপে ফুটবলে জাপানের সাথে যাদের খেলা ছিল, খেলা শেষ হয়ে যাবে, জাপানের কারা জানি ছিল, না জাপানের কারা ছিল জানি, সরি ব্রাজিল, জাপান আর ব্রাজিল ছিল। তো স্বাভাবিকভাবে স্টেডিয়াম দুই ভাগ হয়ে বসছে, জাপানের দর্শক সাপোর্টার একদিকে বসছে, ব্রাজিলের একদিকে বসছে। খেলা শেষ হয়ে যাওয়ার পরে যে জিনিসটা কেউ করেনি জাপানিজরা সেই জিনিসটা করেছে। কি হয়েছে? তারা যেখানে ছিল তারা স্বাভাবিক এতক্ষণ ধরে খেলা দেখছে, খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে, জাপানিজ দর্শকরা যাবার সময় প্রত্যেকে বিন ব্যাগ করে, গ্রুপে গ্রুপে বিন ব্যাগ করে সব ময়লাটা সাথে করে গুছিয়ে তারা নিয়ে চলে গিয়েছে। এই ঘটনাটি এইবার আপনারা হয়তো দেখেছেন, কিন্তু এই ঘটনা আমি আগেও দেখেছি, গত বড় আমি দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, আমি নিজের চোখে দেখেছি একবার লন্ডনে, এটা নিজের চোখে দেখেছি। আমি একটা খেলা দেখতে গেছিলাম, সেখানে জাপানিজরা ছিল, আমেরিকান ফুটবল, জাপানিজ আর আমেরিকা খেলছিল ওখানে, সেখানে আমি দেখেছি ওটা খেলাটা, জাপানিজরা সুন্দর পরিষ্কার করে, ওখানে তো জাপানিজ সরকার তো বলে দেয়নি তাদেরকে এই তোমাদেরকে এটা করতে হবে, ওখানে তো জাপানের পক্ষ থেকে কোনো সিটি কর্পোরেশনের কেউ ছিল না যে পরিষ্কার করতে হবে, তারা নিজেরাই করেছে, ওখানে তো কোনো তাদের মাথার উপর কোনো পুলিশ ছিল না, আইন ছিল না, কিছু ছিল না, নিজেদের সেন্স থেকে করেছে এটা, আমরা কেন পারবো না? আমাদের না পারার কি কারণ হতে পারে? পাঁচটা কারণ কেউ বলতে পারবে না আমাদেরকে যে আমরা না পারার কি কারণ হতে পারে? ওদেরও দুইটা হাত, আমাদেরও দুইটা হাত, ওদেরও দুটা পা, আমাদেরও দুইটা পা, ওরাও পচাগন্ধ পেলে নাক দিয়ে শুনে, আমরাও পচাগন্ধ পেলে নাক দিয়ে শুনে, ওরাও ময়লাটাকে ময়লা দেখছে, আমরাও ময়লাটাকে ময়লা দেখছে। একটা পার্থক্য আছে ওদের সাথে, ওদের এই সেন্সটা আছে, আমাদের হয়তো বা ওই সেন্সটা নেই। এই সেন্সটা আমাদেরকে গ্রো করতে হবে। এই সহযোগিতাটা আমি আপনাদের সকলের কাছে চাই। এখানে যারা উপরে স্টুডেন্টরা বসে আছেন, ডাক্তাররা বসে আছেন, ঘরে যারা বসে আছেন, প্রত্যেকের কাছে আপনাদের কাছে এই সহযোগিতা যে আসুন না আমাদের হাসপাতালগুলোকে আমরা একটু ক্লিন রাখার চেষ্টা করি, একটু ক্লিন করি আমরা। একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করেছি যে এখানে আধুনিক গবেষণা, উন্নত চিকিৎসা প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, উদ্ভাবনী গবেষণার পরিবেশ গড়ে তোলার জন্য কতগুলো পদক্ষেপ প্রয়োজন। আপনারা শুনেছেন এখানে আমাদের উভয় মিনিস্টারই ওনারা বলেছেন, এখানে হেলথ অ্যাডভাইজার যে আছে ডক্টর জিয়া, উনিও বলেছেন যে এ ব্যাপারে অলরেডি আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তবে স্বাভাবিক এই রিসার্চের বিষয়গুলো এগুলো একটা সময় সাপেক্ষ বিষয়, সময় লাগবে আমাদের, কিন্তু যেহেতু আমরা উদ্যোগ গ্রহণ করেছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এখানে ভালো রেজাল্ট পাবো, আমাদের প্রত্যাশিত রেজাল্ট আমরা পাবো। পরিশেষে আমি একটা এখানে কথা বলতে চাই। দেখুন আমি যেটা প্রত্যাশা করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, এখন যেহেতু সরকারের পরিচালনার দায়িত্বে আছি, আমি আমার ডাক্তারদের কাছে যারা বর্তমানে চিকিৎসক আছেন, ডাক্তার আছেন, যারা উঠ বি ডাক্তার যারা হবেন, প্রত্যেকের কাছে আপনাদের একটা আমার একটা প্রত্যাশা আছে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্লাস মাইনাস $5 billion চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে, তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে, স্বাভাবিক। এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা, আসুন না যারা বর্তমানে চিকিৎসক আছেন, যারা উঠবি চিকিৎসক, আপনাদের সকলের কাছে আমার একটি প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে? কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না, এটি আমরা কোনো প্রতিষ্ঠান দিয়ে আমরা করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। সম্মানিত চিকিৎসকবৃন্দ, সকল উপস্থিতিবৃন্দ, বিশেষ করে যারা চিকিৎসার সাথে জড়িত আছেন, আজকের এই অনুষ্ঠানে 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুধু DMC না, বাংলাদেশের প্রত্যেকটি হসপিটাল বা প্রত্যেকটি মেডিকেল কলেজের যারা চিকিৎসক আছেন, যারা শিক্ষার্থী আছেন, আপনাদের সকলের কাছে এই পরিবর্তনটির, অর্থাৎ দেশের মানুষ আমার দেশের চিকিৎসকদের উপরে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে ইনশাল্লাহ ভবিষ্যতে, এই প্রত্যাশা রেখেই আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
2: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এর মধ্যে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি।
3: শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হয়ে গেল ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত DMC ডে 2026, যেটি ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনায়তন থেকে এতক্ষণ সরাসরি সম্প্রচার করলো। ঢাকা মেডিকেল কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমরা আজকের এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নেব। আর বিদায়ের আগে জানাই যে আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে আসিম মোহাম্মদ ও মোহাম্মদ শামীম আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ শহীদুল্লাহ, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার উপরে নিরন্তর শুভকামনা রেখে ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন অডিটোরিয়াম থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
4: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন অডিটোরিয়াম ঢাকা মেডিকেল কলেজ ঢাকায় আয়োজিত দুই দিনব্যাপী ডিএমসি ডে 2026 অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশক কেন্দ্রের এফএম ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
5: চিকিৎসা শিক্ষা গবেষণা ও জনস্বাস্থ্য সেবায় অগ্রণী প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজের গৌরবোজ্জ্বল 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ডিএমসি ডে 2026 অনুষ্ঠিত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন অডিটোরিয়াম ঢাকা মেডিকেল কলেজ ঢাকায় প্রধান অতিথি হিসেবে আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। এই অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হলো। আপনারা শুনতে পেলেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের চলতি ধারা বিবরণী ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি রিলে করে শোনানো হবে। আপনারা শুনতে পাবেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, ও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বন্ধুরা, খেলা শুরু হলে আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে। ততক্ষণ শুনতে থাকুন দেশের গান।

0: ले धोरे।
1: প্রিয় শ্রোতা, এখন হারারে স্পোর্টস ক্লাব জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করা হবে। খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্স, FM 104 মেগাহার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্স, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর FM 88.8 মেগাহার্স, কক্সবাজার FM 100.8 মেগাহার্স, বরিশাল FM 105.2 মেগাহার্স, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান FM 92 মেগাহার্স, কুমিল্লা FM 103.6 মেগাহার্স এবং রাঙ্গামাটি FM 103.2 মেগাহার্সে একযোগে সম্প্রচার করা হবে। এছাড়াও খেলা চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.uv.bg থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের এখন নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্সে।
2: আসসালামু আলাইকুম, আমি আলফাজউদ্দিন আহমেদ আপনাদের সকলকে বাংলাদেশ বেতারের পক্ষে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যে তৃতীয় ওডিআই অর্থাৎ তৃতীয় একদিনের ক্রিকেট ম্যাচের ধারা বর্ণনায় স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই এই ম্যাচ কিন্তু আজকে শুরু হতে যাচ্ছে এবং শুরুতেই জানিয়ে দিই ইতিমধ্যে টস হয়েছে এবং বাংলাদেশ আজকেও কিন্তু টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শ্রোতা বন্ধুরা, আজকের এই সম্প্রচারের পেছনে যারা কাজ করছেন আগে তাদের নামগুলোই জানিয়ে দিই। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন জনাব মোহাম্মদ মইনুল হক ও জনাব ইকরাম হোসেন। শব্দ নিয়ন্ত্রণে আছেন খালেদা আখতার, সৈয়দ জুবের আনোয়ার। সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকউদ্দিন আহমদ এবং অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আহসান হাবিব। আমরা চারজনা আপনাদের সঙ্গে আজকে যুক্ত থাকব। আমার সঙ্গে রয়েছেন আমানুল্লাহ সরকার, মির্জা ফরিদুল ইসলাম, কাজল সরকার এবং আমি আলফাজউদ্দিন আহমেদ। আবারও সকলকে শুভেচ্ছা। আপনারা জানেন ইতিমধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে এবং দুটি ম্যাচেই কিন্তু বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিরুদ্ধে এই সফরে পরাজয় বরণ করেছে, অর্থাৎ সিরিজ তারা ইতিমধ্যেই হেরে গেছে। আজকে যে ম্যাচ, এই ম্যাচটা হচ্ছে অনেকটা বলা যায় যে কিছুটা হলেও গৌরব, কিছুটা হলেও মানে প্রেস্টিজ পুনরুদ্ধারের একটা প্রচেষ্টা। টস হয়েছে আপনাদেরকে আগেই বলেছি এবং টসে জিতেছে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং তিনি আজকেও প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উভয় দলের কিছু পরিবর্তন রয়েছে। জিম্বাবুয়ে দলে তিনটি পরিবর্তন রয়েছে, আমি নামগুলো বলছি যারা আজকের দলে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের নাম। জিম্বাবুয়ে দলে রয়েছেন বেন কারেন, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কায়া, গ্রেগ আরভিন, সিকান্দার রাজা আজকে অধিনায়কের দায়িত্ব পালন করবেন, ওয়েসলি মেডভেরে, ক্লাইভ মডেন্ডে, ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাজা আজকে দলেভুক্ত হয়েছেন নতুনভাবে, তানাকা শিবাঙ্গা তিনিও আজকে নতুনভাবে দলে এসছেন এবং আছেন আর্নেস্ট মাসুকু, ইনিও আজকে নতুনভাবে দলভুক্ত হয়েছেন। পক্ষান্তরে বাংলাদেশ দলে যারা আজকে রয়েছেন সেখানে রয়েছেন তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত, নুরুল হাসান সোহান, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, সাথে রয়েছেন মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তনভীর ইসলাম এবং মোহাম্মদ সৈফুদ্দিন। অর্থাৎ একটি পরিবর্তন বাংলাদেশ দলে আমরা দেখতে পাচ্ছি, লেগ স্পিনারকে বসিয়ে অফ স্পিনারকে নেওয়া হয়েছে, তানভীর ইসলাম আজকে দলভুক্ত হয়েছেন। যাই হোক, হারারে স্পোর্টস ক্লাবের মাঠে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে এই মাঠেই কিন্তু এর আগের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে মোটামুটিভাবে আমরা যা দেখেছি যে এই পিচে বা এই মাঠে সিমাররা বিশেষ করে বেশ কিছু সুবিধা পাচ্ছেন। বাংলাদেশের সিমাররা কিন্তু যথেষ্ট সফলতাও দেখিয়েছেন, এক ম্যাচে ছটি উইকেট দখল করেছেন নাহিদ রানা। কেরিয়ার বেস্ট সেই ইনিংস তিনি খেলেছিলেন, কিন্তু তারপরেও সেই দিনের ম্যাচও কিন্তু আমরা জিততে পারিনি। ইতিমধ্যে দুটি ম্যাচই আমরা হেরেছি। প্রথম ম্যাচ হেরেছিলাম 25 রানের ব্যবধানে এবং পরেরটা আমরা হেরেছি 13 রানের ব্যবধানে। সুতরাং কাছাকাছি গিয়েও আমরা কিন্তু জয় স্পর্শ করতে পারছি না বা জয় আদায় করতে পারছি না। ব্যাটিংয়ের একেবারেই কি বলবো, খুবই একটা বিচিত্র অধঃপতনই বলা যেতে পারে। আমরা বাংলাদেশে হোম সিরিজগুলো একের পর এক বেশ কয়েকটা জিতছি, কিন্তু তারপরে হঠাৎ করে এত তাড়াতাড়ি ব্যাটিংয়ে এত মানে গোডাউন হতে পারে, ব্যাটিংয়ের স্ট্যান্ডার্ডটা এত নিচের দিকে চলে যেতে পারে, এটা অনেকটা কোনো হিসাব করেই মেলানো যাচ্ছে না। যাই হোক, আজকে তৃতীয় ম্যাচ। আজকে আশা করব যে আমাদের ব্যাটাররা হয়তো কিছু মানসিক দৃঢ়তা দেখাবেন, এবং এই পিচে বেশ কিছু ম্যাচ তারা ইতিমধ্যে খেলে ফেলেছেন। একটি টেস্ট ম্যাচ খেলেছেন, সেটিও হেরেছেন। এরপর পর দুটি ওডিআই খেলেছেন, সেগুলো তারা হেরেছেন। বলে রাখা অবশ্য প্রসঙ্গক্রমে যেতে পারে যে 27 সালের সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু এই মাঠগুলোতেই বিশ্বকাপ অর্থাৎ ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে হোস্ট হিসেবে থাকবে জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, এবং সেখানে কিন্তু বাংলাদেশ দলকেও খেলতে হবে। অর্থাৎ এই মাঠে অভ্যস্ত হয়ে যাওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি স্ট্যাটসের দিকে একটু তাকাবার চেষ্টা করি, তাহলে বলব যে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে এ পর্যন্ত 83 বার মুখোমুখি হয়েছেন, এবং তার ভিতরে 51 বার বাংলাদেশ জয়লাভ করেছে, 32 বার জিম্বাবুয়ে জিতেছে। সুতরাং সেদিক দিয়ে কিছুটা এগিয়ে থাকলেও সাম্প্রতিক অতীতের যদি আমরা একটু স্ট্যাটস দেখি, অর্থাৎ লাস্ট যে 5টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার ভিতরে 4টিতেই কিন্তু বাংলাদেশ দল পরাজিত হয়েছে, মাত্র 1টি ম্যাচ বাংলাদেশ জিতেছে। সুতরাং আমাদের বর্তমান যে ফর্ম সেটা অনেকটা পড়তি, এটা বললে বোধ হয় অত্যুক্তি করা হবে না। ব্যাটারদেরকে আমার মনে হয় একটু মজবুত বা দৃঢ়তা দেখাতে হবে, এবং ওডিআই ক্রিকেটে লম্বা ইনিংস খেলতে হয় সে জিনিসটা মনে রাখতে হবে। 50 ওভারের খেলা, সুতরাং 50 ওভার অনেকটা একটা সময় এটা স্মরণ রাখতে হবে। ব্যাটিংয়ে মাঝে মধ্যে হয়তো হঠাৎ করে কাপল অফ উইকেটস পড়ে যেতেই পারে, একটু দুর্বল মনে হতেই পারে, কিন্তু তারপরে যারা রয়েছেন তাদেরকে দৃঢ়তা দেখাতে হবে। কিভাবে কামব্যাক করা যায়, কিভাবে ইনিংসগুলোকে পুনর্গঠন করা যায়, এই গল্প বোধহয় আমরা আগেও দেখেছি। এখানে কিন্তু সেই জিনিসটা বাংলাদেশ বারবারই করতে ব্যর্থ হচ্ছে। বোলাররা সফলতা পাচ্ছেন না তা বলবো না, কিন্তু একেবারে শেষের দিকে গিয়ে আমরা একটু বেশি বোধহয় ছেড়ে দিচ্ছি এটা বলতে হবে। যখন দেখা যায় যে 90 রানের ভিতরে 8টা উইকেট পড়ে যাচ্ছে, তারপরে সেই 8ম উইকেটে যেয়ে কিন্তু 50 রানের জুটি জিম্বাবুয়ে করেছে এবং স্কোরকে তারা 140 উপরে নিয়ে গেছে, এবং সেই ম্যাচ শেষ পর্যন্ত তারা কিন্তু জিতেই গেছে। সুতরাং এই দুর্বল জায়গাগুলো আমার মনে হয় যারা দলের সাথে রয়েছেন নিশ্চিতভাবেই তারা নিজেদের ভিতরে আলোচনা করছেন, এবং কিভাবে একটু জাতির জন্য দেশের জন্য উদ্বুদ্ধ হয়ে খেলা যায় এবং দেশের গৌরবকে একটু ফিরিয়ে আনা যায় সে বিষয়ে নিশ্চিতভাবেই তাদেরকে আরও বেশি মনোযোগী হতে হবে। উভয় দলের খেলোয়াড় ইতিমধ্যে মাঠে নেমেছেন আমরা দেখতে পাচ্ছি, মেহেদি হাসান মেহেদির মিরাজের নেতৃত্বে, এবং তিনি নেতৃত্ব দিচ্ছেন ঠিকই, কিন্তু ওই যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটাকে বলা হয়, দলকে জেতাবার জন্য যে কাজ করতে হবে সেই কাজটা এখনও পর্যন্ত খুব ভালোভাবে করেছেন তা বলা যাবে না। তার কারণ দুটি ম্যাচই এই সিরিজে ওডিআই ম্যাচই বাংলাদেশ দল হেরেছে। আশা করব অন্ততপক্ষে আজকে কিছুটা প্রাইড পুনরুদ্ধার করা সম্ভব হবে। মোসাদ্দেককে দেখতে পাচ্ছি, ঢাকায় চমৎকার খেলেছিলেন কামব্যাক করার পরে দলের সাথে, পরপর দুটি ইনিংস আমার মনে আছে 50+ ব্যাট করেছিলেন এবং বেশ কিছু ভালো বোলিংও তিনি করেছিলেন, কিন্তু জিম্বাবুয়েতে গিয়ে খুব যে একটা ভালো করেছেন তা এখনও বলা যাবে না। বেন কারেন এবং তার সাথে ব্রায়ান বেনেট, দুই উদ্বোধনী ব্যাটার জিম্বাবুয়ের, তারা কিন্তু মাঠে প্রবেশ করেছেন। জিম্বাবুয়ের পোশাক লাল, আপনারা জানেন লাল সম্পূর্ণই লাল, এবং বাংলাদেশ দলের সবুজ, কিছু স্ট্রাইপ রয়েছে লালের এর মধ্যে। উভয় দল এর মধ্যে কিন্তু একে অপরকে ভালোভাবে পরিচিত।

ব্যাট হাতে শক্ত, কে কতটা বল হাতে শক্ত, কার দুর্বলতা কোন জায়গায় রয়েছে, এই জিনিসগুলো আমার মনে হয় মোটামুটিভাবে একে অপরে, অর্থাৎ এই দলের খেলোয়াড়েরা, বাংলাদেশ দলের খেলোয়াড়েরা জিম্বাবুয়ের খেলোয়াড়দেরকে যেভাবে জানে, ঠিক একই রকমভাবে জিম্বাবুয়ের খেলোয়াড়রাও কিন্তু বাংলাদেশে জানে। বেনেট এ পর্যন্ত 14 ইনিংস খেলেছেন, 365 রান করেছেন, গড় হচ্ছে 28। এই হচ্ছে তার কেরিয়ার এই পর্যন্ত। আজকে আম্পায়ারের কাছ থেকে গার্ড নিয়ে তিনি প্রস্তুত হচ্ছেন। বেন কারেন 11টা ম্যাচ ইতিমধ্যে খেলেছেন, 483 তার সংগ্রহ, 489 তার সংগ্রহ, 58 কিন্তু তার অ্যাভারেজ। একটি সেঞ্চুরি তিনি করে ফেলেছেন, একটি নয় আমার মনে হয় দুটি সেঞ্চুরি তিনি করেছেন, 250 তার রয়েছে। সুতরাং দারুণ একটা কেরিয়ার তার। তাসকিন আহমেদারতে বল দেওয়া হয়েছে, তিনি 94 ইনিংস থেকে 195 উইকেট তার নামের পাশে লেখাতে সক্ষম হয়েছেন। এবারে ট্যুরে কিন্তু ভালো বল করেছেন, কিন্তু লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম যে শেষ ওভারে গিয়ে বেশ কিছু রান তিনি দিয়ে ফেলেছিলেন, এবং শেষের দিকে যে ওই যে বললাম না একটু ঢিলে দেওয়া, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে আমাদের কাছ থেকে ম্যাচগুলো কেড়ে নিয়েছে, এই কথা বললে অত্যুক্তি করা হবে না। প্রস্তুত তাসকিন, দৌড় শুরু করেছেন, তার সামনে প্রস্তুত বেন কারেন, বল করলেন অফ করিডোরে, সঙ্গে সঙ্গে কাট করে দিয়েছেন, বল চলে গেছে একেবারে ডিপ থার্মান অঞ্চলে, সেখান থেকে কুড়িয়ে ফেরত দেওয়া হল। ইতিমধ্যে হ্যাঁ এক রানের জন্য স্থান পরিবর্তন হয়েছে, এক রান লেখা হল। বেনেট ছিলেন ব্যাটেল এখানে, বেনেটের নামের পাশে কারেন আসলেন এই মুহূর্তে স্ট্রাইকে, ডিপ থার্মানে রাখা হয়েছে একজনকে, দুজন স্লিপে দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, পয়েন্টে একজন রয়েছেন অফ সাইড ফিল্ডে। এরকম কারেন হচ্ছেন বাঁহাতি, বেনেট ছিলেন ডানহাতি, ডুটি স্লিপ, দীপ থার্মান পয়েন্ট কভার এবং মিড অফ হয়েছে অফ সাইডে ফিল্ডিং। অন সাইডে আমরা দেখতে পাচ্ছি মিড অফ, শর্ট মিড উইকেট, ফাইন লেগেও নিশ্চয়ই একজনকে রাখা হয়েছে। পাওয়ার প্লের খেলা 50 ওভারের ম্যাচে, প্রথম 10 ওভার হচ্ছে পাওয়ার প্লের, সুতরাং এই 10 ওভার দুজনকে থাকতে হবে ওই 30 গজের সীমানার বাইরে, আর সকলকেই থাকতে হবে সে 30 গজ বৃত্তের মধ্যে। বলতে বলতে পরে বল লেগ স্টাম্পের উপরে ছিল, ফ্লিক করার চেষ্টা ব্যাটে বলে করতে পারেননি, একেবারে বিষ্কার আমি বলবো, ব্যাট বা স্টাম্পের পাশ দিয়ে গেছে, ব্যাটে লাগলে হয়তো উইকেট কিপার ধরতে পারতেন, অথবা স্টাম্পে লাগলে তো বোল্ড হতে পারতেন, যাই হোক কোনোটি হয়নি। আম্পায়ার অবশ্য ওয়াইড ডেকেছেন, ওয়াইড ডেকেছেন, তার কারণ আইন হচ্ছে এনিথিং আউটসাইড লেগ স্টাম্প সেটাকে ওয়াইড ডাকা হবে। সুতরাং দু রান হল স্ট্রাইকে, অবশ্যই কারেনই রয়েছেন স্টাম্পের পেছনে, আমরা জানি সোহান দায়িত্ব পালন করছেন লিটন কুমার দাসের অনুপস্থিতিতে। লিটন কুমার দাস তিনিও আহত, এবং তার সাথে সাথে মুস্তাফিজুর রহমান, তিনিও হ্যামস্ট্রিং আঘাতে বাইরে, আবার ওদের লেগ স্টাম্পের বাইরে, ছোট্ট আবেদন, কিন্তু আম্পায়ার বললেন না সেসব কিছু তো হয়নি, দুহাত প্রসারিত করে জানালেন এটা হল রিপিট ওয়াইড, অর্থাৎ পরপর দু বলে দুটি ওয়াইড দিলেন তাসকিন আহমেদ। কিছুটা প্রাথমিক অবস্থা, অর্থাৎ লাইন লেংথ নিশানা এখনো ঠিক করে নেওয়া সম্ভব হয়নি, হয়তো সেজন্য বলা যেতে পারে, তবে এই নতুন বলে সদ্ব্যবহার করতে হলে পারে শুরু থেকে চাপ দিতে হবে ব্যাটারদের উপরে, অর্থাৎ বলগুলোকে ঠিক সঠিক জায়গায় পিচ করাতে হবে, কিছু হলেও রাইজিং ডেলিভারি দিতে হবে, নতুন বল থেকে কিছু উইকেটের পতন ঘটাতে হবে, এটাই হচ্ছে সিম বোলারদের বা ইনিশিয়াল অ্যাটাক বোলারদের কাজ ওভারের পরের বল। এবারে কিন্তু গুড কাম ব্যাক আমি বলব, মিডল স্টাম্পের উপরে ছিল রাইজিং ডেলিভারি, ব্যাটার খুব স্বাচ্ছন্দ্যের সাথে খেলতে পারেননি, অনেকটা গায়ে লেগেছিল, হালকা আবেদন তাসকিনের কাছ থেকে, কিন্তু আবেদনে সাড়া দেওয়ার মতন নয়, তার কারণ হাইট বেশি ছিল অবশ্যই বলতে হবে, কুড়িয়ে ফেরত দেওয়া হলো, কোন রান কিন্তু এ বলে হল না। তিন জিম্বাবুয়ে, তার ভিতরে দুটি ওয়াইড, একটি রান এসছে ব্যাট থেকে এবং সে রানটি নিয়েছিলেন বেনেট প্রথম বল থেকেই, বিনা উইকেটে তিন। তাসকিন প্রস্তুত, চার বল করেছেন যার ভিতরে দুটি কিন্তু লেগ বাই হয়েছে, যাচ্ছেন ওভারের পরে বলটি করার জন্য। এবারে কিন্তু ভালো একটা ডেলিভারি ছিল, একটু অ্যাঙ্গুলার ডেলিভারি, রাইট আর্ম বোলার বাঁহাতি ব্যাটার, সুতরাং ন্যাচারাল একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে, স্মুথ দেখা যাচ্ছে এই মুহূর্তে মোটামুটি পিচের উপরে, একটু হালকা মানে টিঞ্চ অফ গ্রিন গ্রাস রয়েছে, তবে খুব গ্রিন নয় আমি বলবো, এবং সেই গ্রাস মাঠ ঘাস যেটা রয়েছে সেটা পিচের উপরে রোল করে দেওয়া হয়েছে, মোটামুটিভাবে বেশ স্মুথ একটা সারফেস এরকমই দেখা যাচ্ছে।

0: তাসকিন প্রস্তুত ওভারের পরে বলটি করার জন্য, দৌড় শুরু করেছেন নিজের জায়গা থেকে, লম্বা একটা রান আপ, দুটি স্লিপ ওঁত পেতে রয়েছেন, বলতে বলতে পরের বল, এবার কিন্তু খেলেছেন শর্ট কাভারের দিকে, ফিল্ডার সেখানে একজন আছেন, তিনি বল কুড়িয়ে ফেরত দিলেন, কোন রান কিন্তু এ বল থেকে হল না, রান যা ছিল তাই, এটি ডট বল পেলেন তাসকিন, দুটি ওয়াইড দিয়েছিলেন, তারপরে দুটি ডট তিনি আদায় করেছেন। আপনারা জানেন যে আজকে জিম্বাবুয়ে দলে বেশ কিছু পরিবর্তন, তিনজনকে বদলে নেওয়া হয়েছে, মাসাকাদজা ভিতরে এসছেন, মাসুকু ভিতরে এসছেন এবং শিবাঙ্গা তিনি ভিতরে এসছেন, অর্থাৎ তিনজন নিয়মিত বোলারকে কিন্তু পরিবর্তন করা হয়েছে। তাসকিন ওভারের পরের বল করার জন্য ছটি বল কিন্তু হয়ে গেছে, যেহেতু তিনি দুটো লেগ বাই করেছিলেন, সুতরাং ওয়াইড করেছিলেন, সুতরাং আরও বাড়তি বল তাকে করতে হলো। এই বলও কিন্তু বলের লাইনে গিয়ে আস্তে করে ডিফেন্ড করেছেন, নিজের বলে নিজে ফিল্ড করলেন, আরও একটি ডট বল হল, আরও একটি বল তাকে করতে হবে, অর্থাৎ আট বলের ওভার এটি হবে। তাসকিন আস্তে আস্তে নিজের বোলিং প্রান্তে ফেরত যাচ্ছেন। কারেন, আমরা জানি কারেনরা বেশ কয়েক ভাই, এর ভিতরে একজন রয়েছেন ইংল্যান্ডে খেলেন, এখানে কিন্তু জিম্বাবুয়েতে রয়েছেন আরেকজন, আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন তাসকিন ওভারের পরের বল। এবারে অ্যাঙ্গুলার ডেলিভারি, এবারে কিন্তু আবেদন বেশ জোরে সরে, আমি বলবো উইকেট রক্ষক এবং তাসকিন এবং স্লিপ ফিল্ডার সকলে কিন্তু সমস্বরে আবেদনটা করেছিলেন, কিন্তু আম্পায়ার ছাড়া দিলেন না, কট বিহ্যান্ডের জন্য আবেদনটা ছিল, একটা ভালো ডেলিভারি অবশ্যই বলতে হবে, রাইজ করেছিল ওই করিডোর অফ আনসার্টিনিটি যেটাকে বলা হয়, সেই করিডোরে ছিল, কিন্তু শেষ পর্যন্ত আম্পায়ার নাকচ করে দিলেন। প্রথম ওভার শেষ হল তিন জিম্বাবুয়ে বিনা উইকেটে। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যেকার অনুষ্ঠানরত ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচের ধারা বর্ণনা অনুষ্ঠিত হচ্ছে হারারে স্পোর্টস ক্লাব মাঠ জিম্বাবুয়েতে। প্রথম ম্যাচে আমরা 25 রানে হেরেছিলাম, পরের ম্যাচ বাংলাদেশ হেরেছিল 13 রানে। তৃতীয় ওডিআই আজকে অনুষ্ঠিত হচ্ছে, এরপরে তিনটি টি টোয়েন্টি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 15 জুলাই প্রথম, 17 জুলাই দ্বিতীয় এবং 19 জুলাই তৃতীয় টি টোয়েন্টি, সব বুলাওয়েতে সেগুলো হবে। এই মুহূর্তে অবশ্য হারারের মাঠে খেলা হচ্ছে, শরীফুলের হাতে বল তুলে দেওয়া হয়েছে, 48 ম্যাচ থেকে তিনি বেশ কিছু উইকেট পেয়েছেন, 69টি ম্যাচ তার উইকেট তার নামের পাশে, 5 উইকেট হলও তার রয়েছে, সুতরাং চমৎকার একজন বোলার, অত্যন্ত মেধাবী এবং বেশ সুঠাম দেহের অধিকারী, 6 ফিট 2 ইঞ্চি হাইট, এবং তার বাড়ি হল পঞ্চগড়, এবং পঞ্চগড়ের কথা আপনারা সকলেই জানেন, আমাদের সাথে আজকে ফরিদ রয়েছেন, প্রথম বলটি করলেন, এটা কিন্তু অ্যাঙ্গুলার ডেলিভারি ছিল, খেলার চেষ্টা করেছিলেন, ব্যাটে বলে করতে পারেননি, মির্জা ফরিদ আমাদের সাথে আপনারা সকলেই পরিচিত, দীর্ঘ সময় ধরে তিনিও কিন্তু কমেন্ট্রি করছেন, এবং পঞ্চগড়ের পাশেই হচ্ছে ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও পেরিয়ে পঞ্চগড় যেতে হয়, তার বাড়ি কিন্তু ঠাকুরগাঁও, সেখান থেকে তিনি আসেন আপনাদেরকে ধারা বর্ণনা শোনাবার জন্য। ভালো একটা ডেলিভারি ছিল আমি বলবো তাসকিনের, কিন্তু সেটির জন্য বারবার আবেদন করেও কোনো সুফল পাওয়া যায়নি। এই মুহূর্তে শরীফুল অ্যাটাকে রয়েছেন, প্রথম একটি বল তিনি করেছিলেন, ভালো ডেলিভারি অবশ্যই বলতে হবে। বেনেট রয়েছেন স্ট্রাইকে, এবারে কিন্তু ইনসুইং মতন ছিল, অফ স্টাম্পের উপর পরে লেগের দিকে যাচ্ছিল, খেলেছেন, বল চলে গেছে শর্ট মিড উইকেটে, ফিল্ডার রাখা হয়েছে তার কাছে, তিনি বল কুড়িয়ে ফেরত দিলেন, কোন রান কিন্তু এ বলেও হল না, ডট বল। ভালো বোলিং করছেন, দুটো বলই কিন্তু বেশ ভালো করেছেন অবশ্যই বলতে হবে। শরীফুল চেষ্টা করছেন এই জুটি ভাঙবার জন্য, এবং এই নতুন বল দিয়ে জুটি ভাঙা, এটাই হচ্ছে যারা ইনিশিয়াল অ্যাটাকার হিসাবে বল পান, বলটা সদ্ব্যবহার তাদেরকে তো দেখাতে হবে। যাচ্ছেন ওভারের পরে বল, আবারও কিন্তু হাফ বলই হয়ে গেছিল, এটা লেগ স্টাম্পের ওপরে ড্রাইভ করেছেন ওয়াইডিশ মিড অনে, একজন খেলোয়াড় রাখা হয়েছিল সরাসরি তার কাছে গিয়েছে, কোন রান অবশ্যই এ বলে হয়নি, ডট বল। পরপর তিনটি ডট আদায় করেছেন এক্ষেত্রে শরীফুল। বেনেট 4 বল থেকে 1 রান তার নামের পাশে, প্রথম বল থেকে তিনি 1টি রান করেছিলেন, এরপরে 3টি ডট বল তিনি কনসিড করলেন। শীত রয়েছে ওখানে বেশ বোঝা যাচ্ছে, জিম্বাবুয়েতে এই মুহূর্তে 20-21 ডিগ্রি সেলসিয়াস সেখানে তাপমাত্রা, এবং সন্ধ্যের পরে এটা বেশ কমে যায়। বলতে বলতে পরের বল এবারে লেগ স্টাম্পের উপরে র্যাপড অন দ্য প্যাড, অর্থাৎ প্যাডে আঘাত করল, একটা হালকা আপিল, কিন্তু বল লেগ স্টাম্পের বাইরে, সুতরাং আম্পায়ার সেদিকে কর্ণপাত না করে নিজের জায়গা থেকে সরে গেলেন। আরও একটি ডট বল অবশ্য পেয়েছেন শরীফুল, যেখানে স্টান্সটা নিয়েছেন লেগ স্টাম্পের উপরে ব্যাটার, সুতরাং উনি পা বাড়িয়ে খেলার চেষ্টা করেছিলেন, নিশ্চিতভাবেই লেগ স্টাম্পের বাইরেই ইম্প্যাক্ট হয়েছে, খালি চোখেই সেগুলো দেখা যাচ্ছে। ফিল সিমন্সকে দেখতে পাচ্ছি, মাথায় একটা আমরা মাঙ্কি ক্যাপ বলি সেরকম একটা টুপি তিনি মাথায় দিয়ে চুপ করে বসে রয়েছেন একা একা বেশ দূরে। নিশ্চিতভাবেই সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, এখন ওই সিরিজে জিততেই পারেননি তিনি। বলতে বলতে পরের বল এবারে কিন্তু একটা আবার ইনসুইং করছিল ভেতরের দিকে, ড্রাইভ করার চেষ্টা, ব্যাটের ভেতরের কানায় লেগে বল চলে গেছে ওখানে স্কোয়ার লেগের দিকে, ফিল্ডার রাখা হয়েছে সেখানে, তিনি বল কুড়িয়ে ফেরত দিয়েছেন কোনো রান কিন্তু এ বলে হল না। পাঁচটি ডট বল পেয়েছেন শরীফুল এই ওভারে, শেষ বলটি তিনি করবেন। ডটের চেয়ে তো বেশি জরুরি একটি উইকেট পাওয়া, সেই কাজটি করতে পারবেন কিনা দেখা যাক। তাসকিন তার শেষ বলে একটা আপিল অবশ্য করেছিলেন জোরের উপরে, আপিল করলে হবে না, উইকেট পেতে হবে। শরীফুল প্রস্তুত শেষ বলটি করবেন, বেনেট প্রস্তুত তাকে মোকাবেলা করার জন্য। দ্বিতীয় ওভারের শেষ বল দৌড় শুরু করেছেন শরীফুল, হাফ বলি ডেলিভারি মিডল স্টাম্পের উপরে স্ট্রেট ড্রাইভ, বল চলে যাচ্ছে সীমানার দিকে, বিদ্যুৎ গতিতে বল চলে গেল স্ট্রেট অ্যাজ অ্যান অ্যারো সীমানা পেরিয়ে, চার রান প্রথম চার হাফ বলিতে, তাই হয়, ফুল ব্লেড অব দ্য ব্যাট তিনি দেখালেন বোলারকে, ব্যাটে বলে সংযোগটা যথেষ্ট ভালো, সুইট পার্ট অব দ্য ব্যাটে বলটা লাগলো এবং বল চলে গেল সোজা লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে, চার রান। দু ওভার শেষে জিম্বাবুয়ে সাত বিনা উইকেটে, শরীফুল এক ওভার করেছেন শেষ বল থেকে চার রান তিনি দিয়ে ফেলেছেন, তাসকিন এক ওভার বল করেছেন সেখানে তিনি এক রান দিয়েছেন কিন্তু দুটোই ওয়াইড তিনি সেই সাথে কনসিড করেছেন। বেনেট এবং কারেন এর দুজনেই কিন্তু বেশ মজবুত ব্যাটিং করেছেন, ভালো ব্যাটিং করেছেন জিম্বাবুয়ের জন্য অবশ্যই বলতে হবে, প্রতিদিনই তারা উদ্বোধনী জুটিতে মোটামুটি ভালো একটা পার্টনারশিপ গড়তে সক্ষম হয়েছেন, সে কারণে কিন্তু দল জিতেছে এই কথাও বলতে হবে, এবং কেবলমাত্র প্রথম দিন খুব অল্প রানে তাদেরকে আটকে রাখা সম্ভব হলেও সেই রান কিন্তু করা সম্ভব হয়নি, ১৪৫ রান করেছিল সেদিন প্রথম, নাকি ১৪১ করেছিল সেদিন জিম্বাবুয়ে, কিন্তু তারপরও সেই রানটাও আমাদের ব্যাটাররা করতে পারেননি, ১১৬ রানে আমাদের ইনিংস কুটিয়ে গেছিল। সুতরাং কিছু একটা হচ্ছে এই উইকেটে, খুব একটা স্বাচ্ছন্দ্যের সাথে আমাদের ব্যাটাররা ব্যাট করতে পাচ্ছেন না, সুতরাং এই বিষয়গুলোকে নিশ্চিতভাবেই একটু ঠিক করতে হবে, মেন্ট করতে হবে। এই মুহূর্তে কিন্তু স্যাম কারন তিনি আছেন স্ট্রাইকে বাঁহাতি ব্যাটার এবং তার বিরুদ্ধে তাসকিন যাচ্ছেন ওভারের পরে বলটি করার জন্য, বল করলেন এবারে কিন্তু লেগ স্টাম্পের বাইরে, আবার ওয়াইড হবে, সোহান গ্যাদার করছেন যদিও, কিন্তু একটি রান, ইয়েস একটি রান বাড়ল ওয়াইড সূত্রে, ৮ জিম্বাবুয়ে বিনা উইকেটে। তাসকিন এই মোট ৮টি বল করেছেন, তার ভিতরে ৩টি ওয়াইড করেছেন এই লেগ স্টাম্পের বাইরে দিয়ে, সুতরাং কিছু একটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা তার রয়েছে, দ্রুত সেটা ঠিক করে নেওয়া উচিত। তাসকিন দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশের হয়ে খেলছেন, বিদেশে বহু দেশে তিনি খেলেছেন, বিদেশে গিয়ে দ্রুত অ্যাডজাস্ট করতে পারাটাই হচ্ছে সিম বোলারদের কৃতিত্ব, আশা করা যাবে তাসকিন সেটা করতে সক্ষম হবেন। যাচ্ছেন ওভারের পরের বলটি করার জন্য, এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে, অফ স্টাম্পের ওপরেই আমি বলবো, পা বাড়িয়ে ব্যাট অ্যান্ড ব্যাট ক্লোজ প্যাড ক্লোজ টুগেদার নিয়ে এসে কারেন ডিফেন্ড করলেন, নিজের বলে নিজেই ফিল্ড করেছেন, এবারে তাসকিন কোন রান কিন্তু এ বলে হল না। একটা বেটার লেংথের ডেলিভারি ছিল, কিছুটা সুইংও ছিল, আমি বলবো ইনসুইং ভেতরের দিকে ঢুকছিল, কিন্তু কারেন ব্যাট এবং প্যাডের মধ্যে কোনো ফাঁক রাখেন নাই। প্রস্তুত কারেন, তার নামের পাশে ৫ রান, না তার নামের পাশে ১ রান, না কোনো রান এখন তিনি করতে পারেননি, ৫ রান করেছেন বেনেট, ইয়েস এখন হিসাবের খাতায় খুলতে পারেননি। এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে টোকা দিয়ে দিয়েছেন, বলটা চলে গেছে ডিপ থার্ড ম্যান অঞ্চলে, বেশ কিছুটা বাইরে ছিল, শরফিল ফিল্ডিং করছেন ডিপ থার্ড ম্যান অঞ্চলে, সেখান থেকে কুড়িয়ে তিনি ফেরত দিলেন, ইতিমধ্যে কিন্তু ১ রান হল, দলীয় সংগ্রহ ১, স্যাম কারন তার হিসাবের খাতা খুললেন, তিনি কিন্তু ১ ১। এদিকে বেনেট 5, জিম্বাবুয়ে 9 বিনা উইকেটে। আপনারা বাংলাদেশ বেতারের সাথে যুক্ত আছেন, শুনছেন জিম্বাবুয়ে বনাম বাংলাদেশের মধ্যেকার তৃতীয় ওডিআইয়ের ম্যাচের ধারা বর্ণনা। তাসকিন যাচ্ছেন, এবারে কিন্তু বেনেট অফ স্টাম্পের বাইরে অ্যাওয়ে সুইং ছিল, সজোরে ব্যাট চালিয়েছিলেন একটা স্কোয়ার ড্রাইভ করার জন্য, কিন্তু ব্যাট বলে করতে পারেননি, উইকেট রক্ষক গ্যাদার করলেন। বিপজ্জনক একটা শট অবশ্যই বলবো, ব্যাটের কানায় লেগে চলে গেল বাজে। ওখানে হুইস্কার আমার মনে হয় প্রস্তুত ছিলেন, ফার্স্ট স্লিপে একজন ফিল্ডার এবং সোহান গ্যাদার করেছেন বলটিকে। পাঁচ বল হয়েছে এই ইনিংসে, ষষ্ঠ বল করার জন্য নিজের জায়গায় তাসকিন আহমেদ, প্রস্তুত বেনেট। এবারে কিন্তু ও অফ স্টাম্পের বাইরে দিয়েই বোধ হয় ওয়াইড হবে, এতটা দূরে আমি জানি না আম্পায়ার কি সিদ্ধান্ত দিচ্ছেন। হ্যাঁ, ওয়াইড হয়েছে 10 রান। তাসকিন একেবারেই সেই যে ইংরেজিতে বলে যেটাকে এরাটিক বোলিং, সেই কাজটি করছেন আমি বলবো না। ডানহাতি ব্যাটারের বিরুদ্ধে ভালো বল করছেন, না বাঁহাতি ব্যাটারের বিরুদ্ধে ভালো বল করছেন, ডানহাতি ব্যাটারের বিরুদ্ধে অফ স্টাম্পের বাইরে দিয়ে ওয়াইড করছেন, বাঁহাতি ব্যাটারের বিরুদ্ধে লেগ স্টাম্পের বাইরে দিয়ে ওয়াইড করছেন। সুতরাং একটু মনোযোগী হতে হবে, ম্যাচ জিততে হলে পারে কিন্তু শুরু থেকেই চাপ সৃষ্টি করতে হবে, নিজের ভিতরে কমিটমেন্ট করতে হবে, সেই জিনিসের অভাব আমার মনে হয় আমরা দেখছি। পরের বল, এবারে কিন্তু একটু বেটার ডেলিভারি, গুড কাম ব্যাক এবং রক্ষণাত্মকভাবে ডিফেন্ড করতে সক্ষম হয়েছেন এবারে কিন্তু বেনেট। এই ওভারেও তিনি ইতিমধ্যে 3-6 একটি 7টি বল তিনি করে ফেলেছেন। সুতরাং এর আগেও তিনি 8 বলের ইনিংস করেছিলেন, এবারেও তাই করতে হবে। এবারে যে কথা বলছি, ইতিমধ্যে কিন্তু পরের বল এবারে কিন্তু বোল্ড হল, এবারে কিন্তু একটু না, এটা আগেকার আগের ম্যাচে, মাফ করবেন আমাকে, রিপ্লে দেখালো না, ওই যে তাসকিনের আগে কি ভয়াবহ বোলিং করেছিলেন সেটা স্মরণ করা হলো, কিন্তু আজকে এখনো পর্যন্ত এই এই এই পারফরমেন্স তিনি রিপিট করতে পারেননি, সেই লেংথটা তিনি খুঁজে পাননি এখনো। যাচ্ছেন তাসকিন ওভারের শেষ বল, এবারে কিন্তু বেটার ডেলিভারি ছিল, অফ স্টাম্পের বাইরে আবেদন করছেন তাসকিন এবং পরে উইকেট কিপার, কিন্তু সে আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার, ওভার শেষ হল। জিম্বাবুয়ে 3 ওভারে খেলা শেষে 10 রান, এখনো কিন্তু ওপেনিং স্ট্যান্ড ভাঙা সম্ভব হয়নি। আম্পায়ার আছেন কে কে? আলাউদ্দিন পালেকার এবং ফস্টার মতিজুয়া। এই হচ্ছে মাঠের আম্পায়ার, এছাড়াও কিন্তু রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তৃতীয় আম্পায়ার হিসেবে আছেন চাবি, মিস্টার চাবি, এবং ম্যাচ রেফারি হিসাবে আছেন কে এটা
1: গিলবার্ট।
0: বাংলাদেশ সাফার করছে এই এই এই সিরিজ জুড়েই, আমি বলবো বাংলাদেশ ধুঁকছে, এই ধোঁকার মধ্যে থেকে কি করে বেরিয়ে আসবে বাংলাদেশ সে পথ কিন্তু তার খুঁজে পাচ্ছে না, নিশ্চিতভাবে এটা বলতে হবে। আর সে পর্যন্ত আজকে আজকের এখনকার যে ম্যাচ, এই ম্যাচেও কিন্তু সেই ছাপ বা সেই রকম কোন মানে স্পেল আমরা এখনো পর্যন্ত দেখি নাই। যাই হোক, শরীফুলের কাছে দেওয়া হচ্ছে, 2টি ওভার বল করছেন তাসকিন, এবং 2টি ওভারই তিনি কিন্তু 2টি 2টি 4টি ওয়াইড বল করেছেন তাসকিন। এবারে কিন্তু শরীফুল একেবারে শেষ মুহূর্তে যখন তিনি বল লিপ করবেন ডেলিভারি করার জন্য, সেই সময় কিন্তু সরে গেলেন কারেন্ট। খুবই ডিফিকাল্ট বোলারের জন্য এই জায়গার থেকে বল ডেলিভারি না করা। যাই হোক, শরীফুল সেটাও করতে সক্ষম হয়েছেন আমি বলবো, এবং আস্তে আস্তে নিজের জায়গায় তিনি ফেরত আসলেন, কারণ কিছু একটা অসুবিধার কথা জানালেন এবং নতুনভাবে স্ট্যান্স নিয়ে তিনি দাঁড়াবেন, এইটাই প্রত্যাশা। তাসকিন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছেন এবং নিজের সাথে নিজেই কথাবার্তাও বলছেন আমরা দেখতে পাচ্ছি, নিশ্চিতভাবেই নিজে যে ভালো করছেন না সেটা অনুধাবন করছেন বা অনুভব করছেন, এবং নিজেকে কিভাবে আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারবেন সেরকম একটা চেষ্টা তিনি করছেন অবশ্যই বলতে হবে, ফাইটিং উইথ হিমসেলফ। শরীফুল প্রস্তুত, কিন্তু এখনো পর্যন্ত আমরা কারেন্টকে দেখছি না, ওই যে ক্লোজ হয়নি যেটা সাইড স্ক্রিন, ওখানে কালো সাইড স্ক্রিনের পিছনে কিছু অ্যাড রয়েছে, সেটা খুলে দেওয়া হয়েছিল, কিন্তু যথাসময়ে সেটা ক্লোজ করা সম্ভব হয়নি, আটকে গেছে। ম্যানুয়ালি সেটাকে এখন বন্ধ করার চেষ্টা হচ্ছে, সে কারণে কিন্তু খেলা কিন্তু স্থগিত, কিছুটা ডিলে এটা বলতেই হবে। যান্ত্রিক গোলযোগ ওইখানে যেটা হয়েছে সেটা সারাবার চেষ্টা চলছে, ব্যাটারও অপেক্ষা করছেন, বোলারও সে এক্ষেত্রে কিন্তু অপেক্ষা করছেন, কারণ এর আগের ম্যাচে কিন্তু একটা সেঞ্চুরি পেয়ে গেছিলেন এবং সেটাই তিনি দেখাচ্ছেন, আমরা দেখলাম। সুতরাং তার উইকেটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি উইকেট এটা বলতেই হবে। বেন কারেন, মাফ করবেন, স্যাম কারেনের ভাই বেন কারেন দারুণ একটা ইনিংস খেলেছিলেন, 130 রানের ইনিংস তিনি খেলেছেন। তৌহিদ হৃদয় 85 রানের ইনিংস খেলেছেন, নুরুল হাসান সোহান 69, তানজিদ তামিম 65, ব্রায়ান ইভান্স 61 রানের ইনিংস খেলেছেন। প্রস্তুত, যে সমস্যাগুলো ছিল সেগুলো সারা হয়েছে। তৌহিদ হৃদয়কে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট কনসিস্টেন্ট তিনি ব্যাট হাতে, অবশ্যই বলতে হবে দলের জন্য। আজকেও তার কাছ থেকে একটা বড় ইনিংস প্রত্যাশা না, এখনো কিন্তু সকলে দাঁড়িয়ে একত্রে আমরা দেখতে পাচ্ছি ওই জায়গায় যে মেরামতের কাজ চলছে সেটা কিন্তু এখনো শেষ হয়নি। সৌম্য সরকার, শরীফুল, এদেরকে এক জায়গায় দিচ্ছি, বেশ কিছু লোক সেখানে চেষ্টা করছেন কিন্তু না, ক্লোজ হচ্ছে না, আটকে আছে। একটা মেকানিক্যাল সমস্যা অবশ্যই বলতে হবে, আমার মনে হয় এই সমস্যা সারার চেষ্টা করার চাইতে ব্ল্যাক কাপড় নিয়ে এসে যদি এটা ঢেকে দেওয়া সম্ভব হয়, উপর থেকে নিচ পর্যন্ত বেশ হাইট কিন্তু রয়েছে, সে অনেকখানি কাপড় লাগবে, আমি জানি না এই মুহূর্তে সেটা ম্যানেজ তারা করতে পারবে কিনা। খেলা কিন্তু অন হোল্ড বেশ কিছুটা সময়, এই কারণে কিন্তু নষ্ট হচ্ছে। আপনারা জানেন টি-20 সিরিজ একটা এর পরেই রয়েছে, আপনাদেরকে একটু আগেই জানিয়েছি 15, 17 এবং 19 তারিখ এই টি-20 সিরিজ তিনটি ম্যাচ খেলা হবে এবং সেগুলো কিন্তু বুলাওয়েতে হবে। বাংলাদেশ দল অন্ততপক্ষে চাইবে একটি সিরিজ জিতে ঘরে ফিরতে, জানি না সেটা তারা করতে পারবে কিনা। উভয় দল কিন্তু তাদের, উভয় বোর্ড আমি বলবো, তাদের দল ঘোষণা করেছে টি টোয়েন্টির জন্য। জিম্বাবুয়েও আজকে তাদের দল ঘোষণা করেছে এবং বাংলাদেশ ইতিমধ্যে কিন্তু দল ঘোষণা করে খেলোয়াড় পাঠিয়েও দিয়েছে। যাই হোক, খেলা কিন্তু শুরু, যাচ্ছেন শরীফুল ওভারের পরে, বল লেগ স্টাম্পের উপরে লেগেছে, হালকা আবেদন, যে অ্যাঙ্গেলে ইম্প্যাক্টটা হয়েছে, হ্যাঁ ইম্প্যাক্টটা মনে হচ্ছে স্টাম্পের সামনে, কিন্তু যে অ্যাঙ্গেলে ছিল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বল চলে যেত, সুতরাং জিনিসটা বেশ পরিষ্কার, আম্পায়ার কিন্তু নাকচ করে দিয়েছেন। সুতরাং কোন বিপদ বা বিপর্যয় এখনো ঘটানো সম্ভব হয়নি। কারেন রয়েছেন 1 রানে এবং 5 রানে রয়েছেন বেনেট, স্কোর বোর্ডে কিন্তু 10, ব্যাটের থেকে এসছে 6টি রান এবং 4টি রান এসছে কিন্তু ওয়াইড সূত্রে, এবং 4টি বলে কিন্তু ওয়াইড করেছেন তাসকিন আহমেদ। অবস্থান, 2টি স্লিপ আছে, পরের বল হলো, এবারে অফ করিডরে ছিল, বুঝতে পেরেছিলেন ব্যাটার আগে থেকেই, খেলার চেষ্টা করলেন না, বলের লাইন থেকে ব্যাটটাকে সরিয়ে নিলেন। উইকেট কিপার তার পাশে আরও 2 স্লিপ 3 একটা ওখানে বেশ কিছুটা জায়গা ব্যাট দেওয়া যেটাকে বলে আটকিয়েছেন, সেই এলাকায় যদি বল ক্যাচ যায় তাহলে তিনি আউট হবেন, এই জিনিসটা তিনি বুঝিয়ে নিয়েছেন, আগেই হিসাব তার কষা আছে। সাবধানতা সেটা হচ্ছে কথা, ব্যাটাররা ক্রিজে যেখানে থাকেন সেখানে বসে ফিল্ডাররা তার কত কাছে রয়েছে, ক্যাচিং পজিশনে কারা কারা রয়েছে, সেই জিনিসটা কিন্তু আগে থেকে তারা দেখে নেন এবং বুঝে নেন। এই মুহূর্তে শরীফুল যাচ্ছেন ওভারের তৃতীয় বলটি করার জন্য, বল করলেন, এবারে কিন্তু বলের লাইনে এসে আস্তে করে পুশ করে দিই, একটা রান নেওয়ার চেষ্টা, কিন্তু বল মিড অফে ফিল্ডারের কাছে যাওয়ার কারণে তার পার্টনার অর্থাৎ নন স্ট্রাইকিং এন্ড থেকে তাকে ফিরিয়ে দেওয়া হলো, কোনো রান কিন্তু এ বলে হলো না, ডট বলই পেলেন শরীফুল। নতুন বল হারারে পিচের থেকে বেশ কিছু আদায় করা যাচ্ছে এরকম আমরা শুনছি, কিন্তু আজকে সেরকম কিছু এখনো পর্যন্ত দেখিনি। 2 বোলারই বল করেছেন কিন্তু ব্যাটারকে বিচলিত করার মতন ডেলিভারি একবারও কারো কাছ থেকে আমরা দেখিনি। শরীফুল এ ওভারে চতুর্থ বল নিয়ে তার বোলিং প্রান্তে দৌড় শুরু করলেন তিনি, ইনিংসের চতুর্থ ওভারও এটি, যাচ্ছেন বল করলেন, এবারে কিন্তু ব্যাট চালিয়েছিলেন এবং ব্যাটের কানাই বল লেগেছিল, তবে স্লিপ কর্ডনে যারা রয়েছেন তাদের মাথার উপর দিয়ে ডিপ থার্ড ম্যানের ফিল্ডারের সামনে একটু দূরেই পড়লো আমি বলবো, ক্যাচ নয় এবং সরাসরি ডিপ থার্মানের ফিল্ডারের কাছে এক ড্রপ কে বলটা গেল, তিনি বল কুড়িয়ে ফেরত দিলেন। একটা প্রেশার রিলিজ শট মারার চেষ্টা আমি বলবো, এবং এক রান পেয়েছেন কারেন এটার থেকে। বেন কারেন দুয়ে পৌঁছিয়েছেন দলের সংগ্রহ ১১ বিনা উইকেটে। চারটি বল হয়েছে শরীফুলের, পঞ্চম বল করার জন্য নিজের জায়গায় ডানহাতি ব্যাটারের বিরুদ্ধে তিনি এবার বল করবেন। যাচ্ছেন তিনি রাউন্ড ওভার দ্য উইকেট, বল করলেন অফ স্টাম্পের ওপরে ছিল, আস্তে করে ডিফেন্ড করেছেন, পয়েন্টের দিকে বল গেছে, সেখান থেকে কুড়িয়ে ফেরত দেওয়া হলো, কোন রান কিন্তু এ বল থেকে আসলো না, ডট বল। দুজন ব্যাটারই বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই খেলছেন আমি বলতে হবে, তার কারণ এখনো পর্যন্ত সেরকম কোন ভীতি জাগানো ডেলিভারি আমরা কোনো বোলারের কাছ থেকে দেখিনি। দুজনেই যেন লেন্থ খুঁজে বেড়াচ্ছেন, দুজনেই যেন সুইং কি করে করতে হয়, কি করে পেতে হয় নতুন বল থেকে, সেই চেষ্টায় রয়েছেন। কিন্তু বল ইতিমধ্যে চার ওভার হয়ে গেল, শেষ বলটি করবেন শরীফুল এই চতুর্থ ওভারের। স্কোর বোর্ডে ১১ রান, একটা স্লো স্টার্ট বাট সলিড স্টার্ট দেওয়ার চেষ্টা এটা অবশ্যই বলতে হবে। দুজন উদ্বোধনী ব্যাটারি কিন্তু যথেষ্ট মনোযোগী একটা ভালো উদ্বোধনী জুটি করার জন্য। বলতে বলতে এবারে কিন্তু শেষ বল লেগ স্টাম্পের ওপরে ছিল, একটু স্লো ছিল আমি বলবো, যেভাবে পুল করতে চেয়েছিলেন সেভাবে ব্যাটে বলের সংযোগ ঘটে নেই, কিন্তু লং লেগে ফিল্ডার হিসেবে ফিল্ডিং করছিলেন তাসকিন, তিনি বল কুড়িয়ে ফেরত দিলেন। ইতিমধ্যে এক রানের জন্য স্থান পরিবর্তন হয়েছে, চার ওভার খেলা শেষ হয়েছে, চার ওভার শেষে ১২ বিনা উইকেটে জিম্বাবুয়ে। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়কের, এবং আজকেও তারা প্রথমে ফিল্ডিং করছেন, জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করছে। ঠিক এই দুটির আগের ম্যাচে যা হয়েছিল আজকেও ঠিক তাই, দুটি ম্যাচই বাংলাদেশ আগে বোলিং করে কিন্তু হেরেছে, আজকেও ঠিক একই সিদ্ধান্ত, জানি না আজকে তারা চেস করতে পারবে কিনা। এবং বাংলাদেশ দল আবারও চাচ্ছে যা প্রথমে জিম্বাবুয়েকে অল্প রানে গুটিয়ে নিয়ে একটা অল্প টার্গেট, ছোট টার্গেট তারা চেস করবে, কিন্তু সেটা কতটা সফল হবেন বা সক্ষম হবেন সময় বলবে। বলতে বলতে নতুন ওভারের প্রথম বল তাসকিন ছিলেন বোলার, ড্রাইভ করেছেন, মিড অনে ফিল্ডার রয়েছে, তিনি বল কুড়িয়ে ফেরত দিলেন, কোন রান কিন্তু এ বল থেকে হল না, ডট বল দিন। তার এই ওভার শুরু হল, স্কোর বোর্ডে যা ছিল তাই, ১২ বিনা উইকেটে, ৪.১ ওভারের খেলা ইতিমধ্যে হয়েছে। মিরাজ অধিনায়ক আমাদের এই ওডিআই সিরিজে, এবং তিনি তার ফিল্ডারদেরকে বেশ গুছিয়ে নিচ্ছেন, এটা দেখতেই হবে, কিন্তু এখনো পর্যন্ত সফলতা আসে নাই। দুজন উদ্বোধনী ব্যাটার বেনেট এবং কারেন, এখন একটি স্লিপ রাখা হয়েছে, আমি বলছি গালিতে একজন কেন হয়েছে, বলতে বলতে পরের বল অফ স্টাম্পের ওপরে আবারও ড্রাইভ করলেন, ওখানে বেনেট খুব ভালোভাবে ব্যাটের মাঝ দিয়ে খেলতে পারেননি, তবে ব্যাটে বল হয়েছে, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন তাসকিন, ডট বল। একটা ফাঁক ফোকর সৃষ্টি হবে এরকমটা আভাস কিন্তু আমার কাছে মনে হয় আমি পাচ্ছি, এই বলটা তাসকিনে একটু বেটার ডেলিভারি ছিল অবশ্যই বলতে হবে, অফ স্টাম্পের বাইরে ফেলেছেন, একটু ভেতরের দিকে ঢুকছিল অন দি রাইজ, বলটাকে ড্রাইভ করার চেষ্টা খুব সক্ষমতার সাথে বলটাকে ব্যাটে আনতে পেরেছেন তা বলব না, কিছু একটা ঘটবে এরকম একটা আভাস কিন্তু আসছে। দেখা যাক তাসকিনে এই ওভারে কিছু করতে পারেন কিনা। যাচ্ছেন ওভারের তৃতীয় বলটি করার জন্য, একটি স্লিপ রাখা হয়েছে এই মুহূর্তে, আবারও অফ স্টাম্পের বাইরে অফ করিডোরে ছিল, যেটাকে আমরা করিডোর আনসার্টিনিটি বলি, ডাইভ করার একটা চেষ্টা বেনেটের কাছ থেকে, কিন্তু ব্যাটে বলে তিনি করতে পারলেন না, উইকেটরক্ষক সোহান স্টাম্পের পেছনে বলটাকে গ্যাদার করেছেন, বেশ কিছুটা দূরে অফ করিডোরে অফ ছিল এটা বলতে হবে, কিন্তু ফুটওয়ার্ক যতটা ভালো হলে বলে লাইনে যেত সেটা কিন্তু হয়নি, পাটা কিন্তু সামনের দিকে বাড়িয়েছেন, ব্যাট চালিয়েছেন পাশের দিকে, এরকম বসতেই কিন্তু হওয়ার কথা, কিন্তু ব্যাটে বলে সংযোগই ঘটে নাই। তাসকিন ওভারের চতুর্থ বল করার জন্য নিজের বোলিং প্রান্তে দৌড় শুরু করলেন তিনি, বেনেট তার সামনে, ৬ রান করেছেন ১৫ বল থেকে। ওভারের পরের বল এবারে কিন্তু অফ করিডোরের অনেক বাইরে, এবার বেনেট কিন্তু ছেড়ে দিলেন, অর্থাৎ বুঝতে পারলেন যে আগের বলগুলো আমি খামাখাই চেস করছিলাম, এবারে সেই জায়গা থেকে তিনি বেরিয়ে এসছেন, ডট বল পেয়েছেন অবশ্য তাসকিন।
2: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালামাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি রবিউল মাশরাফি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সারা দেশে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আরও 5,000 MBBS চিকিৎসক নিয়োগের পাশাপাশি শূন্য পদে নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত DMC ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়ন সহ হাসপাতালগুলোতে নিরাপদ মাতৃত্ব ও প্রসবকালীন সেবা নিশ্চিত করতে 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়া। ঢাকা মেডিকেল কলেজ রাজধানীবাসীর নির্ভরতার প্রতীক উল্লেখ করে তারেক রহমান বলেন, মানুষ বিপদে পড়লে চিকিৎসকের কাছে যায়, চিকিৎসকরা রোগে শোকে কাতর মানুষের বন্ধু হয়ে ওঠেন। প্রধানমন্ত্রী তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুখের কথা স্মরণ করে তার মায়ের চিকিৎসার সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে সারা দেশে হেলথ কেয়ারার নিয়োগের কথা জানান প্রধানমন্ত্রী। এবারের বাজেটে চিকিৎসা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখার কথা জানিয়ে তারেক রহমান বলেন, আগামী 5 বছরে স্বাস্থ্যখাতে বাজেটের পরিমাণ 5% উন্নীত করার চেষ্টা করা হবে। এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ ডাক্তার মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল উপস্থিত ছিলেন। ডাক্তার জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার জন্য তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি আজ কুমিল্লা টাউন হলে মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, দেশের যেসব এলাকায় বন্যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক তালিকা তৈরি করা হচ্ছে। দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের 7 জেলায় বন্যা পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে। গত 24 ঘণ্টায় বৃষ্টি কমে আসায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় কিছুটা কমেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ওই এলাকায় বন্যা পরিস্থিতি মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। তবে ফেনী অঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ সকাল 9টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশের 4টি নদীর 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হল বান্দরবানের সাঙ্গু নদের বান্দরবান ও দোহাজারি পয়েন্ট, কুশিয়ারা নদীর সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্ট, মৌলভীবাজারের মনু নদ এবং হবিগঞ্জে খোয়াই নদের বল্লা পয়েন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে হত্যার হুমকি অব্যাহত থাকলে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের দিকে 1,000 ক্ষেপণাস্ত্র তাক করে প্রস্তুত রাখা হয়েছে, এর পরপরই আরও 1,000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। এদিকে অন্তর্বর্তী চুক্তির শর্ত ও অঙ্গীকার পালনে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরানের উপর ওয়াশিংটনের পুনরায় নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষাপটে তিনি বলেন, মার্কিন প্রশাসনের এ পদক্ষেপ সমঝোতা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশ সময় আজ রাত 3টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে ফিফা বিশ্বকাপ ফুটবলের তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের এবং আগামীকাল সকাল 7টায় কানসাসে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে। খেলার খবর, ক্রিকেট। হারারেতে আজ বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় ও শেষ একদিনে আন্তর্জাতিক ম্যাচ এখন অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত 4 ওভারে বিনা উইকেটে 12 রান করেছে। তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজে জিম্বাবুয়ে 2-0 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আজ সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: সাইফুদ্দিন ফিল্ডার অনেক দূর থেকে দৌড় করেছিলেন, তার পক্ষে বল ধরা সম্ভব নয়। সীমানার বাইরে চলে গেল 4 রানের জন্য। লং অফ দিয়ে সীমানার বাইরে 4 রান, আরও 4টি রান যুক্ত হবে। পরবর্তীতে একেবারে নন স্ট্রাইকিং প্রান্তের ব্যাটার যেখানে দাঁড়িয়েছিলেন তার সামান্য পাশ দিয়ে পরবর্তীতে আরেকটু বাঁকে বলটা লং অফ দিয়ে সাইফুদ্দিন অনেক দূর থেকে তিনি ছুটেও শেষ পর্যন্ত নাগাল পাননি। 17-1 উইকেটে জিম্বাবুয়ে, টসে হেরে জিম্বাবুয়ে দল ব্যাট করছে। ম্যানেটার 6 এবং কায়া 4।
2: ঠিক তাই, ইনিংসের দ্বিতীয় 4টি আমরা এর আগের বলটিতে দেখেছি। পরবর্তী বলটি লেগ স্টাম্পের ওপরে রোল অফ দ্য রিস্ট করেছেন, বল চলে গেছে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে, সেখানে ফিল্ডার আছেন বলের লাইনে, রানের সুযোগ নেই, ডট বলে ওভারটা শেষ হয়ে গেল। 6 ওভারের খেলা শেষে 17-1 উইকেটে জিম্বাবুয়ে দলের সংগ্রহ। যেটি বলছিলাম যে 260-250+ স্কোর এই উইকেটের জন্য বাংলাদেশের জন্য হয়তো বড় একটা স্কোরই হবে, কারণ এর আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি বাংলাদেশ দল প্রথম ম্যাচটিতে 116 রানে কিন্তু অল আউট হয়ে গিয়েছিল 33.1 ওভারে, এবং দ্বিতীয় ম্যাচটিও আমরা দেখেছি যেখানে বাংলাদেশ দল পুরো 50 ওভার খেলতে পারেনি, 48.1 ওভারে 243 করেছিল, সেই ম্যাচে 13 রানের হার। আরও একটি বল অবশ্য বাকি আছে, শরীফুলের বলটি করলেন, এবার অবশ্য পয়েন্টে ঠেলে দিয়েছেন, তবে ফিল্ডার আছেন ইনার সার্কেলের ভেতরে, রানের সুযোগ নেই। শ্রোতা বন্ধুরা, 6 ওভারের খেলা শেষ হল, 17-1 উইকেটে জিম্বাবুয়ে দলের সংগ্রহ। ফার্স্ট ম্যাচে আমরা দেখেছিলাম তাসকিন, তিনি 2টি উইকেট নিয়েছিলেন, নাহিদ রানা তার ক্যারিয়ার সেরা, এবং বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে প্রেসারদের মধ্যে কম ইকোনমিতে 6টি উইকেট তুলে নিয়েছিলেন, এবং এই সাম্প্রতিক সময়ে এসে বিশেষ করে এই বছরটিতেই র্যাঙ্কিংয়ে বেশ এগিয়েছেন নাহিদ রানা, এবং বিশ্বকে কিন্তু তিনি চিনিয়েছেন তার পেস দিয়ে। চাঁপাইনবাবগঞ্জের এই ছেলে আজকে অবশ্য তিনি ম্যাচে নেই, লাস্ট ম্যাচটি তথা দ্বিতীয় ম্যাচে 1টি উইকেট পেয়েছিলেন, আজকে তাকে অবসরে রাখা হয়েছে। অন্যদিকে জিম্বাবুয়ান দলের যিনি ক্যাপ্টেন ছিলেন এর আগের ম্যাচটিতে, রিচার্ড এনগারাভা, তাকে অবশ্য আজকে নিয়ে আসা হয়নি। আমরা যেটি দেখছিলাম যে লোড ম্যানেজমেন্ট করছেন জিম্বাবুয়ান কোচেরা পরবর্তীতে যাতে আরও ভালো খেলতে পারেন। তাসকিন পরবর্তী বলটি অফ করে ধরা করেছিলেন অফ স্টাম্পের সামান্য বাইরে, ব্যাটের কানায় লেগে চলে গেছে নুরুল হাসান সোহানের হাতে, আরো 1 উইকেটের পতন। নুরুল হাসান সোহান প্রস্তুত ছিলেন তার 10 ফিঙ্গারের বাস্কেটে বলটি বন্দি করলেন, এবং জিম্বাবুয়ে দলের 2টি উইকেটের পতন কিন্তু ঘটে গেল। এর আগের ওভারটিতে শরীফুল আঘাত হেরেছিলেন, এবার অবশ্য তাসকিন তিনি আঘাত হানলেন। ইনিশিয়ালি ব্রেক থ্রুর কথা আমরা বলছিলাম, পরপর 2টি ওভারে 2জন ব্যাটারকে কিন্তু ফেরত পাঠালেন, এবং এক্ষেত্রে ব্রায়ান বেনেট তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন, 19 বল থেকে মাত্র 6টি রান করেছেন কোট, নুরুল হাসান সোহান, বোল্ট, তাসকিন। তাসকিন আমরা আলফাজুদ্দিন আহমেদের কাছে শুনছিলাম যে বিভিন্ন দেশে খেলার তার অভিজ্ঞতা রয়েছে, ভালো প্রেসার এবং ম্যাচের কন্ডিশন অনুযায়ী তিনি বল করতে পারেন, ব্যাটারদেরকে বিভ্রান্ত করতে পারেন, যথেষ্ট গতি তার রয়েছে, এবং এবারে কিন্তু উপলব্ধ করতে সক্ষম হয়েছেন ব্যাটারকে, এবং সেখান থেকেই উইকেটটা তুলে নিলেন। দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেছে জিম্বাবুয়ে দলের। আমি বলছিলাম যে প্রথম ম্যাচটিতে তাসকিন তিনি 2টি উইকেট তুলে নিয়েছিলেন, এবং পরবর্তীতে আমরা যদি দেখি যে দ্বিতীয় ম্যাচেও কিন্তু তাসকিন উইকেট পেয়েছিলেন 2টি, আজকে 1টি উইকেট পেলেন 5টি। তবে প্রথম ম্যাচে নজর কেড়েছেন নাহিদ রানা, আজকে তিনি নেই, একাই 6টি উইকেট তুলে নিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি নাম্বার 4-এ ক্রেগ আরভিন তিনি আসছেন, একজন বেশ দক্ষ খেলোয়াড়, দীর্ঘদিন থেকে জিম্বাবুয়ে দলকে সাপোর্ট দিয়ে আসছেন, আজকে তার 131 ম্যাচ, এর আগে 130 ম্যাচে 3609 রান করেছেন। হায়েস্ট স্কোরটা তার অপরাজিত 130, 100 রয়েছে 4টি, 50 রয়েছে 23টি। 41 বছর বয়স প্রায়, 40 বছর 326 দিন আজকে তার। দারুণ চমৎকার, দীর্ঘ সময় ধরে জিম্বাবুয়ে দলকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এই ক্রেগ আরভিন। তবে বাংলাদেশ দল ইনিশিয়ালি ভালো একটা স্টার্ট করতে পেরেছেন, প্রথম 5 ওভার উইকেট না পেলেও ষষ্ঠ ওভারে এসে প্রথম উইকেট এবং সপ্তম ওভারে এসে কিন্তু দ্বিতীয় উইকেটের পতন ঘটল। ব্রায়ান বেনেট 19 বল থেকে 6 রান করে প্যাভিলিয়নের পথ ধরেছেন। বাংলাদেশ দলে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ, দলীয় ক্যাপ্টেন। যাচ্ছেন তাসকিন পরবর্তী বলটি নিয়ে, এবার অফ স্ট্যাম্পের ওপরে অনসাইডে খেলতে চাইলেন, ব্যাটে বলে ঠিকমতো হয়নি, ইনার সার্কেলের ভিতরে ফিল্ডার রয়েছেন, রানের সুযোগ নেই। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড 2011 সাল থেকেই এখানে খেলা চলছে, 10,000 দর্শক ধারণ ক্ষমতা। আজকে অবশ্য আর্লি মর্নিংয়ে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে, বাতাসের যে গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার।
1: তাসকিন আহমেদ রাইট আর্ম ফাস্ট বোলার, ঢাকাতেই তার জন্ম, ঢাকাতেই তিনি বেড়ে উঠেছেন এবং ঢাকার ক্রিকেটের সঙ্গে খুবই পরিচিত তাসকিন আহমেদ। বাংলাদেশের জাতীয় দলের রেগুলার ক্রিকেটার, জিম্বাবুয়ের বিরুদ্ধে 2 উইকেট পেয়েছেন ওডিআই ম্যাচে, তারপরের ম্যাচে 2 উইকেট পেয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি 1 উইকেট পেয়েছিলেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ম্যাচে 11 জুন 2026 33 রান দিয়ে 3 উইকেট পেয়েছিলেন। দারুণ ফর্মে আছেন। তবে বাংলাদেশ যখন জিম্বাবুয়ে যায়, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে অনেকগুলো দেশের সঙ্গে তারা খেলেছে, যেমনটা পাকিস্তানের সাথে খেলেছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছে, সেসব জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশ দারুণ পারফরমেন্স করেছিল। কিন্তু জিম্বাবুয়ে গিয়ে প্রথম টেস্ট এবং 2 ওডিআই বাংলাদেশ নিজেদের ছন্দ খুঁজে পায়নি এবং হয়তো একটু সময় লাগবে। হতে পারে আমানুল্লাহ যে কখনো কখনো আপনার একটা খারাপ সময় যেতে পারে এবং সেই খারাপ সময়টা কাটিয়ে ওনার জন্য আপনি সবসময় ভালো কাজ করছেন, কিন্তু একটা দুটো খারাপ কাজ আপনার নিশ্চয়ই এখান থেকে আপনার কামব্যাক করার সুযোগ আছে। আরভিন, ক্রেগ আরভিন সিনিয়র ক্রিকেটার জিম্বাবুয়ে দলে, দীর্ঘদিন ধরে বিশেষ করে তাকে জাতীয় দলে দেখছি, আসছেন তাসকিন আহমেদ ওভারের পরবর্তী বলটি করবার জন্য। ক্রেগ আরভিন বাতি ব্যাটার, ব্যাটার পরবর্তীতে সরিয়ে নিয়েছিলেন কিন্তু উইকেট কিপারের গ্লাভসে গিয়ে জমা পড়ে। নুরুল হাসান বাংলাদেশি উইকেট কিপার, তার হাতে গিয়ে পড়ল, তবে ব্যাটে লাগেনি। সৌভাগ্য আরভিনের যে ব্যাটে লাগলে হয়তোবা কট বিহাইন্ড হতে পারত। খুব ভালো ডেলিভারি ছিল, বুদ্ধিমত্তার সঙ্গে হালকা স্লোয়ার ডেলিভারি, পরবর্তীতে হালকা আউটসাইড দিয়ে বলটা বের করে নিয়ে গেলেন। কাইয়া 4-5 বল থেকে জিম্বাবুয়ে দলের রান 17-2 উইকেটে, সপ্তম ওভারের লাস্ট বল করবেন তাসকিন আহমেদ।
2: ঠিক তাই, 17-2 উইকেটে জিম্বাবুয়ে যাচ্ছেন তাসকিন, তার ব্যক্তিগত স্পেলের চতুর্থ ওভারের শেষ বলটি নিয়ে অ্যারাউন্ড দ্য উইকেট তিনি বল করছেন, বল করলেন আবার অফ স্ট্যাম্পের বাইরে, হালকা রাইজ করল উইকেট রক্ষক নুরুল হাসান সোহান, তিনি ছিলেন প্রস্তুত, গ্লাভস বন্দী করেছেন, রানের সুযোগ নেই। ডট বলে ওভার শেষ, 7 ওভারের খেলা শেষে 17-2 উইকেটে জিম্বাবুয়ে। এই 17টি রানের মধ্যে 2টি চার এসছে জিম্বাবুয়ের ইনিংসে, কোনো ছক্কার মার নেই, তবে 5টি এক্সট্রাস কিন্তু বাংলাদেশের বোলাররা দিয়েছেন, যেখানে তাসকিন তিনিই বেশি দিয়েছেন, বেশ কয়েকটি ওয়াইড বল তিনি করেছেন। তবে ইনিশিয়ালি আমরা বলছিলাম যে পাওয়ার প্লের প্রথম 10 ওভারে যদি 3-4 উইকেট তুলে নিতে পারে, অন্তত পক্ষে ব্যাকফুটে ঠেলে দেওয়া সম্ভব হবে জিম্বাবুয়ের দলকে। অলরেডি উদ্বোধনী দুজন ব্যাটার তারা কিন্তু প্যাভিলিয়ানের পথ ধরেছেন, স্কোরবোর্ডে ডাবল ফিগারে তারা পৌঁছাতে পারেনি। বেনেট তিনি 6 রান করেছিলেন, অন্যদিকে কারান তিনি 2 রান করে প্যাভিলিয়ানে পথ ধরেছেন। ক্রেগ আরভিন এখনও রানের খাতা ওপেন করতে পারেননি। অন্যদিকে আমরা ইনোসেন্ট কায়াকে দেখছি, তিনি 4টি রান করেছেন। মোহাম্মদ সাইফুদ্দিন, তাকে অষ্টম ওভারে আক্রমণে নিয়ে আসা হচ্ছে, 30 ম্যাচ থেকে 41 উইকেট, 5.98 ইকোনমি এবং 41 রানে 4 উইকেট বেস্ট বোলিং ফিগার, এভারেজটা 31.20। প্রথম বলটি করলেন অফ স্ট্যাম্পের ওপরে ব্যাটার, এক্ষেত্রে ইনোসেন্ট কায়া, তিনি মোকাবেলা করলেন, বল চলে গেছে পয়েন্টে, ইনার সার্কেলের ভেতরে, রানের সুযোগ নেই। কারেন্ট রান রেটটা 2.37। বুঝতেই পারছেন বেশ চাপে রাখতে সক্ষম হয়েছেন বাংলাদেশের বোলাররা, ভালো বল করছেন। 3 জন পরিবর্তন আজকে আমরা দেখেছি, বিশেষ করে জিম্বাবুয়ান দলে রিচার্ড এনগারাভা ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছিলেন, তাকে আজকে রাখা হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে নিউম্যান নিয়াম হুরি তিনিও দলে নেই এবং ব্লিসিং মুজারাবানি পেসার তাকেও নিয়ে আসা বাদ রাখা হয়েছে। ওয়েলিংটন মাসাকাজ্জা, আর্নেস মাসুকু এবং তানাকা চিভাঙ্গা তিনি দলে এসেছেন। দুটো উইকেট বাংলাদেশের পেসাররা তুলে নিতে সক্ষম হয়েছেন। যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে সাইফুদ্দিন, চমৎকার বল করেন এবং বোলিং অলরাউন্ডার, এই ওভারে দুটি বল করেছেন এবং পরবর্তী বলটি নিয়ে তিনি যাবেন। আমরা রিপ্লেটা দেখছিলাম, যাচ্ছেন ওভার দ্য উইকেট বল করলেন, আবার স্টাম্পের ওপরে গুড লেংথের ডেলিভারি, সেটিকে অবশ্য দেখে শুনে সফট হ্যান্ডে পুশ করলেন ইনোসেন্ট কায়া, রানের সুযোগ নেই। ডট বল, যত বেশি ডট বল বোলাররা করতে পারবেন তত বেশি চাপটা, প্রেশারটা কিন্তু ক্রিয়েট করা যায় ব্যাটারদের ওপরে এবং ব্যাটাররা থিতু হওয়ার আগেই তাদেরকে যদি ভালো ডেলিভারিতে পরাস্ত করা যায় সেক্ষেত্রে আরও কিছু উইকেট কিন্তু বাংলাদেশের বোলাররা তাদের ঝুলিতে তুলে নিতে পারেন। 17-2 উইকেটে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, আমরা রয়েছি খেলার অষ্টম ওভারে।
1: মোহাম্মদ সাইফুদ্দিন যাচ্ছেন ওভারে পরবর্তী বলটি, এবার লেগ স্টাম্পের উপরে, সঙ্গে সঙ্গে তৌহিদ হৃদয়, তৌহিদ হৃদয় মিড উইকেট অঞ্চলে তার কাছে বল গেল। মোহাম্মদ সাইফুদ্দিন ইঞ্জুরির কারণে অনেকদিন দলের বাইরে ছিলেন এবং আমি বলবো যে জিম্বাবুয়ে দলের বিপক্ষে সিলেটের মাটিতে বা সবচেয়ে বেশি সফল বোলার মোহাম্মদ সাইফুদ্দিন 2020 সালে, নিশ্চয় মনে থাকবার কথা আমরুল্লাহ, 41 রানে 4 উইকেট তিনি পেয়েছিলেন এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী সিলেটের মাটিতে সাইফুদ্দিনের কিন্তু সবার উপরে তার নামটা রয়েছে। সো তিনি যেহেতু সুযোগ পেয়েছেন, এটা সিলেটের মাটি না হোক জিম্বাবুয়ের মাটি হোক না কেন, তার সেই ধারাবাহিক সফলতা আমরা দেখতে চাই। সিরিজ হেরেছে, আমাদের কিন্তু প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ, সিরিজ বলে কথা নয়, জিততে পারলে বা ড্র করতে পারলে হয়তো ভালো হতো, যেহেতু দুটো ম্যাচ পরপর হেরেছে বাংলাদেশ। সো আজকে অন্তত তৃতীয় ম্যাচটা জয় নিয়ে 2-1 সিরিজটা নিশ্চিত করা বাংলাদেশের দরকার। সে পথে হারছে 17-2 উইকেটে জিম্বাবুয়ে, টসে হেরে জিম্বাবুয়ে দল ব্যাটিং করছে। কারেন্ট রান রেট 2.17। মোহাম্মদ সাইফুদ্দিন ওভারে পরবর্তী বল, এবার অফ স্টাম্পের বাইরে, তবে সাধারণত কাভার অঞ্চলে বলটাকে পাঠিয়েছেন কায়া, 4 রান করেছেন 11 বল থেকে, ওভার শেষ হল 8 ওভার শেষে 17-2 উইকেট হারিয়ে জিম্বাবুয়ে দলের সংগ্রহ। প্রথম দুটো ম্যাচে আমানুল্লাহ একেবারেই বাংলাদেশ, অর্থাৎ প্রথম ম্যাচে তো 116 অল আউট হয়ে গেল, মানে সেখানে কিন্তু আমরা আশা করেছিলাম যে হয়তো বা বাংলাদেশ জিতবে। পরের ম্যাচেও দেখুন, দ্বিতীয় ওডিআই ম্যাচে সেখানেও 13 রানে হারল বাংলাদেশ, যেখানে মেহেদিসের মিরাজ ক্রিজে ছিলেন কিন্তু শেষ মুহূর্তে, কিন্তু শেষ ভরসা ছিল তার উপরে, শেষ মুহূর্তে জিততে পারেনি, সেখানে 13 রানে হারতে হয়েছে বাংলাদেশকে। তৃতীয় ম্যাচে মানে কি স্বপ্ন বা কি ভাবছেন তৃতীয় ম্যাচে, আজকের ম্যাচে?
2: দেখুন, আমাদের সম্মান বাঁচানোর যে লড়াই, সেই লড়াইটা আজকে আমাদেরকে করতে হবে, আজকের ম্যাচটি অবশ্যই আমাদেরকে জিতে আসতে হবে। যাচ্ছেন পরবর্তী বল, তাসকিন 9 ওভারের প্রথম বলটি করলেন, অন ড্রাইভ করেছেন, সেখানে ফিল্ডার রয়েছেন সরাসরি ফিল্ডারের কাছে, রানের সুযোগ নেই। আরও একটি ডট বল, যেটি বলছিলাম যে বাংলাদেশকে আজকের এই ম্যাচটিতে জিততেই হবে এবং এই জন্য বাংলাদেশ দলের যেটি করা দরকার, বোলাররা আপনারা পারফরমেন্স দেখেছেন, শ্রোতা বন্ধুরা শুনেছেন যারা বাংলাদেশ বেতার শুনেন, যে বোলারদের কাছ থেকে আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু পেয়েছি, কিন্তু ব্যাটারদের কাছ থেকে আপনি প্রথম ম্যাচটিতে দেখেন তানজিদ 8, সৌম্য 6, শান্ত 3, হৃদয় 25, সোহান 31, মোসাদ্দেক 3, মিরাজ 10, সুতরাং কারো কাছ থেকে কিন্তু রান আসেনি। দ্বিতীয় ম্যাচটিতে একটা পার্টনারশিপ আমরা সোহান এবং হৃদয়ের কাছে দেখছিলাম এবং সেটি যদি আরও কিছুটা সময় ক্যারি করতে পারতেন তাহলে আমার মনে হয় যে একটা ভালো সিচুয়েশান ওই ম্যাচটিতে আমরা তৈরি করতে পারতাম এবং শেষ মুহূর্তে কিন্তু আমাদের একটা ভরসা ছিল যে ম্যাচটি বাংলাদেশের পক্ষেই বেরিয়ে আসবে। তবে নিজেদের মাটিতে নিজেদেরকে ভালোভাবে নিজেদের যাত্রা চিনিয়েছেন বিশেষ করে জিম্বাবুয়েন বোলাররা, যখন দরকার, যে মোমেন্টে দরকার সেই মোমেন্টেই কিন্তু তারা উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন। আরও একটি বল হয়ে গেছে শ্রোতা বন্ধুরা এবং সেটিও অবশ্য ডট বল, তাসকিন 1 উইকেট পেয়েছেন নিজের ব্যক্তিগত স্পেলের 5ম ওভারে বল করছেন। 17 অনেকক্ষণ থেকেই স্কোরবোর্ডে, 2 উইকেটে 8.2 ওভার। ক্রেগ আরভিন তিনি রয়েছেন স্ট্রাইকিং এন্ডে, যাচ্ছেন তার বিপক্ষে তাসকিন আহমেদ, লম্বা রান আপ, অ্যারাউন্ড 2 উইকেট বল তিনি করছেন, বল করলেন, এবারে বাউন্সার ঠুকে দিয়েছেন, ব্যাটার মাথাটা নিচু করে বলটাকে ছেড়ে দিলেন, উইকেট রক্ষক নুরুল হাসান সোহান তিনি ছিলেন প্রস্তুত, গ্লাভসবন্দি করেছেন রানের সুযোগ নেই, পরপর তিনটি ডট বল।
1: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে দলের ওডিআই অর্থাৎ তৃতীয় ওডিআই ম্যাচে আমরা চারজন কমেন্ট্রি বক্সে রয়েছি, আছেন আলফাসউদ্দিন আহমেদ, আছেন জনাব মোহাম্মদ আমানুল্লাহ সরকার, মির্জা ফরিদুল ইসলাম এবং আমি কাজল সরকার আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি। আশা করছি যে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আপনারা থাকবেন এবং বল টু বল বাংলাদেশ বেতারে আপনারা বাংলা ধারাভাষ্য শুনবেন। আপনাদের জন্যই বাংলাদেশ বেতার সবসময় মাঠ থেকে, দেশে এবং বিদেশ থেকে আপনাদের জন্য খেলা প্রচার করে থাকে। তাসকিন আহমেদ আছেন ওভারে পরবর্তী বলটি করার জন্য। এবারে অফ স্টাম্পের উপরে ছিল ড্রাইভ, ক্রিক আরভিন কাভার ড্রাইভ করলেন, শর্ট কাভার সার্কেলের মধ্যে অর্থাৎ ইনার সার্কেলের মধ্যে ফিল্ডিং হলো, কোনো রান নয়, ডট বল হয়েছে। তিনটা ওডিএ ম্যাচ, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনটা ওডিএ ম্যাচে টসে বাংলাদেশ জয়লাভ করলো, জয়লাভ করে তারা ফিল্ডিং নিল এবং জিম্বাবুয়ে দল তারা প্রথম ব্যাটিং করলো। প্রথম দুটো ম্যাচে বাংলাদেশ হেরেছে সেই গল্প বলেছে, আজকেও একই অবস্থা। তবে এখনও পর্যন্ত জিম্বাবুয়ে দলকে যেভাবে আটকে রাখা সম্ভব হয়েছে, কেননা দুইয়ের নিচে রান রেট এখন পর্যন্ত 1.96 কারেন্ট রান রেট রাখতে পেরেছে, অর্থাৎ বাংলাদেশি বোলাররা যথেষ্ট আক্রমণাত্মক এগ্রেসিভ বোলিং করেছে, দুটো উইকেট তুলে নিয়েছে। অন্তত আজকে 100 রানের মধ্যে যদি জিম্বাবুয়ে দলকে অল আউট করা সম্ভব হয় তো আমরা মনে করি ভালো হয়, দোষের তো কিছু হবে না।
2: না আসলে দেখুন, ক্রিকেট হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলা। আমরা প্রথম ম্যাচটিতেও দেখেছি সেখানে 141 রানে 36.4 ওভারে জিম্বাবুয়ে দলকে বেঁধে ফেলেছিল বাংলাদেশের বোলাররা। তবে প্রেসাররা যতটা ভালো করছে এই উইকেটে, আমার মনে হয় যে সেরকম সিচুয়েশান হয়তো আমরা দেখতেও পারি। ক্রিকেট বলেই থাকি যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতেই পারে, রেকর্ড গড়ছে, রেকর্ড ভাঙছে, সব কিছুই হচ্ছে। তাসকিন তার ব্যক্তিগত স্পেলের পঞ্চম ওভারের শেষ বলটি নিয়ে যাচ্ছে, নবম ওভারের শেষ বল, লম্বা রান আপ অ্যারাউন্ড দ্য উইকেট বল করলেন, এবার অবশ্য অফ করিডরে রাখলেন, অফ স্টাম্পের অনেকটাই বাইরে নুরুল হাসান সোহান তিনি ছিলেন প্রস্তুত, ব্যাটার এক্ষেত্রে ক্রেগ আরভিন তিনি দেখে শুনে ছেড়ে দিয়েছেন, স্কিপ করলেন। নবম ওভারে খেলাটা শেষ হল 17-2 উইকেটে জিম্বাবুয়ে, যেটি বলছিলাম যে এই 17-তে অনেকক্ষণ ধরেই আটকে আছে জিম্বাবুয়ে দল এবং বাংলাদেশের বোলাররা তাদের দাপটটা কিন্তু দেখাতে পেরেছে। এবং আমি লাস্ট ওভারগুলোর কথা যদি বলি, লাস্ট ওভারটি তাসকিন তিনি শেষ করলেন এবং সেটি অবশ্য তিনি মেইডেন ওভার করেছেন, এবং আমরা সপ্তম ওভারে 4টি রান দেখেছি, অষ্টম ওভারে 3টি রান এসেছিল, এবং তাসকিনের লাস্ট ওভারটি চমৎকার বোলিং তিনি করেছেন। রান রেটটা 2-এর অনেকটা নিচে নেমে গেছে, 1.89। সাইফউদ্দিন দ্বিতীয় ওভারে বল করার জন্য এসেছেন, প্রথম বলটি ওভার 2 বল করলেন, লেগ স্টাম্পের ওপরে কবজির মোচড়ে ঘুরিয়েছেন, বল যাচ্ছে শর্ট স্কোয়ার লেগের দিকে, সেখানে ফিল্ডার আছেন কুড়িয়ে ফেরত পাঠানোর আগে দুজন ব্যাটার তারা দ্রুততার সাথে সাকসেসফুলি একটি রান কমপ্লিট করেছেন। 17 পেরিয়ে 18 হল, 18-2 উইকেটে, দশম ওভারের খেলা চলছে। প্রথম পাওয়ার প্লের খেলাতে আমরা আরও কিছু উইকেট প্রত্যাশা করেছিলাম, সেটি দিতে পারেন কিনা সাইফউদ্দিন, আরও একটা ব্রেক থ্রু এনে দিতে পারেন কিনা, পার্টনারশিপটাকে ব্রেক করতে পারেন কিনা। ক্রেগ আরভিন 11 বল খেলেছেন, এখনও রানের খাতা ওপেন করতে পারেনি। অন্যদিকে ইনোসেন্ট খায়া তিনি অবশ্য 12 বল থেকে 5 রান করে অপরাজিত রয়েছেন।
1: ফুটবল বিশ্বকাপ চলছে এবং এই ফুটবল বিশ্বকাপের মাঝে ক্রিকেট, বাংলাদেশ জিম্বাবুয়ে দলের ক্রিকেটও চলছে। সো এটা মিক্স, আমার মনে হয় যে ফুটবল ক্রিকেট, ক্রিকেট ফুটবল, এই মাঝে শ্রোতারা খুব আনন্দই পাচ্ছে এবং স্বাভাবিক। 18-2 উইকেটে জিম্বাবুয়ে, আরভিন এখনও পর্যন্ত কোনো রান করতে পারেনি, ক্রিক আরভিন 12 বল মোকাবিলা করেছেন। 2 উইকেট পড়ে যাওয়ার পর জিম্বাবুয়ে দল আরেকটু নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। মনে রাখতে হবে যে প্রতিপক্ষ যখন নিজেদেরকে গুটিয়ে নিতে চাইবে তখন তার উপরে আরও বেশি আক্রমণ করতে হবে, এবং সেই সময়টা তা আক্রমণ করে আরও একটা দুটো উইকেট তুলে নিতে পারলে তখন তারা আরও চাপে পড়বে। চাপ যখন বাড়বে প্রতিপক্ষ সেইখানে আরও চাপ সৃষ্টি করতে পারলে চাপের মাত্রা বেড়ে যায়। এবারে মিস হলো, অর্থাৎ সেকেন্ড স্লিপ দিয়ে বল চলে গেল, ব্যাটের বাইরের কানায় লেগেছিল, অফ স্টাম্পের বাইরে আউটসুইং হয়েছিল, ব্যাটের বাইরের কানায় লেগে পরবর্তীতে থার্ড ম্যান অঞ্চলে বল চলে যায়। ফার্স্ট স্লিপে একজন দাঁড়িয়েছিলেন কিন্তু তার নাগালের বাইরে দিয়ে বল যায় থার্ড ম্যান অঞ্চলে, দূর থেকে ফিল্ডার দৌড়ে এসে কুড়ে ফেরত পাঠাবার আগে দুটো রান আরভিনের ব্যাট থেকে বহু সময় পর অর্থাৎ ১২ বল পর্যন্ত তিনি কোনো রান করতে পারেননি। ১৩ বলের মাথায় তার ব্যক্তিগত ১৩ বল মোকাবেলা করে তিনি দুটো রান করেছেন। কাইয়া তিনি করেছেন ৫ ১২ বল থেকে। সাইফউদ্দিন ওভার পরবর্তী বল, আবার একই ধরনের বল, আবারও মিসফিল্ডিং। স্লিপে ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে থেকে কেন মিসফিল্ডিং হবে আমি ঠিক জানি না। ক্যাচ হয় মানে ক্যাচগুলো উঠেনি যদিও, কিন্তু বলা হয় যে আপনি স্লিপে যখন যারা স্লিপে ফিল্ডিং করেন আমানুল্লাহ, ক্যাচ প্র্যাকটিস বা ক্যাচের যারা কোচিং থাকেন তারা সবসময় বলেন যে আপনি ওখানে সারাদিন দাঁড়িয়ে থাকবেন, একটা বলও যাবে না। দুই ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটা বল যাবে, একটাই আপনাকে ক্যাচ নিতে হবে। মানে ক্যাচ তো আর সবসময় যাবে না, স্লিপে সবসময় বল যাবে না, ব্যাটের বাইরে এখানে সবসময় লাগবে না, কিন্তু ওই যে একটা জায়গায় আপনাকে সেট করে রাখা হয়েছে, দুই ঘন্টা দাঁড়িয়ে আছেন, একটা বলও আপনাকে ধরতে হয়নি, যখন যাবে সেটাই ধরতে হবে, তাহলে আপনি পারফেক্ট ফিল্ডার।
2: ঠিক তাই, ঠিক তাই, একেবারে যথার্থ বলেছেন। কারণ সুযোগ আপনার যখন আসবে সেই সুযোগটিকে লুফে নিতে হবে। কারণ ক্রিকেটে আমরা বলে থাকি যে ব্যাটিং বোলিং ফিল্ডিং এই তিনটা সাইডে যদি অলরাউন্ডিং পারফরমেন্স করা যায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু দল এগিয়ে থাকে। এবং আমরা যেটা দেখলাম যে পরপর দুটি ব্যাটারের ক্ষেত্রে খুব ভালো বুদ্ধিমত্তার সাথে শট খেলেছেন, ফার্স্ট স্লিপ এবং থার্ড স্লিপের সেকেন্ড স্লিপের মাঝামাঝি যে জায়গা সেই জায়গাটাই তিনি খুঁজে নিয়েছেন এবং সেখান থেকে কিন্তু বল বের করেছেন। এবং আমরা দেখেছি যে একাধিক রান এসছে, ২১ এই মুহূর্তে দুই উইকেটে আরও একটি বল হয়ে গেছে, এটি অবশ্য ডট বল। ৯.৫ ওভারের খেলা শেষ, ২১ দুই উইকেটে দু অপরাজিত ব্যাটার ক্রেগ আরভিন তিনি রয়েছেন ৩ রানে, অন্যদিকে ইনোসেন্ট কায়া তিনি রয়েছেন ৫ রানে। স্ট্রাইকিং এন্ডে ইনোসেন্ট কায়া, তার বিরুদ্ধে মোহাম্মদ সাইফউদ্দিন ব্যক্তিগত স্পেলের শেষ বলটি ওভার দ্য উইকেট বল করলেন, এবারে গুড লেংথের ডেলিভারি স্টাম্পের ওপরে সফট হ্যান্ডে ড্রাইভ করেছেন, বল চলে গেছে মিড অফে, সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে নিলেন, রানের সুযোগ নেই। ডট বলে ওভার শেষ, ১০ ওভারের খেলা শেষ হয়ে গেল, ২১ দুই উইকেটে জিম্বাবুয়ে।
1: দশম ওভারের খেলা শেষ হয়েছে, ১১তম ওভারের খেলা শুরু হবে। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতারের সঙ্গে এই মাত্র যারা যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতাতে বা তাদের জন্য খবরাখবর হলো, বাংলাদেশ আজকে তৃতীয় ওডিআই ম্যাচে অর্থাৎ শেষ ম্যাচ এই সিরিজের জিম্বাবুয়ের বিরুদ্ধে টসে জিতে বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত যথেষ্ট যৌক্তিক হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। দুটো উইকেটের পতন হয়েছে, পার্টনারশিপ শেষ যে পার্টনারশিপটা হয়েছে ৪ রানের, ২৩ বল থেকে, অর্থাৎ আরভিন এবং কাইয়া এই দুই ব্যাটারের মধ্যে মাত্র ৪ রানের পার্টনারশিপ ২৩ বল থেকে, এবং দুটো উইকেট খুব আর্লি চলে গিয়েছিল, ১২ রানে প্রথম উইকেট, ১৭ রানে দ্বিতীয় উইকেট পড়ে যায় বেন কারেন, তিনি যখন দলের ১২ রান তখন আউট হয়ে যান, এবং বেনেট দলের রান যখন ১৭ দ্বিতীয় উইকেটের পতন হয়। ১ থেকে ১০ অর্থাৎ এই ১০ ওভারের মধ্যে জিম্বাবুয়ে দল মাত্র ২১ রান তারা করতে পেরেছে। দুইজন ব্যাটার যারা আউট হয়েছেন, বেনেট তিনি ব্যক্তিগত মাত্র ৬ রান করে ফিরে গেছেন এবং তার সঙ্গে কারেন তিনি ২ রান করে ফিরে গেছেন, কাইয়া ৫, ইভান অর্থাৎ আরভিন ৩। বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৫ ওভার ৩টি বেরিন ৬ রান ১টি উইকেট, শরীফুল ইসলাম দুটো ৩টি ওভার মেডেন নিয়ে ১১ রান ১টি উইকেট পেয়েছেন, শরীফুল ২ ওভার ১টি মেডেন ৪ রান কোনো উইকেট নেই। পরবর্তীতে ১১তম ওভারের শরীফুলকে দেখেছি, শরীফুল বলও করেছেন, সেক্ষেত্রে অবশ্য ব্যাটাররা খুব মানে স্বাচ্ছন্দ্যে খেলেছেন সেরকম নয়, আস্থার সঙ্গে তারা খেলার চেষ্টা করছেন। সো প্রথম পাওয়ার প্লেটা আমি বলবো যে ১ থেকে ১০ ওডিআই ক্রিকেটে প্রথম পাওয়ার প্লে, সেই প্রথম পাওয়ার প্লেটা কিন্তু ব্যাটারদের উপরে বোলাররা যথেষ্ট চাপ সৃষ্টি করতে পেরেছে বাংলাদেশি বোলাররা
2: নিঃসন্দেহে। এবং আমি যদি একটু দেখি তাহলে বলতেই হয় যে সপ্তম ওভার মেডেন করেছেন, একটি উইকেটের পতন ঘটে, ১৭ রান ছিল, অষ্টম ওভারে গিয়েও ১৭ রান ছিল সেখানে মেডেন করেছেন, নবম ওভারেও আমরা দেখেছি ১৭ রান মেডেন করেছেন, অর্থাৎ পরপর ৩টি ওভার সপ্তম অষ্টম নবম মেডেন করেছেন, দশম ওভারে গিয়ে ৪টি রান দিয়েছেন। এই মুহূর্তে ২২ দুই উইকেটে ৩টা ২ আমরা লক্ষ্য করছি, টু টু টু, ২২ দুই উইকেটে ১১তম ওভারের খেলা চলছে, শরীফুল ইসলাম তিনি অবশ্য আক্রমণ সানাচ্ছেন, নিজের ব্যক্তিগত স্পেলের চতুর্থ ওভারে বল করছেন, 12 রান দিয়ে একটি উইকেট তিনি তুলে নিয়েছেন। জিম্বাবুয়ের ইনোসেন্ট কায়া স্ট্রাইকিং এন্ডে ওভার দ্য উইকেট, শরীফুল লেগ স্ট্যাম্পের ওপরে কবজির মোচড়ে ঘুরিয়েছেন, বল যাচ্ছে ফাইন লেগ রিজিয়ন দিয়ে সীমানার দিকে, একজন ফিল্ডার ছুটছেন, দৌড়ে এসে মোহাম্মদ সাইফুদ্দিন কুড়িয়ে ফেরত পাঠানোর আগে

0: দুটি রান অবশ্য লেগ বাই সূত্রে এসছে, আম্পায়ারের কাছ থেকে সিগন্যালটা আসলো আল্লাহউদ্দিন পালেকার এবং সেই সাথে ফ্রস্টার মুতিজুয়া, এ দুজন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে আইনো চাবি, ডেভিড রবার্ট গিলবার্ট এবং পার্সিভাল সিজারা তারাও এই ম্যাচে আম্পায়ারের ভূমিকায় রয়েছেন, রিজার্ভ আম্পায়ার, টিভি আম্পায়ার এবং সেই সাথে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন তারা। আরও একটি বল হয়ে গেল শরীফুল এবং সেখান থেকে অবশ্য ডট বল 24-2 উইকেটে। 11তম ওভারে খেলা চলছে, ইনফ্যাক্ট এই ওভারের আর একটি মাত্র বল বাকি। আরভিন 15 বল থেকে 4 রানে, অন্যদিকে ইনোসেন্ট কায়া তিনি 18 বল থেকে 5 রানে অপরাজিত রয়েছেন। একটা ভালো পার্টনারশিপ গড়তে হবে জিম্বাবুয়ের দলকে এই ম্যাচে অন্ততপক্ষে ভালো একটা স্কোর করতে হলে, তবে সেই জায়গাতে আমার মনে হয় যে অনেকটাই পিছিয়ে 28 বলে 7 রানের একটা পার্টনারশিপ এই দুজন ব্যাটারের মধ্যে। যাচ্ছেন শরীফুল, ওভার দুই উইকেট, বল করলেন স্টাম্পের মধ্যে ছিল, অনসাইডে ঘুরিয়েছেন, বল যাচ্ছে শর্ট ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে, সেখানে সাইফুদ্দিন ফিল্ড করছেন, কুড়িয়ে ফেরত পাঠানোর আগে আবারও দ্রুততার সাথে দুবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন। ভালো, গুড রানিং বিটুইন টু উইকেটস। এবং এর সাথে 11তম ওভারের খেলা শেষ হয়ে গেল, 11 ওভার শেষে 26-2 উইকেটে জিম্বাবুয়ে। কারেন্ট রান রেটটা কিছুটা বেড়েছে, আমরা প্রথমে 2-3 উপরে দেখেছিলাম এবং 6 ওভারের পর থেকে সপ্তম, অষ্টম এবং নবম ওভার যখন মেইডেন করা হলো, কোনো রান দেননি বোলাররা, তখন সেটি 2-এর নিচে নেমে এসেছিল। এখন 11তম ওভারে এসে সেটি 2-এর কিছুটা ওপরে এসছে। এর মধ্যে যে 26টি রান হয়েছে সেখানে 7টি রান এক্সট্রাস অতিরিক্ত খাত থেকে দিয়েছে বাংলাদেশের বোলাররা। সুতরাং এই জায়গাতে আমরা তাসকিনকেই দেখেছি, বলছিলাম যে বেশ কিছু ওয়াইড তার কাছ থেকে আমরা দেখেছি। তবে এই মুহূর্তে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রণে বাংলাদেশের বোলাররা কিন্তু ম্যাচটিকে এই মুহূর্তে হ্যান্ডেল করছে বলতেই হবে। দারুণ দুর্দান্ত বোলিং পারফরমেন্স দুপ্রান্ত থেকে শরীফুল, সাইফুদ্দিন তারা করছেন। সাইফুদ্দিন এসছেন পরবর্তী ওভারের বলটি নিয়ে, এবারে কিন্তু কাট করে দিলেন, বল চলে গেল শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্টে, সেখানে ফিল্ডার আছেন, রান নেওয়ার চেষ্টা, পরবর্তীতে অবশ্য ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভাঙার একটা চেষ্টা। তবে ব্যাটার পপিং ক্রিজে নিরাপদেই ছিলেন, সেখানে ফিল্ড করছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, তিনি ডিরেক্ট থ্রোতে স্টাম্পটা ভেঙেছিলেন, তবে বিপদ ঘটেনি এক্ষেত্রে ক্রেগ আরভিনের জন্য। তিনি 4 রানে অপরাজিত রয়েছেন 26-2 উইকেটে জিম্বাবুয়ে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার।
1: 12তম ওভারে খেলা চলছে এই মুহূর্তে, কমেন্ট্রি বক্সে আমানুল্লাহ সরকার এবং আমি কাজল সরকার রয়েছে আপনাদের সঙ্গে। 26-2 উইকেটে জিম্বাবুয়ে, টসে হেরে জিম্বাবুয়ে দল তারা ব্যাটিং করার সুযোগ পেয়েছে। তারপর অবশ্য মির্জা ফরিদুল ইসলাম আসবেন কমেন্ট্রি বক্সে, চেষ্টা করব আমরা প্রত্যেকটা বল টু বল কমেন্ট্রি করার জন্য এবং আপনাদেরকে তত্ত্ব ফত্ত্ব তুলে ধরবার জন্য। তৃতীয় ওডিএ ম্যাচ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে দলের মধ্যে, ইতিমধ্যে অবশ্য সিরিজ হেরেছে বাংলাদেশ, কেননা প্রথম 2টো ম্যাচেই বাংলাদেশ হেরেছে। টেস্ট, একটিমাত্র টেস্ট ছিল, সেখানেও ইনিংস এবং রানের ব্যবধানে আসলে সেখানে বাংলাদেশ পরাজিত হয়েছে। সো একটু খারাপ সময় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের, আমরা আশা করি যে খুব দ্রুত এই সময়টা কাটিয়ে উঠবে এবং যখন খারাপ সময় যায় তখন ধৈর্য এবং মনোবলটা আরও বেশি করে নিজের কন্ট্রোলে রাখতে হয়। খারাপ সময়ে নিজেকে খুবই সাহসিকতার সঙ্গে সেই সময়টা পার করতে হয় এবং কখনো কখনো ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কিছুটা সময় লেগে যায় হয়তোবা, তবে ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে পরে যেটা আসে আসলে সেটা আপনার সাকসেস বা ভালো সময়টা আসে। 27-2 উইকেটে জিম্বাবুয়ে, 11.3 ওভারের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। কারেন্ট রান রেট 2.35। এই ওভারে প্রত্যেকটা বলেই রান নেওয়ার চেষ্টা করছে ব্যাটাররা। কায়া এক্ষেত্রে ব্যাটিং প্রান্তে, সাইফুদ্দিন রাইট মিডিয়াম পেসে, সাইফুদ্দিন বাঁহাতে ব্যাট করেন কিন্তু ডানাতে তিনি বল করেন, বাট দীর্ঘদিন ইঞ্জুরির কারণে দলের বাইরে এবং দীর্ঘ সময় ইঞ্জুরি থেকে সেরে তারপরে উঠে, এবং একজন ক্রিকেটার আসলে, শুধু ক্রিকেটার নয় ফুটবলও, একজন ক্রিকেটারদেরকে কী ধরনের ফিটনেসের মধ্য দিয়ে যেতে হয় যাতে দলে খেলতে হয়, ফিজিও যিনি থাকেন এবং ফিটনেস পরীক্ষায় যারা থাকেন তারা কি পরিমাণ ক্রিকেটারদেরকে ফিটনেস পরীক্ষায় অংশগ্রহণ করা এবং সেখানে আসলে বাইরে থেকে বোঝা যাবে না, সেগুলো নানারকম পরীক্ষা, নানারকম পরিশ্রম।

0: নানারকম ফিটনেস পরীক্ষা উত্তীর্ণ হয়েই কিন্তু, এবং শতভাগ ফিট না হলে কিন্তু আপনি কোনো জাতীয় দলে খেলার সুযোগ পাবেন না।
1: ঠিক তাই, 27 এই মুহূর্তে 2 উইকেটে জিম্বাবুয়ে, 12তম ওভারের খেলা চলছে আর একটি মাত্র বলে ওভারের বাকি রয়েছে। মেহেদি মিরাজ, তিনি এসে মোহাম্মদ সাইফুদ্দিন তাকে কিছুটা সলা পরামর্শ দিচ্ছেন যে উইকেট নিতে হবে। সাইফুদ্দিন নিজের ব্যক্তিগত স্পেলের তৃতীয় ওভার বল করছেন, 5টি রান দিয়েছেন, উইকেটের দেখা পাননি, যাচ্ছেন শিকারের আশায় মোহাম্মদ সাইফুদ্দিন। ওভার 2 উইকেট বল করলেন, অফ স্ট্যাম্পের বাইরের বল, গুড লেংথের ডেলিভারিটা, সেটি অবশ্য পয়েন্টে ঠেলে দিলেন ব্যাটার, এক্ষেত্রে ইনোসেন্ট কায়া, তবে রানের সুযোগ নেই। ডট বলে ওভারটা শেষ, 12 ওভার শেষে 27-2 উইকেটে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে যদি এইভাবে রান করতে পারে, একটা স্ট্যাট দেখছি যে 208 রান করতে পারবে 12 ওভার শেষে, যেখানে 27-2 উইকেটে দুজন ব্যাটার প্যাভিলিয়নের পথ ধরেছেন। বেনেট, তিনি আজকে 6টি রান করেছেন, অন্যদিকে কারান, তার কাছ থেকে 2 রান দেখেছি। আমরা যদি লাস্ট ম্যাচটিতে তাকাই, সেখানে দেখতে পাবো যে কারান, তিনি 111 রান করেছিলেন, দুর্দান্ত ব্যাটিংটা করেছিলেন একটি প্রান্ত আগলে রেখে। এবং গত ম্যাচে কায়াকে আমরা দেখেছি, তিনি 4টি রান করেছিলেন, আরভিন 9 রান করেছিলেন। বেনেট, তিনি অবশ্য গত ম্যাচে রান পাননি, আজকেও মাত্র 6টি রান। শরীফুল, তিনি এসেছেন আবারও, প্রথম বলটি করলেন, এবারে অবশ্য অফ স্টাম্পের বাইরে হালকা বাউন্সার দিয়েছিলেন। উইকেট রক্ষক নুরুল হাসান সোহান, তিনি প্রস্তুত ছিলেন, রানের সুযোগ নেই। জিম্বাবুয়ে 27-2 উইকেটে, উপর্যুপুরি 4 বা 6 এ ধরনের শর্টস খেলার আগ্রহ বা লক্ষ্য আমরা কিন্তু ব্যাটারদের ভেতরে দেখছি না। উইকেটে টিকে থাকাই যেন তাদের জন্য এখন একটা প্রাণান্তকর চেষ্টা, সেই চেষ্টায় তারা চালিয়ে যাচ্ছেন। শরীফুল যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, ওভার 2 উইকেট বল করলেন, আবারও অফ করিডরে, অফ স্টাম্পের বাইরের বল, ব্যাটার অবশ্য কাটশট খেলার চেষ্টা করেছিলেন, ব্যাটার বলের যে কানেকশন, যে কেমিস্ট্রি, যে রসায়ন, সেটি অবশ্য ঘটেনি। নুরুল হাসান সোহান তার 10 ফিঙ্গারের বাস্কেটে বলটিকে তালুবন্দি করেছেন, রানের সুযোগ নেই। পরপর 2টি ডট বল, নিজের ব্যক্তিগত স্পেলের 5ম ওভার করছেন শরীফুল, 14টি রান দিয়ে 1 উইকেট। অনেকক্ষণ ধরেই, বেশ বড় সময় ধরেই উইকেটের পতন ঘটেনি। আমরা যদি বলি তাহলে প্রায় 34 বলের একটা পার্টনারশিপ, 10টি রান এসছে, যাচ্ছেন সাইফুদ্দিন পরবর্তী বলটি, এবার আবারও অফ করিডরে, ব্যাটে লেগেছে কিনা, শরীফুল উইকেট রক্ষক নুরুল হাসান সোহান, তিনি গ্লাসবন্দি করেছেন, যেটি বলছিলাম যে অনেকক্ষণ ধরে 34 বলের একটা পার্টনারশিপ 10 রান, সেটি ব্রেক করতে হবে শরীফুল, তিনি আবার আঘাত আনলেন, এবং আরও একটি উইকেটের পতন, সেখানে নুরুল হাসান সোহানের হাতে এই মুহূর্তে ধরা পড়লেন, এবং তৃতীয় উইকেটের পতনটি ঘটে গেল জিম্বাবুয়ে দলের। এবং ক্রেগ আরভিন 20 বল থেকে 5 রান করে তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন, যেটি বলছিলাম যে গত ম্যাচে আরভিন 9 রান করেছিলেন এবং আজকে করলেন 5 রান। সুতরাং ভালো যে ফর্মে আছে ব্যাটাররা সেটি বলবো না, বাংলাদেশের ব্যাটাররাও যথেষ্ট অফ ফর্মে এই জিম্বাবুয়ে সিরিজে, এবং জিম্বাবুয়ান ব্যাটাররাও খুব বেশি ভালো করতে পারেনি, নিজেদেরকে মেলে ধরতে পারেননি। গত ম্যাচে আমার মনে হয় যে একাই নায়ক খচিত যে ইনিংস, সেটি খেলেছেন কারান, এবং তার 111 রানের বদলতেই কিন্তু জিম্বাবুয়ে তারা দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে জয় পেয়েছে। আজকে শুরু থেকেই বাংলাদেশের বোলাররা, মূলত পেসাররা, তারা কিন্তু দাপট দেখিয়ে যাচ্ছেন। 3টি উইকেটের পতন অলরেডি ঘটে গেছে শ্রোতা বন্ধুরা, এবং আমার মনে হয় যে মিডল অর্ডারে যারা তারা চলে আসতে শুরু করেছেন, আর 2টি উইকেট যদি আর্লিয়ার তুলে নেওয়া যায়, সেক্ষেত্রে লেট অর্ডারের ব্যাটাররা চলে আসবেন, সেই কাজের কাজটি বাংলাদেশের বোলারদেরকে করতে হবে। এবং বেশ দক্ষ অভিজ্ঞ বোলার বাংলাদেশ দলে আজকে রয়েছেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, আমরা মেহেদি মিরাজকে দেখব, তানভীর ইসলাম, তিনিও রয়েছেন স্পিনার, তারা আসবেন। তবে পেসাররা শুরুটা কিন্তু একেবারে একটা ভালো স্টার্ট তারা দিতে পেরেছেন, এবং গুড গোয়িং কন্ডিশন এই মুহূর্তে বাংলাদেশের জন্য। 3-3 উইকেটের পতন ঘটে গেছে শ্রোতা বন্ধুরা জিম্বাবুয়ে দলের, এবং আমার মনে হয় যে ড্রাইভিং সিটে এই মুহূর্তে বাংলাদেশ দল।
0: আমানুল্লাহ, একটা বিষয় হচ্ছে কি, আসলে খুব আর্লিতে আরও 1-2 উইকেট নিতে পারলে, 3টা উইকেটের পতন হয়েছে, সেখানে আরও 2টো যোগ করলে 5 উইকেট সংখ্যা হবে 5, এবং রানটাও আটকে রাখা সম্ভব হবে। শরীফুল ইসলামের কথা বলছিলাম যে বাহাতি পেসার আন্ডার 19 দল থেকে উঠে আসার পর তখন তিনি 2021 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তার অভিষেক হয়, সেই দিনটার কথা নিশ্চয় মনে আছে এবং আমাদের চোখের সামনে সে অভিষেকটা হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি যে ধরনের বল করেছিলেন তারপর তার সফলতা দেখে সত্যি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 48 রানে তিনি 6 উইকেট নিয়েছিলেন, মানে অবাক হয়ে গিয়েছিলাম এই তরুণ ছেলেটা শক্তিশালী, সেই সময় অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল, সেই শক্তিশালী দলের বিরুদ্ধে মাত্র 48 রান দিয়ে যখন তিনি 6 উইকেট নিয়ে নেন তখনই আমরা মন্তব্য করেছিলাম যে আসলে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে তিনি সার্ভিস দিবেন এবং ওডি ক্রিকেট বলেন বা টি টোয়েন্টি বলেন অন্যান্য ফরম্যাটে তাকে যদি খুব ভালোভাবে নার্সিং করা যায়, ক্রিকেট বোর্ড সেটা করতে পারে, তাহলে শরীফুল ইসলামের কাছ থেকে আমরা ভালো একটা সার্ভিস পাব এবং সেটা পাচ্ছি। 12.3 ওভার ইতিমধ্যে খেলা হয়েছে, 27-3 উইকেটে জিম্বাবুয়ে দল টসে হেরে তারা সেটা এখন ব্যাট করছে। শরীফুল লাস্ট উইকেটটা তুলে নিয়েছে ব্যাটার এবং শরীফুল খুব কাছাকাছি জায়গাতে হেঁটে যাচ্ছিল, আসলে কিছু কথাবার্তা হয়নি, মানে জিম্বাবুয়ে দলের ব্যাটার তিনি মাথা নিচু করে হেঁটে যাচ্ছিলেন। অনেক সময় কথাবার্তা হয় কিন্তু যে ঠিক আছে তো, ঠিক আছে যা, ওকে ফ্রেন্ড, এরকম কথাবার্তা হয়। মানে ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা এবং স্পোর্টসম্যানশিপ বলে একটা কথা রয়েছে, প্রতিপক্ষ দল যেই হোক না কেন আপনাকে কিন্তু স্বাভাবিক সাবলীল আচরণ করতে হবে এবং তার সঙ্গে খুব ভালো বিহেভ করতে হবে এবং তখনই একটা নতুন ব্যাটার মাতবেড়ে তিনি আসবেন। ওয়েসলি মাতবেড়ে সিনিয়র ক্রিকেটার জিম্বাবুয়ে দলের, জিম্বাবুয়ে দলের হয় কি একজন ক্রিকেটার দীর্ঘদিন ধরে তিনি জাতীয় দলে খেলতে থাকেন, নতুন ক্রিকেটার খুব কম বেরিয়ে আসে এবং তাদের ঘরোয়া ক্রিকেটটা খুবই দুর্বল, যেমনটা আমাদের বিপিএল হয় বা ঘরোয়া ডোমেস্টিক ক্রিকেট হয়, অন্যান্য ক্রিকেটগুলোর সঙ্গে বিভাগীয় পর্যায়ে ক্রিকেট হয়, শক্তিশালী ক্রিকেট আমাদের ঘরোয়া ক্রিকেট, কিন্তু সেখানে কিন্তু ততটা শক্তিশালী নয়।
1: আমার মনে হয় যে আর্থিক কিছুটা সংকটও রয়েছে জিম্বাবুয়েদের,
0: নানা রকম সমস্যা তো আছেই, তারপরেও জিম্বাবুয়ে দল তারা আপনি চিন্তা করতে পারবেন যে সিকান্দার রাজা সেই যে শুরু করেছিলেন মাসাকাদজের কথা নিশ্চয় আপনার মনে
1: থাকবে, হ্যামিল্টন মাসাকাদজা, হ্যামিল্টন মাসাকাদজা, তাতেন্দা তাইবু, দিনাসি
0: পানিয়া, মানে দীর্ঘ সময় ধরে তারা ক্রিকেট খেলতে খেলতে খেলতে খেলতে তার মধ্যে কিন্তু নতুন ক্রিকেটার খুব কম বেরিয়ে আসে।
1: না ঠিক তাই, আরেকটু প্রেক্ষাপট যদি আমি যুক্ত করতে চাই, আরো একটি বার আবেদন হচ্ছে সমস্যার, শরীফুল ইসলাম সেই সাথে নুরুল হাসান সোহান দলের অন্যান্য খেলোয়াড় তারাও আবেদন করছেন, তবে আম্পায়ার অবশ্য ইতিবাচক কোনো দিক খুঁজে পেলেন না। শরীফুলের আগের বলটি জাস্ট আউটসুইং করে ব্যাটে এবং প্যাডের মাঝখান দিয়ে কিন্তু উইকেট রক্ষকের গ্লাভসে চলে গেছে, আলতো ছোঁয়া লেগেছিল কি না সেটাই জানার জন্য একটা আবেদন, জোরালো আবেদন, তবে সে আবেদনে কর্ণপাত করেননি। 27-3 উইকেটে আমরা রয়েছি খেলার 13তম ওভারে, শরীফুল যাবেন তার ব্যক্তিগত স্পেলের আরও একটি ওভার শেষ করার জন্য যাচ্ছেন। ওভার দ্য উইকেট বল করলেন, আবারও ইয়র্কার লেংথের অফ করিডরে, সেটিকে অবশ্য গালিতে পাঠিয়েছেন, রানের সুযোগ নেই। আরও একটি ডট বল ওভার শেষ 27, আমরা 17-তে দেখেছিলাম অনেকক্ষণ ধরে আটকে ছিল এবং 13 ওভার শেষে 27-3 উইকেটে, প্রথম উইকেটের পতন ঘটে 2-12 রানের মাথায়, 17 রানের মাথায় দ্বিতীয় উইকেটের এবং 27 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন ঘটে জিম্বাবুয়ে দলের। যেটি বলছিলাম যে আর্থিক কিছুটা সংকট জিম্বাবুয়ান ক্রিকেটে রয়েছে এবং আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করতেন, এ ধরনের সিরিজ যদি বাংলাদেশ আয়োজন করত, অনেক স্পন্সর প্রতিষ্ঠান আসত, সে জায়গাতে আমরা এই যে সীমানার যে রোপ, সীমানার দড়ি, সেই দড়িগুলো কিন্তু বাংলাদেশের, আপনি যদি মিরপুরে খেলা হয়, চিটাগাঙে খেলা হয় বা সিলেটে খেলা হয়, আপনি দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাঙ্গেলে কিন্তু ভরা থাকে, সেই জায়গাতে অনেক রোপ কিন্তু ফাঁকা, কিছুটা জায়গা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট অ্যাঙ্গেল আমরা দেখছি।
0: পরবর্তী বলটি অর্থাৎ 14তম ওভারের প্রথম বল হল, এক্ষেত্রে আবারও সাইফুদ্দিনকে খেয়াল করলাম, তবে একটা সময় জিম্বাবুয়ে দল সত্যি ক্রিকেটে অনেক পাওয়ারফুল দল ছিল, হিথস্ট্রিকের জামানা, হিথস্ট্রিক, নীল জলসনের কথা নিশ্চয় মনে আছে, ডগলাসের কথা নিশ্চয় মনে আছে, এবং এই ডগলাসকে বলা হয় যে তিনি স্কোপ শট, যেটা আসলে বিশ্বে আবিষ্কৃত হয়েছে তিনি নাকি আবিষ্কার করেছিলেন, আগে পরে হয়তো অনেকেই করেছে কিন্তু জিম্বাবুয়ের ওই ডগলাস সবার আগে তিনি স্কোপ শটটা তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যে মারতেন এবং সেখান থেকেই অন্য অন্য ক্রিকেটাররা ফলো করেছে। সো তারপর থেকে জিম্বাবুয়ের দলের ক্রিকেটের কিছুটা অবনতি হয় এবং তারা এখন আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে। মাঝে তারা নিজেরা স্বেচ্ছায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গিয়েছিল কিছুদিনের জন্য, পরবর্তীতে আবারও কামব্যাক করেছে। সো তারা চেষ্টা করছে অন্তত ক্রিকেটে আগামীতে যে বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপে তাদের একটা দারুণ পারফরমেন্স করবার জন্য, বা তাদের যে পারফর্মার বিশেষ করে যারা ক্রিকেটাররা আছেন সেখানে ভালো করবার জন্য তাদের তো মনোযোগ সংযোগ রয়েছে। জিম্বাবুয়ে 27-3 উইকেটে 14তম ওভারে খেলা চলছে। সাইফউদ্দিন রাইটার মিডিয়াম পেসার, আপস্টাম্পের উপরে ছিল, সঙ্গে সঙ্গে স্কোয়ার ড্রাইভ, বল চলে গেল মুসাদ্দেক সৈকতের কাছে, ব্যাকট পয়েন্ট অঞ্চলে মুসাদ্দেক সৈকত, তার কাছে বল গেল। মুসাদ্দেক সৈকতকেও দীর্ঘদিন দীর্ঘ বিরতির পর তাকে জাতীয় দলে আমরা দেখেছি এবং জাতীয় দলে ঢুকেই তিনি কিন্তু অসাধারণ ক্রিকেট খেলেছেন এবং জাতীয় দলের বাইরে অনেকে।
1: লাস্ট বাংলাদেশ যে সিরিজ সেখানে ব্যাটে তার ভালো ছন্দ ছিল, জিম্বাবুয়ে এই সময়টা তার জন্য খারাপ যাচ্ছে। আমরা দেখেছি যে প্রথম ম্যাচে 3 রান এবং পরের ম্যাচেও কিন্তু ডাবল ফিগার স্পর্শ করতে পারেননি। সুতরাং আজকের ম্যাচে আমরা একটা ভালো প্রত্যাশা তার কাছ থেকে চাই। সাইফউদ্দিন তিনি আরও একটি বল করলেন অফ স্ট্যাম্পের ওপরে, সেটি অবশ্য ড্রাইভ করেছেন অফ ড্রাইভ, বল চলে গেছে লং অফে, সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে নিলেন, রানের সুযোগ নেই। 27-3 উইকেটে 14তম ওভারের খেলা চলছে, দুজন ব্যাটার রয়েছেন, 27 বল থেকে ইনোসেন্ট কায়া তিনি করেছেন মাত্র 7টি রান, অন্যদিকে ওয়েসলি মাদভেরে তিনি এখন পর্যন্ত রানের খাতাটা ওপেন করতে পারেনি, 42 ম্যাচে আজকে মাঠে নেমেছেন, এর আগে 797 রান করেছেন, 72 হচ্ছে হায়েস্ট, 50 রয়েছে 6টি, মাঝে মধ্যে বলও করেন, 16টি উইকেট তার রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। যাচ্ছেন মোহাম্মদ সাইফউদ্দিন আজকে অবশ্য উইকেটলেস, বল করেছেন লেগ স্টাম্পের উপরে, ব্যাটার অবশ্য 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলেন, ব্যাটটাকেও ঘোরালেন, বল চলে গেছে ডিপ স্কোয়ার লেগে, সেখানে ফিল্ডার রয়েছেন, কুড়িয়ে ফেরত পাঠানোর আগে দুজন ব্যাটার স্বাচ্ছন্দ্যে দ্রুততার সাথে একবারের জন্য জায়গাটা পরিবর্তন করলেন। 28-3 উইকেটে 27 অনেকক্ষণ ধরে আটকে ছিল জিম্বাবুয়ে দল এবং সেখান থেকে 28-3 উইকেটে 14তম ওভারের 1টি বল বাকি রয়েছে।
0: সাইফউদ্দিন ওভারের পরবর্তী বলটি করবার জন্য, সাইফউদ্দিন 3.5 ওভার বল করেছেন, উইকেট এখনও পর্যন্ত পাননি, 6 রান দিয়েছেন, উইকেট দরকার, উইকেট তিনি পাবেন, সেই কারণেই তার হাতে বল তুলে দিয়েছেন মেহেদী মিরাজ, দলীয় ক্যাপ্টেন। বাংলাদেশের ক্যাপ্টেনের কাজটা কি আসলে, কখন কাকে দিয়ে বল করাতে হবে, ফিল্ডিং সেট আপ করতে হবে এবং বোলিংয়ের পরিবর্তন করতে হবে, সবাইকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে এবং সবাইকে যখন তিনি ক্যাপ্টেন যখন সবাইকে নিয়ে একসাথে যখন বসেন তিনি কিন্তু সবাইকে বুঝান যে এই সময় এইভাবে এইভাবে বলটা করতে হবে এবং তখন এইভাবে এইভাবে বল করে উইকেটটা নিতে হবে। মেহেদী মিরাজ সেই কাজটা করে যাচ্ছেন এবং সো আমরা আশা করছি যে আমরা তো 3টা ফরম্যাটে 3জন ক্যাপ্টেন পেয়েছি, তাই না?
1: জি।
0: সো 3টা ফরম্যাটে 3জন ক্যাপ্টেন, ওয়ান ডেতে মেহেদী মিরাজ, টেস্টে নাজমুল শান্ত এবং টি-20তে লিটন দাস, এটা কিন্তু আমাদের ক্রিকেটের বিরাট বড় অর্জন। একটা সময় একজন ক্যাপ্টেন দিয়ে 3টা ফরম্যাট চালাতেন, যখন আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়াকে দেখতাম যে 3টা ফরম্যাটে 3জন ক্যাপ্টেন, আপনার কাছে অ্যাভেলেবেল ক্রিকেটার না থাকলে, ক্রিকেট শক্তিশালী না হলে আপনি 3টা ফরম্যাটের জন্য 3জন ক্যাপ্টেন কিন্তু বাছাই করতে পারতেন না। সো এটা কিন্তু আমাদের বড় অর্জন। হয়তো এই সিরিজটা আমরা খারাপ খেলছি বা ভালো যাচ্ছে না, তো একটা সিরিজ খারাপ হতেই পারে, শ্রোতা বন্ধুরা আপনারা মন খারাপ করবেন না, অনেকে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, অনেকে নানারকম নানাভাবে বোঝাচ্ছেন বলছেন। সো আমরা মনে করি যে আসলে ক্রিকেট সবসময় অনিশ্চয়তার খেলা এবং ক্রিকেট ফুটবল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিনোদনের মাধ্যম, সো বিনোদনটাকে এনজয় করেন।
1: ঠিক তাই, তানভীর ইসলাম তাকে নিয়ে আসা হয়েছে প্রথমবারের মতো স্পিন অ্যাটাক জিম্বাবুয়ান দলের জন্য, দুজন ব্যাটার তারা রয়েছেন, ওয়েসলি মাদভেরে এবং সেই সাথে ইনোসেন্ট কায়া, প্রথম বলটি এবং সে বল থেকে 28 রান থেকে 29 রানে পৌঁছে গেছে জিম্বাবুয়ে দল। তানভীর 2টি বল তিনি করেছেন অলরেডি এই ওভারে, যাচ্ছেন তৃতীয় বলের জন্য, অ্যারাউন্ড দ উইকেট, বল করলেন স্টাম্পের মধ্যে, সেটিকে অবশ্য পয়েন্টে ঠেলে দিয়েছেন, ফিল্ডার আছেন বলের লাইনে, রানের সুযোগ নেই। জিম্বাবুয়ে 29-3 উইকেটে। স্পিনাররা আমরা খুব একটা বেশি ভালো সাফল্য এই মাঠে দেখিনি, পেসাররাই তাদের দাপটটা দেখিয়েছেন, তবে উইকেট তুলে নিতে হবে। তানভীর যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, এবারে কিন্তু ক্যাচের মতো উঠেছে, ও মাই গুডনেস, ও মাই গুডনেস, হাতে পড়লো, সেটিকে অবশ্য রাখতে পারেনি, সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে অবশ্য ফিল্ড করছেন, আমরা দেখতে পাচ্ছি ঋষাদ, তিনি ফেলে দিলেন, ও মাই গুডনেস, উইকেটটা বলছিলাম যে স্পিনাররা উইকেট পেতেই পারে, অফ স্টাম্পের বাইরের বল, জাস্ট ব্যাটের ফেসটা ওপেন করে দিয়েছিলেন, ক্যাচটা গিয়ে ওখানে শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্টে ঋষাদের হাতে পড়লো, কিন্তু তিনি হাতের তালুতে বন্দি করতে পারলেন না, যাচ্ছেন আরও একটি বল নিয়ে, বল করলেন, এবার অবশ্য পয়েন্টে খেলেছেন, বল যাচ্ছে কাভার পয়েন্টে, সেখানে ফিল্ডার আছেন তৌহিদ হৃদয়, কুড়িয়ে ফেরত পাঠানোর আগে দুজন ব্যাটার দ্রুততার সাথে দুবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, 31 রানে পৌঁছে গেছে স্কোরটা 14.5 ওভার শেষে 31-3 উইকেটে। বারবারই দেখানো হচ্ছে ঋষাদ তিনি ক্যাচটা ফেললেন, আমরা অনেক সময় ধারাভাষ্যকাররা বলে থাকি যে ক্যাচ মিস তো ম্যাচ মিস, তবে এটিও খেলার অংশ, আরও একটি বল, এটিকে অবশ্য কাভারে ঠেলে দিলেন এবং সেখান থেকে অবশ্য একবারের জন্য জায়গাটা পরিবর্তন হলো। 15 ওভারের খেলা শেষ হলো শ্রোতা বন্ধুরা, 15 ওভার শেষে 32-3 উইকেটে জিম্বাবুয়ে দলের সংগ্রহ, দুই অপরাজিত ব্যাটার কায়া, তিনি 30 বল থেকে 9 রানে, এবং অন্যদিকে 3 রান করে অপরাজিত রয়েছেন ওয়েসলি মাদেভেরে। এই যখন খেলার অবস্থা তখন কণ্ঠস্বরের পরিবর্তন, বাংলাদেশ বেতারের মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি মির্জা ফরিদুল ইসলাম আপনাকে।
0: অসংখ্য ধন্যবাদ জনাব কাজল সরকার এবং আমানুল্লাহ সরকার, আপনাদের দুজনকে, একটা চমৎকার সময় কিন্তু পার করছে বাংলাদেশ দল। আজকের ম্যাচের কথা বলছিলাম, সে ম্যাচে অবশ্য বাংলাদেশ দল 3 ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে। ম্যাচ নাম্বার 4984 ওডিআই ম্যাচ, ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দল। প্রথম দুটি ম্যাচে বাংলাদেশ অবশ্য হেরে যায়, প্রথম ম্যাচটা আমরা দেখেছিলাম 25 হেরে যাওয়ার পরে, দ্বিতীয় ম্যাচটাও একটা ভালো লড়াই হয়েছিল শেষ পর্যন্ত, সে ম্যাচটা অবশ্য 13 বাংলাদেশ দল হেরে যাওয়ার পরে। আজকে অবশ্য বাংলাদেশ দল তারা টসে জয়লাভ করে, এর আগের দুটো ম্যাচে জয়লাভ করেছিল বাংলাদেশ দলের দলনায়ক মেহেদী হাসান মিরাজ, টসে জয়লাভ করে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, আজকের দিনও সেটি করেছেন তিনি, এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে শরীফুল ইসলাম তিনি 2 উইকেট লাভ করেছেন, এই প্রান্ত থেকে সাইফউদ্দিন দৌড় শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু রান পাবেন, একটিবারের জন্য জায়গার পরিবর্তন হয়ে গেল, অবশ্য তড়িৎগতিতে একটিবারের জন্য জায়গার পরিবর্তন। এখন পর্যন্ত 3 ব্যাটার সাজঘরে ফিরে গেছেন, আমরা দেখেছিলাম প্রথম যে পাওয়ার পেলে সেখানে 21 2 উইকেট তুলেছিল বাংলাদেশের বোলাররা। উইকেটের পতনের কথা যদি বলি, যে প্রথম উইকেটটা হারিয়েছিল 12, দ্বিতীয় উইকেটে 17 এবং 27 3 উইকেটের পতন ঘটে। এরপরে তানভীরকে দেখেছিলাম, তিনি ভালো বল করেছিলেন, প্রথম ওভারে তিনি একটা ক্যাচ তুলে দিয়েছিলেন, সেখানে ঋষাদ ক্যাচটা লুপে নিতে পারেননি, এ প্রান্তে থেকে নয় প্রান্ত থেকে ব্যাটারকে দেখতে পাচ্ছি ইনোসেন কায়া, তিনি অবশ্য ব্যাট করবেন, বল করলেন, লেগ স্টাম্পের একটু উপরে ছিল, আলতো করে অনসাইডে খেলার চেষ্টা করেছিলেন, যা হোক রান পাবেন না, রান নেওয়ার সুযোগ অবশ্য তৈরি করতে পারেননি। রান সংখ্যা যা ছিল তাই 33, এখন পর্যন্ত 3 উইকেটে 15 ওভার শেষে 16 ওভারে 3 বল কিন্তু ইতিমধ্যেই হয়েছে ওভার থেকে মোহাম্মদ সাইফউদ্দিন তিনি করেছেন, এখন পর্যন্ত ওডিআই ম্যাচে তিনি 41 উইকেট নামের পাশে যুক্ত করেছেন, টি টোয়েন্টি ম্যাচে আমরা দেখেছি 52 উইকেট তিনি তুলে নিয়েছেন, আজকের ম্যাচে এখন পর্যন্ত তিনি কোনো উইকেট পাননি। পার্বতী বল তিনি দৌড় শুরু করেছেন, বল করলেন, আবার কিন্তু স্টাম্পের লেগ স্টাম্পের উপরে ছিল, আলতো করে অনসাইডে খেলার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত ব্যাটটাকে ঘুরালেন, কিন্তু ঘুরালে কি হবে, রান পাবেন না, রান নেওয়ার সুযোগটা অবশ্য তৈরি করতে পারেননি। এখন পর্যন্ত জিম্বাবুয়ে দলের সংগ্রহ হচ্ছে 33-3 উইকেটে, হাডার স্পোর্টস ক্লাব মাঠে, যেটি বলছিলাম 4984 ম্যাচে এই ওয়ানডে ম্যাচটি, যেখানে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের আগে 83 ম্যাচ খেলেছিল, যেখানে বাংলাদেশ দল জয়লাভ করেছিল 51, জিম্বাবুয়ে দল তারা 32 ম্যাচে জয়লাভ করেছে। সাইফউদ্দিন পরের বলটা নিয়ে দৌড় শুরু করেছেন, বল করলেন, অফ স্টাম্পের একটু বাইরে, এবার অবশ্য অফ ড্রাইভ করে দিয়েছেন, রান পাবেন না, রান নেওয়ার সুযোগ অবশ্য নেই, পয়েন্টের দিকেই ফিল্ডার ছিলেন, তিনি ফিল্ডিং করলেন, এ বল থেকেও রান পেলেন না। 16 ওভারের শেষ বলটা নিয়ে আবারও মোহাম্মদ সাইফউদ্দিন চলে যাচ্ছেন তার বোলিং প্রান্তে। শ্রোতা বন্ধুরা, যারা এই মুহূর্তে বাংলাদেশ বেতারের সাথে যুক্ত হলেন, আপনাদের জানিয়ে দিতে চাই বাংলাদেশ দলের দলনায়ক মেহেদী হাসান মিরাজ তিনি টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন, মোহাম্মদ সাইফউদ্দিন
2: পরের বলটা নিয়ে আবার দৌড় শুরু করেছেন। এবারে শেষ বলটা অফ স্টাম্পের একটু বাইরে খেলেছেন, ওখানে শর্ট এক্সট্রা কাভারের দিকে ঠেলে দিয়েছেন, রান পাবেন তড়িৎ গতিতে। একটিবারের জন্য জায়গার পরিবর্তন হল, ষোলো ওভার শেষে ৩৪, তিন উইকেটে জিম্বাবুয়ে দলের সংগ্রহ। জিম্বাবুয়ে দলের কথা বলছিলাম, প্রথমে প্রথম ম্যাচে তারা অবশ্য ২৫ রানে জয় পায়, দ্বিতীয় ম্যাচে ১৩ রানে, এবং একমাত্র টেস্ট ম্যাচেও ইনিংস এবং ৮৫ রানের জয় কিন্তু তারা তুলে নিয়েছিল। জিম্বাবুয়ে দলের গত যে ম্যাচগুলো হয়েছে, দুটো ম্যাচ ব্যানেট তিনি ভালো ক্রিকেটটাই খেলেছিলেন, সেই জায়গা থেকে সবচেয়ে ভালো ক্রিকেট খেলেছেন ব্যানকারেন। তিনি গত ম্যাচে দেখেছিলাম ১১১ রান করেছিলেন ১৩৫ বল থেকে, তিনি উদ্বোধনী ব্যাটার হিসাবে শেষ পর্যন্ত অপরাজিত থেকেই রানগুলো করেন। তাসকিন আহমেদ ৫ ওভার বল করেছেন, ৩টি মেডেন ৬ রানে ১টি উইকেট লাভ করেছেন। শরীফুল ৫ ওভার বল করেছেন, ১টি মেডেন ১৪ রানে ২টি উইকেট পেয়েছেন, এবং মোহাম্মদ সাইফুদ্দিন ৫ ওভার ১টি মেডেন ৮ রানে কোনো উইকেট নেই। তানভীর তিনিও কোনো উইকেট পাননি, প্রথম ওভারে তিনি বল করেছিলেন। এ প্রান্ত থেকে আবার তানভীরকে দেখতে পাচ্ছি, প্রথম ওভার থেকে তিনি ৪টি রান দিয়েছিলেন, দ্বিতীয় ওভারের প্রথম বলটা করলেন। এক্ষেত্রে ইনোসেন কায়া তিনি ছিলেন ব্যাটার, দেখে শুনেই খেললেন কায়া। কায়ার কথা বলছিলাম, ইনোসেন কায়া এখন পর্যন্ত ৩৩ বছর বয়সে এই ক্রিকেটার, খুব যে ওয়ানডে ম্যাচ বেশি খেলেছেন সেটি না, ২১টি ওয়ানডে ম্যাচ খেলে ৪৮০ রান, সর্বোচ্চ ১১০ রান তার নামের পাশে, একটি মাত্র শতক রয়েছে, দুটি অর্ধশত, সেই ব্যাটারটাই এখন খেলছেন। অপর প্রান্তে যিনি রয়েছেন, আমরা দেখেছি এই দুজন ব্যাটার তারা কিন্তু একটা জুটি করার চেষ্টা করছেন, দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশের বোলাররা তারা কি করতে পারেন। তানভীর পরের বলটা নিয়ে আবারও খেললেন, এবার কিন্তু ভিতে খেলেছেন, অফ ড্রাইভ করে দিয়েছেন, লংঅনের দিকে অফের দিকে বলটা চলে যায়, ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়েছে। যতক্ষণে বলটাকে তুলে ফেরত পাঠালেন, ওখানে তানজিদ তামিম তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন, ততক্ষণে কিন্তু একটি বারের জন্য জায়গার পরিবর্তন হচ্ছে। এরই সাথে জিম্বাবুয়ে দলের একটি রান বাড়ল, ৩৫-২৫ আছে তিন উইকেটে। প্রথম উইকেটের পতনের কথা বলছিলাম, ১২ রানে প্রথম, দ্বিতীয় ১৭, এবং তৃতীয় উইকেটের পতন হয়েছিল ২৭ রানে। পরে বলটা করেছেন, আবারও কিন্তু অফ ড্রাইভটা করে দিয়েছেন, শর্ট এক্সট্রা কাভারের দিকে বল চলে যায়, ফিল্ডার রয়েছেন বলের লাইনে, তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন, এ বল থেকে অবশ্য না রান পেলেন না, রান নেয়নি, রান সংখ্যা যা ছিল তাই ৩৫, তিন উইকেটে। তানভীর পরের বলটা নিয়ে আবার দৌড় শুরু করেছেন, এবার কিন্তু খেললেন, এবার জোরের সাথেই খেলেছেন, ডিপ এক্সট্রা কাভারের দিকে বলটা পাঠিয়ে দিয়েছেন, সেই জায়গা থেকে ফিল্ডার রয়েছেন সীমানা বাউন্ডারি লাইনের কাছাকাছি, সেই জায়গা থেকে তুলে যতক্ষণে বলটাকে তুলে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু একটি বারের জন্য জায়গার পরিবর্তন হয়েছে। এরই সাথে আরেকটি রান যুক্ত হল জিম্বাবুয়ে দলের, তাদের সংগ্রহ ৩৬, তিন উইকেটে। ইনোসেন কায়া ৩৭ বল থেকে ১১ রান করেছেন। অপর প্রান্তে অপর অপরাজিত ব্যাটার রয়েছেন মাদফেরে, তার সংগ্রহ হচ্ছে ১২ বল থেকে ৫। নাজমুল শান্ত দুটো ম্যাচ খেলেছেন, এর আগের দুটো ম্যাচে যে খুব ভালো করেছেন সেটি কিন্তু তার কাছ থেকে আমরা ওইভাবে দেখিনি। নাজমুল শান্ত প্রথম ম্যাচটা মাত্র ৩ রান করেছিলেন, গত যে ম্যাচটা ছিল দ্বিতীয় ম্যাচটা তিনি ৯ রান করেছিলেন, সবচেয়ে ভালো ব্যাটিংটাই দেখেছিলাম তহিদ রিদের কাছ থেকে। প্রথম ম্যাচে তিনি ২৫ করেছিলেন, দ্বিতীয় ম্যাচে ৬০ রান করেছিলেন। যেভাবে বলছিলাম শ্রোতা বন্ধুরা, যেভাবে তারা রান তুলছে, স্কোরটা আসলে দিন শেষে কোথায় দাঁড়ায়, তিন করে নিলে ১৩৫, চার করে ১৬৮ হবে, পাঁচ করে নিলে ২০১ রান হবে। দিন শেষে বাংলাদেশ দল আজকে চাবে যে দ্রুত উইকেটগুলো তুলে নিতে। এখন পর্যন্ত তিনজন ব্যাটারকে সাজঘরে ফিরে দিয়েছে, এখন পর্যন্ত তিনজন ব্যাটার সাজঘরে ফিরে গেছে, ৩৬ রান সংগৃহীত হয়েছে তিন উইকেটে, ১৭ ওভার খেলাটাও শেষ হয়েছে ১৭ ওভারে ৩৬, তিন উইকেটে। ১৮তম ওভারে খেলা শুরু হবে, ১৮তম ওভারের কে বলটি নেবেন করবেন সেটিও আপনাদেরকে জানাব। এ প্রান্ত দিকে শরীফুলকে দেখতে পাচ্ছি, শরীফুল ইসলাম ওভারের প্রথম বলটা করলেন, লেগ স্টাম্পের একটু বাইরে খেলার চেষ্টা করেছিলেন, ব্যাটের কানায় লেগেছে, শেষ পর্যন্ত উইকেট রক্ষক নুল হাসান সোহান তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়ে ফিল্ডিং করেছেন, সে দেখানো হবে যে ব্যাটের কানায় লেগেছিল কিনা, যেভাবে উদযাপন করলেন মনে হচ্ছিল যে ব্যাটের কানায় লেগেছে, সেটি ব্যাটের কানায় লেগেছে কিনা, গ্লোভস লেগেছে সেটি কিন্তু এখন দেখার বিষয়। টিভি আম্পায়ার যিনি রয়েছেন তার দিকে একটু তাকাতে হবে, এনকো চাবি জিম্বাবুয়ে নেই আম্পায়ার, তার দিকে একটু তাকাতে হবে, দেখা যাক তার ডিসিশনটা কি আসে, তারপরে আপনাদেরকে জানাব। শেষ পর্যন্ত না, ব্যাটটা স্পর্শ করেনি, বলটা কিন্তু ধরে নিয়েছিলেন নুল হাসান সোহান, এটা ছোট উদযাপন হয়েছিল যা কোনো বিপদ হয়নি জিম্বাবুয়ে দলের এই খেলোয়াড়ের জন্য। রান সংখ্যা যা ছিল তাই 36-3 উইকেটে। শরীফুল এখন পর্যন্ত সফল বোলার, দুটো উইকেট পেয়েছেন, বল করলেন। এবার ওয়ান সাইডে খেলেছেন, শর্ট মিডিয়ামের দিকে ফিল্ডার হয়েছেন তাসকিন আহমেদ, তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন, একটি রানের জন্য জায়গারও পরিবর্তন করলেন, প্রান্তটা তারা বদল করে নিলেন, রান একটি বাড়বে, এর সাথে 37 রানে পৌঁছে গেছে জিম্বাবুয়ে দল। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন আপনাদেরকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের এবং বাংলাদেশ দলের মধ্যকার তৃতীয় একদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারাবাহিক সম্প্রচার করা হচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন বাণিজ্যিক কার্যক্রম 104 MHz, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 MHz বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর FM 88.8 MHz, কক্সবাজার FM 100.8 MHz, বরিশাল FM 105.2 MHz, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ, বান্দরবান FM 92.0 MHz, কুমিল্লা FM 103.6 MHz এবং রাঙ্গামাটি FM 103.2 MHz আপনারা শুনতে পাচ্ছেন। বলতে না বলতে আর একটি বল কিন্তু হয়েছে, এ বল থেকে অবশ্য রান পেলেন না, রান্নার সুযোগটা তৈরি করতে পারেননি। ওই জায়গা থেকে বাংলাদেশের বোলাররা তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে দ্রুত উইকেটগুলো তুলে নিতে। পরের বলটা এবার কিন্তু বাউন্সার, শেষ পর্যন্ত ইহসান কা তিনি কিন্তু বলটাকে ছেড়ে দিলেন, উইকেটরক্ষক নূর হাসান সোহান বলটা তার হাতে চলে গেল। শরীফুল ইসলাম এখন পর্যন্ত সফল বলার, সেটি বলছিলাম যে তিনি 16 রান দিয়ে 2 উইকেট লাভ করেছেন। জিম্বাবুয়ে দল প্রথম 2 ম্যাচে তারা কিন্তু জয়লাভ করে, প্রথম ম্যাচে 25 রানে জয়লাভ করেছিল, দ্বিতীয় ম্যাচে 13 রানে। দ্বিতীয় ম্যাচটা অত্যন্ত চমকপ্রদ একটা লড়াই হয়েছিল, শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাটাররা তারা কিন্তু অল আউট হয়ে যায়, নাহলে কিন্তু ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করতে পারত, সেটি হয়নি। আজকের ম্যাচে এখন পর্যন্ত 3টি উইকেটের পতন হয়েছে জিম্বাবুয়ে দলের। বলতে না বলতে পরের বলটা লেগ স্টাম্পের উপরে অনসাইডে ঘুরিয়ে দিয়েছেন, অনসাইডে খেললেন, মিড উইকেটের দিকে বলটা চলে যায় সেই জায়গায় তাহিদ হৃদয়, তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই 2 ব্যাটার তারা কিন্তু দুটি বারের জন্য জায়গার পরিবর্তন করলেন এবং এরই সাথে আরও 2টি রান যুক্ত হল 39-3 উইকেটে। ইনোসান কায়া তিনি রয়েছেন, ইনোসান কায়ার কথা বলছিলাম, বেশি যে ওয়ানডে ম্যাচ খেলেছেন তেমনটি নয়, এর আগে 12টি ওয়ানডে তিনি খেলেছেন, একটি শতক রয়েছে তার নামের পাশে, 2টি অর্ধশতক, সর্বোচ্চ রান 110। শরীফুল পঞ্চম বলটা তিনি করবেন, ও প্রান্ত দিকে বাদ ফেরে তিনি কিন্তু ব্যাটার, ড্রাইভ করেছেন হাফ ড্রাইভ, এবার কিন্তু বল চলে যাচ্ছে এক্সট্রা কাভারের দিকে, সেই জায়গা থেকে ফিল্ডার কর্তৃক ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই ব্যাটাররা 2টি রান নিলেন, এর সাথে আরও 2টি রান যুক্ত হল, 41-এ পৌঁছে গেল জিম্বাবুয়ে দল। মাদফেরে তার সংগ্রহ হচ্ছে 15 বল থেকে 8। অপরাপরিচিত ব্যাটার ইনোসান কা তিনি কিন্তু ভালোভাবেই খেলছেন, সেটি কিন্তু বলতে পারি, তার সংগ্রহ হচ্ছে এখন পর্যন্ত 12। দুজন অপরাজিত ব্যাটার একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করছে, কানরেট বেশি যে খুব ভালো সেটি নয়, 2.30 হারে কিন্তু জিম্বাবুয়ে দলের ব্যাটাররা। এবার কিন্তু ভালো লেন্থের বল ছিল স্টাম্পের মধ্যে, আবেদনটা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আবেদনটা নাকচ করে দিবেন ফিল্ড আম্পায়ার যিনি রয়েছেন আলাউদ্দিন পালেকার, আফ্রিকা থেকে যিনি উড়ে হারারে স্পোর্টস ক্লাব মাঠে আম্পায়ারের দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু নাকচ করে দিলেন এবং এরই সাথে 18তম ওভারের খেলাটা কিন্তু শেষ হয়ে গেল। 18 ওভার শেষে 41 জিম্বাবুয়ে দলের সংগ্রহ। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, যে যেখান থেকে শুনছেন আপনাদেরকে আবারও প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 4 জন আপনাদের সাথে আজকে যুক্ত রয়েছি, জনাব আলফাজউদ্দিন আহমেদ, কাজল সরকার, আমানুল্লাহ সরকার এবং আমি মির্জা ফরিদুল ইসলাম। 41-3 উইকেটে 18 ওভারের খেলা কিন্তু শেষ হয়ে গেছে, রান রেটের কথা বলছিলাম 3-এর নিচে 2.28। তানভীর এখন পর্যন্ত 2 ওভার বল করেছেন, 2 ওভার বল করে 6 রান দিয়েছেন, কোনো উইকেটের দেখা পাননি। সেই জায়গা থেকে আমরা যদি দেখি যে আজকের দিনে ব্রায়ান বেনেট তিনি মাত্র 6 রান করেছিলেন, কারেন তার সংগ্রহ ছিল 2 রান, তারা কিন্তু প্যাভিলিয়নে চলে গেছেন। তানভীরকে দেখতে পাচ্ছি আবারও তিনি এই ওভারের প্রথম বলটা করবেন, প্রথম ওভার বল নিয়ে দৌড় শুরু করেছেন, বল করলেন, অফ ড্রাইভ করে দিয়েছেন, আবারও বল চলে যাচ্ছে কভার পয়েন্টের দিকে, ফিল্ডার রয়েছেন সেখানে, তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন, ততক্ষণে কিন্তু রান পাবেন। একটি বারের জন্য জায়গার প্রান্ত বদল হবে এবং একটি রান যুক্ত হল। রানটি এসেছে ইনাজন কায়া তার বার থেকে। এবার অবশ্য ব্যাট করবেন মাঝ ফেরে, প্রান্ত দিকে তিনি প্রস্তুত। এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল, ফ্লিক করে দিয়েছেন, রান পাবেন। অনসাইডে খেলেছেন সেই জায়গা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন, তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন, ততক্ষণে কিন্তু আরেকটি রান যুক্ত হয়েছে অয়েসলি মাদফেরের বার থেকে। তার সংগ্রহ হচ্ছে 17 বল থেকে 9। ইনোসান কায়া অত্যন্ত ভালো ক্রিকেট খেলছেন আজকের দিনে, সেটি আমরা বলতেই পারি। 13 রান করেছেন এখন পর্যন্ত, তিনি ব্যাট করলেন। এবার কিন্তু নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন তানভীর, তানভীর ইসলাম। এ বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। 18তম ওভার শেষে 19তম ওভারে খেলা চলছে। জিম্বাবুয়ে দলের সংগ্রহ হচ্ছে 43 3 উইকেটে। বাদ ফেরে তার সঙ্গে 17 বল থেকে 9। ইহসান কায়া 42 বল থেকে 13। কি চমৎকার ধৈর্যের পরীক্ষা তিনি দিচ্ছেন। তানভীর চলে যাচ্ছেন এই ওভারে, 4র্থ বলটি তিনি করবেন। ইহসান কায়া প্রস্তুত, আবার বল করলেন, এবার কিছুটা ঝুলে দেওয়ার চেষ্টা, বলার ঝুলে দিয়েছেন, শেষ পর্যন্ত অনসাইডে খেললেন। অনসাইডে খেলেই কিন্তু একটি বারের জন্য জায়গার পরিবর্তন, প্রান্তটা বদল করলেন, রান একটি বাড়ল। এর সাথে 44-25 আছে জিম্বাবুয়ে দল। জিম্বাবুয়ে দল এবং বাংলাদেশ দলের মধ্যেকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজের আজকের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচ। এরপর আপনারা জানেন যে 3টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 15, 17 এবং 19 তারিখে। আবারও লেগ স্টাম্পের উপরে অনসাইডে খেলেছেন, রান পাবেন একটি, হ্যাঁ একটি বারের জন্য প্রান্ত বদল করলেন, এর সাথে আরেকটি রান যুক্ত হল। জিম্বাবুয়ে দল, তাদের উইকেটের পতন হয়েছিল প্রথম 12 রানের মাথায় প্রথম উইকেট, 17 রানের মাথায় দ্বিতীয় উইকেট এবং 27 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন হওয়ার পরে ইনাসান কায়া এবং অয়েসলি মাদফেরে তারা একটা জুটি গড়ার চেষ্টা করছেন। তানভীর এ ওভারের শেষ বলটা নিয়ে দৌড় শুরু করলেন, বল করলেন, রান পাবেন। স্টাক ওভারের দিকে বলটা ঠেলে দিয়েছেন, একটি বারের জন্য জায়গার পরিবর্তন হবে। এর সাথে 19 ওভার শেষে 47 3 উইকেটে মাঠ ফেরে, তার সংগ্রহ হচ্ছে 19 বল থেকে 12, 43 বল থেকে 14। ইনোসান কায়া একটা ভালো জুটি কিন্তু তারা গড়ার চেষ্টা করছে এই মুহূর্তে। যারা এই মুহূর্তে বাংলাদেশ বেতারের সাথে যুক্ত হলেন, আপনাদের আবারও জানিয়ে দিতে চাই, বাংলাদেশ দলের দলনায়ক মেহেদী হাসান মিরাজ গত 2 ম্যাচেও তিনি টসে জয়লাভ করেছিলেন, আজকের দিনেও তিনি টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এখন পর্যন্ত বাংলাদেশের 2 জন বোলার, একজন হচ্ছেন শরীফুল ইসলাম, তিনি 2টি উইকেট লাভ করেন, এছাড়াও তাসকিন তিনি 1টি উইকেট লাভ করেন। আজকের দিনে আমরা দেখেছি জিম্বাবুয়ে দলের 3 জন ব্যাটার সাজঘরে ফিরে যাওয়ার পরে হলস মাদফেরে বলতে না বলতে মেহেদী হাসান মিরাজকে দেখতে পাচ্ছি। মেহেদী হাসান মিরাজ তিনি প্রথমবারের মতো তিনি আসলেন, 125 ম্যাচে 132টি উইকেট নামের পাশে যুক্ত করেছেন। এর আগেও দেখেছি যে যে ওয়ানডে ম্যাচ ছিল সেখানে প্রথম ম্যাচে তিনি 2টি উইকেট লাভ করেছিলেন, দ্বিতীয় ম্যাচেও তিনি 2টি উইকেট লাভ করেছিলেন। আজকের ম্যাচে প্রথমবারের মতো তিনি কিন্তু নিজের হাতে বলটা তুলে নিলেন এবং দেখা যাক তিনি দিন শেষে নিজের নামের পাশে কয়টি উইকেট তুলে নিতে পারেন। আমরা দেখেছি মেহেদী হাসান মিরাজ তিনি টেস্ট ম্যাচে বেশ কিছু উইকেট তুলে নিয়েছেন, সেখানে 219টি উইকেট নামের পাশে, 132টি উইকেট ওয়ানডে এবং 18টি উইকেট টি টোয়েন্টি ম্যাচে তিনি তুলে নিয়েছেন নিজের নামের পাশে। 2টি বল করেছেন, 2টি বল থেকে 2 রান এসেছে। 49-25 গেছে জিম্বাবুয়ে দল 3 উইকেটে। 20তম ওভারে খেলা চলছে। মেহেদী মিরাজ এভাবে আরেকটি বল করলেন, এবার কিন্তু সোজা ব্যাটে খেলেছেন, ভিতে খেললেন, সেই জায়গা থেকে সৌম্য সরকার তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন, ততক্ষণে কিন্তু আবারও 2 জন ব্যাটার প্রান্ত বদল করলেন, মাদফের এবং ইনোসান কায়া। আরেকটি রান যুক্ত হল, 50 রান কিন্তু ইতিমধ্যেই তারা করলেন, অভিনন্দন তাদেরকে। ইনোসান কায়া তিনি ব্যাট করবেন, এখন পর্যন্ত 44টি বল তিনি খেলেছেন, মাত্র 15 রানে অপরাজিত রয়েছেন। এছাড়াও মাদফেরের কথা বলছিলাম, 21 বল থেকে 14, 2 রান 51 3 উইকেটে। পরের বল খেললেন, অনসাইডে খেলার চেষ্টা খেললেন, কিন্তু রান পাবেন না, ফিল্ডার বলের লাইনে, রান নেওয়ার কোনো সুযোগ অবশ্য নেই। 20তম ওভারে খেলা চলছে, ওভার থেকে মেহেদী মিরাজ এখন পর্যন্ত 4টি বল তিনি করেছেন, পঞ্চম বলটা নিয়ে দৌড় শুরু করলেন, বল করলেন আবারও লেগ স্টাম্পের উপরে, অনসাইডে খেললেন, কবজির মোচড়ে ঘুরিয়ে দিয়েছেন অনসাইডে, রান পাবেন না, ফিল্ডার বলের লাইনে, এ বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ অবশ্য নেই। 20তম ওভারে শেষ বলটা মেহেদী হাসান মিরাজ দৌড় শুরু করলেন, আবার একই জায়গায় খেললেন ডট বলের মধ্য দিয়ে, কিন্তু 20তম ওভারে খেলাটাও শেষ হয়ে গেল 51-3। 20 ওভার শেষে জিম্বাবুয়ে দলের সংগ্রহ, এখন পর্যন্ত দুজন অপরাজিত ব্যাটার, একজন হচ্ছেন হলসে মাদভেরে, তিনি 21 বল থেকে 14, অপর অপরাজিত ব্যাটার ইনোসেন্ট কায়া তিনি খেলছেন। আর এই যখন অবস্থা, আবারও আমন্ত্রণ জানাব শ্রদ্ধাভাজন জনাব আলফায়াজউদ্দিন আহমেদ আপনাকে।
3: ধন্যবাদ মির্জা ফরিজ। মোটামুটিভাবে 3টি উইকেটের পতন ঘটলেও এরা দুজন কিন্তু একটা পার্টনারশিপ করার চেষ্টায় নতুন ওভার শুরু করেছেন। এই প্রান্ত থেকে আবারও তানভীর প্রথম বলটি ব্লক করলেন, কোন রান কিন্তু এ বল থেকে আসলো না। মেদভেরে মোটামুটিভাবে অলরাউন্ডার হিসেবে পরিচিত, বেশ ভালো ব্যাট করেছেন বা করতে পারেন, এটা আমি কিন্তু দেখেছি, বেশ কিছু ভালো ইনিংস তার রয়েছে। পক্ষান্তরে তানভীর যথেষ্ট বুদ্ধি খাটিয়ে বল করেন ওভারের পরের বলটি করার জন্য। এবারে কিন্তু রিভার্স সুইপ করার চেষ্টা, হালকা আবেদন, কিন্তু না, তানভীর ইজ আস্কিং মোর কোশ্চেন। তিনি একেবারে আম্পায়ারের সামনে বসেই পড়লেন যে এটা কেন দিলেন না, আম্পায়ার শেষ পর্যন্ত তাকে কিছু কথা বলে বুঝালেন কেন তিনি এটা দেন নাই। যাই হোক, কোনো বিপর্যয় নয়, এরা দুজন একটা পার্টনারশিপ করার চেষ্টা, যেটা নিয়ম, ব্যাটিং বিপর্যয় ঘটলে কাউকে না কাউকে হাল ধরতে হবে। এবারে কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল, সুইপ করেছেন চমৎকারভাবে, বল চলে গেছে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলে, ফিল্ডার সেখানে রাখা হয়েছে, তিনি বল কুড়িয়ে ফেরত দিলেন, ইতিমধ্যে কিন্তু রান, একটি রান তো হয়েছেই, দুটি হবে কিনা জানি না, আমি জানাচ্ছি আপনাদেরকে, আমরা একটি রান হয়েছে 52-3। কায়া প্রস্তুত, লাভ দিয়ে ছোট্ট একটা লাভ দিয়ে বল করেন তানভীর, এবারে কিন্তু খেলেছেন কাভার অঞ্চলে, ডিপে চলে গেছে, সুইপার একজন ফিল্ডার রাখা হয়েছে, তিনি দৌড়ে এসে যতক্ষণে বল কুড়িয়ে ফেরত দিলেন, 77 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আপনার হৃদয়ের নম্বর এটি, এক রান, একটি রান বেড়েছে কায়ার, তিনি পৌঁছে গেছেন 16 রানে, দলের সংগ্রহ 53-3। যাচ্ছেন তানভীর, আবারও পরের বল অফ স্টাম্পের উপরে, অন দি রাইস পুশ করেছেন আস্তে করে এক্সট্রা কাভারের দিকে, ফিল্ডার সেখানে একজন আছেন, বল কুড়িয়ে তিনি ফেরত দিলেন, কোন রান নেওয়ার সুযোগ সৃষ্টি হতে দিলেন না। ডট বল 21 নম্বর ওভারের শেষ বলটি করবেন তানভীর, এখনো পর্যন্ত তিনি 14, এখন পর্যন্ত, হ্যাঁ আমি জানাচ্ছি আপনার তানভীরের স্ট্যাটস বলতে বলতে পরের রান, পরের বলটি হয়ে গেল, এটি ডট বল এবং সেই সাথেই তার ওভারটি শেষ হল, তিনি 4 ওভারে 14 রান দিয়েছেন। 21 ওভারে খেলা শেষ হয়েছে 53-3 জিম্বাবুয়ে। টসে জিতে বাংলাদেশের অধিনায়ক আজকেও তৃতীয় ম্যাচ সিরিজের, তিনি আজকেও টসে জিতেছিলেন এবং প্রথমে সিদ্ধান্ত নিয়েছেন আজকেও ফিল্ডিং করার, সেই সুবাদে ব্যাট করছে জিম্বাবুয়ে। এবং জিম্বাবুয়ে এর আগে দুটি ম্যাচ কিন্তু জিতেছে, প্রথম ওডিআই জিতেছিল তারা 25 রানের ব্যবধানে, দ্বিতীয় ওডিআই তারা জিতেছিল মাত্র 13 রানের ব্যবধানে, আজকে তৃতীয় ওডিআই অনুষ্ঠিত হচ্ছে, বলতে পারেন নতুন ওভারের প্রথম বল, এবারে কিন্তু পেছনে পায়ে গিয়ে ঘুরিয়েছেন স্কোয়ার লেগের দিকে, ডিপে ফিল্ডার আছে, ততক্ষণে বল কুড়িয়ে ফেরত দেওয়া হলো, এক রান, একটি রান পেলেন কায়া, 17 রানে তিনি পৌঁছে গেলেন দলীয় সংগ্রহ 54-3। মেহেদী মিরাজ এসছেন, নতুন ওভার শুরু করেছেন তিনি, 1 ওভার 1 বল করেছেন, 5 রান দিয়েছেন ওভারের পরের বল, এবারে কিন্তু অফ স্টাম্পের উপরে লেংথ ডেলিভারি, একটু ওয়েট করলেন, বলটা তার কাছে আসার পরে বলটাকে পাঞ্চ করেছেন ওই সুইপারের দিকে, সাইফুদ্দিন সেখানে ফিল্ডিং করছেন, তিনি দৌড়ে এসে বল কুড়িয়ে ফেরত দিলেন, ইতিমধ্যে 1 রানের জন্য স্থান পরিবর্তন হল ব্যাটারদের মধ্যে, 5-5 অর্থাৎ 55-3 জিম্বাবুয়ে। ওভারের পরে বল, এবারে কিন্তু আস্তে করে গ্লান্স করার মতন করে খেলে দিয়েছেন, বল চলে আসছে ফাইন লেগে, অনেকটা দূর থেকে দৌড়ে এসে বল কুড়িয়ে যতক্ষণে ফেরত দেওয়া হল ততক্ষণে কিন্তু 1 রান, 2টি রান বাড়ল, 53 উইকেটে জিম্বাবুয়ে। মেডভেডে তিনি পৌঁছে গেছেন 16 রানে, কায়া তিনি অপরাজিত রয়েছেন 19 রানে। পরে বলটি হল এবারের কিন্তু একটি ডট বল, ব্যাটার ছিলেন এক্ষেত্রে কায়া, ব্যাট বলের যুদ্ধ কিন্তু চলছে, সেই সাথে মনস্তাত্ত্বিক যুদ্ধও কিন্তু একটা রয়েছে। পরের বল এবার কিন্তু অফ স্টাম্পের একটু বাইরে ফেলেছিলেন, লেন্থ ডেলিভারি বলের পিছে এসে বল থেকে ডিফেন্ড করলেন, কোন রান কিন্তু এ বলে হল না। সিরিজে ইতিমধ্যেই কিন্তু জিম্বাবুয়ে জিতে গেছে, এখন শেষ ম্যাচ বাংলাদেশ চাইছে অন্তত পক্ষে একটি ম্যাচ পুল ব্যাক করার, অর্থাৎ একটি ম্যাচ জিততে। বলতে বলতে পরের বল অফ স্টাম্পের ওপরে ছিল, ছোট ছোট পায়ে বলের পিচে এসে আস্তে করে পুশ করলেন মিড অনের দিকে, ডিপে একজন ফিল্ডার ছিলেন, তিনি দৌড়ে এসে যতক্ষণে বল কুড়িয়ে ফেরত দিলেন ততক্ষণে এক রানের জন্য স্থান পরিবর্তন হল এবং সেই সাথে ওভারের সমাপ্তি, 22 ওভারের খেলা শেষ হয়েছে 58-3 উইকেটে জিম্বাবুয়ে। রান তোলার গতি খুব বেশি তা বলবো না, এটা তিনের চেয়েও নিচে রয়েছে এই মুহূর্তে, কিন্তু বড় কথা হচ্ছে যে বিপর্যয়ের মুখে পড়েছিল জিম্বাবুয়ে 3টি উইকেট হারিয়ে, সেইখান থেকে কিন্তু আস্তে আস্তে একটা পার্টনারশিপ হচ্ছে এই দুজনের মধ্যে। 20 রানে নট আউট রয়েছেন কায়া, অ্যান্ড মেডভেডে কিন্তু ইতিমধ্যে তার নামের পাশে 16টি রান লেখাতে সক্ষম হয়েছেন। সুতরাং একটা পার্টনারশিপ কিন্তু হচ্ছে, একটা জুটি তারা করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের জন্য এই জুটি ভাঙতে হবে। তানভীর এসছেন তার পরের ওভার করার জন্য, আজকে এখনো পর্যন্ত তিনি কিন্তু উইকেট পাননি, 14 রান দিয়েছেন 4 ওভার থেকে, কিন্তু নামের পাশে উইকেট নেই। আরও একটু চেষ্টা, আরও একটু পরিকল্পনা, আরও একটু নিয়ন্ত্রণ তাকে করতে হবে। ছোট্ট লাভ দিয়ে বল করেন, বাঁহাতি ফ্লাইটের ডেলিভারি একেবারে লুপ দিয়েই বলটাকে করে দিয়েছিলেন লেগ স্টাম্প ওপরে, বলের পিচে এসে আস্তে করে পুশ করেছেন মিড অনে, তৎপরতা ফিল্ডিং হল, কোন রান কিন্তু এ বল থেকে আসলো না, ডট বল দিয়ে শুরু হল তার নতুন ওভার। তানভীর পরের বল করলেন অফ স্টাম্পের বাইরে, এবারে কিন্তু অ্যাঙ্গুলা ব্যাটে বলটাকে পুশ করেছিলেন, গালির দিকে বল গেছে, ফিল্ডার একজন সেখানে রয়েছে, যথেষ্ট তৎপর তিনি দৌড়ে এসে বল কুড়িয়ে ফেরত দিলেন, কোন রান হল না, ডট বল। পরের বল এবার একটু জোরের উপরে পেছনে পায়ে গিয়ে আস্তে করে ঘুরিয়েছেন স্কোয়ার লেগের দিকে, ডিপের দিকে যাচ্ছে বলটি, আরও ডিপে ফিল্ডার দৌড়ে এসে তিনি বল কুড়িয়ে যতক্ষণে ফেরত দিলেন, অনায়াসে ব্যাটাররা ততক্ষণে এক রানের জন্য স্থান পরিবর্তন করলেন। একটি রান পেলেন এক্ষেত্রে আবারও সেই কায়া, তার সংগ্রহ 21, দলের সংগ্রহ 59-3 উইকেটে। যাচ্ছেন তানভীর ওভারের পরে বলটি করার জন্য, এবারে কিন্তু বলের পিছে এসে আস্তে করে পুশ করেছেন মিড অফ এর দিকে সরাসরি ফিল্ডারের কাছে, সুতরাং এই বলে আর রান নেওয়া সম্ভব নয়, ডট বল। 4টি বল হয়েছে এই ওভার থেকে, পঞ্চম বল করার জন্য প্রস্তুত তানভীর। এবারে কিন্তু উড়িয়ে মেরেছেন বাতাসে, ভেসেছে বল, সেখানে কোনো ফিল্ডার আছে কিনা, না, লং অনে ডিপে কোনো ফিল্ডার ছিল না, বৃত্তের মধ্যে যিনি ছিলেন তার মাথার উপর দিয়ে সে বল পড়ল, ততক্ষণে ব্যাটার অবশ্য স্থান পরিবর্তন করেছেন রানের জন্য, একাধিক রানও হয়ে গেছে, 2টি রান হয়েছে 61-3 উইকেটে। 61-3 উইকেটে আমরা দেখতে পাচ্ছি মেডভেডে স্ট্রাইকে রয়েছেন এই মুহূর্তে, একটা মিসকিউড শট কিন্তু তিনি খেলেছিলেন, এটা অবশ্যই বলতে হবে, ঠিক মতন করে বলটাকে ব্যাটে নিতে পারেননি, ডিপে ফিল্ডার থাকলে নিশ্চিতভাবেই আউট হতেন। বলতে বলতে পরের বল এবার কিন্তু উড়িয়ে মেরেছেন, ডিস্টেন্স পাবেন কি, ছক্কা হবে কি, হ্যাঁ, লম্বা একটা ছক্কা আমি বলবো, অফ স্টাম্পের বাইরে উইথ ছিল এবং নির্ভয়ে আমি বলবো ব্যাট ঘোরাতে সক্ষম হয়েছেন মেডভেডে, এবং ছক্কা, প্রথম ছক্কা আজকের ইনিংসে আমি বলবো মারলেন মেডভেডে ওই তানভীরকে, ভালো একটা ওভার আমি বলবো জিম্বাবুয়ের জন্য, 67-3 উইকেটে এই ওভারের শেষে। রান বেশ কঠিন এই উইকেটে করা আমার মনে হয়, এবং একমাত্র লুজ ডেলিভারি বা লুজ বল না পেলে রান করা দুষ্কর। একটা 6-এর মার কিন্তু আমরা দেখলাম আজকের ইনিংসে, প্রথম ছক্কা এবং সেটি মেরেছেন আমরা দেখেছি একটু আগে মেডভেডে, দারুণ। তানভীর একটি বল দিয়ে ফেলেছিলেন, যথেষ্ট উইথ দিয়েছিলেন, লেংথ ডেলিভারি ছিল, এবং এরকম বল পেলে কেমন সাজা দিতে হবে সেটা তার জানা। বলতে বলতে নতুন ওভার শুরু হয়েছে, মেহেদী মিরাজ আবার ফিরে এসছেন, প্রথম বল করলেন, এ বল থেকে 1টি রান, ডিপ মিড উইকেটে ঠেলেছেন, সেখানে হৃদয় ফিল্ডিং করছেন, 77 নম্বর জার্সিনে বল কুড়িয়ে ফেরত দিলেন, ততক্ষণ 1 রানের জন্য স্থান পরিবর্তন হল, 1টি রান বেড়েছে 68-3 উইকেটে। সুতরাং রানের যে বেঁধে রাখা সে জায়গা থেকে কাট লুজ করার একটা চেষ্টা বা পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি। পরের বল লেগ স্টাম্পের উপরে, সঙ্গে সঙ্গে ফ্লিক করে দিয়েছেন, বল চলে গেছে লং লেগের দিকে, ফিল্ডার একজন সেখানে আছেন, বল কুড়িয়ে যতক্ষণ ফেরত দিলেন ততক্ষণে এক রান। একটি রান মেডভেদেভের ব্যাট থেকে তিনি পৌঁছে গেছেন 25 রানে, দলের সংগ্রহ 69 তিন উইকেটে। যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ, ওভারের পরের বল, এবারও লেং ডেলিভারি অফ স্টাম্পের উপরে ঘুরিয়েছেন কবজির মোচড় দিয়ে স্কোয়ার লেগের দিকে, ফিল্ডার সেখানে আছেন সৈকত মোসাদ্দেক। সৈকত বল কুড়িয়ে ফেরত দিলেন, কোন রান নেওয়ার সুযোগ কিন্তু এ বল থেকে হল না, ডট বল। দুজনেই নিজেদের ভিতরে কথা বলছেন রান দরকার দলের জন্য, সেটা তারা কিন্তু বুঝতে পেরেছেন এবং সে কারণে একটু একটু আমার মনে হয় গ্যাসে বা এক্সেলারেটারে চাপ তারা দিয়েছেন। ওভারের পরে বল, এবারে কিন্তু পেছনে পায়ে গিয়ে আস্তে করে খেলেছেন, মিড উইকেটের দিকে রান নেওয়ার একটা ইচ্ছা ছিল, নন স্ট্রাইকিং রেঞ্জ থেকে কিছুটা এগিয়ে গেছিলেন কিন্তু তৎপরতার সাথে ফিল্ডিং হল, সে কারণেই ফিরে আসলেন নিজের জায়গায়। কোন রান কিন্তু এ বল হল না, ডট বল পেলেন মেহেদী হাসান মিরাজ। 25 মেডভেদেভ, 22 কায়া, ভালো পার্টনারশিপ বেশ জমেছে বলতে হবে। বলতে বলতে পরে বল, উইথ দ্য টার্ন খেলেছেন স্কোয়ার লেগের দিকে, ফিল্ডার সেখানে আছেন মোসাদ্দেক, বল কুড়িয়ে ফেরত দিলেন, কোন রান কিন্তু এ বলে হল না, ডট বল। এই ওভারের শেষ বল, 24 নম্বর ওভারের শেষ বলটি করবেন মেহেদী হাসান মিরাজ। ফ্লাইটের ডেলিভারি ভালো, একটা বল পিছনে পায়ে চলে গেছিলেন, আমার মনে হয় কিছুটা ভুলই হয়েছিল, বিটেন হলে কিন্তু এলবিডব্লিউ হয়ে যেতে পারতেন, কিন্তু সৌভাগ্য ডিফেন্ড করতে সক্ষম হয়েছেন এবং সেই সাথেই 24 নম্বর ওভারে খেলা শেষ হয়েছে 69 তিন উইকেটে জিম্বাবুয়ে। টসে হেরে তারা ব্যাট করছে যথারীতি, এই সিরিজের তৃতীয় দিনের মতো আমি বলবো, এর আগের যে দুটি ম্যাচ হচ্ছে সেই দুদিনেও তারা টসে হেরে ব্যাট করেছিল প্রথমে এবং ম্যাচ জিতেছিল। আজকেও বাংলাদেশ দলের অধিনায়ক টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই গ্রহণ করেছেন, জানি না কত রানে আটকে দেওয়ার বা বেঁধে রাখার একটা পরিকল্পনা করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক। রান খুব বেশি হয়েছে তা বলব না, 24 ওভার থেকে 69 রান, অর্থাৎ তিনের চাইতেও রান রেট কম রয়েছে। বলতে বলতে পরের বল, নতুন ওভারের প্রথম বল করেছিলেন ওখানে তানভীর, অন দি রাইস পুশ করেছিলেন মেডভেদেভ, বল চলে গেছিল মিড অফে, কোন রান কিন্তু এ বল থেকে হল না, ডট বল। মেডভেদেভ বেশ ভালো ব্যাট করতে পারেন, এর আগে ওভারে একটা ছক্কা তিনি মেরেছেন। ওভারের পরের বল, এবারে কিন্তু লেংথ ডেলিভারি একটু উপরে লাফিয়ে উঠেছিল, পেছনে পায়ে গিয়ে ডেপথ অফ দ্য ক্রিজটাকে ব্যবহার করে খেলেছেন মিড অনের দিকে, ফিল্ডার সেখানে একজন আছেন, তিনি বল কুড়িয়ে যতক্ষণে ফেরত দেবেন ততক্ষণে এক রানের জন্য স্থান পরিবর্তন। একটি রান বেড়েছে মেডভেদেভের, তিনি পৌঁছে গেছেন 26 রানে, দলের সংগ্রহ 70 তিন উইকেটে। তানভীর প্রস্তুত, বাঁহাতি কায়া তার সামনে এই মুহূর্তে। পরের বল, এবারে কিন্তু লেগ স্টাম্পের উপরে আবার ড্রাইভ করেছেন স্ট্রেট একেবারে লং অফের কাছে, ফিল্ডারকে একটু পিছিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে, বল কুড়িয়ে যতক্ষণে ফেরত দেওয়া হল ততক্ষণে অনায়াসে একবারের জন্য স্থান পরিবর্তন। একটি রান কায়ার বাড়ল, তিনি পৌঁছে গেছেন 23 রানে, দলের সংগ্রহ 71 তিন উইকেটে। জিম্বাবুয়ে আগের দু ম্যাচ জিতে সিরিজ তারা জিতে নিয়েছে। ওভারের পরে বল, এবারে কিন্তু পেছনে পায়ে গিয়ে খেলেছেন ওয়াইডিশ মিড অফে একজন ফিল্ডার রাখা হয়েছিল, তিনি বল ওখানে মেহেদী হাসান মিরাজ ছিলেন আমার মনে হয়, তিনি বল কুড়িয়ে ফেরত দিলেন, কোন রান নেওয়ার সুযোগ সৃষ্টি হতে দিলেন না, ডট বল। পঞ্চম বল, এই ওভারের 25 নম্বর ওভারের পঞ্চম বলটি করার জন্য প্রস্তুত তানভীর, ছোট্ট একটা লাফ, ফ্লাইটের ডেলিভারি, অন দি অফ স্টাম্প, বলের পিছিয়ে এসে সোজা ড্রাইভ, বল চলেছে সোজা লং অফে, ফিল্ডার আছেন সেখানে একজন, বল কুড়িয়ে যতক্ষণে ফেরত দেওয়া হল ততক্ষণে অনায়াসে এক রানের জন্য স্থান পরিবর্তন। একটি রান বাড়ল দলের 72 তিন উইকেটে। মেডভেদেভ 27 পৌঁছে গেছেন, কায়া এই মুহূর্তে 23 রানে অপরাজিত। যাচ্ছেন তানভীর ওভারের শেষ বল, এবার উড়িয়ে মারার চেষ্টা, মিসকিউড একটা শট, বল আকাশের দিকে তাকাচ্ছেন ব্যাটার উইকেট রক্ষক সকলেই, কিন্তু বল কিন্তু মাটিতেই রয়েছে এবং তাদের কাছেই প্রায় এক গজ দূরে। যা হোক, আবিষ্কার করলেন সেটি শেষ পর্যন্ত সোহান এবং বল কুড়িয়ে ফেরত দিলেন। 25 ওভারে খেলা ইতিমধ্যে শেষ হল, 72 তিন উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ। টসে হেরে তারা ব্যাট করছে এবং বাংলাদেশ দলের অধিনায়ক চাচ্ছেন যত দ্রুত সম্ভব তাদের ইনিংসের পরিসমাপ্তি ঘটাতে, কিন্তু কতটা সক্ষম হয়েছেন আপনারা শুনছেন 72 তিন উইকেটে। এই মুহূর্তে আসছেন আমানুল্লাহ সরকার।
1: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় আলফাজউদ্দিন আহমেদ। একটা ভালো পার্টনারশিপ দুজন ব্যাটারের মধ্যে গড়ে উঠেছে, 75 বল থেকে 45 রানের একটা ভালো পার্টনারশিপ। ইনোসেন্ট কায়া 63 বল থেকে 23 রানে এবং অন্যদিকে ওয়েসলি মাদেভেরে তিনি 35 বল থেকে 27 রানে রয়েছেন। মেহেদি মিরাজ তিনি এসেছেন ব্যক্তিগত স্পেলের চতুর্থ ওভারের বল করার জন্য, প্রথম বল সেখান থেকে অবশ্য একটি বারের জন্য জায়গা পরিবর্তন, 73 উইকেটে 26তম ওভারের খেলাটা শুরু হয়েছে। দুজন ব্যাটারকে ফেরাতে হবে, কারণ দিনের সবচেয়ে ভালো একটা পার্টনারশিপ তারা গড়েছে। একথা যখন বলছিলাম লেগ স্টাম্পের উপরের বল সফল করে সামনে এসে অনসাইডে ঘোরানোর চেষ্টা অনেকটা আকাশে ভাসছিল, কিন্তু কাছাকাছি কোনো ফিল্ডার ছিল না, নিরাপদেই থাকলেন ব্যাটার, এক্ষেত্রে ইনোসেন্ট কায়া 23 রানে অপরাজিত। ওভার দুই উইকেট, মেহেদি মিরাজ যাচ্ছেন লেগ স্টাম্পের ওপরে, ঘুরিয়েছেন মিড উইকেটের দিকে, বল যাচ্ছে সীমানার কাছাকাছি জায়গায়, সেখানে তৌহিদ হৃদয় তিনি রয়েছেন কুড়ি ফেরত পাঠানোর আগে, একবারের জন্য স্বাচ্ছন্দ্যে জায়গাটা পরিবর্তন করলেন 74-3 উইকেটে। 26তম ওভারে আমরা রয়েছি শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের মধ্যকার তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী বলটি আবার অনসাইডে খেলেছেন মিড উইকেট দিয়ে, বল যাচ্ছে সীমানার দিকে, আবারও একই জায়গায় তৌহিদ হৃদয় ফিল্ড করলেন, ব্যাটাররা দৌড়িয়েছেন দ্রুততার সাথে, একবার নাকি দুবারের জন্য জায়গাটা পরিবর্তন হয়েছে, একটি বারই জায়গা পরিবর্তন হয়েছে, এক রান নিয়ে সন্তুষ্ট থাকলেন 75-3 উইকেটে। ভালো লম্বা একটা পার্টনারশিপ ক্যারি করছে দুজন ব্যাটার, তিনের কাছাকাছি প্রায় পৌঁছে গেছে রান রেটটা, শুরুতে যেটা তিনের কাছাকাছি ছিল পরবর্তীতে আমরা দেখেছি সেটা দুইয়ের নিচে নেমে গিয়েছিল এবং এখন সেটি অবশ্য আবারও তিনের কাছাকাছি জায়গায়। স্পিনারদের ভালোভাবেই খেলছে দুজন ব্যাটার এবং ভালো রান তারা কিন্তু নিচ্ছে। এর আগের ওভারে শ্রদ্ধেয় আলফাজউদ্দিন আহমেদ যখন কমেন্ট্রি করছিলেন তখন আমরা কিন্তু ছক্কার ওভার বাউন্ডারির মারও কিন্তু দেখেছি, স্পিনারদেরকে পানিশড করা হয়েছে। পরবর্তী বলটি এবারে কিন্তু পেছনের পায়ে সরে গিয়ে চমৎকার একটা কাভার ড্রাইভ খেললেন, বল চলে গেছে ডিপ এক্সট্রা কাভারে, সেখানে ফিল্ডার কুড়ে ফেরত পাঠানোর আগে দুজন ব্যাটার দ্রুততার সাথে, গুড রানিং বিটুইন টু উইকেটস, দ্রুততার সাথে দুবারের জন্য জায়গাটা পরিবর্তন করলেন, রান আসছে প্রত্যেকটি বল থেকেই, রান নেওয়ার চেষ্টা করছেন অন্ততপক্ষে নিজেদেরকে 49 রানের একটা মহামূল পার্টনারশিপ। জিম্বাবুয়ের প্রজেক্টেড স্কোরটা বলছে যদি এভাবে রান হয় 150 হবে, 4 করে হলে 174, 5 করে যদি রান হয় 198 এবং 6 করে যদি রান নিতে পারে তাহলে 2-2-2 অর্থাৎ 222 রানের একটা স্কোর হবে। কোথায় দাঁড়াবে ম্যাচ গিয়ে আমরা দেখছিলাম যে পেসাররা ভালো দাপটে বোলিংটা করেছে এবং সেই জায়গাতে অন্ততপক্ষে 3টি উইকেট তারা তুলে নিতে পেরেছিল, 12 রানে প্রথম উইকেট, 17 রানে দ্বিতীয় উইকেট, 27 রানে তৃতীয় উইকেট, এরপরে 49 রানের একটা মহামূল্যবান পার্টনারশিপে দুজন ব্যাটারের মধ্যে। মেহেদি মিরাজ জাজ করলেন স্পিনারদেরকে দিয়ে, পরবর্তীতে এখন উইকেট দরকার আবারও কিন্তু পেসারদেরকে নিয়ে আসলেন তাসকিন, তাকে নিয়ে আসা হয়েছে, 5 ওভার বল করেছেন, 6টি রান দিয়েছেন, 1টি উইকেট, দারুণ চমৎকার বোলিং করেছেন। যাচ্ছেন তাসকিন আহমেদ ওভারের প্রথম বলটি নিয়ে, লম্বা রান আপ, ওভার দ্য উইকেট বল করে থাকেন, এবারে কিন্তু বল করার চেষ্টা, বল কোথায়, বাতাসে ভাসছে, চমৎকার একটি ক্যাচ দিলেন, ও যেটা বলছিলাম তানভীর তিনি লুফে নিলেন, অনেকক্ষণ পরে আরো একটা ব্রেক থ্রু এবং সেটি কাদের হাত ধরে, পেসারদের হাত ধরে। বলছিলাম যে দলীয় ক্যাপ্টেন মেহেদি মিরাজ তিনি দেখছিলেন যে স্পিনাররা কতটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারেন, যখন স্পিনাররা ব্যর্থ হলেন আবারও কিন্তু পেসারদেরকে নিয়ে আসা হলো এবং এ প্রান্তে তাসকিন আসলেন ওভারের প্রথম বলটিতেই তিনি কিন্তু উইকেট তুলে নিলেন, অর্থাৎ 49 রানের একটা ভালো পার্টনারশিপ কিন্তু ব্রেক হলো, এই দুজন ব্যাটারের পার্টনারশিপটা ব্রেক হলো। অনেকক্ষণ বাতাসে ভাসছিলেন এবং তানভীর ইসলাম তিনি সহজেই লুফে নিয়েছেন, আরও একটি উইকেটের পতন ঘটে গেল এবং আজকের দিনের সবচেয়ে বেশি বল তিনি খেলেছেন, 25টি রান করেছেন, 67 বলে 25 রান করে ইনোসেন্ট কায়া তিনি অবশ্য প্যাভিলিয়নের পথ ধরলেন। এক্ষেত্রে কটে যিনি ক্যাচটা নিয়েছিলেন তানভীর এবং বোলিয়েছিলেন তাসকিন আহমেদ, দুর্দান্ত তাসকিনের কাছ থেকে চমৎকার, দ্বিতীয় স্পেলে এসেই প্রথম বড় উইকেট তুলে নিলেন, আবারও কিছুটা ব্যাকফুটে ঠেলে দেওয়া সম্ভব হয়েছে জিম্বাবুয়ে দলকে। পটাপট উইকেট তুলে নিতে হবে বাংলাদেশের বোলারদেরকে, কারণ আমরা দেখেছি লো স্কোরিং ম্যাচগুলো কিন্তু এই মাঠে হচ্ছে এবং বাংলাদেশ দল প্রথম ম্যাচে 141 কিন্তু টপকাতে পারেনি, 116তেই অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ দল। পরবর্তী ম্যাচে 247 রানের যে লক্ষ্যমাত্রা সেখানেও কিন্তু 50 ওভার খেলতে পারেনি বাংলাদেশ, 234 রানে কিন্তু সবকটি উইকেট বাংলাদেশ হারাই 48.1 ওভারে। সুতরাং এই ম্যাচটিতে নিজেদের সম্মানটুকু টিকিয়ে রাখতে হলে বাংলাদেশকে অন্তত পক্ষে, যেটি বলছিলেন আমাদের অত্যন্ত প্রিয় কণ্ঠস্বর শ্রোতা বন্ধুরা, আপনারা যাকে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ বেতারে শুনছিলেন, তিনি বলছিলেন যে আমি উঠলে উইকেটটা পড়ে এবং ফার্স্ট স্পেলের কথা বলছিলেন, প্রথম 5 ওভার তিনি করেছিলেন শ্রদ্ধেয় আলফাজউদ্দিন আহমেদ, সেখানে উইকেট ছিল না। পরবর্তীতে পরবর্তী যে পাঁচ ওভার দশ ওভারের মধ্যে পাওয়ার প্লে সেখানে কিন্তু আমরা দুটো উইকেট তুলে নিতে সক্ষম হয়েছি। যাচ্ছেন তাসকিন পরবর্তী বলটি নিয়ে, এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরের বল কিছুটা

0: আমরা দেখেছি, তবে ব্যাটাররা এই সিরিজে কিছুটা হলেও নিজেদেরকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন। তাসকিন, শরীফুল তারা দুটি দুটি করে উইকেট আজকে তুলে নিলেন, যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে। আবারও অফ করিডরে করলেন, ব্যাটার সামনে এগিয়ে গিয়ে স্কিপ করলেন উইকেট রক্ষক নুরুল হাসান সোহান, তিনি গ্লাস বন্দি করলেন, রানের সুযোগ নেই। 78 উইকেটে আমরা রয়েছি খেলার 27তম ওভারে। নতুন ব্যাটার হিসেবে এসছেন শ্রোতাবন্ধুরা, দুটি বল মোকাবেলা করেছেন অভিজ্ঞ ক্যাম্পেইনার এবং অলরাউন্ডার সিকান্দার রাজা। 155 ম্যাচ, 4510 রান, 141 হায়েস্ট স্কোর, তার শতক রয়েছে 60টি এবং অর্ধশতক রয়েছে 24টি। বুঝতেই পারছেন কি দারুণ দুর্দান্ত একজন অলরাউন্ডার, এবং বিশ্ব অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিনি অবশ্যই এই মুহূর্তে দ্বিতীয় পজিশনে রয়েছেন। তাকে বল করছেন তার বিরুদ্ধে এই মুহূর্তে তাসকিন, যাচ্ছেন ওভারের চতুর্থ বলটি নিয়ে, বল করলেন এবার স্নাম্পের মধ্যে, গুড লেন্থে ডেলিভারি, বোলার্স ব্যাক ড্রাইভ, রান পাবেন না, আরও একটি ডট বল। জিম্বাবুয়ে 78 উইকেট, আমরা রয়েছি খেলার 27তম ওভারে। এবং এই সাথে যুক্ত করে নিতে চাই, শ্রদ্ধেয় কাজল সরকার আমাদের সাথে রয়েছেন, তাকে যুক্ত করে নিচ্ছি।
1: আপনার অনেক ধন্যবাদ। জিম্বাবুয়ে দল তারা টসে হেরে ব্যাট করার সুযোগ পেয়েছে এবং এর আগে দুটো ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, সিরিজ জয় পেয়েছে। ওডিএ সিরিজটা বাংলাদেশের বিরুদ্ধে জিম্বাবুয়ে দল তারা জিতে নিয়েছে, টেস্ট একটি ম্যাচ হয়েছিল, সেখানেও তারা ইনিংস এবং রানের ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে। তাসকিন আহমেদ পরবর্তী বলটি করলেন, 27তম ওভারের খেলা চলছে, অর্থাৎ এই ওভারে একটি উইকেট কায়া, তিনি আউট হয়ে গিয়েছেন। সিকান্দার রাজা এসেছেন, সিকান্দার রাজা মানে রাজার মতোই ক্রিকেটে আছেন, বহু বছর ধরে জিম্বাবুয়ে দলীয় ক্রিকেটের নেতৃত্ব এবং মূলত ব্যাটার হিসেবে তিনি দলভুক্ত হয়ে থাকেন, অসাধারণ একজন ব্যাটার। সো অলরাউন্ডার আমি বলবো যে, এবং পারফরমেন্সের ক্ষেত্রে তার ধারাবাহিকতা সবসময় তিনি বজায় রেখেছেন। দীর্ঘ সময় জাতীয় দলে টিকে থাকা মানে অনেক কঠিন একটা কাজ। পরবর্তী বলটি তাসকিনের, অফ স্টাম্পের বাইরে, সিকান্দার রাজা ছেড়ে দিলেন, বল গেল উইকেট কিপারের গ্লাভসে নুরুল হাসান সুহানের গ্লাভসে, ওভার শেষ। 27 ওভার শেষ হল 78 উইকেটে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের কথা এর আগে পেলেও বলছিলাম, আলফাজ বলছিল যে তিনি আসলে একটু উঠে দাঁড়ালে উইকেট পড়ে যায় এবং আমরা বসলে উইকেটটা পড়ে, কথার কথা। আসলে আমরা মজা করি কমেন্টেটররা, কেননা দীর্ঘ সময় কমেন্ট্রি করি, আমাদের নিজেদের মধ্যে অনেক রকম আলোচনা হয় এবং ক্রিকেট অলওয়েজ ফানি গেম, বাট এই মজাটা কিন্তু কমেন্ট্রি বক্সেও সবসময় বজায় থাকে আমাদের মধ্যে। আজকে আমরা চারজন কমেন্ট্রি করছি, শ্রদ্ধেয় আলফাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ আমানুল্লাহ সরকার, মির্জা ফরিদুল ইসলাম এবং আমি কাজল সরকার আপনাদের সঙ্গে পুরো সময়টা থাকব। বাংলাদেশ বেতার আপনাদের জন্য সম্প্রচার করছে শেষ ওডিআই ম্যাচ, ওভারের পরের ম্যাচটি, পরের বলটি সৌম্য সরকার, মিডিয়াম পেসার, বাহাতি ব্যাটার। সৌম্য সরকার যখন ক্রিকেট শুরু করেছিলেন আলফাজ ভাই, বাংলাদেশের ওপেনিং ব্যাটার হিসেবে, তার যে সে অসাধারণ ব্যাটিং টেকনিক এবং তার যে প্লেসমেন্ট, গ্যাপ খুঁজে যে তিনি চার মারতে পারতেন, পরবর্তীতে তিনি কোথায় যে হারিয়ে গেলেন, আসা যাওয়া জাতীয় দলে আসা যাওয়া এর মধ্যে আছেন। সৌম্য সরকারের ব্যাটের উপর ভর করে নিশ্চয়ই সেই কথা মনে আছে শ্রোতা বন্ধু আপনাদের, ভারতকে হারিয়েছিলাম আমরা এবং সেখানে তিনি শতক অর্জন করেছিলেন সৌম্য সরকার। সেই ধরনের আসলে ম্যাচ, সেই ধরনের ব্যাটিং আমরা অনেক দিন দেখতে পাই না। লেগ স্টাম্পের উপরে ছিল, বল গেল স্কোয়ার লেগের দিকে, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠাবার আগে একটি রান হবে অবশ্যই, মাতভেরে 32, জিম্বাবুয়ে 80, 4 উইকেট হারিয়ে 28তম ওভারের খেলা চলছে। সিকান্দার রাজা একটি রান পেয়েছেন 6 বল থেকে। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলের ক্যাপ্টেন এবং আমরা জানি যে খুলনা থেকে উঠে আসা এই ক্রিকেটার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে তার অভিষেক হয়েছিল, তারপর থেকে আর আসলে তাকে শুধু সামনের দিকেই তাকাতে হয়েছে। তিন ফর্মেটে তিনি খেলে, এই কথা যখন বলছি, মাতভেরে বলটি কাবা পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরেই পাঠাবেন, বল গেল সীমানার বাইরে, সৌম্য সরকারের এই ডেলিভারি থেকে 4 হলো মাতভেরের উইলো থেকে, স্কোয়ার ড্রাইভ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, সাইফউদ্দিন কাছাকাছি ছিলেন, দৌড়েছিলেন কিন্তু তার নাগালের বাইরে দিয়ে সীমানার বাইরে 4 রান, আরও 4টি রান হলো মাতভেরের ব্যাট।

0: আজকে টসে হেরে জিম্বাবুয়ে দল ব্যাট করছে, 84-4 উইকেটে জিম্বাবুয়ে, 84-4 উইকেটে। ওভারের পরবর্তী বল পাবেন না, রান পাবেন না, শর্ট মিড উইকেট অঞ্চলে পাঠিয়েছেন, কোনো রান নয়, ডট বল হয়েছে।
1: সৌম্য সরকার রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার, বাংলাদেশে ওডিআই ক্রিকেটে তার 17টি উইকেট রয়েছে এবং বেস্ট বোলিং ফিগারটা হচ্ছে 18 রানে 3 উইকেট। দলের প্রয়োজনে তিনি বল করতে পারেন, তবে তার শুরুর ওভারটা একটি বাউন্ডারি কিন্তু তিনি হজম করেছেন অলরেডি। যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, বল করলেন, এবার অফ স্টাম্পের বাইরের বলটি ড্রাইভ করেছেন, কাভার ড্রাইভ, বল যাচ্ছে সীমানার দিকে, সীমানার দড়ির কাছাকাছি জায়গায় একজন ফিল্ডার হাফ স্টপ করলেন, পরবর্তীতে ব্যাকআপ ফিল্ডার কুড়িয়ে ফেরত পাঠানোর আগে দুজন ব্যাটার দুবারের জন্য তো দৌড়িয়েছেন, তবে বাউন্ডারিটা হয়তো চেক করা হবে। 2টি রান এসছে 86 এই মুহূর্তে 4 উইকেটে, 27.5, অর্থাৎ 28 ওভারের আর একটি মাত্র বল বাকি রয়েছে। সৌম্য সরকারকে নিয়ে অনেক কথাই হচ্ছিল, অনেক জল্পনা কল্পনা, অনেক দিন ধরেই তিনি বাংলাদেশ দলে যাওয়া আসার মধ্যে রয়েছেন। ওডিআই ক্রিকেটে 85 ম্যাচ থেকে 2,419 রান, 17টি উইকেট তার রয়েছে, বলছিলাম তার কথায়। দুজন ব্যাটার, ওয়েসলি মাদুভেরে তিনি রয়েছেন স্ট্রাইকিং এন্ডে, যাচ্ছেন সৌম্য পরবর্তী বলটি, এবার স্টাম্পের মধ্যে গুড লেংথের ডেলিভারি, কবজির মোচড়ে ঘুরিয়েছেন, বল যাচ্ছে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে, সেখানে ফিল্ডার কুড়িয়ে ফেরত পাঠানোর আগে দুজন ব্যাটার স্বাচ্ছন্দে একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন। 1 রানে ওভারটা শেষ হল, 87-4 উইকেটে 28 ওভার শেষে জিম্বাবুয়ে দলের সংগ্রহ।
0: শেষ ওভার সৌম্য সরকার যেটা করলেন সেখানে 9 রান দিয়েছেন, মানে বাউন্ডারি হয়েছে, 2 রান হয়েছে, 1 রান হয়েছে, সিঙ্গেল রান হয়েছে, ডাবল রান হয়েছে, সব মিলিয়ে প্রথম ওভার বটে সৌম্য সরকারের, এবং 9 রান দিয়েছেন। রানটাকে কন্ট্রোল করতে হবে, রানটাকে ধরে রাখতে হবে, কেননা বাংলাদেশ যেহেতু খুব বেশি রান করতে পারছে না, প্রথম ম্যাচে 116 আউট হয়ে গেল প্রথম ওডে ম্যাচে, পরের ম্যাচে যদি সেটা 200 ক্রস করতে পেরেছে, তবু সেখানে 13 রানে হেরেছে বাংলাদেশ, এবং 3টা উইকেট ছিল দ্বিতীয় ওডিএ ম্যাচে যখন 16 রান দরকার ছিল, কিন্তু সেখানে শেষ মুহূর্তে 3টা উইকেট হারিয়ে ফেলেছিল। তাসকিন আহমেদকে আনা হয়েছে আবারও, রাইট আর্ম ফাস্ট বোলার, ঢাকার এই ক্রিকেটার, ঢাকাতে জন্ম, ঢাকাতে বেড়ে উঠেছে, এবং ঢাকার অলিগলি ক্রিকেট সবই তার পরিচিত। ইঞ্জুরির কারণে বহুবার দলের বাইরে গিয়েছেন, বিশ্বকাপ মিস করেছেন, গুরুত্বপূর্ণ খেলাগুলো মিস করেছেন শুধু ইঞ্জুরির কারণে। তারপরেও আমি বলবো যে তার যোগ্যতা দিয়ে তিনি এবং গতি, ভেরিয়েশন, এই দুটো মিলিয়ে জাতীয় দলে টিকে আছেন, ভালোভাবেই টিকে আছেন। একজন, দুজন, তিনজন পেসার যদি প্রথম বিবেচনা করা হয়, সবার আগে তার নামটি বিবেচনা করা হয়। যাচ্ছেন তাসকিন ওভারে পরবর্তী বল করবার জন্য, বল করলেন, এবার অবশ্য আউট সুইঙ্গার ছিল নুরুল হাসান সোহান, বলটি ধরলেন ব্যাটার সিকান্দার রাজা। শেষ মুহূর্তে ভালো ডিসিশন ছিল, খুব ভালো সিদ্ধান্ত ছিল, যদি বলটা তিনি খেলতেন অ্যাঙ্গেল করে, ব্যাটটা আনারে করে খেলতেন, তাহলে ব্যাটের বাইরের কানায় লেগে অনেক সময় স্লিপ, যেখানে নাজমুল শান্ত দাঁড়িয়ে আছেন অথবা উইকেট কিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে গেলেও যেতে পারে এই ধরনের বল। 88-4 উইকেটে জিম্বাবুয়ে, মাত ভেড়ে 40 উইকেটটা খুবই মূল্যবান, এই উইকেটটা নিতে হবে। 44 বল থেকে 40 রান করেছেন সিকান্দার রাজা, 7 বল থেকে 1 রান করেছেন। যাচ্ছেন স্ট্রেট রান আপ, উপর উইকেট বল করবেন, অফ স্টাম্পের উপরে বল ছিল, মিড অফে ডিরেক্ট হতে স্টাম্প ভাঙতে পারলে বিপদ হতে পারত, মিড অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার খুব দ্রুত দৌড়ে গিয়ে বলটা কুড়িয়ে যতক্ষণ আন্ডারআর্ম থ্রো করেছিলেন স্টাম্পের দিকে, নন স্ট্রাইকিং এন্ডে, নন স্ট্রাইকিং এন্ডে স্টাম্পটা ভাঙতে পারেননি, ভাঙতে পারলে মেদেসেন মিরাজ, দলীয় ক্যাপ্টেন নিজেই ছিলেন, তবু আমার মনে হয় সেফলি ব্যাটার ঢুকে পড়েছিল, টিভি আম্পায়ারের কাছে হয়তো বা যাওয়া যেত, কিন্তু সেরকম কোনো ঘটনাই ঘটেনি। নট আউট রয়েছেন ব্যাটার, 89-4 উইকেটে জিম্বাবুয়ে।
1: ফার্স্ট স্লিপে নাজমুল হোসেন শান্ত, তিনি অবশ্য ফিল্ড করছেন। তাসকিন এর আগের ওভারে 1টি উইকেট তুলে নিয়েছেন, এ দুজন ব্যাটারের মধ্যে আবারও 14 বল থেকে 11 রানের একটা পার্টনারশিপ কিন্তু গড়ে উঠেছে। তাসকিন যাচ্ছেন পরবর্তী শিকারের আশায়, ওভার দ্য উইকেট বল করলেন, ব্যাকআপ লেংথের ডেলিভারি, এবার অবশ্য কাট শট খেলেছেন, বল যাচ্ছে ডিপ পয়েন্টে, সেখানে ফিল্ডার আছেন কুড়িয়ে ফেরত পাঠানোর আগে দুজন ব্যাটার দ্রুততার সাথে, গুড রানিং বিটুইন 2 উইকেটস, 2টি রানের জন্য দৌড়ালেন এবং 2টি রান সাকসেসফুলি কমপ্লিট করলেন 91-4 উইকেটে। রান রেটটা কিন্তু বেড়েছে 3.17 এই মুহূর্তে, এবং রানের যে চাকা, সেই চাকাটা বেশ ঘোরানোর চেষ্টা করছেন। এর আগে আমরা একটা ভালো পার্টনারশিপ দেখেছি, দুজন ব্যাটার স্বীকৃত ব্যাটার দীর্ঘদিন ধরে জিম্বাবুয়ে দলকে সেবা দিচ্ছেন, বিশেষ করে সিকান্দার রাজা, তার আজকে 156তম ম্যাচ, অন্যদিকে ওয়েসলি মাদেভেরে। এ দুজনের একটা পার্টনারশিপ তারা গড়ার চেষ্টা করবেন এবং সেই পার্টনারশিপটা ব্রেক করতে হবে 91-4 উইকেটে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। তাসকিন ব্যক্তিগত স্পেলের সপ্তম ওভারে বল করছেন, 6.4 ওভারে 10টি মাত্র রান দিয়েছেন, দুটি মহামূল্যবান উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন। লম্বা রান আপ নিয়ে বল করেন দীর্ঘকায় এই খেলোয়াড়, বল করলেন আবারও ব্যাকআপ লেংথের ডেলিভারি, এবার অবশ্য ড্রাইভ করেছেন কাভারে, ফিল্ডার ছুটছেন বলের পেছনে পেছনে, তবে একটির বেশি রান কিন্তু পাবেন না। একবারের জন্য জায়গা পরিবর্তন, প্রত্যেকটি বল থেকেই রান নেবার একটা চেষ্টা করছেন, কারণ রানের চাকাটাকে ঘোরাতে হবে। আমরা দেখছিলাম পিসি রিপোর্টে যে এই মাঠে যদি 260-250 প্লাস রান হয়, সেক্ষেত্রে প্রতিপক্ষ বা দ্বিতীয় ইনিংসে যারা চেঞ্জিং ইনিংসটা খেলবে তাদের জন্য অনেক কষ্টকর হবে, এবং সেরকম একটা স্কোর করার একটা মানসিকতা নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দলের বোলাররা। বেঁধে রাখতে সক্ষম হয়েছেন এবং শুরুতে যে ইনিশিয়াল ব্রেক থ্রু সেটি এনে দিতে পেরেছিলেন তারা। যাচ্ছেন তাসকিন পরবর্তী বলটি নিয়ে, বল করলেন স্টাম্পের মধ্যে ছিল, অনসাইডে ঘুরিয়েছেন মিডনে, সেখানে ফিল্ডার আছেন ইনার সার্কেলের ভিতরে, ফিল্ডারের হাতে বলটা রেখেই দুজন ব্যাটার দৌড়ালেন এবং সাকসেসফুলি একবারের জন্য জায়গাটা পরিবর্তন করতেও পারলেন। 29তম ওভারের খেলা শেষে 93-4 উইকেটে জিম্বাবুয়ে।
0: আমার সরকার, একটা বিষয় নিয়ে আসলে আমরা একটু আলোচনা করতে চাই, যে আজকে তো ধরেন শেষ ওডিআই ম্যাচ, তাই না?
1: জি,
0: ওডিআই সিরিজটা বাংলাদেশ হেরে গেছে, এটা নিয়ে আসলে আপনি যতই আলোচনা করেন এখানে কিন্তু ফিরবে না, হয়তো 2-1 হতে পারে, কিন্তু সিরিজ ইতিমধ্যে জিম্বাবুয়ে জয়লাভ করেছে। টি টোয়েন্টি যে সিরিজটা রয়েছে সেখানে কিন্তু ভালো করে ফোকাস করা দরকার, এবং আমি মনে করি সেটা নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট দল, কিভাবে টি টোয়েন্টি ক্রিকেটে জিম্বাবুয়ে দলকে হারানো যায় এবং হারিয়ে সেই সিরিজটা অন্তত বাংলাদেশ জয়লাভ করতে পারে, সেরকম বিষয় তো রয়েছে। আপনার কি টি টোয়েন্টি সিরিজটাতে আপনার কি মনে করছেন, কি ভাবছেন?
1: দেখুন, হারারেতে যে উইকেট, বোলাওয়েতের উইকেট কিন্তু একেবারে ডিফারেন্ট একটা উইকেট, সুতরাং সেই জায়গায় আমাদের যে সামর্থ্য এবং টি টোয়েন্টি দল আমাদের বেশ স্ট্রং একটা দল ঘোষণা করা হয়েছে, আমার মনে হয় যে সেইখানে আমাদের একটা প্রতিরোধ আমরা অন্ততপক্ষে জিম্বাবুয়ের বিপক্ষে গড়ে তুলতে সক্ষম হব। আরও একটি বল হয়ে গেছে, সৌম্য সরকার এসেছেন তার দ্বিতীয় ওভারের বল করার জন্য, কিছুটা স্লোয়ার দিয়েছিলেন, ব্যাটার সামনে এসে ড্রাইভ করতে চাইলেন, পরবর্তীতে অবশ্য স্কিপ করেছেন। আরও একটি বল, ওভারের দ্বিতীয় বল, এই অবশ্য লেগ স্ট্যাম্পের ওপরে ছিল, ঘুরিয়েছেন কবজির মোচড়ে, শর্ট ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, সেখানে ফিল্ডার ছিলেন কুড়িয়ান, এবার ফাঁকে একটি বারের জন্য জায়গা পরিবর্তন করার চেষ্টা। পরবর্তীতে অবশ্য দুজন ব্যাটার দেখলেন যে ফিল্ডারের হাতে বল রয়েছে, শেষ মুহূর্তে অবশ্য ফেরত গেছেন, ভালো খেলছেন এই মুহূর্তে সিকান্দার রাজা এবং সেই সাথে ওয়েসলি মাদেভেরে। মাদেভেরে 46 বল থেকে 43 রানে তিনি পৌঁছে গেছেন। আরও একটি বল সৌম্য সরকারের, সেটি অবশ্য অনড্রাইভ করেছেন মিডনে, ফিল্ডার আছেন সার্কেলের ভিতরে, কুড়িয়ে নিয়েছেন, রানের সুযোগ নেই, 93-4 উইকেটে। টি টোয়েন্টিতে বাংলাদেশ দল আমরা দেখেছি এর আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার সাথে খুব বেশি ভালো করতে পারেনি, ওডিআই সিরিজে জিম্বাবুয়েতে খুব ভালো করছে না, তবে টি টোয়েন্টি নিয়ে আমরা আশাবাদী সেখানে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে, এবং আজকের এই ম্যাচটিতে বাংলাদেশ দল অনবদ্য ব্যাটিং পারফরমেন্স করবে সেটি দেখার প্রত্যাশায়, শোনার প্রত্যাশায় কিন্তু শ্রোতারা বসে আছেন, কারণ আমাদের সম্মানটা নিয়ে কিন্তু আমাদেরকে আসতে হবে এবং আমাদের সেই সামর্থ্য, যোগ্যতা, যথেষ্ট স্ট্রেংথ, পাওয়ার সব কিছুই কিন্তু বাংলাদেশ দলের রয়েছে। বড় বড় বাঘা ভাঘা দলকে বিশ্বের হারানোর যোগ্যতা বাংলাদেশ দলের রয়েছে। সৌম্য ভালো একটি ওভার করছেন, অলরেডি 4টি বল করেছেন এই ওভারে, 4টি তিনি ডট করতে সক্ষম হয়েছেন, 93-4 উইকেটে জিম্বাবুয়ে। সিকান্দার রাজার বিপক্ষে তিনি বল করছেন, 13 বল থেকে 3 রানে সিকান্দার রাজা। বলছিলাম বিশ্ব ক্রিকেটের দুর্দান্ত একজন অলরাউন্ডার, এখন র্যাঙ্কিংয়ে দ্বিতীয়তে আছেন। সৌম্য পঞ্চম বলটি নিয়ে যাচ্ছেন, বল করলেন স্টাম্পের মধ্যে ছিল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতেই বাধ্য করেছেন এবং এ বলেও রান পাবেন না, আরও একটি ডট বল।
0: সৌম্য সরকার রাইট মিডিয়াম পেসার, বা হাতে বল করে থাকেন, তিনি ওপেনিং ব্যাটার বাংলাদেশ জাতীয় দলের, ওডিআই 84টি ম্যাচ খেলেছেন, 84 ম্যাচেস, এবং 2414 রান তিনি করেছেন, 3টি শতক, 14টি অর্ধশতক করেছেন। সবচেয়ে বড় স্কোর তার ব্যক্তিগত 169 রান নিউজিল্যান্ডের বিপক্ষে 2023 সালে তিনি সেটি করেছিলেন। তবে ক্রিকেট থেকে মাঝে মধ্যেই আমি বলবো জাতীয় দলে সুযোগ হয় না, ঘরোয়া ক্রিকেটেও একটা সময় তিনি ক্লাব পাচ্ছিলেন না, মানে অবাক করা ঘটনা। একটা এমন একটা পারফর্মার ব্যাটার তিনি ক্লাব ক্রিকেটে যখন পাচ্ছিলেন না, পরবর্তীতে তাকে আমি বলবো যে তার কাছে অনেকেই আসেন, কথা বলেন, এবং যাতে বাংলাদেশ থেকে এই নক্ষত্র একেবারে চলে না যায়, পরবর্তীতে একটা ক্লাবে তাকে সুযোগ করে দেওয়া হয়। আবারও সেই ক্লাবে খেলে তিনি পরবর্তীতে জাতীয় দলে ফিরেছেন। জাতীয় দলে ফিরে তার যে ধারাবাহিক ফর্মটা সেটা তিনি এখনও খুঁজে পাচ্ছেন না, খুঁজে বেড়াচ্ছেন কিন্তু এখনও পাচ্ছেন না। আশা করছি যে তিনি সেটা পাবেন। আবারও স্পিন তানভীর ইসলাম, তানভীর প্রথম বলটা করলেন, তবে ফিল্ডার রয়েছে তানজিদ হাসান তামিম, একেবারে লং অফ বাউন্ডারি সীমানার কাছাকাছি, সেখান থেকে ঘুরে ফেরত পাঠাবার আগে দুটো রান মাধভেরের ব্যাট থেকে, বেড়ে আনলা কি তানভীর। প্রথম বলে উইকেট পেতে পারতেন, কিন্তু রিশাদ হোসেন উইকেটটা ড্রপ করে দিয়েছিলেন, রিশাদের হাত ফুসকে বলটা বেরিয়ে গিয়েছিল, অন ড্রাইভ করলেন এক্ষেত্রে তানভীরের এই বলটা। মাধভেরে লঙ্ঘন অঞ্চলে বল গেল, লঙ্ঘন অঞ্চল থেকে ঘুরে ফেরত পাঠাবার আগে একটি রান। বাতি অতটুক স্পিনার আমাদের পর্যাপ্ত রয়েছে, কিন্তু রাইট আর্ম লেগ স্পিনারের অভাব বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলে। রিশাদ হোসেন সাম্প্রতিক সময়ে তিনি জাতীয় দলে কখনো কখনো খেলছেন, কখনো সুযোগ পাচ্ছেন না, তবে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়াতে কিন্তু দারুণ আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। সেখানে তিনি একটা ক্লাবের হয়ে খেলেছেন ক্রিকেট অস্ট্রেলিয়াতে। জিম্বাবুয়ে 96 উইকেটে এই মুহূর্তে রান, 31তম ওভারের খেলা চলছে। সিকান্দার রাজা 3, মাধভেরে 46।
1: তানভীর যাচ্ছেন তার চতুর্থ বলটি নিয়ে, বল করলেন আবার স্টাম্পের মধ্যে, ড্রাইভ করেছেন অফ ড্রাইভ, তবে ইনার সার্কেলের ভিতরে ফিল্ডার আছে, রানের সুযোগ নেই। আজকের দিনে কিছুটা খরচে বল করেছেন তানভীর, 4.629 রান দিয়েছেন, সবচেয়ে বেশি খরচে বোলার এই ইনিংসের। যাচ্ছেন পরবর্তী বলটি, অ্যারাউন্ড দ্য উইকেট, আবার স্টাম্পের মধ্যে, আবারও একই ঢঙ্গে খেললেন, ড্রাইভ করলেন তবে রান পাবেন না। দেখছেন অনেকটা সময় নিয়ে 18 বল থেকে 3 রান করে রয়েছেন সিকান্দার রাজা। তার কথা বারবারই বলছিলাম যে আজকে 156তম ম্যাচে নেমেছেন 40 বছর বয়সী এই খেলোয়াড়। দীর্ঘদিন থেকে জিম্বাবুয়ে দলকে তিনি কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আরও একটি বল এবারে জায়গা বানিয়ে ঠেলে দিলেন মিড উইকেটের দিকে, ডিপারে ফিল্ডার আছেন কুড়িয়ে নেবার ফাঁকে, দুজন ব্যাটার একবারের জন্য জায়গা পরিবর্তন করেছেন। 97 এই মুহূর্তে জিম্বাবুয়ে দলের সংগ্রহ, এবং আরও একটি ওভারের খেলাও শেষ হয়ে গেছে, 31 ওভার শেষে 97। যদি এভাবে রান হয় 157 রান হবে, তবে আমার মনে হয় যে উইকেটের পতন যদি নিয়মিত বিরতিতে করতে না পারেন, ফেলাতে না পারেন বাংলাদেশের বোলাররা, সেক্ষেত্রে কিন্তু স্কোরটা 200 কাছাকাছি বা 200+ হয়ে যাবে। 6 করে রান যদি নিতে পারে এখন থেকে, তাহলে 211, 5 করে নিলে 192, 4 করে নিলে 173, এবং যদি এই হারে অর্থাৎ 3.13 যেভাবে রান উঠছে প্রতি ওভারে, তাহলে 157 রান হবে। টপাটপ উইকেট তুলে নিতে হবে, এবং ভ্যারিয়েশন আমরা দেখছি। দলীয় ক্যাপ্টেন মেহেদী মিরাজ, তিনি সৌম্য সরকারকে ব্যবহার করলেন, 2টি ওভার তিনি করেছেন উইকেটের দেখা পাননি। তানভীর 7টি ওভার করে ফেলেছেন উইকেটের দেখা পাননি। শরীফুল, তাকে নিয়ে আসা হয়েছে সপ্তম ওভারে প্রথম বল, ক্যাচের মতো উঠেছে, ডিস্টেন্স পাবেন কিনা, ডিস্টেন্সটা পেলেন, বল চলে গেছে লং অফ রিজিয়নের ওপর দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার ওপারে, ইনিংসের দ্বিতীয় ছক্কা। সিকান্দার রাজার কথা বলছিলাম যে দেখছিলেন অনেকক্ষণ ধরে, এবং যে বলটিকে পানিশ করা দরকার, ড্যান্সিং ডাউন উইকেটে এসে লাফ টেট খেলে দিলেন এবং সেটিকে পাঠিয়ে দিলেন মুহূর্তেই সীমানার ওপারে। শরীফুলকে চার্জ করলেন, প্রপার ট্রিটমেন্টটা দিয়ে দিলেন, পানিশ করলেন, 6টি রান কিন্তু তুলে নিতে সক্ষম হলেন। এক্সিলারেটর চাপ কিন্তু দেওয়ার চেষ্টা করবেন জিম্বাবুয়েন ব্যাটাররা, এবং সেটিকে থামাতে হবে। উড়িষ্যাতে 17 রান পূর্ণ হয়েছে, 103, 4 উইকেটে জিম্বাবুয়ে দলের সংগ্রহ। আমরা রয়েছি খেলার 32তম ওভারে।
0: সিকান্দার রাজা আবার এগিয়ে আসলেন, এগিয়ে এসে প্রথমে লফটের শট খেলবেন সেরকম একটা ভেবেছিলেন, কিন্তু সিদ্ধান্ত কখনো কখনো পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন হয়। যখন দেখলেন যে না, শরীফুল ইসলাম বলটাকে টেনে দিয়েছেন, তখন তিনি বলটাকে শেষ মুহূর্তে গালিতে পাঠিয়ে দেন, অর্থাৎ কোনো রান নয়। সিকান্দার রাজা বাংলাদেশের বিপক্ষে সফল একজন ক্রিকেটার, নিঃসন্দেহে সফল। ওডিআই ক্রিকেটে 20টা ম্যাচ তিনি বাংলাদেশের বিপক্ষে খেলেছেন, যেখানে 764 রান করেছেন বাংলাদেশের বিপক্ষে, এবং তার 3টা শতক, 2টা অর্ধশতক রয়েছে। বোলিংয়ের ক্ষেত্রেও 20টা উইকেট তিনি নিয়েছেন বাংলাদেশের বিপক্ষে। সবচেয়ে সফলতা 2022 সালে পরপর দুটো ম্যাচে তিনি শতক অর্জন করেন, 135 ও 117 রান করে সেই ম্যাচে সিরিজ জয় করেছিল। 2022 সালের ঘটনার কথা বলছে সেই সিকান্দার রাজা, ধারাবাহিক পারফর্মার একজন ক্রিকেটার বিশ্ব ক্রিকেটে, বাংলাদেশের বিপক্ষে তো বটেই। তিনি এখন উইকেটে রয়েছেন, তিনি জানেন কিভাবে দলকে টেনে নিয়ে যেতে হবে এবং বাংলাদেশের বিপক্ষে একটা লম্বা স্কোর, বড় স্কোর তৈরি করতে হবে, যেখানে বাংলাদেশ হয়তো পরবর্তীতে বাংলাদেশকে একটা চাপে রাখা যাবে। সেই পথে হাঁটছেন এবং তার গন্তব্য, তার লক্ষ্য ঠিক পথেই রয়েছে। লক্ষ্য যদি অটুট থাকে, দেখা হবে বিজয়ে। নিশ্চয়ই তার লক্ষ্য যতক্ষণ পর্যন্ত বা কতক্ষণ পর্যন্ত অটুট রাখতে পারেন, বাংলাদেশি বোলারদেরকে তার লক্ষ্যচ্যুতি করতে হবে তাকে, এবং বাংলাদেশি বোলারদেরকে তার উইকেটটা নিতে হবে। যাচ্ছেন শরীফুল ইসলামের পরে বলে ক্ষেত্রে আবারও মাধ্যের এই ক্ষেত্রে ব্যাটার অর্ধশত রানের কাছাকাছি দাঁড়িয়ে 46 নট আউট মাধ্যেরে, এবং 49 বল মোকাবেলা করেছেন। 105-4 উইকেটে জিম্বাবুয়ে টস হেরে জিম্বাবুয়ে দল ব্যাটিং করার সুযোগ পেয়েছে। কারেন্ট রান রেট 3-এর উপরে, 3.32, যেটা একটা সময় 2-এর নিচে চলে এসেছিল, সেটা এখন তারা বাড়িয়েছে। সো দেখা যাক কোন পর্যন্ত তারা এই রান রেটটাকে বাড়িয়ে দিতে পারে। শরীফুল ইসলাম আন্ডার-19 দল থেকে উঠে আসা এই ক্রিকেটার, শ্রীলঙ্কার বিপক্ষে যার অভিষেক হয়েছিল ওডে ক্রিকেটে, পরবর্তীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ বোলিং করে সেখানে তিনি 6 উইকেট পেয়েছিলেন 48 রান দিয়ে, তারপরেই সবার দৃষ্টি তিনি কাড়েন এবং সবার নজরে আসেন ধারাবাহিক পারফর্মার শরীফুল ইসলাম। আমাদের ফার্স্ট বোলিংয়ে অনেকে এসছেন, মুস্তাফিজুর রহমান যখন এসেছিলেন কাটার মাস্টার, পরবর্তীতে নিজেকে অনেকটা হারিয়ে ফেলেছেন। এখন নাহিদ রানা এসছেন, গতি তারকা তাসকিন, একটা সময় রুবেল খুবই দাপুটে বোলার ছিলেন শরীফুল। সো আমাদের ফার্স্ট বোলারের কোনো অভাব নেই। পুল শট মিডিউকের অঞ্চলে তহিদ হৃদয় বাউন্ডারি সীমানার কাছাকাছি থেকে দৌড়ে এসে কুড়িয়ে ফেরত পাঠালেন, ততক্ষণ অবশ্য একটি রান হয়েছে। 32 ওভারের খেলা শেষ হল, 106-4 উইকেটে জিম্বাবুয়ে দলের সঙ্গে। শ্রোতা বন্ধুরা যারা বাংলাদেশ বেতারের সঙ্গে রয়েছেন, তাদেরকে আবারও বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্স থেকে, আমাদের পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বেতারের সঙ্গে যুক্ত থাকবার জন্য। আমরা 4 জন আজকে মাইক্রোফোনে রয়েছি। শ্রদ্ধা আলফাজউদ্দিন আহমেদ, জনাব আমানুল্লাহ সরকার, মির্জা ফরিদুল ইসলাম এবং আমি কাজল সরকার আপনাদের সঙ্গে রয়েছি। প্রকৌশল তত্ত্বাবধানে মইনুল হক, জনাব মোহাম্মদ ইকরাম হোসেন, শব্দ নিয়ন্ত্রণে খালেদ আক্তার, জনাব সৈয়দ জুবায়ের আনোয়ার, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দ, প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই যে যেখান থেকে শুনছেন, দেশে এবং দেশের বাইরে থেকে অনেক জায়গা থেকে শোনা যায়, তাই না? বাংলাদেশ বেতার নানাভাবে শোনা যায়। আমানুল্লাহ সরকার, নিশ্চয়ই আপনি বলবেন কিভাবে কিভাবে কোথা থেকে শোনা যায় শ্রোতারা আমাদের।
1: নিঃসন্দেহে শ্রোতারা আমাদের বাংলাদেশ বেতারের অ্যাপস যেটি প্লে স্টোরে রয়েছে,
0: সে পানি বিরতি চলছে তো এই কারণে এগুলো বলছি।
1: নিঃসন্দেহে বাংলাদেশ বেতারের অ্যাপস এর কথা বলছিলাম, যে বাংলাদেশ বেতারের অ্যাপস আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে কিন্তু যে কোনো জায়গা থেকে বাংলাদেশ বেতার শুনতে পারবেন। পাশাপাশি যারা আইফোন ব্যবহার করেন তারাও অ্যাপস ডাউনলোডের সুযোগ রয়েছে। পাশাপাশি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট তো রয়েছেই, www.betar.gov.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা লাইভ রেডিওতে বাংলাদেশের বেতারের যতগুলো কেন্দ্র রয়েছে সব কেন্দ্রের প্রোগ্রামই কিন্তু আপনারা শুনতে পারবেন।
0: এফএম কোথা থেকে শোনা যাবে?
1: এফএম বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে শ্রোতা বন্ধুরা শুনতে পারবেন। তার আগে আমি বলে নিই যে বাণিজ্যিক কার্যক্রমের যে মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ, সেখান থেকে কিন্তু সারা দেশেই সম্প্রচার হচ্ছে। তাছাড়া এফএম 104 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুরে এফএম 88.8 মেগাহার্টজ, কক্সবাজারে এফএম 100.8 মেগাহার্টজ, বরিশালে এফএম 105.2 মেগাহার্টজ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবানে এফএম 92 মেগাহার্টজ, কুমিল্লাতে এফএম 103.6 মেগাহার্টজ এবং রাঙ্গামাটিতে এফএম 103.2 মেগাহার্টজে এই খেলার চলতি ধারাবিবরণী একযোগে সম্প্রচার করা হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন, আপনারা আমাদের সাথেই আছেন, আমরাও আপনাদের সাথে রয়েছি। একটা ভালো পার্টনারশিপের দিকে এগিয়ে যাচ্ছে, 35 বলে 28 রানের একটা পার্টনারশিপ এবং 4.8 এই হারে রান তুলেছে। সুতরাং বুঝতেই পারছেন যে লাস্ট ওভারগুলোতে রান তোলার একটা ধারাবাহিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমরা লাস্ট 5 ওভার যদি দেখি, সেখানে 28 রান এসছে, 5.60 এই হারে রান কিন্তু এসছে। ওয়েসলি মাদেভেরে তিনি 51 বল থেকে 47 রান, অন্যদিকে সিকান্দার রাজা 22 বল থেকে 11 রানে রয়েছে। হারারের স্পোর্টস ক্লাবে এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ওয়েদার কন্ডিশনটা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে এই মুহূর্তে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হারারেতে এবং বাতাসের যে ঘন্টায় গতিবেগ সেটি 11 কিলোমিটার এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ শতকরা 53%। একটা ভালো ওয়েদার কন্ডিশন, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুরুতে আমরা পিচ রিপোর্টটাও শুনছিলাম যে এই পিচে যদি 260+ রান করা যায় তাহলে সেটি অবশ্যই সেফ রান, তবে সেই জায়গাতে অন্ততপক্ষে পৌঁছানোর ক্ষেত্রে বাংলাদেশের বোলাররা আর্লিয়ার যে শুরুটা স্টার্টটা করেছিল সেই জায়গাতে কিছুটা বাধাগ্রস্ত করতে পেরেছে জিম্বাবুয়েন ব্যাটারদেরকে। ড্রিঙ্কস বিরতির পরে কিন্তু আবারও খেলা শুরু হয়েছে। তানভীর, তাকে নিয়ে আসা হয়েছে, তিনি ব্যক্তিগত স্পেলের 8ম ওভারের প্রথম বলটি করলেন এবং সেখান থেকে একটি বারের জন্য জায়গা কিন্তু পরিবর্তন হয়েছে। 107/4 উইকেটে জিম্বাবুয়ে দলের সংগ্রহ।
0: বাংলাদেশ জিম্বাবুয়ে দলের মধ্যে ওডি ম্যাচে এর আগে 83টি ম্যাচ ওডি ক্রিকেটে তারা মুখোমুখি হয়েছে, যার মধ্যে বাংলাদেশ 51টি ম্যাচে জয়লাভ করেছে, জিম্বাবুয়ে মাত্র 32টি ম্যাচ জয়লাভ করেছে। জয়ের সংখ্যার দিক থেকে বাংলাদেশ অনেকটা এগিয়ে আছে, যদিও পরপর দুটো ম্যাচে বাংলাদেশ হেরেছে জিম্বাবুয়ের মাটিতে এবং কোনো ম্যাচ টাই হয়নি বা ফলবিহীন কোনো ওডিআই ম্যাচ এই দুই দলের মধ্যে আসলে হয়নি। সো জয়ের দিক থেকেও কিন্তু এগিয়ে আছে বাংলাদেশ। আমরা আশা করি যে বাংলাদেশ ক্রিকেটের শক্তির দিক থেকেও এগিয়ে আছে, র্যাঙ্কিংও এগিয়ে আছে এবং সফলতা যদি বলি বিশ্বকাপের সফলতা, বিশ্বকাপ প্রত্যেকবার ওডিএ এবং টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ র্যাঙ্কিং এর ভিত্তিতে যেভাবে সুযোগ পাচ্ছে জিম্বাবুয়ের থেকে বাংলাদেশ এখানেও এগিয়ে আছে। সফলতার গ্রাফে বাংলাদেশ যেখানে সবকিছুতে এগিয়ে আছে, সো আমরা মনে করি যে আজকের ম্যাচটা জয়লাভ করে ক্যাচ হবে, হ্যাঁ ক্যাচ হবে, হবে ইয়েস গন, তানভীর ইসলাম স্লোয়ার বাতি অটোডক্স স্পিনার, তার এই বলটা এবং বিগ উইকেট সিকান্দার রাজাকে নিয়ে কথা বলছিলাম যে মিস্টার রাজা, তিনি জিম্বাবুয়ে দলের ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছে, বাতি এই অর্থোডক্স স্পিনার তানভীর ইসলামের এই বলটা তিনি কি করতে চেয়েছিলেন আসলে, ঠিক পরবর্তীতে পা পিছলে পড়ে গিয়েছিলেন, বলটা চলে যায় শর্ট ফাইন লেগ অঞ্চলে, ব্যাটের উপরে লেগে শর্ট ফাইন লেগ অঞ্চলে ফিল্ডার দাঁড়িয়েছিলেন, ফিল্ডার দীর্ঘ সময় অপেক্ষা করে সেখানে তিনি বলটি তালুবন্দি করেছেন, যে কারণে আরও একটি উইকেটের পতন হয়েছে। 107/5 উইকেটে জিম্বাবুয়ে, আশা করি বাদ বাকি উইকেটগুলো খুব দ্রুত তুলে নিতে পারবে বাংলাদেশি বোলাররা এবং চাপে যেহেতু পড়েছে জিম্বাবুয়ে, চাপের মধ্যে চাপ সৃষ্টি করে প্রতিপক্ষ দলকে চাপের মধ্যে চাপে চাপে বিধ্বস্ত করে চুরমার ভেঙে চড়ে চুরমার করে দাও, যাতে খুব সহসায় তারা অল্প রানের মধ্যে অল আউট হতে পারে, বাংলাদেশ দল ব্যাটিং করতে পারে এবং বাংলাদেশ দল অনায়াসে এই ম্যাচটা জিততে পারে, সেই কথাগুলো নিশ্চয়ই আমরা বলবো শ্রোতাপুর আপনাদের সঙ্গে।
1: তবে আরও একটু তাকিয়ে থাকতে হবে, কারণ ওয়েসলি মাদেভেরে রয়েছেন, এরপরে অবশ্য ক্লাইভ মাদান্দ উইকেট কিপার ব্যাটার, তার কথা বলছিলাম, তিনি অলরেডি চলে এসেছেন, এরপরে ব্রাড ইভান্স তিনিও রয়েছেন, ব্যাট করতে পারেন। সুতরাং আরও 2-3টি উইকেট যদি টপাটপ তুলে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্য বাংলাদেশের জন্য মঙ্গল। 25 বল থেকে 11 রানে চলে গেছেন সিকান্দার রাজা, তানভীরের একটি বল মোকাবেলা করতে গিয়েছিলেন তবে পা পিছলে পড়ে গেল এবং সেখান থেকে একটা ক্যাচ হয়েছে, সহজ ক্যাচে তিনি প্যাভিলিয়নের পথ ধরেছেন। আরও একটি বল ড্রাইভ করলেন কাভার ড্রাইভ এবং সেখান থেকে একবারের জন্য জায়গাটা পরিবর্তন হবে নাকি রান নেননি দুজন ব্যাটার, রান অবশ্য নেননি, 108 রয়েছে 5 উইকেটে 33তম ওভারের খেলা কিন্তু শেষ হয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার কমবক্সে, আপনাদের সাথে আমরা বেশ কয়েকজন, শ্রদ্ধেয় আলফাজউদ্দিন আহমেদ, শ্রদ্ধেয় জনাব মির্জা ফরিদুল ইসলাম, রয়েছেন জনাব কাজল সরকার এবং আপনাদের সাথে রয়েছি আমি আমানুল্লাহ সরকার। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচের লাইভ সম্প্রচার আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের কল্যাণে। আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, বাংলাদেশ বেতারে আমাদেরকে শুনতে পাচ্ছেন। বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov থেকে এবং পাশাপাশি বাংলাদেশ বেতারের অ্যাপস আপনারা ইনস্টল করে কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে শুনতে পারবেন, এবং দেশে যারা রয়েছেন তারা তো FM এবং আমাদের অন্য মাধ্যম তরঙ্গগুলোতে কিন্তু খেলা শোনা যাচ্ছে। আরও একটি বল, এটি অবশ্য চমৎকার বল করলেন শরীফুল, ব্যাটারকে পরাস্ত করতে সক্ষম হয়েছিল এবং ডট বল, দুর্দান্ত বোলিং পারফরমেন্স আমরা প্রথম ম্যাচেও দেখেছি বাংলাদেশের বোলারদের কাছ থেকে। নাহিদ রানা একাই 6টি উইকেট তুলে নিয়েছিলেন, বাংলাদেশের গতিময় পেস তারকা, সাম্প্রতিক সময়ে চলতি বছরে র্যাঙ্কিংয়ে অনেক উন্নতি করেছেন নাহিদ রানা এবং ক্যারিয়ার সেরা বোলিংটা জিম্বাবুয়ের বিপক্ষে করে ফেলেছেন, মাত্র 21 রানে 6-6টি উইকেট তুলে নিয়েছেন। যাচ্ছেন শরীফুল পরবর্তী বলটি নিয়ে, স্টাম্পের মধ্যে ছিল, রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা করলেন, রানের সুযোগ নেই, আরও একটি ডট বল। কারেন্ট রান রেট টাইম হতে 3.24, নতুন ব্যাটার সেট হওয়ার জন্য কিছুটা সময় নেবেন, তবে অন্যদিকে 48 রানে 52 বল থেকে 48 রানে অপরাজিত রয়েছেন ওয়েসলি মাদেভেরে এবং নতুনভাবে কিন্তু ক্লাইভ মাদান্দে তিনি এসেছেন উইকেট কিপার ব্যাটার, 4 বল থেকে 1 রান তিনি করেছেন জিম্বাবুয়ে 108 5 উইকেটে। আমরা রয়েছি খেলার 34তম ওভারে,
0: 33.2 ওভারের খেলা শেষ হয়েছে। এবারে শরীফুল, এক্ষেত্রে শরীফুল ইসলাম, উইকেটটা খুব সহজ উইকেট, আসলে আমাদেরও বুঝতে অসুবিধা হয়েছে যেটা কি আসলে উইকেটটা নিলেন, মানে কেন জানি না একেবারে খুব সহজ মজা করে উইকেটটা নিলেন শরীফুল। বাঁহাতি ফাস্ট বোলার বল করলেন, আউটসুইং করে বলটা বেরিয়ে যাচ্ছিল, ব্যাটার আলতো করে ব্যাটের বাইরের কানায় লাগিয়ে পরবর্তী নুরুল হাসান সোহানের কাছে চলে গেল বাংলাদেশ উইকেট কিপার। মানে উদযাপনটা খুব কারো কাছ থেকে খুব বেশি ছিল না, কিন্তু আরও একটু উইকেটের পতন ঘটল, 6 উইকেটের কত অর্থাৎ মাদভেরে নাকি না মাদান্দে, নতুন নতুন ব্যাটার মাদান্দে তিনি আউট হয়ে গেলেন। মাদভেরে সর্বোচ্চ টপ স্কোরার আজকের ম্যাচে 48 রান করে তিনি এখনও অপরাজিত রয়েছেন। সো ইভান্স তিনি আসবেন নতুন ব্যাটার, 6 উইকেটের পতন হয়েছে এবং সেখানে শরীফুল ইসলাম খুব আলতো করে আমি বলবো যে বলটাকে ব্যাটের কানায় লাগিয়েছিল ব্যাটার, বাট উইকেট কিপার নুরুল হাসান সোহান তার গ্লাভসে গিয়ে জমা পড়ল, যে কারণে উইকেটটা হলো কাট বিহাইন্ড হয়ে গেলেন, 6 উইকেটের পতন হয়েছে। নতুন ব্যাটার ইভান্স তিনি চলে আসলেন, শরীফুল ইসলাম যথারীতি অর্থাৎ শরীর লাস্ট উইকেটটা মাতান্দে তিনি ক্লাইভ মাতান্দে জার্সি নম্বর 42 তিনি আউট হয়ে গেলেন। ইভান্স 20 ম্যাচ 190 রান 51 রান করেছেন, 58 তার হায়েস্ট নট আউট ওডিআই ক্রিকেটে, ইভান্সের কথা বলছিলাম। তিনি আসলেন ক্রিজে, দেখে নিচ্ছেন মিল স্ট্যাম্প অফ স্ট্যাম্পটা কোথায়, আম্পায়ারের কাছ থেকে গার্ড চেয়ে নেবেন এবং ফিল্ডিং পজিশনটা দেখে নিলেন, দেখে নিয়ে পরবর্তীতে বলটি মোকাবেলা করবেন। শরীফুল ইসলাম যাচ্ছেন ওভারে পরবর্তী বলটি বল করবেন, স্ট্যাম্পের উপরে ছিল, এক্ষেত্রে অবশ্য কোনো রান পাবেন না ইভান্স, ডট বল। 34তম ওভারের খেলা চলছে, শেষ উইকেটটা যেটা হলো আসলে ব্যাটার বুঝতেই পারেননি, আর সুইং করে যখন বলটা বেরিয়ে যাচ্ছিল তখন ব্যাটার বুঝতেই পারেননি, ব্যাটের বাইরের কানায় লেগে উইকেট কিপার নুরুল হাসান সোহান একটু ঝাঁপিয়ে পড়ে সরে গিয়ে তিনি ক্যাচটা তালুবন্দি করেছিলেন, তালুবন্দি করে ক্যাচটা লুফে নিয়েছেন। গুড আমি বলবো পারফরমেন্স। 108-6 উইকেটে জিম্বাবুয়ে।
1: শরীফুলের পরের বল ড্রাইভ করলেন, কাভার ড্রাইভ, বল যাচ্ছে সীমানার দিকে, ছুটছেন ফিল্ডার বলের পেছনে পেছনে, মেহেদি মিরাজ শেষ পর্যন্ত অবশ্য বলের গতির কাছে পরাস্ত হলেন, বল চলে গেল সীমানার বাইরে, ইনিংসের চতুর্থ চারের মার। শ্রোতা বন্ধুরা, দুটি ছক্কার মার এসছে এবং এটি দিয়ে চতুর্থ চারের মার, বাউন্ডারি থেকে মাত্র 28টি রান এসছে। বুঝতেই পারছেন বাংলাদেশের বোলাররা কতটা টাইট বোলিং করেছে। 66% বল জিম্বাবুয়েন ব্যাটাররা তারা কিন্তু ডট খেলেছেন এবং পাওয়ার প্লেতে মাত্র 21টি রান এসেছিল, দুটি উইকেট আমরা তুলে নিতে সক্ষম হয়েছি। মিডলস ওভার্সে 91টি রান এসেছে, 4টি উইকেট আমরা তুলে নিতে সক্ষম হয়েছি। ইনিংসে এক্সট্রা এসেছে 10টি রান। যাচ্ছেন শরীফুল সেই বলটি নিয়ে, 3টি উইকেট তুলে নিয়েছেন আজকের দিনে। অফ করিডোরে করেছিলেন, অফ স্টাফের বাইরের বল, এটিকে অবশ্য সফট হ্যান্ডে কাভারে ড্রাইভ করলেন, ইনার সার্কেলের ভিতরে ফিল্ডিংটা হয়ে গেল, ডট বলে ওভার শেষ। 34 ওভার শেষে 112-6 উইকেটে জিম্বাবুয়ে দলের সংগ্রহ। নিয়মিত বিরতিতে উইকেট ফেলতে পেরেছে বোলাররা তেমনটি বলবো না, তবে ইনিশিয়ালি 3টি উইকেট তুলে নিয়েছিলেন যখন 12 রানে প্রথম উইকেটের পতন ঘটে, 17 রানে দ্বিতীয় উইকেটের, 27 রানে তৃতীয় উইকেটের, এবং এরপরে আমরা 51 রানের একটা পার্টনারশিপ কিন্তু দেখেছি। পরবর্তীতে 78 রানে গিয়ে চতুর্থ উইকেটের পতন ঘটে। এখন অবশ্য 34 ওভার শেষে 112-6 উইকেটে। প্রথম ওডিআইয়ের কথা বলছিলাম, দ্বিতীয় ওডিআইয়ের কথা বলছিলাম, দুটিতেই বাংলাদেশ দল পরাজিত হয়েছে। প্রথম ওডিআইয়ে 25 রানের ব্যবধানে এবং দ্বিতীয় ওডিআই যেটা আমরা জিততে জিততে হেরে গেছি, তীরে এসে তরি ডোবানো যাকে বলে, মাত্র 13 রানে আমরা হেরে গেছি দ্বিতীয় ওডিআইতে, 234 রান করতে পেরেছিলাম। বাংলাদেশের ব্যাটারদের পক্ষে প্রথম যে ওডিআই সেখানে কারোর ভালো রান ছিল না, মূলত তৌহিদ হৃদয় 25 করেছিলেন এবং সোহান তার কাছ থেকে 31 রান আমরা দেখেছিলাম। পরবর্তী ম্যাচে আমরা হৃদয়ের কাছ থেকে, তানজিম তামিমের কাছ থেকে 50 ঊর্ধ্ব রান কিন্তু দেখেছিলাম। তানভীর, তাকে নিয়ে আসা হয়েছে, 1টি উইকেট তিনি পেয়েছেন নিজের ব্যক্তিগত স্পেলে। 9 ওভারের প্রথম বলটি করলেন, একেবারে কপি বুক ফ্যাশনে কেতাবি ঢঙ্গে মোকাবেলা করলেন এক্ষেত্রে মাদেভেরে। 48 টু শর্টস অফ 50 এই জায়গায় দাঁড়িয়ে তিনি অ্যারাউন্ড দ্য উইকেট। আরও একটি বল এবারে অবশ্য ড্রাইভ করেছেন, অফ ড্রাইভ, বল যাচ্ছে লং অফ রিজিয়নে, সেখানে ফিল্ডার আছেন তানজিদ তামিম, 20 নেবার ফাঁকে দুজন ব্যাটার, তারা একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন। 1টি রান আসলো, রানটি এসছে ওয়েসলি মাদেভেরের ব্যাট থেকে, তিনি পৌঁছে গেছেন ব্যক্তিগত 49 রানে। অন্যদিকে 3 বল থেকে 4 রানে পৌঁছে গেছেন ব্রাড ইভান্স, 19 ম্যাচ, আজকে 20তম ম্যাচ তার, এর আগে 190 রান করেছেন, 58 তার হায়েস্ট স্কোর। তানভীর যাচ্ছেন তার ব্যক্তিগত 9 ওভারের তৃতীয় বলটি করার জন্য অ্যারাউন্ড দ্য উইকেট। লেগ স্টাম্পের ওপরে ছিল, বোলার্স ব্যাক ড্রাইভ, বোলার নিজেই বাঁদিকে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কুড়িয়ে নিলেন, রানের সুযোগ নেই। উইকেটের পতন ঘটেছে 6টি, আরও কয়েকটি উইকেট তুলে নিতে পারলে, মূলত আর 1টি উইকেট 2টি উইকেট তুলে নিতে পারলে টেলটা ওপেন হয়ে যাবে। যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, বল করলেন আবারও স্টাম্পের মধ্যে, চমৎকার ডেলিভারি এবং সেটিকে অবশ্য আবারও একেবারে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতেই বাধ্য করেছেন আরও একটি ডট বল। 113-6 উইকেটে জিম্বাবুয়ে। আমরা রয়েছি খেলার 35তম ওভারে।
0: তানভীর ইসলাম তার আগে 1টি উইকেট পেয়েছিলেন, সিকান্দার রাজাকে আউট করেছিলেন, এবারে স্লগ করে দিয়েছিলেন মিড উইকেট অঞ্চলে, না ফিল্ডার নেই, সীমানার ভিতরেই ছিল ঋষাদ, তিনি অনেক দূর থেকে দৌড়ে গিয়ে যতক্ষণে বলটা কুড়িয়ে ফেরত পাঠাবার আগে 2টো রান হয়েছে। পুল শট করতে চেয়েছিলেন প্রথমে, পরবর্তীতে কিছুটা স্লগ সুইপ শট করেছিলেন, যেহেতু স্পিনার সেই কারণে স্লগ সুইপ শট মিড উইকেট অঞ্চলে, সেখানে ঋষাদ হোসেন অনেক দূর থেকে দৌড়ে গিয়ে তিনি বলটা কুড়িয়ে ফেরত পাঠাবার আগে 2টো রান হয়েছে ইভান্সের ব্যাট থেকে, 6 বলে 6 রান। মাঠভেরে 49 নন স্ট্রাইকিং প্রান্তে, 35তম ওভারের খেলা চলছে, পরবর্তী বলের ক্ষেত্রে ব্যাটে লেগেছে বিগ আপিল, আম্পায়ারের না, আম্পায়ার এখনো কিছু জানায়নি, বিগ আপিল তানভীর ইসলাম, তারপরে নূর হাসান সোহান, সেখানে কাছাকাছি মেহেদি হাসান মিরাজ, নাজমুল শান্ত কাছাকাছি ছিলেন, প্রত্যেকেই বড় একটা আবেদন করেছে এবং নিশ্চিত করেছেন, কিন্তু শেষ পর্যন্ত অবশ্য আল্ট্রাইজ নেই এবং ডিআরএস রিভিউ নেওয়ার সিস্টেম নেই, যেহেতু সেখানে আম্পায়ারের সিদ্ধান্তটাকেই মেনে নিতে হবে, রিভিউ নিলে হয়তো বা সেখানে টিভি আম্পায়ার সেটা চেক করতে পারত, অপশনটা যেহেতু নেই। সো 35 ওভারের খেলা শেষ হয়েছে, এবং 35 ওভার শেষে জিম্বাবুয়ে 115-6 উইকেটে।
1: ঠিক তাই, মাইক্রোফোনে একটা কণ্ঠস্বরের পরিবর্তন হবে। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি মির্জা ফরিদুল ইসলাম আপনাকে।
0: অসংখ্য ধন্যবাদ জনাব কাজল সরকার এবং আমানুল্লাহ সরকার আপনাদের দুজনকে। বাংলাদেশ কিন্তু আজকে ফিরে এসেছে খেলা, সেটি কিন্তু এই মুহূর্তে আমরা বলতেই পারি। 115 রানে 6 ব্যাটারকে সাজঘরে ফিরে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ, তিনি বোলিংয়ে এসেছেন। গত দুটো ম্যাচে আমরা দেখেছি তিনি 2 করে উইকেট পেয়েছিলেন, প্রথম ম্যাচে 2 উইকেট পেয়েছেন এবং দ্বিতীয় ম্যাচে 2 উইকেট। আজকের দিনে এখন পর্যন্ত নামের পাশে কোনো উইকেট তুলে নিতে পারেননি। আমরা দেখেছি শরীফুল তিনি 3 উইকেট পেয়েছেন, তাসকিন তিনি 2 উইকেট এবং তানভীর ইসলাম তিনি 1 উইকেট পেয়েছেন। মেহেদী মিরাজ চলে যাচ্ছেন তার বোলিং প্রান্তে, ছোট্ট রান আপ, ডানহাতি বোলার, এবার অবশ্য ফিতে খেলেছেন, রান পাবেন। সৌম্য সরকার ফিল্ডার ছিলেন, তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন। ততক্ষণে কিন্তু একেবারের জন্য জায়গার পরিবর্তন হলো, ততক্ষণে আরেকটি কাজও কিন্তু হয়ে গেছে। ওয়াইসলি মাধবের তিনি কিন্তু 50 তুলে নিলেন, তিনি অত্যন্ত চমৎকারভাবেই 118 যখন দলীয় রান সেই জায়গা থেকে 116 যখন সেই জায়গা থেকে নিজেই তিনি 50 করেছেন, মাত্র একটি ছক্কা এবং একটি চারের সাথে সাহায্যে তিনি রানটা করলেন। অলসে মাধবের কথা বলছিলাম, তার সর্বোচ্চ রানটা রয়েছে ক্যারিয়ারে 72, হাইস্ট স্কোর তার এবং 16 উইকেট নামের পাশে। আজকের দিনে তিনি ব্যাট হাতে নিজেকে প্রমাণ করার যে সুযোগ, 72 ছাড়ে যাবেন কিনা সেটি হচ্ছে এখন দেখার বিষয়। 56 বল থেকে 50 রান করেছেন। প্রান্ত থেকে আবারও আমরা দেখতে পাচ্ছি বান্ট ইভান্সকে দেখতে পাচ্ছি, গত ম্যাচে 58 করেছিলেন তিনি, অপরাজিত ছিলেন, সর্বোচ্চ ইনিংসটা তিনি খেলেছেন 58 রানের, 19 থেকে 190 রান, 20 উইকেট বলতে বলতে লেগ স্টাম্পের উপরে ঘুরিয়ে দিয়েছেন, নন সাইডে স্কোর লেগের দিকে বল চলে যাচ্ছে। শরীফুল ইসলাম তিনি ফিল্ডিং করলেন, বলটাকে তুলে ফেরত পাঠালেন, ততক্ষণে কিন্তু ব্যাটারকে থামাতে পারবেন না, তারা কিন্তু একটিবারের জন্য জায়গার বা প্রান্তটা বদল করে নেবেন এবং এর সাথে প্রান্তটা বদল হয়ে গেল। রান একটি বাড়ল 117-6 উইকেটে। মেহেদী হাসান মিরাজ পরের বলটা আবার কিন্তু দিয়েছেন ঘুরিয়ে, শেষ পর্যন্ত বলটা চলে গেল সীমানার বাইরে স্কোর লেগ অঞ্চল দিয়ে। এর সাথে আরেকটি চারের মান লক্ষ্য করলাম, এটি অবশ্য ওই ওয়াইসলি মাধবের ব্যাট থেকে এসেছে। মাধবের তিনি কিন্তু এর মধ্যে হাত খুলে খেলছেন, এর আগে দেখলাম যে তিনি 1 মেরেছিলেন, এটি তার ইনিংসের 2 ভালোভাবে বলগুলোকে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে রান সংখ্যা তার বাড়ল 54 পৌঁছে গেছে, 2 রান বেড়েছে 121-6 উইকেটে। 36 ওভারে শেষ বলটা করবেন, বল করলেন, এবার কিন্তু ভিতে খেলেছেন, রান পাবেন। সৌম্য সরকার দিন ফিল্ডিং করলেন, ততক্ষণে কিন্তু 36 ওভারে খেলাটা শেষ হয়ে গেল। 36 ওভারে 122-6 উইকেটে। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের মধ্যকার 3 ওয়ানডে সিরিজের এর আগে 2 ম্যাচ শেষ হয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশে তারা 25 রানে পরাজিত হয়েছিল, দ্বিতীয় ম্যাচে আমরা দেখেছিলাম 13 রানে কিন্তু বাংলাদেশ পরাজিত হয়। একমাত্র টেস্ট ম্যাচ যেটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে ইনিংস এবং 85 রানে পরাজিত হয়েছে। এই সিরিজ অর্থাৎ জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ যে এখন পর্যন্ত খুব ভালো করেছে সেটি কিন্তু আমরা আমাদের ভাষায় অন্তত বলতে পারছি না। আজকের ম্যাচ এখনও বাংলাদেশ তারা খেলছে। শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে টসে জয়লাভ করলেন আপনাদের জানিয়ে দিতে চাই, শ্রোতাবন্ধু যারা ওই প্রান্তে রয়েছেন আপনাদের জানিয়ে দিতে চাই, মেহেদী হাসান মিরাজ তিনি টসে জয়লাভ করে আজকে কিন্তু তিনি আবারও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর আগে 2 ম্যাচে তিনি টসে জয়লাভ করেছিলেন, আজকের দিনে টসে জয়লাভ করে বাংলাদেশের বোলাররা তারা কিন্তু 6 ব্যাটারকে সাজঘরে ফিরে দিয়েছেন। আমরা এখন পর্যন্ত যে ব্যাটারের কথা বলতে পারি তিনি হচ্ছেন মাধবের, তার সংগ্রহ হচ্ছে 55। মোহাম্মদ সাইফুদ্দিন দৌড় শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু অন সাইডে খেলার চেষ্টা ঘুরিয়ে দিয়েছেন কবজির মোচের অন সাইডে, রান পাবেন না, রানার সুযোগ অবশ্য নেই। 122-6 উইকেটে 37 ওভারে খেলা চলছে। মোহাম্মদ সাইফুদ্দিন এখন পর্যন্ত কোনো উইকেটের দেখা অবশ্য পাননি, 5 একটি বল করেছেন, 8 দিয়ে কোনো মেডে একটি মেডেন অবশ্য রয়েছে তার, কোনো উইকেটের দেখা পাননি এখন পর্যন্ত। রান রেটটা 3.63, এ হারেই কিন্তু রান তুলছে মোহাম্মদ সাইফুদ্দিন। পরের বলটা নিয়ে আবার দৌড় শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু জোরের সাথে খেলতে চেয়েছিলেন কিন্তু সে ঠিকভাবে খেলতে পারেননি, ব্যাটের উল্টা পেশে লেগে অবশ্য বলটা অন্যদিকে চলে যায়, যেভাবে অন সাইডে খেলতে চেয়েছিলেন শেষ পর্যন্ত অবশ্য রানও পেলেন না।
2: এটা ডট বল হয়ে গেল। মাদফেরের কথা বলছিলাম, ওয়ালসি মাদফেরে এখন পর্যন্ত 55, এর আগে তিনি 42টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, 797 রান তার নামের পাশে যুক্ত ছিল, 72 কথা বলছিলাম সর্বোচ্চ ইনিংসটা তার কাছ থেকে আমরা দেখেছিলাম, আজকের দিনে 55 করেছেন। আবার কিন্তু খেললেন, এবার কিন্তু বলাস ড্রাইভ শেষ পর্যন্ত নাজমুল শান্তকে দেখতে পেলাম, তিনি দৌড়ে গিয়ে বলটাকে তুলে যতক্ষণে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু প্রান্তটা বদল করলেন, দু ব্যাটার একটি দুটি বারের জন্য জায়গার পরিবর্তন হলো, এর সাথে আরও দুটি রান যুক্ত হলো 124 উইকেটে। 37তম ওভারে খেলা চলছে, যেভাবে দল তারা এই মুহূর্তে একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করছে, বিশেষ করে আজকের দিনে দেখেছিলাম বেন কারেন তিনি মাত্র 2 রান করে আউট হয়ে যান, এছাড়াও ব্যানেট 6 রান করেছিলেন, ইনাসান কায়া তিনি করেছিলেন 25 রান, এরপরে আরভিন ক্রিক আরভিন তিনি করেছিলেন 5 রান, এছাড়া সর্বশেষ ব্যাটার সিকান্দার রাজা বলতে সিকান্দার রাজা কিন্তু 25 বল থেকে 11 রান করেছিলেন। এখন পর্যন্ত আরেকজন ব্যাটার কিন্তু আউট হয়েছেন, ক্লাইভ তিনি অবশ্য ব্যক্তিগত 1 রান করে আউট হয়ে যান, 6 জন ব্যাটার সাজঘরে ফিরে গেছে, এখন পর্যন্ত 124 রান সংগৃহীত হয়েছে জিম্বাবুয়ে দলের। এখন অবশ্য ব্যাট করবেন মাদফেরে, তার সঙ্গে হচ্ছে 57-62 বল থেকে, এবার কিন্তু খেললেন, রক্ষণাত্মক ভঙ্গি ছিল ব্যাটার সামনে গিয়ে ভর করে খেলেছেন, শেষ পর্যন্ত নিজে বলে নিজেই ফিল্ডিং করলেন, বলারে বল থেকেও রান নেওয়ার কোনো সুযোগ অবশ্য নেই। জিম্বাবুয়ে দল 124, 6 উইকেটে বাংলাদেশের প্রথম দুটি ম্যাচে হেরে যায়, সেই জায়গা থেকে বাংলাদেশ আজকে তো ম্যাচটা জয়লাভ করতে হবে, সেই আত্মবিশ্বাস নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের বোলাররা তারা কিন্তু বল করে চলে যাচ্ছেন। ও সাইফউদ্দিন পরের বলটা অফ স্টাম্পের একটু বাইরে খেললেন, অফসাইডে খেলেছেন, শট মিডঅফের দিকে ঠেলে দিয়েছিলেন, রান পাবেন না, ফিল্ডার ছিলেন বলের লাইনে, রান নেওয়ার কোনো সুযোগ অবশ্য নেই। মোহাম্মদ সাইফউদ্দিন এই ওভারটাও তিনি শেষ করে ফেললেন, 37 ওভার শেষ হয়ে গেল ইতিমধ্যে, 37 ওভার শেষে 124 জিম্বাবুয়ে দলের সংগ্রহ। যেটি বলছিলাম শ্রোতা বন্ধুরা, হারার স্পোর্টস ক্লাব মাঠে আজকে বাংলাদেশ জিম্বাবুয়ে দলের মধ্যকার, এর আগে আমরা দেখেছিলাম 83টি ম্যাচ তারা খেলেছিল, 84তম ম্যাচে কিন্তু তারা যুক্ত হয়েছে, মুখোমুখি হয়েছে, সেই জায়গা থেকে এখন পর্যন্ত বাংলাদেশ যেটি করেছে, বাংলাদেশ 51টি ম্যাচে জয়লাভ করেছে, 32টি ম্যাচে জয়লাভ করেছিল জিম্বাবুয়ে দল, সেই জায়গা থেকে আজকের ম্যাচটা বাংলাদেশ তারা কিন্তু নিজেদের করে নিতে চাইবে। আবার মেহেদী হাসান মিরাজকে দেখতে পেলাম, এবার কিন্তু খেলেছেন চমৎকার লেফট ড্রাইভ, শেষ পর্যন্ত বলটা চলে গেল সীমানার বাইরে 6 রানের জন্য। এর সাথে আরো একটি 4 বল লক্ষ্য করলাম, এবার অবশ্য ইভান্স এর বার থেকে এসেছে, ইভান্স তিনি কিন্তু গত ম্যাচে 58 করেছিলেন অপরাজিত, এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ 58, আজকে তিনি ব্যাট হাতে নিজেকে প্রমাণ করার যে সুযোগ 10 বল থেকে 11 করেছেন এখন পর্যন্ত, যার কথা বলছিলাম অপর অপরাজিত ব্যাটার ওয়াইসলি মাদফেরে, তিনি কিন্তু এখন পর্যন্ত 57 রান করেছেন এখন পর্যন্ত, যেভাবে সংগ্রহ হচ্ছে 128, 6 উইকেটে। মেহেদী মিরাজ এখন পর্যন্ত নামের পাশে কোনো উইকেট নেই, প্রথম দুটো ম্যাচে তিনি উইকেট পেয়েছিলেন 2টি করে, 5 ওভার 1টি বল করেছেন, 28 রানে কোনো উইকেট নেই প্রান্তের দিকে। মেহেদী মিরাজ আবারও বল করলেন, এবার কিন্তু মাপেলেন্দ্রের বল ভঙ্গি ছিল রক্ষণাত্মক, দেখে শুনে খেলেছেন, রান্নার কোনো সুযোগ নেই। ব্রান্ট ইভান্স তিনি খেলছেন এখন পর্যন্ত 11 বল থেকে 11, পরের বলটা তিনি মোকাবেলা করবেন, এবার কিন্তু তড়িঘড়ি ভাবে খেলেছেন, রান পেলেন না, অনসাইডে ঘোরানোর চেষ্টা, এ বল থেকে রান পাবেন না, 3টি বল ইতিমধ্যে হয়েছে। মেহেদী মিরাজ ওভার থেকে 3টি বল করেছেন, 2টো রান অবশ্য দিয়েছেন তিনি। মেহেদী মিরাজের কথা বলছিলাম, এখন পর্যন্ত মেহেদী মিরাজ আজকে ম্যাচে অবশ্য উইকেট পাননি, এর আগে আমরা দেখেছি টেস্ট ম্যাচে 219 উইকেট লাভ করেছেন, 132টি উইকেট অন্ডে যাচ্ছে, এবং 18টি উইকেট টি টোয়েন্টি ম্যাচে তিনি এখন পর্যন্ত নিজের নামের পাশে যুক্ত করেছেন। পরের বলটা এবার কিন্তু খেলেছেন স্কোয়ার লেগের দিকে, ঘুরিয়ে দিয়েছেন, রান পাবেন একটিবারের জন্য জায়গা বা প্রান্তটা বদল করে নেবেন, রান একটি বাড়ল, 130 পৌঁছে গেছে জিম্বাবুয়ে দল। প্রথম ম্যাচে দেখেছিলাম জিম্বাবুয়ে দল তারা করেছিল 141, সেই জবাব দিতে গিয়ে বাংলাদেশ 116 রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ দল তারা কিন্তু ভালো করতে পারেনি, শেষ পর্যন্ত 13 রান পরাজিত হয়, আমরা দেখেছিলাম সেই জায়গা থেকে জিম্বাবুয়ে দল তারা করেছিল 247, এখন পর্যন্ত একটা এই দুই ব্যাটারের মধ্যে একটা পাট্টা শিব গড়ে তোলার চেষ্টা করছেন। 131 এখন পর্যন্ত 6 উইকেট, 38তম ওভারের খেলা চলছে। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, জিম্বাবুয়ে দল, তারা কিন্তু দীর্ঘদিন থেকে ক্রিকেট খেলছে। 1983 সালে প্রথম ইন্টারন্যাশনাল ওয়ানডে ম্যাচ তারা খেলেছিল, এখন পর্যন্ত 586-87টি ম্যাচ কিন্তু খেলে ফেলেছে। 156 ম্যাচে জয়লাভ করেছে, 406 ম্যাচে তারা এখন পর্যন্ত পরাজিত হয়েছে। 16টি ম্যাচের কোনো রেজাল্ট হয়নি, সেই জায়গা থেকে 7টি ম্যাচ কিন্তু টাই হয়েছিল। বাংলাদেশ তারা কিন্তু মন্দ খেলেনি, এখন পর্যন্ত 466টি ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছে, জয় 169, 287 ম্যাচে পরাজিত হয়েছে এখন পর্যন্ত। সেই কথায় পরে আসব। এখন পর্যন্ত আজকের দিনের যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে, সেই ম্যাচে বাংলাদেশ দল তারা কিন্তু 6 জন ব্যাটারকে সাজঘরে ফিরে দিতে সক্ষম হয়েছে। মোহাম্মদ সাইফউদ্দিন পরের বলটা, এই ওভারের প্রথম বলটা তিনি করবেন, দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, আবারও অনসাইডে বা ভিতে খেলেছেন, লঙ্গনের দিকে বল চলে যায় ফিল্ডার করতে, ফিল্ডিং করে বলটাকে যতক্ষণে তুলে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু একটিবারের জন্য প্রান্তটা বদল করে নিলেন ব্যাটার দয়, একটিবারের জন্য জায়গার পরিবর্তন হয়েছে এবং এরই সাথে আরেকটি রান যুক্ত হয়েছে জিম্বাবুয়ে দলের। 132 ছয় উইকেটে 39তম ওভারে খেলা চলছে। ইভান্সের সংগ্রহ হচ্ছে 14 বল থেকে 12, 66টি বল থেকে 59 রানে এখন পর্যন্ত অপরাজিত রয়েছেন বাদফেরে। মোহাম্মদ সাইফউদ্দিন দৌড় শুরু করলেন, তিনি বল করলেন, এবার কিন্তু ভালো লেন্থের বল ছিল, ব্যাটার জায়গায় দাঁড়িয়ে ব্যাটটা চালালেন কিন্তু শেষ পর্যন্ত যা হওয়ার তাই হল। অর্থাৎ মোহাম্মদ সাইফউদ্দিন এই বলটা, অবশ্য সাইফউদ্দিনের বলটা খেলতে পারেন নুরুল হাসান সোহান, বলটা চলে যায় তার কাছে, বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ অবশ্য নেই। জিম্বাবুয়ে দলের 6 জন ব্যাটার সাজঘরে ফিরে গেছে, যেটি বলছিলাম সেই জায়গা থেকে সর্বোচ্চ রানটা আমরা দেখেছি এখন পর্যন্ত মাদফেরে, 59। ইভান্স পরে বলটা আবার কিন্তু মিড উইকেট অঞ্চল দিয়ে শেষ পর্যন্ত দিয়ে মেরেছিলেন, কিন্তু সৌম্য সরকার বাউন্ডারি লাইনের একটু সামনে ছিলেন, শেষ পর্যন্ত বলটা তিনি ধরে নিলেন। অর্থাৎ এ বল থেকে অবশ্য মনে হয়েছিল একটি চার হবে কিনা, কিন্তু শেষ পর্যন্ত চার হল না। ফিল্ডার করতে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই কিন্তু ব্যাটাররা তাদের যে কাজ সেটি তারা সেরে নিলেন, তারা একটি রান নিয়েছেন। অবশ্য যেহেতু ফিল্ডার বলের লাইনে ছিলেন, এ কারণে একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন। 133 ছয় উইকেটে 39তম ওভারে পরে বলটা এবার কিন্তু একটু বাইরে, শেষ পর্যন্ত এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে মুহূর্তের মধ্যে মাটি কামড়ে বলটা চলে গেল সীমানার বাইরে 4 রানের জন্য। কি অসাধারণ দৃষ্টি রঞ্জন 4-এর মার কিন্তু ওভার দিলেন ওই যার কথা বলছিলাম, অয়েসলি মাদফেরের কথা বলছিলাম, যার সর্বোচ্চ ইনিংসটা ছিল 72। তিনি কিন্তু হাঁটি হাঁটি পা পা করে সেই ইনিংসকে তাড়া করবেন আজকে। অত্যন্ত চমৎকার একটি 4-এর মার লক্ষ্য করলাম, এর সাথে আরও 4টি রান যুক্ত হয়েছে জিম্বাবুয়ে দলে। 137 ছয় উইকেটে 63 মাদফেরের সংগ্রহ, ইভান্স তার সংগ্রহ হচ্ছে 13। মোহাম্মদ সাইফউদ্দিন পরের বল লেগ স্টাম্পের উপরে, আবার কিন্তু অনসাইডে খেলেছেন, রান পাবেন একটি, শেষ পর্যন্ত বল চলে যাচ্ছে কিনা সেরানোর বাইরে, কিন্তু না, ওখানে সৌম্য সরকারকে দেখতে পেলাম, তিনি ঝাঁপিয়ে পড়ে ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই ব্যাটারদেরকে থামাতে পারেননি, তারা কিন্তু জায়গার পরিবর্তনটা সেরে নিয়েছেন। এ ওভারে কিন্তু বেশ কিছু রান দিলেন, বেশ কিছু রান কিন্তু দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। অর্থাৎ সৌম্য সরকার একটা ভালো ফিল্ডিং করলেন, সেটি কিন্তু আমরা বলতেই পারি, ভালো ফিল্ডিং তিনি করেছেন, নির্ঘাত 4কে তিনি বাঁচালেন, যা কোনো বিপদ হয়নি এক্ষেত্রে। 4টি রান থেকে তিনি দলকে সেভ করলেন, 1টি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্যাটারদেরকে। 146 ছয় উইকেটে 39তম ওভারে শেষ বলটা করবেন মোহাম্মদ সাইফউদ্দিন, দৌড় শুরু করলেন তিনি, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবার কিন্তু ফুল টস ধরনের বল ছিল, খেলেছেন শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত ওই মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে লাগলো বলটা, কিন্তু সে বলটাকে তিনি তালুবন্দি করতে পারলেন না, যদি তালুবন্দি করতে পারতেন তাহলে কিন্তু আরেকটি উইকেটের পতন হতো। 39 ওভার শেষে 140 ছয় উইকেটে আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, আমরা 4 জন রয়েছি, শ্রদ্ধা ভাজন গুরুজন জনাব আলফাজউদ্দিন আহমেদ, কাজল সরকার, আমানুল্লাহ সরকার এবং আমি মির্জা ফরিদ। 39 ওভার শেষে 140 ছয় উইকেটে শ্রোতা বন্ধুরা যারা বাংলাদেশ বেতারের সাথে যুক্ত হলেন, আপনাদের জানিয়ে দিতে চাই বাংলাদেশ জিম্বাবুয়ে দলের মধ্যকার তিন ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচ এটি। শেষ ম্যাচে বাংলাদেশ দল আজকে সকালে মেহেদী হাসান মিরাজ তিনি টসে জয়লাভ করে বোলিং এর সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এখন পর্যন্ত ছয়জন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন। 39 ওভার শেষে 146 উইকেটে অতিরিক্ত খাত থেকে এখন পর্যন্ত 11টি রান দিয়েছে। আমরা যদি দেখি এখন পর্যন্ত সফল বোলার হচ্ছেন শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ দুটো উইকেট পেয়েছেন, শরীফুল তিনটি এবং তানভীর ইসলাম একটি উইকেট লাভ করেন। শরীফুলকে আবারও আমন্ত্রণ বা তাকেই কিন্তু বল তুলে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 8 ওভার তিনি বল করেছেন, 8 ওভার 32 রান দিয়ে 3 উইকেট নামের পাশে যুক্ত করেছেন। এর আগে বান ডেভানজের যে বলটা তিনি খেলেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিনের, সেই সাইফুদ্দিন কাজটা লুপে নিতে পারলে তিনি যদি পারতেন তাহলে কিন্তু আমরা সপ্তম উইকেটের কথা বলতে পারতাম, সেটি হয়নি। 141 এখন পর্যন্ত 39 ওভার শেষে 40তম ওভারের প্রথম বল হয়েছে, প্রথম বল থেকে একটি রান অবশ্য এসেছে। শরীফুল ইসলামের কথা বলছিলাম, অত্যন্ত তীক্ষ্ণ একজন বোলার, টেস্ট ম্যাচ আমরা দেখেছি তার কাছ থেকে, ওয়ানডে ম্যাচে তিনি খেলেছেন, ওয়ানডে ম্যাচে এখন পর্যন্ত 73টি উইকেট লাভ করেছেন, টি টোয়েন্টিতে 69টি উইকেট এবং টেস্টে তিনি 27 উইকেট লাভ করেছেন এখন পর্যন্ত। তাসকিন আহমেদ আমরা দেখেছি ওয়ানডে ম্যাচে ভালো করেছেন তিনি, 135 উইকেট, এছাড়াও টি টোয়েন্টিতে 106 উইকেট লাভ করেন, টেস্ট ম্যাচে 55টি উইকেট নামের পাশে যুক্ত করেন। এখন পর্যন্ত আমরা যদি দেখি জিম্বাবুয়ে দলের পক্ষে সর্বোচ্চ রান লিটন কুমার দাস, তিনি 176 রান করেছিলেন 2020 সালে। এছাড়া আমরা দেখেছি তারেক ইকবাল খান, তিনি 2020 সালে 158 করেছিলেন, এছাড়া 2009 সালে 154 করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশের পক্ষে ওয়ানডে ম্যাচের কথা যদি বলি, সর্বোচ্চ উইকেট এখন পর্যন্ত 247টি ম্যাচে 317 উইকেট লাভ করেন সাকিব আল হাসান, এরপরে 218 ম্যাচ থেকে 269 উইকেট মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান 124 থেকে ম্যাচ থেকে 193 উইকেট লাভ করেন, আব্দুর রাজ্জাক 153 ম্যাচ থেকে 207 উইকেট লাভ করেন, এছাড়াও রুবেল হোসেন তিনি 129 উইকেট লাভ করেন 101 ম্যাচ থেকে। বাংলাদেশ জিম্বাবুয়ে দলের মধ্যকার এই খেলা কিছুটা আমরা দেখলাম যে বিলম্বিত হচ্ছে, অর্থাৎ এখানে একজন খেলোয়াড় তিনি পানি পান করে নিলেন, ইভানচের কথা বলছিলাম, পাশাপাশি কিছুটা তিনি মিড ব্রেক সেই জায়গা থেকে তাদের যে করণীয় সেটি তারা করে নিলেন, বাংলাদেশের বোলাররা তারাও কিন্তু সেটি সেরে নিলেন। একটা ভালো ক্রিকেট হয়তো দিন শেষে আজকে দেখব। প্রথম ম্যাচের কথা আবারও মনে পড়ে যায়, 141 রান যেখানে করেছিল জিম্বাবুয়ে দল সেই ম্যাচটাও তারা করতে পারেনি, বাংলাদেশ দল 116 রানেই শেষ পর্যন্ত গুটিয়ে যায়, 25 রানে একটা পরাজয় কিন্তু আমরা দেখেছিলাম। একটা চমৎকার সময় কিন্তু আমরা বলবো যে জিম্বাবুয়ে দল তারা পার করছে এই মুহূর্তে, 141 এখন পর্যন্ত। পরের বলটা লেগ স্টাম্পের উপরে ছিল, ঘুরিয়ে দিয়েছেন, শেষ পর্যন্ত অনসাইডে খেললেন, রান পাবেন, লং লেগের দিকে বলটা চলে যায়, সেই জায়গা থেকে ফিল্ডার করতে ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই ব্যাটারদের কিন্তু থামাতে পারেননি, তারা কিন্তু একটিবারের জন্য জায়গার পরিবর্তনটা সেরে নিলেন। এর সাথে আরেকটি রান যুক্ত হলো শরীফুল, এখন পর্যন্ত সফল বোলার বলবো এই ক্ষেত্রেই, যে আজকের দিন এখন পর্যন্ত 6 উইকেটের মধ্যে তার নামের পাশে 3 উইকেট, 34 রান দিয়ে এখন পর্যন্ত 3 উইকেট তিনি পেয়েছেন। বাংলাদেশের পক্ষে নাহিদ রানার কথা বলছিলাম, নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র 21 রানে 6 উইকেট লাভ করেছেন, সে কথায় পরে আসব। শরীফুল পরের বলটা নিয়ে আবারও দৌড় শুরু করলেন, আপ স্টাম্পের একটু বাইরে, ব্যাটার কিন্তু দেখে শুনেই খেলেছেন, রান পাবেন না, বলটাকে সময় করলেন, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন ওখানে শরীফুল ইসলাম। 3টি বল কিন্তু ওভার থেকে হয়েছে, 3টি বল থেকে এখন পর্যন্ত 2 রান কিন্তু ব্যাটাররা নিয়েছেন, বিশেষ করে অলসলে মাধভেরের কথা বলতেছি, তিনি কিন্তু এখন পর্যন্ত 70 বল থেকে 67 রান সংগ্রহ করেছেন। ইভান্স এখন পর্যন্ত তার সংগ্রহ হচ্ছে 18 বল থেকে 14, মাধভেরে তিনি এখন ব্যাট করবেন, চতুর্থ বল নিয়ে শরীফুল ইসলাম দৌড় শুরু করলেন। এবার কিন্তু ব্যাটের মাথায় লেগে উইকেট রক্ষককে ফাঁকি দিয়ে শেষ পর্যন্ত বলটা লঙ্গেস্ট স্টাম্প জোন দিয়ে চলে গেল এক ড্রপে সীমানার বাইরে। চমৎকারভাবে এই বলটাকে তিনি খেললেন এবং শেষ পর্যন্ত বল চলে গেল সীমানার বাইরে। আরও চারটি রান কিন্তু যুক্ত হলো, এরই সাথে জিম্বাবুয়ে দলের রানও কিন্তু বাড়ল, এখন পর্যন্ত 146/6 উইকেটে। ওভার থেকে এখন পর্যন্ত ছয়টি রান এসেছে। অবশ্য বলতে না বলতে পরের বল আবার কিন্তু খেলেছেন, শেষ পর্যন্ত বলটা চলে গেল কিনা সীমানার বাইরে। একজন দুজন ফিল্ডার ছিলেন ওই পয়েন্ট এবং কাভারের মাঝামাঝি জায়গা দিয়ে বলটা চলে গেল সীমানার বাইরে, আরও চারটি রান। অর্থাৎ এই ওভারটা একটা ব্যয়বহুল ওভার কিন্তু মোহাম্মদ সাইফউদ্দিন তার কাছ থেকে আমরা শরীফুল ইসলাম তার কাছ থেকে দেখতে পেলাম, যদিও তিনি 3টি উইকেট লাভ করেছেন এখন পর্যন্ত এই ওভারে কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারলেন না। একটি দুটো 4 কিন্তু ইতিমধ্যে দিয়েছেন, 10 রান।

0: প্রথম ওভারের শেষ বলটা নিয়ে দৌড় শুরু করবেন। শরীফুল ইসলাম দৌড় শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু খেলেছেন, পয়েন্টে ঠেলে দিয়েছেন, ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়েছে, এ বল থেকে অবশ্য রান পেলেন না, ডট বল, ডট বলের মধ্য দিয়ে কিন্তু চল্লিশতম ওভারের খেলা শেষ হয়ে গেল। চল্লিশ ওভার শেষে 156 উইকেটে মাধভেরে, তার সংগ্রহ হচ্ছে 73 বল থেকে 75, ইফানস তার সংগ্রহ হচ্ছে 18 বল থেকে 14। আর এই যখন অবস্থা, আবারও আমন্ত্রণ জানাবো শ্রদ্ধাভাজন জনাব আলফাজউদ্দিন আহমেদ আপনাকে।
1: মির্জা ফরিদ, অনেক ধন্যবাদ। খেলা কিন্তু বেশ জমেছে, অবশ্যই বলতে হবে। 30 ওভারে দেখেছিলাম 100 রান হয়েছিল জিম্বাবুয়ের, পরের 10 ওভারে কিন্তু তারা 50 রান করেছে। সুতরাং তারা রান তোলার ব্যাপারে বেশ মনোযোগী হয়েছে এবং নিজেদের মাঠে কখন কিভাবে রানটা বাড়াতে হবে সেই অঙ্কগুলো তারা বেশ ভালোভাবেই কষে রেখেছে। আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ লাস্ট 10 ওভার, এই 10 ওভারে কত রান তারা নিতে চেষ্টা করবে সেইটা একটা যুদ্ধ, আর বাংলাদেশ কতটা মিতব্যয়ী হতে পারবে সেইটা আরেকটা যুদ্ধ। তানভীর কে আনা হয়েছে, লেগ স্টাম্পের ওপরে ছিল, আস্তে করে ঘুরিয়েছেন, শর্ট ফাইন লেগে বল গেল, কিন্তু ফিল্ডার থাকা সত্ত্বেও একটি রান কিন্তু অনায়াসে হয়েই গেল। ইভান্স ছিলেন এক্ষেত্রে ব্যাটার, তিনি পৌঁছে গেলেন 15 রানে, দলের সংগ্রহ বেড়ে হয়েছে 151। মেদভেরে যথেষ্ট সেটেল ডাউন করে ফেলেছেন, বলটাকে বেশ বড় দেখছেন তিনি এখন, সুতরাং আক্রমণটা তার ব্যাট থেকে কিন্তু বেশি আসবে। প্রস্তুত এখানে আমরা দেখতে পাচ্ছি তানভীর যাচ্ছেন ওভারের পরে বল করার জন্য, এবার কিন্তু বাতাসে ভাসিয়ে খেলেছেন, আউট, ইয়েস, একটা সহজ ক্যাচ দিয়ে দিলেন তিনি, অনেকটা চামচে তুলে দেওয়ার মতন করে বলটা খেলে ফেললেন। যে বলটা খেলার ইচ্ছা ছিল না সেই বলটা ব্যাটের মাথায় লেগে সেই বলটা তিনি খোঁচা দিয়ে দিলেন, এবং এক্সট্রা কাভার অঞ্চলে দারুণ একটা ক্যাচ অবশ্য ধরেছেন ওখানে মেহেদী মিরাজ আমার মনে হয়, এবং সেই সাথে এই মেডেভেরের উইকেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উইকেট। আগেই আমি বলেছি মাইক্রোফোনে বসেই কিন্তু আমি বলেছি যে আক্রমণটা মেনলি ওই মেডভেরের ব্যাট থেকে আসার কথা, কারণ তিনি খুব সেট একজন ব্যাটার, তিনি কিন্তু 75 রানে অপরাজিত রয়েছেন যা তিনি 73 বল থেকে করেছেন। দেখে নেওয়া হচ্ছে রিপ্লেতে লিগাল ডেলিভারি ছিল কিনা, ছিল, এবং চামচের মতন করেই তিনি ঘোরালেন এবং এক্সট্রা কাভারে ধরেছেন সেখানে চমৎকারভাবে মেহেদী হাসান মিরাজ। সুতরাং ফিরে যেতে হবে, খুব মূল্যবান একটি ইনিংস দলের জন্য খেলেছেন, কিন্তু এই ইনিংস দিয়ে শেষ পর্যন্ত দল জিততে পারবে কিনা সেটা হচ্ছে বড় কথা। 151 7 উইকেটে জিম্বাবুয়ে এই মুহূর্তে সফলতা পেয়েছেন তানভীর, অনেকক্ষণ পর আমি বলব। স্পিনাররা খুব বেশি সফলতা কিন্তু এই এই উইকেটে পাননি, এই সিরিজ জুড়েই আমরা দেখেছি সীমাদের কিন্তু দাপট। যাই হোক, বাংলাদেশের জন্য এই উইকেটটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটিকে কিন্তু প্যাভিলিয়নের পথ দেখানো সম্ভব হয়েছে। এখন দেখতে হবে যে কিভাবে পরের উইকেটগুলো আদায় করে নেওয়া যায়। মাসাকাদসা, যিনি আজকে নতুনভাবে দলভুক্ত হয়েছেন, তিনি এসছেন, জুটি বাঁধলেন ইভান্সের সাথে। 151, আমরা আছি 41 নম্বর ওভারের মাত্র দুটি বল হয়েছে। ওয়েসলি মেডভেরের চমৎকার একটি ইনিংস খেলেছেন, 74 বল থেকে 75 রানের অসামান্য একটি ইনিংস আমি বলব। ওয়েলিংটন মাসাকাদসা, তিনি এসছেন এই মুহূর্তে ব্যাট করার জন্য এবং প্রস্তুত, 43 ইনিংস থেকে 243 রান তার নামের পাশে। প্রথম বলটি করলেন এবারে কিন্তু তানভীর, ওভার দ্য উইকেট বাঁহাতি ব্যাটারের বিরুদ্ধে আস্তে করে খেলেছেন তিনি, নিজের বলে নিজেই ফিল্ড করলেন, কোন রান কিন্তু এ বলে হল না। তানভীর অত্যন্ত চালাক একজন বোলার অবশ্যই বলতে হবে, শেষ মুহূর্তেও তিনি কিন্তু বেশ কিছু কারুকাজ করতে পারেন। যাচ্ছেন ওভারের পরের বলটি করার জন্য, এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে ফেলে বাঁহাতি ব্যাটার ভিতরে ঢুকছিল বলটি, একেবারে শেষ মুহূর্তে প্যাডের সামনে থেকে বলটাকে তিনি ডিফেন্ড করতে সক্ষম হয়েছেন, কোনো বিপর্যয় অবশ্য ঘটেনি। ব্যাট বলের যুদ্ধ চরম এই মুহূর্তে আমার মনে হয়। এই দুই দল জিতবে কি জিতবে না, কে জিতবে কে হারবে, আমার মনে হয় এই 10 ওভারের ব্যাটিংয়ের মধ্যেই কিন্তু সেটা নির্ধারিত হয়ে যাবে। বলতে বলতে পরের বল এবার কিন্তু গ্লান্স করেছেন, বল চলে গেল শর্ট ফাইন লেগে, একেবারে ডিপ থেকে দৌড়ে এসে যতক্ষণে ফিল্ডারটি বল কুড়িয়ে ফেরত দিলেন ততক্ষণে অনায়াসে ব্যাটাররা এক রানের জন্য স্থান পরিবর্তন করলেন। হিসাবের খাতা খুললেন মাসাকাদসা, মাসাকাদসা এক, দলের সংগ্রহ 152 দুই উইকেটে। ক্রেগ ইভান্স বেশ আক্রমণাত্মক ব্যাট করতে পারেন, এর আগের ম্যাচেও কিন্তু তিনি বেশ ভালো একটা রান করেছিলেন, 58 রানের একটা দারুণ ইনিংস আমি বলব। আজকেও তার ব্যাটের উপরে কিন্তু নির্ভর করছে যে কতটা এগিয়ে যাবে জিম্বাবুয়ের ইনিংস। এবারে কিন্তু ভালো একটা বাউন্স ছিল, স্পিন অ্যান্ড বাউন্স।

0: এবং সঙ্গে সঙ্গে পেছনে পায়ে গিয়ে তিনি তাকিয়ে তাকিয়ে দেখছেন কোথায় বলটা পড়ল, কোথায় বলটা পড়ল, কিছুটা অবাক হয়েছেন তিনি নিশ্চয়ই বলতে হবে। তানভীর কিছু ইশারা করছেন, দেখা যাক কি দাঁড়ায়, বৃষ্টি পড়া কি না সেটা হচ্ছে কথা। ইয়েস, সেরকম একটা ইঙ্গিত দিচ্ছেন কি না? আকাশ তো সেখানে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি, বৃষ্টি পড়ার কথা তো নয়। তানভীর ওভার শেষ হয়েছে, 41 ওভার খেলা শেষ হয়েছে 152, 7 উইকেটে। ইভান্স 15 রানে অপরাজিত রয়েছেন, তার সাথে মাসাকাদজা, তিনি 1 রান করেছেন। এরপরে রয়েছেন মাসুকু এবং সর্বশেষ রয়েছে সিয়াঙ্গা। সিয়াঙ্গা একেবারে শেষে 11 নম্বরে তার নাম আমরা দেখতে পাচ্ছি এবং মাসুকু তিনি রয়েছেন 10 নম্বরে। 9 আর 8 রয়েছেন এই মুহূর্তে ইভান্স এবং মাসাকাদজা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে গেছেন মধ্যভেরে, 75 রানের ইনিংস তিনি খেলেছেন। এছাড়া 25 রানের ইনিংস খেলেছেন কায়া, রাজা করেছেন 11 রান, এছাড়া কিন্তু ডবল ফিগারের রান নেই। সুতরাং একজন দুজনই ম্যাচে ক্লিক করছেন, সে কথা মনে রাখতে হবে। বলতে বলতে পরে বল অফস্টাম্পের বাইরে ছিল, স্কোয়ার কাট করেছেন, বল চলে গেছে ডিপ পয়েন্টের দিকে, ফিল্ডার একজন সেখানে আছেন, বল কুড়িয়ে ফেরত দিলেন, ইতিমধ্যে 1 রানের জন্য স্থান পরিবর্তন হল। একটি রান বাড়ল মাসাকাদজা, তিনি পৌঁছে গেলেন 2-এ, দলের সংগ্রহ 153, 7 উইকেটে। ইভান্স খেলি দেখছেন কি করা যায়, রান রেটটা কিভাবে বাড়ানো যায়। 3.78 এই হারে কিন্তু এখন রান হচ্ছে, দেখা যাক এটা কতটা বাড়ানো সম্ভব হয়। দৌড়ে গিয়েও আবার ফিরে আসলেন, তার কারণ শেষ মুহূর্তে নিজেকে উইড্র করলেন ইভান্স, ক্রেগ ইভান্স, জানি না যাচ্ছেন এবারে মেহেদী হাসান মিরাজ। ওভারের পরের বল আস্তে করে রক্ষণাত্মকভাবে মোকাবেলা করলেন, কোনো রান কিন্তু এ বলে হল না, ডট বল। মিরাজ কিন্তু বেশ এক্সপেন্সিভ আমি বলবো, তারপরেও কিন্তু তিনি এসছেন এই ওভারে, কিছু উইকেট তাকে নিতে হবে। এবার সুইপ করেছেন, আছে কি কেউ সেখানে, না, বল সোজা সীমানার বাইরে, উঠতে উঠতে গেল না, ড্রপ খেয়ে গেল, সেটা দেখবার বিষয়, উঠতে উঠতেই গেছে আমার মনে হয়, ছক্কা হবে না, 4, 1 ড্রপে বল সীমানার বাইরে, একটা 4 কিন্তু মারলেন। আগেই বলেছি ক্রেগ ইভান্স কিন্তু সুযোগের সন্ধানে রয়েছেন, তিনি ব্যাট ঘোরাবেন, ব্যাট চালাবেন, তিনি বুঝতেই পারছেন যে তাকে আর খুব বেশি সঙ্গ দেওয়ার আর কেউ নেই, সুতরাং যতক্ষণ তিনি সুযোগ পাবেন তিনি রানটাকে একটু তুলে নেওয়ার বা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। পরে বল এগিয়ে এসে এবারও কিন্তু উড়িয়ে মেরেছেন, এবারে ওই কাউ কর্নার রিজনের ওপর দিয়ে ছক্কা, দারুণ, সত্যি ভালো আমি বলবো, এবং সত্যি খুব বুদ্ধিমত্তার সাথে তিনি তার এই ব্যাটিং শক্তি যেটা রয়েছে সেটা প্রয়োগ করছেন। বুঝতে হবে মেহেদী হাসান মিরাজকে কেন তিনি এই সময় আসলেন, এই আক্রমণ তার উপরে হবে এটা তিনি কেন বুঝতে বা অনুমান করতে পারলেন না, কেন একজন সিমারকে তিনি এই সময় ফিরিয়ে আনলেন না, অনেক প্রশ্ন কিন্তু থেকে যায়। বলতে বলতে পরে বল, এবার একটু কাটো লেংথে ছিল, একটু লাফিয়ে উঠেছিল, খেলার চেষ্টা করেননি, কোনো রান কিন্তু এ বলে হল না। স্কোরবোর্ডে ইতিমধ্যে 163, 7 উইকেটে আমরা দেখতে পাচ্ছি, 42 নম্বর ওভারে আমরা আছি। সুতরাং যে ভয় আমরা করছিলাম সেটা কিন্তু শেষ মতো হতেই যাচ্ছে, আমার মনে হয় 200 হয়তো বা পেরিয়ে যাবে। পরের বলটি হল এবং সেই সাথে মিরাজের ওভার শেষ হল, এক্সপেন্সিভ একটা ওভার অবশ্যই বলতে হবে। তিনি 7 ওভার বল করেছেন, রান দিয়েছেন বোধ হয় 42টি, সুতরাং 6-7-42 রান করে তিনি দিয়েছেন, আর কেউই বোধ হয় এত রান ওভার প্রতি এখনো পর্যন্ত দেয়নি। যাই হোক, দেখা যাক এর পরের ওভারগুলোতে তিনি কাকে ব্যবহার করেন, যথেষ্ট ওভার আমার মনে হয় বাকি রয়েছে এখনো পর্যন্ত তাসকিনের, শরীফুলের এবং সাইফুদ্দিনের, বুদ্ধিমত্তার সাথে তাদেরকে ব্যবহার করে ইনিংসটাকে শেষ করতে হবে। এইখানেই কিন্তু আমাদের ভুল হয়ে গেছে এর আগের দিনও, তাসকিনও কিন্তু একটু পরে গতবারে গত ম্যাচে বোধ হয় 22 রান দিয়ে ফেলেছিলেন। এই জিনিসগুলো আমরা যদি নিজেদেরকে রুখতে না পারি, নিজেদের যদি পরিশীলিত না করতে পারি, তাহলে কিন্তু শেষ মুহূর্তের ভুলের জন্য ম্যাচগুলো কিন্তু হেরে যায়। যাই হোক, জিম্বাবুয়ে 42 ওভার থেকে 163, 7 উইকেটে তাসকিনকেই আনা হয়েছে। কিছু বুদ্ধির হয়েছে মনে হচ্ছে আমাদের অধিনায়কের, দেখতে পাচ্ছি তাকেই আনা হয়েছে। চমৎকার বোলিং করেছেন আজকে তিনি, 7 ওভার বল করে মাত্র 12 রান দিয়ে তিনি 2টি উইকেট দখল করেছেন। প্রথম বলটি ইতিমধ্যে হল, আবারও রানা যেভাবে উইকেটগুলো পেয়েছিলেন সেগুলো আমরা দেখছি। রানা কিন্তু অনেক উইকেট পেয়েছিলেন, আপনারা জানেন যে মাত্র 21 রান দিয়ে 6টা উইকেট, তার কেরিয়ার বেস্ট বোলিং তিনি করেছেন। রানা হচ্ছেন এবারে এই বছরে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন যিনি এই সারা বছরে গ্লোবালি, এখনও পর্যন্ত তিনি এগিয়ে আছেন। সুতরাং দারুণ একটা রেকর্ড তিনি করেছেন, অবশ্যই বলতে হবে। আমি একটু আগে বসে বসে দেখছিলাম যে এটাকে সিমার ব্যবহার করছে সবচেয়ে বেশি কোন দেশ, এই টপ থ্রি কান্ট্রিজ ভিতরে কিন্তু বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে কিন্তু রয়েছে। তার কারণ বাংলাদেশের সিমাররা ভালো, এটা অবশ্যই বলতে হবে। বলতে বলতে পরের বলটি হল মিড উইকেটে খেলে দিয়ে এক রানের জন্য কিন্তু স্থান পরিবর্তন হল, একটি রান বাড়ল 164 সাত উইকেটে। ব্র্যাড ইভান্স এবং তার সাথে এই মুহূর্তে রয়েছেন মাসাকাবজা, তিন রানে। ইভান্স স্ট্রাইকে এসছেন 25 রান তার নামের পাশে, 25 বল থেকে অবশ্য 25 রান। এখনও পর্যন্ত খুব বেশি ড্যামেজ তিনি আজকে করেছেন বলে আমি বলব না, ওডিআই স্ট্রাইকের রেট সাধারণত এরকমই হয়, কিন্তু এখান থেকে তিনি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। রুখতে হবে তাকে, বুদ্ধিমত্তার সাথে সঠিক লেংথে বল দিতে হবে। বলতে বলতে পর বল, এবার একটু খাটো লেংথের ডেলিভারি ছিল, পুল করেছেন মিড উইকেটের দিকে, ফিল্ডার কেউ আছে কি ছুটছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি সাইফউদ্দিন, এবং শেষ পর্যন্ত রাখতে সক্ষম হয়েছেন, পুল ব্যাক করেছেন তিনি, এবং সতীর্থ একজন ফিল্ডার দৌড়ে গিয়ে বলটা কুড়িয়ে ফেরত দিলেন। 31 নম্বর মাহমুদুল্লাহ রিয়াদের কথা মনে পড়ে গেল, আমার মনে হয় আজকে নিশ্চয়ই মাহমুদুল্লাহ রিয়াদ 31 নম্বর পড়েননি, এটা অন্য কেউ এখন পড়ছেন। হ্যাঁ, তানজিদ তামিম পড়ছেন, ইয়েস। যাই হোক, ইতিমধ্যে আমার মনে হয় দুবারের জন্য স্থান পরিবর্তন হল, স্ট্রাইকটা রাখতে চাইবেন নিজের কাছে না, এক রানই দিয়েছেন মাত্র, একটি রান পেয়েছেন 167 সাত উইকেটে। মাসাকাদজা এসছেন স্ট্রাইকে, তিনি কিন্তু 6 বল থেকে 3 রান করেছেন, সুতরাং তিনি অনেকটা সেফ বলতে হবে। তাসকিন যাচ্ছেন ওভারের পরে বলটি করার জন্য, বল করলেন, এবারে কিন্তু যতক্ষণ যত বেশি সম্ভব ওই যারা ব্যাটে খুব বেশি পারদর্শী না তাদেরকে স্ট্রাইকে রাখতে হবে, ইভান্সকে একটু যাতে স্ট্রাইক থেকে দূরে রাখা যায় সেই চিন্তা করতে হবে। তার কারণ ইভান্স কিন্তু খুব সেট রয়েছেন এবং খুব সাহসী একজন ব্যাটার, তিনি কিন্তু সুযোগ নেবেন, তার আস্থা রয়েছে। মাসাকাদজা প্রস্তুত, যাচ্ছেন তাসকিন পঞ্চম বলটি করার জন্য, বল করলেন, একটু লাফিয়ে উঠেছিল, পুল করে দিয়েছেন, বল চলে গেল ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4 রান। একটু খাটো লেংথের ডেলিভারি পেলে কেউই ছাড়বে না, সকলেই কিন্তু রান করার জন্যই যান, আর যেহেতু ইনিংসটি গড়িয়ে গেছে 40 ওভার পেরিয়ে, সুতরাং তাদের উইকেট খোয়ানোর খুব একটা ভয় নেই, এখন রানটাই তাদের কাছে বেশি জরুরি বা গুরুত্বপূর্ণ। এমনিও স্কোরবোর্ডে খুব বেশি একটা রান তাদের দলের নেই, শুধু রান যোগ করা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারের সাহায্যে তাদের স্কোর গিয়ে দাঁড়িয়েছে 171 সাত উইকেটে, 171 সাত উইকেটে মাসাকাদজা পৌঁছে গেলেন 7 রানে। তাসকিন প্রস্তুত, ওভারের শেষ বলটি তিনি করবেন, যাচ্ছেন লম্বা রান আপ পাবেন কি উইকেটটি, বল করলেন, এবারে কিন্তু আস্তে করে পুশ করছেন, কাবারে কিছুটা ভুল বোঝাবুঝির আউট হওয়ার সম্ভাবনা, ডাইরেক্ট লাগাতে পারলে অথবা থ্রোটা টাইমলি করতে পারলে হয়তো হতো, কিন্তু তা হলো না। তার কারণ শেষ মুহূর্তে ইভান্স তাকে ফিরিয়েছেন, কেন ফিরিয়েছেন সেটা আমি বলতে পারি, তার কারণ তিনি ভেবেছেন শেষ বলে রান নিলে স্ট্রাইকটা চলে যাবে মাসাকাদজার কাছে, কি দরকার আমি বরং থাকি, স্ট্রাইকটা আমার দরকার রয়েছে। দেখা যায় এখন কি দাঁড়াচ্ছে অবস্থা। রান আউটে একটা আপিল কিন্তু করা হয়েছে, আপিল রান আউট হলেন কি সেটাই হচ্ছে দেখাবে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের চলতি ধারা বিবরণী, যা ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকিস্তানে হামদ।

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দিবেন। তোমরা একে অপরকে উপহার দাও, কেননা উপহার প্রদানে অন্তরের মলিনতা দূর হয়। ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আল্লাহ পাকের শানে হামদ, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আপনাদের আবারও ফিরিয়ে নিয়ে যাব বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের চলতি ধারা বিবরণীতে।
1: ব্যাটাররা সাইফুদ্দিন যাচ্ছেন ব্র্যাড ইভান্স তার বিপক্ষে বল করলেন, এবারে কিন্তু পেছনে সরে যখন আসলেন ব্যাটার তখন কিন্তু ওই পেসটা গতিটা কিছুটা কমিয়ে দিলেন, বুদ্ধিদীপ্ত বোলিংটা করলেন মোহাম্মদ সাইফুদ্দিন, বলে নাগাল পেলেন না ব্যাটার। উইকেট রক্ষক ছিলেন প্রস্তুত নুরুল হাসান সোহান, তিনি গ্লাভস বন্দি করেছেন, রানের সুযোগ নেই। আমার সাথে যুক্ত হচ্ছেন শ্রদ্ধেয় কাজল সরকার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে সংগ্রহটা 183-8 উইকেটে।
2: ধন্যবাদ আমানুল্লাহ সরকার। জিম্বাবুয়ে দল আসলে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে আরও কম রানে হয়তো অল আউট হবে, শুরুর দিকে যেভাবে উইকেট পড়ছিল এবং শুরুর দিকে যেভাবে রান রেট 2-এর নিচে বা 2-এর কাছাকাছি ছিল, তারপর এসে সৌম্য সরকার বা পরবর্তীতে বেশ কিছু ওভার অনেকেই করেন যেখান থেকে তারা রানটা বাড়িয়ে নেন এবং তাদের রান করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান মাধবেরে 75 রান তিনি একাই করেছেন, যেখানে 183 রান তার মধ্যে 75 রান করে তিনি একাই করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর যদি বলি ইভান্স, তিনি 36 রান করে নট আউট রয়েছেন। তারপরে তৃতীয় সর্বোচ্চ সেখানে কাইয়াহ 25 রান তিনি করেছেন। সাইফুদ্দিন যাচ্ছেন ওভারে পরবর্তী বলটি করবার জন্য, ফুল টস ডেলিভারি হয়তো ইয়র্কার লেন্থে করতে চেয়েছিলেন কিন্তু সেটা সম্ভব হয়নি, ফুল টস হয়ে গেল, স্কোয়ার লেগের দিকে বল গেল, স্কোয়ার লেগ থেকে বলটা কুড়ে ফেরত পাঠাবার আগে দুটো রান হয়েছে ইভান্সের ব্যাট থেকে, দুটো রান হয়েছে। প্রথম রানটা খুব দ্রুত নিয়েছেন, দ্বিতীয় রানটা সাকসেসফুলি তারা কমপ্লিট করতে পেরেছে। সাইফুদ্দিন কোনো উইকেট পাননি এখনও পর্যন্ত, 8.5 ওভার তার ব্যক্তিগত যেটা, অর্থাৎ একজন বোলার আমরা জানি ওয়ানডে ক্রিকেটে 10 ওভার বল করতে পারেন কিন্তু একটা উইকেটও তিনি লাভ করতে পারেননি। 30 রান দিয়েছেন, রানের দিক থেকে নিঃসন্দেহে টাইট বোলিং করেছেন কিন্তু উইকেট দরকার, আবারও স্লোয়ার ডেলিভারি, একেবারে স্লোয়ার ডেলিভারি দিয়েছেন কিন্তু বল মিড উইকেট অঞ্চলে পাঠিয়েছেন ব্যাটার ইভান্স, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠাবার আগে 1 রান। 46 ওভার শেষ হল, 46 ওভার গন অলরেডি, 186 রান 8 উইকেটে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে টসে হেরে তারা প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েছে, তার মধ্যে পার্টনারশিপ, ছোট ছোট পার্টনারশিপ তারা করেছে। আমার দেখে যেটা মনে হলো আজকে এখনও পর্যন্ত স্লো উইকেট এটা, এখানে কিন্তু এক্সট্রা বাউন্স এখনও পর্যন্ত ফাস্ট বোলাররা বা স্পিনাররা তারা করাতে পারেননি, মানে এরকম বাউন্স করাতে পারেননি যে অপ্রত্যাশিত বাউন্স করে ব্যাটারের গ্রিলে গিয়ে, হেলমেটে গিয়ে, কানের কাছে গিয়ে বল লেগেছে বা টপেজ হয়ে সেরকম বল উঠেছে সেরকম নয়। একটা বল শুধু দেখেছিলাম তানভীর ইসলামের একটা বল যেখানে সিকান্দার রাজা পড়ে গিয়েছিলেন, তারপরে সেখানে টপেজ হয়ে ফাইন লেগ অঞ্চলে, অর্থাৎ শর্ট ফাইন লেগে গিয়েছিল, সেখানে কাজটা ধরেছিল। লো উইকেট যেহেতু, স্লো উইকেট যেহেতু, সেখানে রান করা ব্যাটারদের জন্য একটু কঠিনই বটে, সেখানে বাংলাদেশ যখন ব্যাট করতে আসবে তাদের জন্য কিন্তু কাজটা কঠিন হবে
1: নিঃসন্দেহে, কারণ আমরা লাস্ট দুটি ম্যাচ কিন্তু দেখেছি এই মাঠেই। তাসকিন তার স্পেলের শেষ ওভার করার জন্য এসছেন, প্রথম বলটি তিনি ডট দিয়েছেন, যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে ওভার দ্য উইকেট, বল করলেন অফ স্টাম্পের বাইরে, লফটেড খেলে দিয়েছেন, বল যাচ্ছে লং অফ রিজিয়ন দিয়ে সীমানার দিকে এবং শেষ মুহূর্তে অবশ্য সীমানা পেরিয়ে গেল। চার্জ করার চেষ্টা করছেন ব্যাটাররা, কারণ যত বেশি স্কোরটা বাড়ানো যায় তত বেশি জিম্বাবুয়ের জন্য মঙ্গলজনক এবং সেখানে অবশ্যই তারা চার্জ করবেন এবং সেখান থেকে চার্জ ছয় তুলে নেবেন, সেরকম চেষ্টাই করছেন। কারণ আমরা দেখছি ব্র্যাড ইভান্স তার হাতে যথেষ্ট স্ট্রোক রয়েছে এবং ভালো শর্টস তিনি খেলতে পারেন। পঞ্চম চারের মারটি কিন্তু তিনি মারলেন, একটি ছক্কাও তিনি অলরেডি মেরেছেন, 43 রানে পৌঁছে গেছেন তিনি। যাচ্ছেন তাসকিন পরবর্তী বলটি নিয়ে, 190 এই মুহূর্তে 8 উইকেটে, আমরা খেলার 47তম ওভারে রয়েছি। তাসকিন 2 উইকেট পেয়েছেন আজকে, এর পরবর্তী বলটি পুল করলেন, মিড উইকেট রিজিয়নটা ক্লিয়ার হবে কিনা, হয়েছে, বল হাওয়ায় ভাসতে ভাসতে চলে গেছে সীমানার ওপারে, ছক্কার জন্য ওয়াটার শট দেখার মতো। বলছিলাম যে উসখুস করছিলেন, চার ছয় হাঁকাবেন, এবং সেই সুযোগটা যখন দেওয়া হচ্ছে পুল শট খেলার মতো, লেট বলগুলো যখন দেওয়া হচ্ছে, তখন কিন্তু সেটাকে পুরোপুরি কাজে লাগিয়ে সাকসেসফুলি বাউন্ডারিতে কনভার্ট করতে পারছেন ইভান্স। একটি মাত্র রান দূরে এই মুহূর্তে, অর্ধশতক থেকে 49 রানে পৌঁছে গেছেন তিনি। কি দারুণ নাই খেলছেন, দুটি ছক্কা, পাঁচটি চারের মার তার এই ইনিংসে, দারুণ চমৎকার কেমিও তার কাছ থেকে। 196 রানে পৌঁছে গেছে 8 উইকেটে। তাসকিন লাস্ট ওভারটিতে তাকে পানিশ করছেন, অলরেডি 3 বল থেকে 10টি রান কিন্তু দিয়ে দিয়েছেন। 196 8 উইকেটে, 47তম ওভারে আমরা রয়েছি, এই ওভারের আরও 3টি বল বাকি। তাসকিন ফিল্ডারদের পজিশন একটু তিনি সাজিয়ে নিচ্ছেন, এবং সেই অ্যাঙ্গেলেই কিন্তু বল করার চেষ্টা করবেন। তবে কি হবে যখন ওভার বাউন্ডারিতে ব্যাটাররা বলটাকে মারছাড়া করছেন, তখন তো আর ফিল্ডারদের কিছু করার থাকে না। তাসকিন বেশ দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিচ্ছেন, চমৎকার বল করতে পারেন, এবং ডেইথ ওভারে আমরা মূলত বাংলাদেশ দলে মুস্তাফিজকে ডেইথ ওভার স্পেশালিস্ট বলে থাকি। তাসকিন শেষ ওভারটি করছেন, যাচ্ছেন পরবর্তী বলে, ইয়র্কার লেংকে ডেলিভারি, লেগ স্টাম্পের উপরে ছিল, ফ্লিক করে দিয়েছেন মিড উইকেট রিজিয়নে, যাচ্ছে সেখানে ফিল্ডার আছেন কুড়িয়ে নেবার ফাঁকে, দুজন ব্যাটার একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, এবং এই এক রানের সুবাদে ব্রাড ইভান্স তিনি পৌঁছে গেলেন ব্যক্তিগত 50 রানে। অভিনন্দন, চমৎকার। এর আগে একটি শতক ছিল, এটি তার দ্বিতীয় অর্ধশতক নিজের ক্যারিয়ারে। কি দারুণ, বলছিলাম যে পাঁচটি চার, দুটি ছক্কায় 121.95 স্ট্রাইক রেটে, কি দারুণ চমৎকার আজকের এই ম্যাচে তিনি খেলে চলেছেন। এখনও কয়েকটি ওভারের খেলা বাকি, যদি তিনি উইকেটে থাকতে পারেন আমার মনে হয় যে বলগুলোকে 4-6 পরিণত করবেন। 197.8 উইকেটে জিম্বাবুয়ে।
2: তাসকিন আহমেদ যাচ্ছেন ওভারে পরবর্তী বলটি করবার জন্য, এবারে অবশ্য পরাস্ত করতে পেরেছেন ব্যাটারকে, এবং ব্যাটার পরাস্ত হয়েছেন, দেখছেন যে বিশেষ করে আম্পায়ারের কাছে তাকিয়েছিলেন যে এটা আসলে ওয়াইড হয় কি না, আম্পায়ারের কাছে ইশারাও করেছিলেন যে ওয়াইড দেওয়া যায় কি না, কিন্তু না, আম্পায়াররা তারা একেবারে অবিচল ছিলেন, যেন সঠিক বল ছিল, রাইট বল ছিল। তাসকিন অভিজ্ঞ ক্রিকেটার, অভিজ্ঞ বোলার বাংলাদেশের, এবং স্ট্রাইক বোলার, পেস বোলার, তিনি ভালো করে জানেন যে স্লগ ওভারে খেলা চলছে, অর্থাৎ 47তম ওভারে খেলা চলছে, এখানে ব্যাটারদেরকে খুব বাড়তি সুবিধা দেওয়া যাবে না। আপনি হয় খাটো লেন্থের বল করে এক্সট্রা বাউন্স করেন, না হলে একেবারে ইয়র্কার লেন্থে পায়ের উপরে বল করেন যাতে সেটা ডিগআউট করতে বাধ্য হয়। অফ ড্রাইভ করলেন পরবর্তী বলটি, মিড অফে ফিল্ডার, এক্ষেত্রে কোনো রান হবে না, অথবা গোড লেন্থে বলটা করে আপনি আউটসুইং করেন। 47 ওভারের খেলা শেষ, 197.8 উইকেটে জিম্বাবুয়ে দলের সংগ্রহ। বোলিং এর কথা বলছিলাম যে ঠিক এই ধরনের কাজ ছাড়া আপনি যখন স্লগ ওভারে 48, 47, 45, 49তম ওভারে বল করতে আসবেন, তখন কিন্তু ব্যাটারদের তার উইকেটের দিকে আর তিনি তাকায় না, তিনি ওই বলটার দিকে তাকিয়ে থাকে। 197.8 উইকেটে জিম্বাবুয়ে অতিরিক্ত খাত থেকে 13 রান এসছে 47 ওভারের খেলা শেষ, এবং সবচেয়ে বেশি রান যেটা আসছে সেটা 47তম ওভারে এসে রানটা এসছে, তারপরে যে বেশি রানটা এসছে সেখানে 43-44তম ওভার, 43-43 ওভারে এসে সবচেয়ে বেশি রান, 11 রান করে এসছে।
1: এখনো কিন্তু 3টি ওভার বাকি রয়েছে। আপনি দেখুন যে একজন স্পিনারকে কিন্তু বা সৌম্য সরকারকে দিয়ে কিন্তু একটা ওভার করাতে হবে, কারণ তাসকিন আহমেদ তার স্পেল শেষ করেছেন, শরীফুলের একটি ওভার বাকি রয়েছে, মোহাম্মদ সাইফুদ্দিনের একটি ওভার বাকি রয়েছে। আমার মনে হয় মেহেদী মিরাজ আগেই এই একটি ওভার কিন্তু শেষ করতে পারতেন, কিন্তু সেই ওভারটি শেষ করার সুযোগ হয়তো তিনি পাননি, যার কারণে আমার মনে হয় যে ব্রাড ইভান্স যদি থেকে থাকেন এবং তার কাছে যদি কোনো স্পিনারকে দেওয়া হয়, এই মুহূর্তে তিনি যেভাবে খেলছেন, যেভাবে ব্যাট চালাচ্ছেন, আমার মনে হয় যে একটা বিগ ওভার তিনি কিন্তু তুলে নিতে পারবেন। তবে আমরা চাইব যে সেই ওভারটি হয়তো ভালো হবে, এরকম একটি ওভার আমরা প্রত্যাশা করতেই পারি। তবে শরীফুলের একটি ওভার শ্রোতা বন্ধুরা রয়েছে, মোহাম্মদ সাইফুদ্দিন তার একটি ওভার রয়েছে, মেহেদী মিরাজ 7 ওভার বল করেছেন, সৌম্য সরকার অবশ্য মাঝে 2টি ওভার বল করেছিলেন, 9টি রান তিনি দিয়েছিলেন, কোনো উইকেটের দেখা পাননি। আজকের দিনে তাসকিন আহমেদ 2টি, শরীফুল 3টি, এবং তানভীর ইসলাম 2টি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন। শরীফুল তিনি এসেছেন যথারীতি, তার পরের বলটিকে চমৎকার একটা উইকেট কিন্তু তুলে নিতে সক্ষম হয়েছেন। 197 রানের মাথায় নবম উইকেটের পতন ঘটল। আমার মনে হয় যে ইভান্স তাকে ফেরত পাঠাতে সক্ষম হয়েছেন শরীফুল। বলটা দেখে নেওয়া হচ্ছে এবং ইয়েস ব্যাকআপ লেংথের ডেলিভারি, সেটাকে পুল করতে গেলেন এবং তানভীরের হাতে একটা ক্যাচ দিয়ে দিলেন ওখানে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে। ব্রাড এভান্স চমৎকার খেলছিলেন, 43 বলে 50 রান করে তিনি প্যাভিলিয়ানের পথ ধরলেন। নবম উইকেটের পতন ঘটে গেল শ্রোতা বন্ধুরা 197 রানের মাথায় জিম্বাবুয়ে দলের। যেটি বলছিলাম যে 200 নিচে আটকানো যাবে কিনা বা আরও 3টি ওভার শেষ করতে পারবেন কিনা, ইনফ্যাক্ট আরও কয়টি বল, 2 ওভার 4 বলের খেলা কিন্তু বাকি রয়েছে, এই 2 ওভার 4 বল শেষ করতে পারবেন কিনা, বিশেষ করে মাসুকু এবং শেষ যে ভরসা, শেষ যে আস্থা তানাকা চিভাঙ্গা, তিনি আসবেন, তিনি এসছেনও। আমরা মাসুকুকে দেখছি নবল থেকে 2টি রান করেছেন। আমার মনে হয় শরীফুল তার কাছে যথেষ্ট সুযোগ রয়েছে, যথেষ্ট স্ট্রেংথ রয়েছে। তানাকা সিভাঙ্গা তিনি আজকে নবম ম্যাচে মাঠে নেমেছেন, 25 রান করেছেন এখন পর্যন্ত। যাচ্ছেন শরীফুল পরবর্তী বলটি নিয়ে, অফ স্টাম্পের বাইরের বল, গুড লেংথের ডেলিভারি, সেটিকে অবশ্য সমীহ করে খেলেছেন, বল চলে গেছে শর্ট পয়েন্টে, রানের কিন্তু সুযোগ নেই। একটা ইয়র্কার ডেলিভারি বা একটা স্টাম্পের মধ্যে বল, যেভাবেই হোক একটা স্লোয়ার বিভ্রান্ত কিন্তু করতেই পারেন শরীফুল। এখন পর্যন্ত আজকের দিনের সেরা পারফর্মার বাংলাদেশের, বল হাতে 4-4 উইকেট তুলে নিয়েছেন। যাচ্ছেন আরও একটি বল নিয়ে, বল করলেন ইয়র্কার লেংথের ডেলিভারি, যেটি বলছিলাম যে ইয়র্কার করতে পারেন লেগ স্টাম্পের উপরে করেছিলেন, ব্যাটার ডিগ আউট করেছেন এক্ষেত্রে চিভাঙ্গা, নিউ ব্যাটার, চমৎকারভাবে সেভটা করেছেন, ডিগ আউটটা ভালোই করতে পেরেছেন। শরীফুলের বল লেগ স্টাম্পের উপরে ছিল, 197 উইকেটে জিম্বাবুয়ে দল।
2: লাস্ট উইকেটের খেলা চলছে, 48 ওভারের খেলা, 197 উইকেটে জিম্বাবুয়ে। এবারে বাউন্সার ডেলিভারি, কিছুক্ষণ আগে যেটা আমি বলছিলাম যে ফাস্ট বোলারদের এখন স্লটে বল দিয়ে রাইজিং ডেলিভারি করি আসলে উইকেটটা তুলে নেওয়া যাবে না বা ব্যাটারকে আটকানো যাবে না। আপনি হয় খাটোলেন্দে বল করেন, নাহলে গুডলেন্দে বল করে সেখান থেকে বাউন্স করিয়ে আউটসুইং করিয়ে বলটা নিয়ে যান, নাহলে ডিগ আউটও করেন, যে কোনো অপশন তৈরি করেন, ব্যাটার বিভ্রান্ত হয়, কোন রকম খেলার সুযোগই না পায়, সেই বলটা যাবে উইকেট কিপারের কাছে, তখন সেক্ষেত্রে একটা ডট আদায় করা সম্ভব হয়, অথবা ব্যাটের বাইরের কানায় লাগলে সেক্ষেত্রে তখন উইকেট পাওয়ার সম্ভাবনা হয়। আবারও এবারে কাউকনার অঞ্চলে বল গেল, কাউকনার অঞ্চল থেকে কুড়িয়ে ফেরত পাঠাবার আগে 1টি রান 2টি রান তো অবশ্যই হবে, 2টি রান। 48 ওভারের খেলা শেষ, 199 উইকেটে জিম্বাবুয়ে দলের সংগ্রহ, 48 ওভারের খেলা শেষ। লিগাল ডেলিভারি আরও 12 বল রয়েছে, 49-50। আমরা জানি যে বৈধ ডেলিভারি 12টি বল রয়েছে, সেই 12 বল থেকে কত হবে সেটা কিন্তু আমরা ধারণা খুব একটা করতে পারবো না, এই কারণে যে একটিমাত্র উইকেট রয়েছে।
1: আমার মনে হয় যে একটি ড্রিম ডেলিভারি,
2: প্রথম বলে আউট হয়ে যেতে পারেন, ইনিংসটা শেষ হয়ে যেতে পারে, অথবা এখানে একজন ব্যাটার দাঁড়িয়ে 1-2 ছক্কাও মারতে পারেন। সো ক্রিকেটে অনিশ্চয়তা এখানে আপনি নিশ্চিত করতে পারবেন না। এক্ষেত্রে উঠেছে সাইফউদ্দিন, যেটা বললাম যে আপনি কত রান করবেন বলা যাবে না, প্রথম বলে আউট হতে পারেন, ছক্কা মারতে পারেন, লাস্ট বলটা অর্থাৎ 49 ওভারের প্রথম বলটাতে আউট হলেন সাইফউদ্দিন, উইকেট পেলেন একটি মাসুকু, তিনি এই আউটটা হয়ে গেলেন, মাসুকু ব্যাটার মাসুকু আউট হয়ে গেলেন। চিভাঙ্গা তানাকা নট আউট থাকলেন, চিভাঙ্গা তানাকা পুরো ইনিংসটা যদি বলি তাহলে 199 রানে অল আউট হলো জিম্বাবুয়ে দল 48.1 ওভার থেকে। চিভাঙ্গা তিনি 2 রানে শেষ পর্যন্ত নট আউট থাকলেন। স্কোর কার্ডটা আমরা একটু জানাবো শ্রোতা বন্ধুরা, কেননা 199 রানে অল আউট হয়েছে, 200 রানের টার্গেট বাংলাদেশের, 200 রান বাংলাদেশের জন্য খুব একটা রান আমি সেরকম বলবো না, কিন্তু 200 রান বাংলাদেশি ক্রিকেটাররা তারা চালা, বিশেষ করে 200 রান বাংলাদেশি ব্যাটাররা তারা করতে পারবে এটা আমাদের বিশ্বাস রয়েছে। বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের বিশ্বাস রয়েছে, ক্রিকেট বোদ্ধাদের বিশ্বাস রয়েছে, এবং আমরা চাই যে বাংলাদেশি ক্রিকেটার আজকের ম্যাচে 200 রান করে জয়লাভ করুক। তৃতীয় ওডিআই ম্যাচে স্কোর কার্ড বলে দেই, সেখানে একটু স্কোর কার্ডটা বলে দেই। বেনেট, তিনি 6 রান করে ফিরে গেছেন, এবং তারপরে বেন কারেন, তিনি করেছেন 2 রান। কাইয়া 25 রান করে ফিরেছেন। আরভিন, ক্রিগ আরভিন, তিনি করেছেন 5 রান। মাধভেরে 75 রান। সিকান্দার রাজা 11 রান করে ফিরে গেছেন। তারপরে অবশ্য মানান্দে, তিনি করেছেন 1 রান। ইভান্স অর্ধশত রান করেছেন। মাসাকাজ্জা 7 রান করে ফিরেছেন। মাসুকু 2 রান। এবং অপরাজিত, যিনি নট আউট ছিলেন, তিনি হলেন চিবাঙ্গা তানাকা, নট আউট ছিলেন। বোলারদের মধ্যে তাসকিন আহমেদ 10 ওভার বল করে 4টি মেরিন, 32 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। শরীফুল ইসলাম 10 ওভার, 1টি মেরিন, 44 রান, 4টি উইকেট পেয়েছেন। সাইফউদ্দিন, তিনি 9.1 ওভার, 31 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। তারবিন ইসলাম 10 ওভার, 37 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। মেহেদী হাসান মিরাজ কোনো উইকেট পাননি, 7 ওভার বল করেছেন। সৌম্য সরকার 2 ওভার বল করে কোনো উইকেট পাননি। ফলো উইকেট অর্থাৎ 12 রানে প্রথম উইকেট, 17 রানে দ্বিতীয় উইকেট, 27 রানে তৃতীয় উইকেট, 78 রানে চতুর্থ উইকেট, 107 রানে 5 উইকেট, 108 রানে ষষ্ঠ উইকেট, 151তে সপ্তম, 171 অষ্টম, 197 রানে নবম, 199 রানে দশম উইকেটের পতন হয়। এবং 1-10 ম্যান্ডেটরি যে পাওয়ার প্লে, সেখানে মাত্র 21 রান করেন। সবচেয়ে বড় পার্টনারশিপ আজকের দিনে যেটা হয়েছে, সবচেয়ে বড় পার্টনারশিপ 51 রানে অর্ধশত রানের পার্টনারশিপ হয়েছে, সেখানে মাধভেরে এবং কাইয়া 82 বল থেকে 51 রানের পার্টনারশিপ করেছে। এবং দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ যেটা হয়েছে মাধভেরে এবং ইভান্সের মধ্যে, 43-43 রানের পার্টনারশিপ হয়েছে। বাকি পার্টনারশিপগুলো ছোট ছোট পার্টনারশিপ ছিল। 199 রানে অল আউট জিম্বাবুয়ে দল, বাংলাদেশ জিম্বাবুয়ে দলকে 50 ওভারের আগে অল আউট করতে পারল। 200 রানের টার্গেট বাংলাদেশের কি হতে পারে? আমানুল্লাহ সরকার,
1: আমার মনে হয় যে প্রতি ওভারে 4 করে রান লাগবে। এবং আমার কাছে একটি ধারণা, সেটি হচ্ছে যে যদি ব্যাটাররা প্রতিটা ওভার হিসেবে খেলে যায়, এবং আমার দৃষ্টিকোণ থেকে প্রথম যে পাওয়ার প্লে, সেই পাওয়ার প্লেতে অন্ততপক্ষে আমাদেরকে উইকেটে টিকে থাকতে হবে। উইকেটে টিকে থেকে প্রথম 10 ওভারে আমরা রান যতগুলোই করি না কেন, আমাদের উইকেট ধরে রাখতে হবে। আমরা গত 2টি ম্যাচ দেখেছি যেখানে উইকেটের পতন ঘটেছিল নিয়মিত বিরতিতে, আমরা নিজেদেরকে সেভাবে মেলে ধরতে পারিনি। আজকে উইকেটে টিকে থেকে ওভার বাই ওভার খেলে এই রান বাংলাদেশকে করতে হবে, এবং আমার মনে হয় যে বাংলাদেশের জন্য এটা সহজ সমীকরণ হবে। তবে বলতে বলতে আমরা মধ্য বিরতিতে রয়েছি শ্রোতা বন্ধুরা, তবে পাওয়ার প্লের হিসাবটা বলছিলাম যে 21 রান করেছিল জিম্বাবুয়ে দল 2টি উইকেটের, মিডলস ওভারে 129 রান এসেছিল 4 উইকেটে, ফাইনাল ওভারসগুলোতে 4টি উইকেট হারিয়েছে 49 রান এসেছে। জিম্বাবুয়ের ইনিংসে 4টি ছক্কার মার আমরা দেখেছি, 13টি 4-এর মার, এবং সব মিলিয়ে বাউন্ডারি থেকে রান এসছে 76টি। 63% বল জিম্বাবুয়ের ব্যাটাররা, তারা ডট খেলেছে। 13টি রান বাংলাদেশের বোলাররা এক্সট্রাস দিয়েছে। 200 রানের লক্ষ্যমাত্রা বাংলাদেশের সামনে, এখন খেলার মধ্যবিরতি। শ্রোতা বন্ধুরা, চলুন আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই গানের ভুবনে। আমাদের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হলে আমরা আবারও ফিরছি, আমাদের সাথেই থাকুন। চলুন যাই গানের ভুবনে।

0: আসসালাম আলাইকুম শ্রোতা বন্ধুরা, বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আলফাজউদ্দিন আহমেদ, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, যুক্ত আছেন আমাদের সঙ্গে এবং জিম্বাবুয়ে বনাম বাংলাদেশের মধ্যেকার অনুষ্ঠানরত ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচের ধারাভাষ্যে আপনারা আছেন। ইতিমধ্যে প্রথমে টসে জিতে আজকে বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই সুবাদে জিম্বাবুয়ে তাদের সবকটি উইকেট হারিয়ে 199 রান করতে সক্ষম হয়। 200 রানের টার্গেট তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার, এরা কিন্তু ব্যাট করার জন্য এসছেন। সৌম্য এবং তানজিদ তামিম, সৌম্য এই সিরিজে খুব একটা ভালো করতে পারেননি, দুটি ম্যাচ খেলেছেন, একটি ম্যাচে 5, একটি ম্যাচে 6 রান তিনি করেছেন। বল দেওয়া হয়েছে ব্র্যাড ইভান্সের হাতে, 20 ম্যাচ 20 উইকেট তিনি এ পর্যন্ত পেয়েছেন। সেরা বোলিং 54 রানে 5 উইকেট। ব্যাট হাতে আজকেও খুব দারুণ তিনি খেলেছেন অবশ্যই বলতে হবে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের এই খেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে এটি এই সিরিজের শেষ ম্যাচ, ইতিমধ্যে দুটি ম্যাচ জিতেছে পরপর জিম্বাবুয়ে এবং তারা সিরিজ জিতে নিয়েছে। প্রথম বলটি হল ওখানে আস্তে করে খেলেছেন কাভারের দিকে, রান পাবেন, হ্যাঁ 1 রান হল, 1 রানের জন্য স্থান পরিবর্তন হল, বাংলাদেশ 1। এবং এক্ষেত্রে ব্যাটার ছিলেন তানজিদ তামিম, স্ট্রাইকে আসলেন সৌম্য সরকার। এক বাংলাদেশ জয়ের জন্য প্রয়োজন তাদের আজকের ম্যাচে লক্ষ্য 200 রান। এর আগে প্রথম ম্যাচে তারা 25 রানে পরাজিত হয়েছিল বাংলাদেশ, পরের ম্যাচে বাংলাদেশ 13 রানে পরাজিত হয়েছে, সিরিজ জয় করেছে জিম্বাবুয়ে। আজকের ম্যাচ বাংলাদেশ চাইবে একটি ম্যাচ অন্তত জিতে কিছুটা গৌরব ফিরে পেতে, পক্ষান্তরে এই ম্যাচ যদি তারা হেরে যায় তাহলে তাদের হোয়াইট ওয়াশ হয়ে যাবে এই টি টোয়েন্টি সিরিজে, এরপর মাফ করবেন ওডিআই সিরিজে। এরপরে কিন্তু টি টোয়েন্টি সিরিজ রয়েছে যা শুরু হবে কদিন পরেই। পরের বলটি হল লেগ স্টাম্পের উপরে ছিল, সৌম্য সরকার আস্তে করে খেলেছিলেন সেক্ষেত্রে মিড উইকেটের দিকে, বল কুড়িয়ে ফেরত দেওয়া হয়েছে, কোনো রান কিন্তু এ বলে হয়নি। বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচ আপনারা জানেন, তার কারণ এই ম্যাচ জিততেই হবে, না জিততে পারলে হোয়াইট ওয়াশ তাদের সামনে। বাংলাদেশ দল হোমে কিন্তু বেশ কিছু সিরিজ জিতেছে, বেশ কিছু বড় দলের বিরুদ্ধে জিতেছে, কিন্তু জিম্বাবুয়েতে গিয়ে এই সিরিজটা মোটেও তাদের খুব ভালো যাচ্ছে না। আরও একটি বল হল অফ স্টাম্পের ওপরে ছিল, সৌম্য সরকার আস্তে করে পয়েন্টের দিকে খেললেন, কোনো রান কিন্তু এ বলে নেই। ডট বল 3 বল থেকে 1 রান, 200 রান করতে হবে, খুব বেশি একটা বড় রান নয়, কিন্তু আমরা জানি যে জিম্বাবুয়ের এই হারারের এই স্পোর্টস ক্লাবের মাঠের এই উইকেটে সেই 200 রানও কিন্তু বড় রান হয়ে দাঁড়াচ্ছে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ে 141 রান করে সেটা ডিফেন্ড করেছিল, বাংলাদেশ সেদিন 116 রানে সবাই অল আউট হয়ে গেছিল। বলতে বলতে পরের বল আবার অফ স্টাম্পের ওপরে রক্ষণাত্মকভাবে খেললেন, ওখানে সৌম্য সরকার, কোনো রান এই বলে হল না। ইভান্স চমৎকার একজন অলরাউন্ডার অবশ্যই বলতে হবে, তার কারণ ব্যাট হাতে চমৎকার একটি ইনিংস তিনি খেলেছেন 50 রানের, এখন বল হাতেও কিন্তু তার তিনি জৌলুস ছড়াচ্ছেন। সৌম্য সরকার মনোযোগী হতে হবে এই সিরিজে, এখনও পর্যন্ত তার ব্যাট থেকে দেশের জন্য নিজের জন্য কিছুই করতে পারেননি, এই কথাটা মাথায় রাখতে হবে। পরের বল এবারে চমৎকার স্কোয়ার ড্রাইভ করেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এক্সট্রা ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে, 4 রান, প্রথম 4 আসলো ইনিংসের এই সৌম্য সরকারের ব্যাট থেকে, 4 দিয়ে তিনি তার হিসাবের খাতা খুললেন। দলীয় সংগ্রহ বাংলাদেশ 5, খুব বড় একটা টার্গেট নয় কিন্তু সাবধানে খেলতে হবে, কেবলমাত্র লুজ ডেলিভারির অপেক্ষা করতে হবে, কিছুটা ধৈর্য এবং ভালো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে, কোন বলটা খেলতে হবে কোন বলটা ছেড়ে দিতে হবে এটা হচ্ছে বড় কথা। পরের বল এবারে কিন্তু উড়িয়ে মেরেছেন, খুব ভালো কন্ট্রোল ছিল না শটের উপরে, কিন্তু ওই যে করিডোরে মানে যে যে বাঁধটা দেওয়া হয়েছিল স্লিপ কর্ডন, সেই কর্ডনের মাথার উপর দিয়ে গিয়ে বল পড়ায় 1 রান তিনি পেলেন। সৌম্য 5, দলের সংগ্রহ 6, এবং সেই সাথে প্রথম ওভারে খেলা কিন্তু শেষ হল, প্রথম ওভার থেকে বাংলাদেশের সংগ্রহ 6 বিনা উইকেটে। বাংলাদেশের জন্য জয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে 200 রান, ওভার প্রতি 4-5 করে করলেও কিন্তু এই রান খুব সহজেই হয়ে যাবে, চার করে করতে পারলেই সহজেই হয়ে যাবে। সুতরাং ছয় করে করতে হবে এমন কোনো টার্গেট কিন্তু নেই। বাদ বিচার করে খেলতে হবে, কোনটা ছেড়ে দিতে হবে সেটা ভালো করে বিবেচনায় নিতে হবে। মেডভেডে তিনি 75 করেছিলেন, 50 করেছিলেন ক্রেগ ইভান্স, এছাড়া 25 রান করেছিলেন কায়া। এ হচ্ছে মুখ্য রান গেটার্স ওই জিম্বাবুয়ের পক্ষে। এখন দেখবার বিষয় আর্নেস্ট মাসুকু দুটি ম্যাচ খেলেছেন এর আগে, একটি উইকেট তিনি পেয়েছেন। তিনজন বোলারকে আজকে পরিবর্তন করা হয়েছে, মুজারাবানিও নেই দলে আপনারা জানেন, এছাড়া এনগারাভে তিনিও নেই। সুতরাং দলের বোলিং লাইনটা প্রায় নতুন। যাচ্ছেন মাসুকু প্রথম বল লেগ স্টাম্পের ওপরে বাঁ হাতি ব্যাটারের, সোজা ব্যাটে খেললেন, নিজের বলে নিজেই ফিল্ড করলেন মাসুকু, কোনো রান কিন্তু এ বলে হল না। মাসাকাদজাকেও ফিরিয়ে নেওয়া হয়েছে আজকের এই ম্যাচে। সুতরাং দেখতে হবে, একটু দেখে খেলতে হবে, বুঝে খেলতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা দেখেছি যে জিম্বাবুয়ান ব্যাটাররা কত ধৈর্যের সাথে খেলেছেন এবং কত লেটে এসে তারা কিন্তু হাত খুলে খেলার চেষ্টা করেছেন। খুব বেশি 4-6 তাদের ইনিংসেও কিন্তু নেই, সুতরাং সেই 4-6 মারার জন্যে অস্থির হওয়ার কোনো দরকার নেই। আমার মনে হয় ওয়ানস অ্যান্ড টুজ করেও যদি খেলা হয় তাহলেও কিন্তু এই রান 200 রান করে ফেলা সম্ভব। বলতে বলতে আরও একটি বল হল, এবারে সৌম্য সরকার ডিপ থার্ড ম্যানে খেলে দিয়ে এক রানের জন্য স্থান পরিবর্তন করলেন, তার সংগ্রহ বেড়ে হল 6, দলের সংগ্রহ 7 বিনা উইকেটে। 200 রানের জয়ের লক্ষ্যমাত্রায় বাংলাদেশ দল ভাটকেছে। ওয়েসলি মেডভেডে চমৎকার আজকে খেলেছেন, আমরা জানি একটা 6 মেরেছেন, 5টি 4 মেরেছেন, 75 রানের একটা অসাধারণ ইনিংস তিনি খেলেছেন। 73 বল থেকে 75 রানের ইনিংস, স্ট্রাইক রেটটা ছিল 101.35। যাচ্ছেন মাসুকু, দুটি স্লিপ রাখা হয়েছে, প্রস্তুত তানজিদ তামিম। লেগ স্টাম্পের ওপরে ছিল মাসুকু, ফলশ্রুতে নিজে পড়েই গেলেন স্লিপ করে, তবে রক্ষণাত্মকভাবে মোকাবেলা করেছেন ওখানে তানজিদ তামিম, কোনো রান কিন্তু এ বলে হয়নি। ডট বল পেলেন মাসুকু, হাসছেন উঠে দাঁড়িয়ে নিজের জায়গায়, দ্রুতই তিনি ফিরে যাচ্ছেন। ইয়াং ম্যান একেবারেই আমি বলবো, বাট ভেরি হেলদি স্টাউট, চমৎকার দেহের গঠন, খুব একটা টল বা লম্বা দীর্ঘদেহী তা বলব না। মাসাকাবজা এসছেন, শিবাঙ্গা এসছেন দলে, এবং মাসুকু পরের বল এবার লেগ স্টাম্পের উপরে উড়িয়ে মেরেছেন, আকাশের দিকে বল গেছে, দূরত্ব পাবে কিনা জানি না, বল শেষ পর্যন্ত সীমানার বাইরে, ফাইন লেগের উপর দিয়ে ছক্কা, দারুণ একটা ছক্কা খেললেন এখানে তানজিদ তামিম। তিনি পৌঁছে গেলেন 7 রানে, তিনি পৌঁছে গেলেন 7 রানে, এবং 6 রানে সৌম্য সরকার, দলের সংগ্রহ 13 বিনা উইকেটে 13। দ্বিতীয় ওভারের খেলা কিন্তু এগিয়ে, বিগ শটগুলা আমার মনে হয় বুঝে খেলতে হবে, নিশ্চিত না হয়ে খেলা উচিত নয়, তবে হ্যাঁ ছেড়ে দিলেও চলবে না, ইফ ইট ইজ ইন দ্য অফার নিশ্চিতভাবে সেগুলোকে নিতে হবে। পরের বল আবারও লেগ স্টাম্পের উপরে, আবারও এবারে কিন্তু খুব বেশি কন্ট্রোল নেই, মাঠের ভিতরেই হয়তো বা থাকবে, হ্যাঁ মাঠের ভিতরেই ছিল, একজন ফিল্ডার উল্টো দিকে পেছনের দিকে ছুটছিলেন, ক্যাচটার বলের কাছে পৌঁছেও কিন্তু নিতে পারেননি মাসুকু, মাথায় হাত। আমি বলবো ওই যে আগের বলে ছক্কা মেরে এ বলে কিন্তু একটু বেশি লোভ করে ফেলেছিলেন মনে হয় তানজিদ তামিম। যাই হোক 2টি রান পেয়েছেন তিনি এ বল থেকেও, তিনি পৌঁছে গেছেন 9 রানে, দলের সংগ্রহ 15 বিনা উইকেটে বাংলাদেশ। এরকম কি বলবো, এত মেরে খেলার তো কোনো দরকার নেই, 200 রান টার্গেট, সুতরাং দেখে শুনে খেলতে হবে, ফুল কন্ট্রোল যে বলের উপরে আর রয়েছে সেই শটগুলোই খেলতে হবে, তা নাহলে কিন্তু বিপদে পড়তে হবে। পরের বল এবারে লেগ স্টাম্পের উপরে খেলে দিয়েছেন ফ্লিক করে মিড উইকেটের দিক দিয়ে, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানা পেরিয়ে 4 রান। তানজিদ তামিম নিজস্ব যে ধারা সেই ধারাই তিনি ব্যাট করছেন, কত টার্গেট রয়েছে তিনি দেখছেন না, খেলেই যাচ্ছেন। যাই হোক শেষ বল থেকে 4 রান আসায় তার সংগ্রহ বেড়ে হয়েছে 13, দলের সংগ্রহ 19, দু ওভারের খেলা শেষে বাংলাদেশ 19 বিনা উইকেটে। তানজিদ তামিম 13 রানে অপরাজিত, সৌম্য সরকার তিনি করেছেন 6 রান, 19 রান বাংলাদেশ 2 ওভার থেকে। বুঝতেই পাচ্ছেন দুর্দান্ত গতিতে রান উঠছে, প্রথম ওভার চাইতে দ্বিতীয় ওভারে অনেকগুলো রান, সুতরাং এটা জানি না কতটা অ্যাপ্রিসিয়েট করা উচিত, তবে খেয়াল রাখতে হবে, সুযোগ পেলে হাতছাড়া করব না যেরকম একটা কথা, অনায় আর অসাবধান হয়ে বেশি প্রলুব্ধ হয়ে উইকেট বিলিয়ে দেব না, সেটা একটা কথা, দায়িত্বের কথা মনে রাখতে হবে। ইভান্স নতুন ওভার, এবার অফ স্টাম্পের বাইরে, অ্যাঙ্গেল ছিল অনেকটা জায়গায় দাঁড়িয়ে, সৌম্য সরকার পাঞ্চ করার চেষ্টা ব্যাট বলে করতে পারেননি, উইকেট রক্ষক বলটা গ্যাদার করেছেন, বুঝতে পেরেছেন এই বলটা কিন্তু বাউন্স ছিল, এক্সট্রা বাউন্স ছিল, নতুন বল, সে কারণেই তিনি কিন্তু বলটা ব্যাট বলে করতে পারেননি। বুঝতে হবে এই জিনিসগুলোকে, সাবধানতার মান নাই, একটা কথা আছে বাংলাদেশি ব্যাটারদেরকে সাবধান হতে হবে, নিশ্চিত হতে হবে যে বলটি তিনি খেলতে পারবেন, তারপরে সেই বলটা আক্রমণ করতে হবে বা খেলতে হবে, অথবা মাথা নিচু করে ডিফেন্ড করতে হবে। যাচ্ছেন ইভান্স ওভারের পরে বলটি করার জন্য, প্রস্তুত এখানে সৌম্য সরকার, এবারে লেগ স্টাম্পের উপরে ছিল, সতর্কতার সাথে বলটাকে ডিফেন্ড করেছেন, কোন রান কিন্তু এ বলে হল না, ডট বল। ভালো ইনিংস খেলতে হবে এই এই সিরিজে, এই উদ্বোধনী জুটি কিন্তু কোনোদিনই খুব একটা ভালো করতে পারেনি, বিশেষ করে সৌম্য সরকার, সুতরাং তাকে সঙ্গ দিতে হবে, একটা জুটি বাঁধতে হবে, দলকে একটা মজবুত স্থানে নিয়ে যেতে হবে, এই কথা যেটা দায়িত্ব আমার মনে হয় ওপেনারদের, সেই জায়গাটা মনে রাখতে হবে। পরে বল আবার নিচু হয়েছিল, আপিল হচ্ছে, বল প্যাডে লেগে গেছিল, ওখানে পয়েন্টের দিকে কুড়িয়ে ফেরত দেওয়া হলো, কোনো রান হলো না, তবে আম্পায়ার অবশ্য সেই আপিলেও সাড়া দেন নাই, যাই হোক লেগ স্টাম্পের উপরে ছিল, হাইটও বেশি ছিল আমার মনে হয়, সে কারণে আম্পায়ারদের সিদ্ধান্ত সঠিক। আপনাদের আগেই জানিয়ে দিই, এখানে কিন্তু ডিআরএস নেওয়ার জন্য যে টেকনিক্যাল জিনিসপত্র থাকা দরকার, ইকুইপমেন্ট থাকা দরকার, সেগুলো নেই, ফলে ডিআরএসও হচ্ছে না, আলট্রা এজও নেই, সুতরাং ওই কটের বিষয়গুলো কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তকে চূড়ান্ত ভাবতে হচ্ছে। পরের বল এবারে কিন্তু আস্তে করে খেলেছেন, রান নেওয়ার চেষ্টা, বল গেছিল ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে, খুব বেশি দূরে যায়নি, ফিরিয়ে দিলেন তাকে তানজিদ তামিম সঠিকভাবেই আমার মনে হয়, স্কোর যা ছিল তাই, অর্থাৎ ১৯ বিনা উইকেটে পরপর চারটি ডট বল আদায় করে নিয়েছেন ইভান্স, ক্রেগ ইভান্স তার এই ওভারে, অত্যন্ত দক্ষ একজন ক্রিকেটার অবশ্যই আমি বলব ইভান্স, এবং দীর্ঘ সময় ধরে তিনি কিন্তু জিম্বাবুয়ে দলকে সার্ভিস দিচ্ছেন, এটাও বলতে হবে। প্রস্তুত সৌম্য সরকার, পঞ্চম বল করার জন্য যাচ্ছেন ইভান্স, অফ স্টাম্পের বাইরে ছিল, এবারে কিন্তু রিস্টি একটা শট খেলেছেন ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে, ফিল্ডার সেখানে একজন ছিলেন, বল কুড়িয়ে ফেরত দিলেন, কোন রান কিন্তু এ বলে হল না। ২০০ রানের লক্ষ্যে বাংলাদেশ দলের দুই উদ্বোধনী ব্যাটার ব্যাট করছেন, স্কোরবোর্ডে এই মুহূর্তে ১৯, তৃতীয় ওভারের শেষ বলটি করবেন ক্রেগ ইভান্স, পাঁচ বল থেকে পাঁচটি ডট বল তিনি আদায় করেছেন এই ওভারে, এটি ডট করতে পারলেই হয়তো ব্যাটে মিডল ওভার তিনি পেয়ে যাবেন। স্ট্রাইকে রয়েছেন এই মুহূর্তে সৌম্য সরকার, ১২ বল থেকে ৬ রান তার নামের পাশে। যাচ্ছেন ইভান্স ওভারের পরের বলটি করার জন্য, বল করলেন ভালো একটি ডেলিভারি, আস্তে করে ডিফেন্ড করেছেন, পয়েন্টের দিকে বল গেছে, কোনো রান এ বলে হল না, সুতরাং এটি মেডেন ওভার পেলেন ক্রেগ ইভান্স, কোনো ব্যাপার নয়, মেডেন পেতেই পারেন, লক্ষ্যমাত্রা খুব বড় নেই, ২০০ রান করতে হবে, সুতরাং খুব দ্রুত রান তুলতে হবে সেটার দরকার নেই। আমরা দেখেছি জিম্বাবুয়ে তাদের ইনিংসে ১০ ওভারে করেছিল ১৯ না ২০ রান, সুতরাং দু রান করে তারা তখন করেছিল, তারপরেও তারা কিন্তু ১৯৯ শেষ পর্যন্ত করেছিল, সুতরাং রান রেট কত হল এবং ওভার প্রতি কত রান করলাম এদিকে মনোযোগী না হয়ে আমার মনে হয় দেখতে হবে কিভাবে লক্ষ্যমাত্রা অর্জন করা যায়। এরপরে টি টোয়েন্টি সিরিজ আগেই বলেছি আপনাদেরকে, ১৫ তারিখে প্রথমটি, ১৭ তারিখে দ্বিতীয়টি এবং ১৯ তারিখে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ রয়েছে এই দুই দলের মধ্যে এবং সেগুলি অনুষ্ঠিত হবে বুলাওয়ের মাঠে। এই মুহূর্তে আপনারা রয়েছেন হারারে স্পোর্টস ক্লাবের মাঠে তৃতীয় ওডিআই ম্যাচের ধারা বর্ণনায়। দুটি ম্যাচ বাংলাদেশ হেরেছে, প্রথমটি ২৫ রানে, তারপরেরটি ১৩ রানে, সিরিজ জিতে নিয়েছে জিম্বাবুয়ে। যাচ্ছেন ওভার, নতুন ওভারের প্রথম বল মাসুকু, এবার একটু খাটো লেংথে ডেলিভারি ছিল, অফ স্টাম্পের ওপরে কাভার দিকে খেললেন তানজিদ তামিম, তবে কোনো রান নেওয়ার চেষ্টা তিনি করেননি, কোনো রান হয়নি, ডট বল। বুঝে খেলতে হবে বারবারই বলেছি, অর্থাৎ সাবধানতার মান নেই সেই জিনিসটা মনে রাখতে হবে, যেহেতু বাংলাদেশের পিঠ দেয়ালে ঠেকে রয়েছে, দুটি ম্যাচ তার হেরে রয়েছে, অন্ততপক্ষে এই ম্যাচটি জিততে হলে বেশ বেশি সাবধান হতে হবে। তানজিদ তামিম স্বভাবসুলভভাবেই স্ট্রোক খেলতে পছন্দ করেন, এখনো পর্যন্ত ছক্কাও মেরেছেন, চারও মেরেছেন, পরের বলটি হল এবারে কিন্তু লেগ স্টাম্পের ওপরে রাইজিং একটা ডেলিভারি, বাউন্সার ছিল আমি বলব, সেটাকে উড়িয়ে মারার চেষ্টা, ব্যাট বলে করতে পারলে হয়তো ফাইন লাইক দিয়ে বলটা যেত, কিন্তু করতে পারেননি, বল চলে গেছে উইকেট রক্ষকের গ্লাভসে, ওয়াইড ডাকা হয়েছে, একটি রান বেড়েছে দলের কুড়ি বিনা উইকেটে। বেশ খাটো লেন্থের ডেলিভারি ছিল, ইচ্ছা করেই দিয়েছিলেন, অর্থাৎ একটু বাড়তি বাউন্স পাওয়ার জন্যে। মাসুকু যাচ্ছেন ওভারে পরের বলটি করার জন্যে, বল করলেন, এবারে কিন্তু ভালো একটা ডেলিভারি, লেগ স্টাম্পের বাইরে বল পড়েছে, যদিও প্যাডে লেগেছে, আপিলও তিনি করছেন আবেগপ্রবণ হয়ে, সেটাই আমি বলবো, লেগ স্টাম্পের বাইরে ডেলিভারি হলে সেটা তো আর আউট হবে না, নিশ্চিতভাবেই আম্পায়ারের বিষয়টি লক্ষ্য করেছেন এবং সে কারণেই তারা কোনো কর্ণপাত করলেন না। তানজিদ তামিম 23 রান করেছেন 7 বল থেকে, বুঝতেই পাচ্ছেন এর মধ্যে 4-6 সবকিছু তিনি মেরে ফেলেছেন। এই বলটি কিন্তু লেগ স্টাম্পের ওপরেই ছিল, কিন্তু পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে। যাচ্ছেন মাসুকু ওভারের পরের বলটি করার জন্য, আবারও লেগ স্টাম্পের বাইরে ফেলেছেন, খাটো লেন্থের ডেলিভারি, সঙ্গে সঙ্গে ব্যাট ঘুরিয়েছেন, বল চলে গেছে ফাইন লেগ অঞ্চলে, ফিল্ডার সেখানে আছেন, বল ঘুরিয়ে ফেরত দেওয়ার আগেই একবারের জন্য স্থান পরিবর্তন, একটি রান বাড়ল তানজিদ তামিমের, তিনি পৌঁছে গেছেন 14 রানে, দলের সংগ্রহ 21 বিনা উইকেটে বাংলাদেশ, বিনা উইকেটে 21 বাংলাদেশ, তানজিদ তামিম 14, সৌম্য সরকার 6, মাসুকু এভারের পঞ্চম বল করবেন, এর ভিতরে অবশ্য ওয়াইড করেছেন একটি, যাচ্ছেন ওভারের পরের বলটি করার জন্যে, খাটো লেন্থের বল অফ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে স্কোয়ার কাট, এক বাউন্সে ওই পয়েন্টের ফিল্ডারের কাছে, বুঝে শর্ট খেলতে হবে সৌম্য সরকারকে, আর একটু ক্যারি করলে হয়তো বা ক্যাচ হয়ে যেত, ভাগ্য সুপ্রসন্ন সেটা কিন্তু হয়নি, খুব বেশি কন্ট্রোল যে শর্টের উপর ছিল তা আমি বলব না। মাসুকু নিজের জায়গায় ফিরেছেন, দৌড় শুরু করলেন ওভারের পরের বলটি করার জন্য, প্রস্তুত এখানে সৌম্য সরকার, বল করলেন, এবারে কিন্তু ইয়র্কার স্লোয়ার ডেলিভারি, একেবারেই স্লোয়ার, বলটাকে চাপলেন কোনো মতে, রান নেব কি নেব না শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে না, না নেয়াই ঠিক হবে, সঠিক সিদ্ধান্ত আমার মনে হয়। 6টি বল কিন্তু হয়েছে তার ভিতরে, এখন বাড়তি বল করতে হবে, ওয়াইড করেছিলেন তিনি সে কারণেই, একেবারেই ইয়র্কারে একটা কি বলবো স্লো ইয়র্কার, বেশ ভালো একটা ভেরিয়েশন অবশ্যই বলতে হবে মাসুকুর কাছ থেকে, ইয়াং বোলার ভেরিয়েশন থাকা খুবই দরকার, বিশেষ করে শর্টার ফরম্যাট অফ দ্য ক্রিকেট যারা খেলেন সেই বোলারদের কাছে। যাচ্ছেন মাসুকু ওভারের পরের বলটি করার জন্যে, বল করেছেন, এবার খাটো লেন্থ ছিল, অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছিল, আস্তে করে খেললেন মিড অফের দিকে, ফিল্ডার আছে সেখানে, তার কাছেই বল গেল, কোনো রান কিন্তু এ বলে হলো না, এবং সেই সাথে ওভার শেষ হলো, 4 ওভারে খেলা শেষ হয়েছে, 4 ওভার শেষে 21 বাংলাদেশ বিনা উইকেটে। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্যমাত্রা আপনারা জানেন 200 রান, যা করতে হবে 50 ওভারে, সবগুলি উইকেট এখন হাতে রয়েছে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় ওডিআই ম্যাচের ধারা বর্ণনা আপনারা শুনছেন বাংলাদেশ বেতারে, অনুষ্ঠিত হচ্ছে হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েতে। তানজিদ তামিম 14 রান, সৌম্য সরকার 6 রান, 21 রানের স্কোর বোর্ডে একটি অতিরিক্ত রান এসছে। নতুন ওভারের প্রথম বল লেগ স্টাম্পের ওপরে, খুব একটা আস্থার সাথে খেলেছেন তা বলবো না, প্যাডে লেগেছিল, ব্যাটে লেগেছে কিনা জানি না, তবে আপিল করেন নাই, তার কারণ জানেন যে বলটা লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে। ইভান্স ছিলেন বোলার, ক্রেগ ইভান্স, এক ওভার বল করেছেন, একটি মেডেন তিনি নিয়েছেন প্রথম ওভারে, 2 ওভার বল তিনি করেছেন, তার ব্যক্তিগত কোটার এটা তৃতীয় ওভার তিনি শুরু করেছেন। যাচ্ছেন একটু অ্যাঙ্গুলার রান আপ, এবারে কিন্তু রক্ষণাত্মকভাবে মোকাবেলা করলেন ওখানে তানজিদ তামিম, কোন রান এ বলে হল না, 14 রানে অপরাজিত রয়েছেন তিনি। একটু ভালো ইনিংস খেলতে হবে সৌম্য সরকার এবং তানজিদ তামিম দুজনকেই, একটা ভালো জুটি গড়া খুব গুরুত্বপূর্ণ এই এই ধরনের ম্যাচ জিততে হলে, একাধিক ভালো জুটি দরকার, যাচ্ছেন ইভান্স ওভারের পরে বল, এবার লেগ স্টাম্পের উপরে ছিল, আস্তে করে ফ্লিক করার চেষ্টা, ব্যাটে বলে খুব ভালো মতন করতে পারেনি, প্যাডে লেগে বল চলে গেছিল শর্ট স্কোয়ার লেগের দিকে, যেহেতু ওই জায়গায় কোনো ফিল্ডার নেই, যতক্ষণে ফিল্ডার পৌঁছালো ততক্ষণে কিন্তু এক রাজ্যের স্থান পরিবর্তন হলো, লেগ বাই সূত্রে একটি রান আসলো। যাই হোক, দলের সংগ্রহ বাড়ল, 22 বিনা উইকেটে বাংলাদেশ 200 রানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাট করছে। 199 রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ের ইনিংস, অল আউট হয়েছে জিম্বাবুয়ে 199 রানে। ক্রেগ ইভান্স যাচ্ছেন ওভারের পরে বলটি করার জন্যে, চতুর্থ বল এভারের, এবারও লেগ স্টাম্পের উপরে ছিল, আস্তে করে খেলেছেন সৌম্য সরকার, মিড উইকেটের দিকে ইভান্স দৌড়ে গিয়ে নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, কোন রান নেওয়ার সুযোগ সৃষ্টি হতে দিলেন না। খুবই তৎপর একজন ক্রিকেটার ক্রেগ ইভান্স, চনমোনা ছটফটা, বেশ চমৎকার ক্রিকেটার, যেমন হওয়া দরকার ঠিক সেরকম। স্টেডিয়ামটিও চমৎকার আমি বলবো, যদিও গ্যালারিগুলো কাঠের কিন্তু মাঠটা চমৎকার, সবুজে ঘেরা, হিল সাইড রয়েছে, স্লোপস রয়েছে, বেশ ভালো। সৌম্য সরকার প্রস্তুত ওভারের পঞ্চম বল করার জন্য, ইভান্স বল করলেন, এবার কিন্তু ভালো একটা ডেলিভারি ছিল, বিটেন হয়েছেন ব্যাট এবং বলে, ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে বল গেছে, বিটেন হয়েছেন, আমি সেই জন্যই বললাম, খেলতে চেয়েছিলেন কিন্তু খেলতে পারেননি, রক্ষণাত্মকভাবে ডিফেন্ড করতে চেয়েছিলেন, ভেরি গুড ডেলিভারি ইভান্সেরই বিজয় আমি বলতে হবে, যদিও ব্যাটে বলে কোনো সম্পর্ক ঘটেনি বা স্টাম্পেও বলটি লাগেনি। মিরান্ডা উইকেট রক্ষক, তিনি কালেক্ট করেছেন বা গ্যাদার করেছেন। ইভান্স নিজের জায়গায় ফিরে যাচ্ছেন ওভারের শেষ বলটি করার জন্য, পঞ্চম ওভারের শেষ বল করার জন্য দৌড় শুরু করলেন, প্রস্তুত সেখানে সৌম্য সরকার, এবারে কিন্তু রক্ষণাত্মকভাবে খেললেন, পয়েন্টে গেল, সেখানে ফিল্ডিং হলো, কোনো রান কিন্তু এ বল থেকে আসে নাই। পাঁচ ওভারের খেলা কিন্তু শেষ হলো, পাঁচ ওভার শেষে 22 বাংলাদেশ জিম্বাবুয়ের 199 রানের জবাবে, বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা 200 রান, যা করতে হবে 50 ওভারে। এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো উইকেটের পতন ঘটেনি, 22 রান ইতিমধ্যে বাংলাদেশের খাতায়। ডেফিসিট যদি আমরা হিসাব ক্যালকুলেট করি তাহলে এই জায়গা থেকে আরও 178 রান বাংলাদেশকে করতে হবে 45 ওভারে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী, যা ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছিল। বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে। খবরের পর আবার আমরা ফিরে যাব খেলার চলতি ধারা বিবরণীতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সান্দনা খান। A week-long tree fair began at the Zilla Porshot Auditorium premises in Bagerhat today. State Minister for Environment, Forest and Climate Change, Dr. Sheikh Faridul Islam, inaugurated the fair as chief guest. Presided over by Deputy Commissioner Ghulam Muhammad Batin, the inaugural function was attended, among others, by Police Super, Divisional Forest Officer, Convener of District BNP, people of different professions, including nursery owners and students. 19 stalls have been opened at the fair and saplings of different species of trees are being sold and displayed in the stalls. The fair is open for all from 9 a.m. to 9 p.m. every day. The Social Forest Department arranged it. An emergency meeting was held today at the GIZ Auditorium of the Khulna City Corporation to identify the causes of waterlogging by rainwater and how to remove it from Khulna City. At the beginning of the meeting, KCC expressed its regret to the city dwellers for their suffering caused by waterlogging. The meeting decided to form a committee at the central level under the leadership of Executive Engineer of KCC, Sheikh Mohammed Masood Karim, and form three subcommittees centered on Mujgunni, Lobonchora, and Royal Crossing. Besides, the meeting directed to form a monitoring committee at the ward level and identify obstacles in water drainage and submit a report to the main committee. Based on the received report, the Public Works Department was inaugurated to take necessary measures, close and open the sluice gates in a timely manner, identify and remove obstacles in the drainage network, clean the box culverts with jet machine and keep the necessary equipments, including excavators and trucks, ready. The meeting was informed the future plans to eliminate waterlogging, including the construction of 3 pump houses, purchase of modern equipment for cleaning drains, and construction of electric sluice gates to prevent the entry of tidal water. Presided over by Administrator of KCC, Nazrul Islam Monju, the meeting was attended, among others, by Chief Executive Officer of KCC, Rajiv Ahmed, Chief Engineer Moshir Zaman Khan, Secretary Mohammad Reza Rashid, Chief Revenue Officer Rahima Sultana Bushra, Chief Planning Officer Abirul Jabbar, Budget Cum Accounts Officer Muhammad Munirizaman, and authorized officers of the ward. A view exchange meeting on KDA and people's thought on building the future Khulna was held at the Divisional Commissioner's Conference Room in Khulna today. The meeting emphasized on traffic jam, waterlogging, canal restoration, modern housing, waste management, and making the environment clean and green. Besides, the meeting urged all to develop Khulna as a safe, environment-friendly and international standard city as per the expectations of the people through coordinate efforts of the government and the non-government organizations. Member of Parliament Amir Ijaz Khan, Administrator of the Khulna City Corporation, KCC Nazrul Islam Monju, and Administrator of Zilla Parishad attended it as special guest. Presided over by the Chairman of Khulna Development Authority, KDA, Advocate Shafiqul Alam Mona, the meeting was attended, among others, by Divisional Commissioner Muhammad Abdullah Harun, Range DIG Muhammad Mustafizur Rahman, Police Commissioner Muhammad Zahidul Hassan, Deputy Commissioner Hura Jannat, public representatives, development and media workers, and business leaders of Khulna region. A discussion meeting on what to do to prevent dengue was held at Shalikha Upazila Health Complex Auditorium in Magra today. Civil Surgeon Dr. Muhammad Shamim Kabir attended it as chief guest. The meeting discussed on the overall cleanliness of the health complex and what to do to prevent dengue. Presides by the meeting emphasized on increasing the quality of overall services, including the emergency department of the health complex, presided over by the Upazila Health and Family Planning Officer. The meeting was attended, among others, by senior district health education officers, Upazila Ansar commanders, political leaders and contractors, as well as officials of the concerned committees. The health department arranged it. Football and Gopalnagar Youth 11 defeated Kanutia Sporting Club by 3-0 in the 16-team football tournament at Baro Kalumdhari Football Ground under Mohammadpur Upazila in Magura today. Finally, weather and focus valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Joshur, Kushtiyar, Rajshahi, Rongpur, Pabna, Bogura, Dinajpur, Tangail, Mamensing, Dhaka, Faridpur, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Huda Hafiz.
1: Bangladesh Betar Khulna. আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন থেকে অনুষ্ঠান ঘোষণার দায়িত্বে রয়েছে আমি শেখ আকবর হোসেন, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ আমানুর রহমান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, ফিরে যাব বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণীতে, যা ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
0: ক্যাচের মতন ছিল, কিন্তু সেই ক্যাচটা তিনি রাখতে পারেননি। আমরা দেখছি লাস্ট যে বলটি জোরের উপরে খেলেছিলেন ওখানে তানজিদ তামিম, সেটা কিন্তু ক্যাচ ছিল। জাস্টিন ইভান্স ওভারের পরের বল, এবারে কিন্তু ব্যাট বলে করতে পারেনি, উইকেট রক্ষক ঠিক মতন ক্লিনলি গ্যাদার করতে পারেননি, একটি ডট বল। ভালো বোলিং করছেন ইভান্স, অবশ্যই বলতে হবে, চমৎকার একজন ক্রিকেটার, খুব ভালো জায়গায় বলটা ফেলেছেন, অবশ্যই বলতে হবে। অ্যাওয়ে সুইং ছিল, যে লাইনে ব্যাট পেতেছিলেন ওখানে সৌম্য সরকার, সেই লাইনে বল যায়নি, তার পাশ দিয়ে একেবারে হুইস্কারিং একটা ডিস্টেন্সে বলটা চলে গেছে উইকেট রক্ষকের কাছে। সপ্তম ওভারের শেষ বলটি করবেন ইভান্স, দৌড় শুরু করেছেন, যাচ্ছেন পরের বল, এবারেও কিন্তু বিটেন হলেন সৌম্য সরকার, উইকেট রক্ষক গ্যাদার করলেন, এবং সেই সাথেই সপ্তম ওভারের খেলা শেষ হল। সৌম্য সরকার সার্ভাইভড, দলের সংগ্রহ 38 বিনা উইকেটে 7 ওভারের খেলা শেষে। বাংলাদেশ জয়ের জন্য 200 রানের লক্ষ্যমাত্রা পেয়েছে এবং দুই উদ্বোধনী ব্যাটার এখনো পর্যন্ত অবিচ্ছিন্ন রয়েছেন, স্কোর বোর্ডে 38 রান কিন্তু ইতিমধ্যে উঠেছে। তানজিদ তামিম তার ব্যাট থেকে বাল্ক অব দ্য রান এসছে, তিনি 28 রানে অপরাজিত রয়েছেন 19 বল থেকে। পক্ষান্তরে সৌম্য সরকার 8 রান করেছেন 23 বল থেকে। ধৈর্যের সাথে একটা ইনিংস খেলার চেষ্টা করছেন আজকে সৌম্য সরকার, তার কারণে আগের দুদিনে তিনি একদিন 5 একদিন 6 এই তার ব্যাট থেকে কিন্তু এসছে। তানজিদ তামিম স্বভাবজতভাবেই স্ট্রোক খেলে থাকেন, আজকেও তার বাইরে কিছু তিনি করছেন না। তানাকা শিভাঙ্গা তাকে আনা হয়েছে, তিনি এ পর্যন্ত 9 ম্যাচ থেকে 4টি উইকেট পেয়েছেন, 9 ম্যাচ থেকে 4 উইকেট, অর্থাৎ খুব একটা যে ভালো কিছু তা বলবো না। রাউন্ড দ্য উইকেট প্রথম বল বাঁহাতি ব্যাটারের বিরুদ্ধে তানজিদ তামিম ছিলেন, ওখানে বল চলে গেছে ডিপ থার্ড ম্যান অঞ্চলে, কুড়িয়ে ফেরত দেওয়ার আগে অনায়াসে একজনের এক রানের জন্য স্থান পরিবর্তন হল, একটি রান পেলেন তানজিদ তামিম। তামিম পৌঁছে গেছেন 29 রানে, বাংলাদেশ 39 বিনা উইকেটে। সৌম্য সরকার স্ট্রাইকে, দুই বাঁহাতি বাংলাদেশের কিন্তু উদ্বোধনী ব্যাটার হিসেবে এসছেন। সৌম্য সরকার 8 রানে অপরাজিত রয়েছেন এবং তানজিদ তামিম 29 রানে পৌঁছে গেছেন। শিবাঙ্গা তার তৃতীয় ম্যাচ এটি আন্তর্জাতিক ওডিআইয়ে, যাচ্ছেন রাউন্ড দ্য উইকেট, এবারে কিন্তু বাউন্সার ছিল এবং অনেকটা বডি লাইনে বলবো সৌম্য সরকার নিজে শরীরটাকে সরিয়ে নিলেন বলের লাইন থেকে, উইকেট গ্যাদার করলেন, বেশ কিছুটা বাউন্স তিনি পেয়েছিলেন, খাটো লেংথের ডেলিভারি জোরের উপরেই দিয়েছিলেন বলবো আমি, কিছুটা সারপ্রাইজ সৌম্য সরকার এটা বলতেই হবে। ভালো বল, এই মুহূর্তে 5.32 হারে রান উঠছে বাংলাদেশের জন্য, আস্কিং রেট ইনিশিয়াল যেটা সেটা ছিল 4, 200 রান করতে হবে 50 ওভারে, সেই অনুযায়ী যাচ্ছেন শিবাঙ্গা ওভারের পরে বল, এবারে কিন্তু ব্যাটের বাইরে কানায় লেগেছে, বল চলে গেছে ডিপ থার্ড ম্যান অঞ্চলে, একটু লো করেছিল, কিছু আনইভেন বাউন্স আমরা দেখছি, বল চলে গেল ডিপ থার্ড ম্যান থেকে, যতক্ষণ ফেরত আসলো ততক্ষণ কিন্তু এক রানের জন্য স্থান পরিবর্তন হল, একটি রান বাড়ল দলের 40 বিনা উইকেটে বাংলাদেশ। সৌম্য সরকার পৌঁছে গেলেন 9 রানে, 7.3 ওভার, অর্থাৎ এই ওভারে আর 3টি বল করবেন শিবাঙ্গা। কিছুটা আনপ্রিডিক্টেবল, কিছু বল তিনি বাউন্সার করছেন, কিছু বল লো হচ্ছে, লেংথেরও কোনো খুব একটা ঠিক ঠিকানা নেই, কোনোটা ভালো লেংথেও করছেন, বেশিরভাগ বলই কিন্তু শর্ট তিনি করেছেন। তানজিদ তামিম তার সামনে, যাচ্ছেন ওভারের পরে বলটি করার জন্য, ডানহাতি বোলার রাউন্ড দ্য উইকেট অফ স্টাম্পের বাইরে কাট করেছিলেন, ওই ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডার রাখা হয়েছে, বল কুড়িয়ে ফেরত দিলেন কোনো রান কিন্তু এ বলে হল না। তানজিদ তামিম ছক্কা মেরেছেন আমরা যা দেখেছি, চমৎকার, বেশ কিছু চার তার ব্যাট থেকে সেগুলো আমরা দেখেছি, একটা মিড উইকেট দিয়ে, একটা ডিপ থার্ড ম্যান দিয়ে, একটা কাউকর্নার রিজিন দিয়ে, বেশ মনে পড়ছে। যাই হোক, এই মুহূর্তে প্রস্তুত তিনি ওভারের পরে বলটি মোকাবেলা করার জন্য। শিবাঙ্গা বল করলেন অফ স্টাম্পের বাইরে, উঠে গেছিল ক্যাচের মতন, না ক্যারি করেনি, সেকেন্ড স্লিপে ফিল্ডারটা দাঁড়িয়ে রয়েছেন, তিনি সরাসরি তার কাছে গিয়েছে, কোনো রান কিন্তু এ বল থেকে হল না। ডট বল, ফার্স্ট স্লিপে একজন রয়েছেন, সেকেন্ড স্লিপ না আমি বলবো ওটা গালিতে তিনি রয়েছেন, সেখান থেকে বল ঘুরিয়ে ফেরত দেওয়া হয়েছে, কোনো রান কিন্তু নাই। 7.5 ওভার, ওভারের শেষ বলটি করবেন শিবাঙ্গা, 40 স্কোর বোর্ডে বিনা উইকেটে। উদ্বোধনী জুটি আরেকটু যদি ভালো করতে পারেন সেটাই প্রত্যাশা। পরের বল এবার কিন্তু খেলেছেন পয়েন্টের দিকে, কিন্তু সরাসরি ফিল্ডারের কাছে, সে কারণে কোনো রান এই বল থেকে তিনি পাবেন না। ওভারটি শেষ হল, শিবাঙ্গার ওভার থেকে মাত্র দুটি রান। 40-8 ওভারে খেলা শেষে বাংলাদেশ বিনা উইকেটে, অর্থাৎ রান উঠছে প্রতি ওভার প্রতি 5 রান করে। যদিও বাংলাদেশের জন্য ইনিশিয়াল আস্কিং রান রেট হচ্ছে 4, সুতরাং মোটামুটি হ্যাপি পজিশনে বাংলাদেশ এই মুহূর্তে বলা যেতেই পারে। 40 রান হয়ে গেছে, 200 রান প্রয়োজন, অর্থাৎ আরও 160 রান ডেফিসিট যা করতে হবে বাকি 40 ওভারে, এবং হাতে রয়েছে 10টি উইকেট, 42 ওভারে করতে হবে। 42 ওভারে 160 রান, সহজ টার্গেট, কিন্তু বাংলাদেশের কাছে এর আগের দুদিনেও কিন্তু মনে হয়েছিল সহজ টার্গেট ছিল, যেটা তারা করতে পারেনি। নতুন ওভারের প্রথম বল উড়িয়ে মেরেছেন এবার কিন্তু সৌম্য সরকার, দূরত্ব পাবেন কিনা জানি না, না ডিস্টেন্স পান নেই, কাউ কর্নার রিজনে বল কিন্তু পড়েই ওখানে থেমে গেছে, সফট ছিল সারফেসটা, সেই কারণে বলার গড়াই নেই, চারও হয়নি, দুটি রান পেয়েছেন এখানে সৌম্য সরকার। একেবারে আকাশে উঠে গেছিল, সেই জন্য দূরত্ব পাননি, সোজা স্টিফ ক্লাইম্ব, এবং তারপরে বল যেখানে পড়ল ওখানেই এক ড্রপ দুই ড্রপকে করে বলটা থেকে গেল। 12 রানে পৌঁছেছেন সৌম্য সরকার, দলের সংগ্রহ 43 বিনা উইকেটে, 8 ওভার 1 বল এ পর্যন্ত খেলেছে বাংলাদেশ। অনেক বল, অনেক ওভার তাদের হাতে রয়েছে, সবগুলি উইকেটও তাদের হাতে। বলতে বলতে পরে বল এবার কিন্তু এজ হয়ে গেছে, খেলতে চেয়েছিলেন মিড উইকেটের দিকে কিন্তু বল এজে লেগে চলে গেছে কাবা পয়েন্টের দিকে। ফিল্ডার সেখানে একজন ছিল, কোন রানও হয়নি, অবশ্য কোনো ক্যাচও হয়নি, সুতরাং খুব বেশি একটা কন্ট্রোল ছিল এই বলে তা বলব না। আগেই ব্যাটের ফেসটা তিনি ক্লোজ করে ফেলেছিলেন, যে কারণে এক ড্রপ খেয়ে ক্যাচ ক্যারি করল না, আমি বলব ক্যাচের মতন ছিল, ক্যাচ ক্যারি করে নেই, বেঁচে গেছেন এই যাত্রা। তানজিৎ তামিম এখানে ছিলেন স্ট্রাইকে, তানজিৎ তামিম 29 রানে অপরাজিত আছেন, তিনি যাচ্ছেন ইভান্স ওভারের পরে বল এবার কিন্তু খেলেছেন পয়েন্টের দিকে, পয়েন্টে সরাসরি ফিল্ডারের কাছে যাওয়ার কারণে এ বল থেকে কোনো রান হল না। ধৈর্য নিয়ে খেলতে হবে এবং ধৈর্যের কোনো বিকল্প নেই, সুতরাং এই জায়গায় কোনো কম্প্রোমাইজ কেউ করতে পারবে না, যেটুকু সময় লাগবার সেটুকু সময় দিতে হবে। কোনো জিনিস ফোর্স করতে গেলেই ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে, এবং ভুলভ্রান্তি হলেই কিন্তু জেতা ম্যাচও মানে বাংলাদেশ হেরে যেতে পারে বা হারে, এটা কিন্তু আমরা অহরহই দেখছি। এই সিরিজে বাংলাদেশ এখনও পর্যন্ত কোনো ম্যাচ জেতেই নেই, টেস্ট ম্যাচ হেরেছে, পরপর দুটো ওডিআই জিতেছে, আজকে থার্ড ওডিআই, পরের বল হল, এবারও অফস্টাম্পের ওপরে ছিল, আস্তে করে খেলেছেন কাভা পয়েন্টের দিকে, ফিল্ডার সেখানে একজন আছেন, বল কুড়িয়ে তিনি ফেরত দিলেন, কোনো রান কিন্তু এই বলেও হল না। ইভান্স চমৎকার একটা ম্যাচ খেলছেন আজকে, অবশ্যই বলতে হবে, ব্যাট আগে হাতে প্রথমে ব্যাট করে 50 রান করেছেন দলের জন্য, এখন বল হাতেও কিন্তু যথেষ্ট নৈপুণ্য তিনি দেখাচ্ছেন। তার ব্যক্তিগত কোটার 5ম ওভারে বোলিং তিনি করছেন, এ পর্যন্ত দু বল হলেই 5 ওভার শেষ হবে, এ পর্যন্ত তিনি রান দিয়েছেন মাত্র 14। পরে বল এবার লেগ স্টাম্পের উপরে ছিল, সঙ্গে সঙ্গে ঘুরিয়েছেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে, ফিল্ডার মিড উইকেট থেকে দৌড়ে গিয়ে যতক্ষণে কুড়িয়ে ফেরত দিলেন ততক্ষণে কিন্তু রান হল, ততক্ষণে রান হল একটি দুটি রানই হয়েছে, আমি দেখছি দুটি রান পেয়েছেন ওখানে তানজিৎ তামিম, তিনি পৌঁছে গেছেন 31 রানে, দলের সংগ্রহ 45 বাংলাদেশ বিনা উইকেটে। ওভারের শেষ বল করবেন ক্রেগ ইভান্স, এবং তাকে মোকাবেলা করছেন এই মুহূর্তে তানজিৎ তামিম, যাচ্ছেন লম্বা রান আপ, দৌড়ে গিয়ে বল করেছেন, এবার কিন্তু বাউন্স আসছিল, শেষ মুহূর্তে নিজের ব্যাটটাকে সরিয়ে নিয়েছেন, ভালো করেছেন আমি বলব, ফলে কোনো বিপদে তিনি পড়েন নাই। 6 বল হয়েছে, একটি বোধ হয় ওয়াইড ডাকা হয়েছে, সে কারণে একটি বাড়তি বল করতে হবে। দলীয় সংগ্রহ 46 বিনা উইকেটে, অনেকদিন পর বাংলাদেশ দল আমার মনে হয় এই সিরিজে একটা মোটামুটিভাবে ভালো ওপেনিং স্ট্যান্ড পেয়েছে। 200 রানের লক্ষ্যমাত্রা, খুব বেশি একটা চাপ কিন্তু নেই, বলতে বলতে পরের বল অফ স্টাম্পের ওপরে ভালো একটা বাইসেক্ট করে খেলেছেন, ওখানে পয়েন্ট এবং ব্যাকআপ পয়েন্টের মাঝখান দিয়ে বল চলে যাচ্ছে, সীমানার দিকে ছুটছেন একজন পিছনে পিছনে, শেষে গিয়ে ড্রাইভও দিলেন কিন্তু রক্ষা করতে পারলেন না, বল চলে গেল সীমানা দলির বাইরে, অর্থাৎ চার রান তানজিদ তামিমের ব্যাট থেকে, এবং সেই সাথেই বাংলাদেশের অর্ধশত রান কিন্তু পূর্ণ হয়ে গেল, 50 রান বাংলাদেশ ন ওভার শেষে বিনা উইকেটে, একটা হ্যাপি স্টার্ট, একটা খুবই স্বপ্নের স্টার্ট বললেও বোধহয় অত্যুক্তি করা হবে না বাংলাদেশের জন্য আজকে এই দুই ব্যাটটা কিন্তু এখনো পর্যন্ত দিয়েছে। লক্ষ্যমাত্রা 250 রান যদি হয়ে যায় বিনা উইকেটে ন ওভারে, তাহলে আর থাকে 150 রান, এবং এই 150 রান তখন করাটা অনেকটাই বোধ হয় আমার মনে হয় সহজ হয়ে যায়, সেরকম একটা লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু এই দুজন ব্যাটার আজকে খেলছেন। আজকে যেন মাথার ভিতরে যে জিনিসপত্র থাকে, যে আমরা যাকে বুদ্ধি বলি বা মগজ বলি, সেগুলো কিন্তু মাথার ভিতরেই আছে, সেগুলো কিন্তু অন্য জায়গায় ওনারা রেখে খেলছেন না, এগুলো মাথায় রেখে খেললে কিন্তু ভালো সুফল পাওয়া যায়, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। 50 ন ওভারে শেষে বিনা উইকেটে, সৌম্য সরকারের হাতে বল দেওয়া, তিনি স্ট্রাইকে রয়েছেন এবং শিভাঙ্গাকে বল দেওয়া হয়েছে। শিভাঙ্গা এর আগে একটি ওভার বল করেছিলেন, খুব একটা ভালো বল করেছেন তা বলবো না, যথেষ্ট ইরাটিক ছিলেন, খুব নতুন তার কেরিয়ারের তৃতীয় ওডিআই তিনি খেলছেন, সুতরাং অনেক অভিজ্ঞতা তাকে এখনো অর্জন করতে হবে। প্রস্তুত সৌম্য সরকার 12 রানে অপরাজিত রয়েছেন, অফ স্টাম্পের বাইরে চমৎকার একটা স্কোয়ার কাট বা স্কোয়ার ড্রাইভ বলবো, কিন্তু সরাসরি ওই ব্যাকওয়ার্ড পয়েন্টে যে ফিল্ডার রাখা হয়েছে তার কাছে চলে গেল। একটু প্লেসমেন্টটা তো দেখতে হবে, করতে হবে, ফিল্ডিং এর দিকে একটু নজর দিয়ে নিতে হবে, খালি জোরে মেরে দিলেই তো হবে না, একটু ফিল্ডারের জন্য অ্যাডজাস্ট করে যদি মারেন তাহলে এই বলটা সহজেই কিন্তু চার হয়। মারার মতনই বল ছিল, অনেক উইড ছিল অফ স্টাম্পের বাইরে এবং খাটো লেংথের ডেলিভারি ছিল, সুতরাং এটাকে তো মারতেই হবে। যাই হোক, শেষ পর্যন্ত এই বল থেকেও কোন রান পাননি। পরের বল হলো, এবারে কিন্তু ভিতরের দিকে ঢুকিয়েছিলেন অকওয়ার্ডলি, বলটা চলে এসেছিল শরীরের মধ্যে, যা হোক কোনো মতে লাভ দিয়ে শেষ মুহূর্তে ব্যাটটাকে দিয়ে বলটাকে থামিয়েছেন, কোনো বিপর্যয় ঘটে নেই, কোনো রানও কিন্তু হয়নি। আগেই বলেছি যে এই বোলার শিভঙ্গা তার খুব বেশি একটা কন্ট্রোল আছে বলে আমার কাছে মনে হচ্ছে না, কোনো বল ভিতরে ঢুকছে, কোনো বল অ্যাওয়ে হচ্ছে, কোনোটা শর্ট পিচ, কোনোটা বাউন্সার, এভাবেই তিনি বল করছেন, সুতরাং এইরকম বোলারের এগেনস্টে খুব সাবধান থাকতে হবে, হোয়াট ইজ কামিং সেটা বলা মুশকিল। বলতে বলতে পরে বল, এবার কিন্তু সরাসরি একটা ড্রাইভ করেছিলেন এবং নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন এখানে শিভঙ্গা, আমার মনে হয় বেশ জোরের উপরেই মেরেছিলেন, খুব কুইক রিফ্লেক্স দেখলাম শিভঙ্গার কাছ থেকে, এটা না থামাতে পারলে হয়তো বা স্ট্রেট একটা চার হতে পারত। শিভঙ্গা যথেষ্ট তৎপর আমি বলবো, বলটাকে থামিয়েছেন, কোন রান কিন্তু এ বলও পাননি সৌম্য সরকার। বলস পার 50 বাংলাদেশ প্রথম 50 করেছে 54 বল থেকে, আর জিম্বাবুয়ে প্রথম 50 করেছিল 117 বল থেকে, বুঝতেই পাচ্ছেন তফাতটা। বলতে বলতে পরে বল, এবার হাফ বলই ছিল, চমৎকার একটা ড্রাইভ, 4 রান পাবেন, সত্যি দেখবার মতন দর্শনীয় একটা কাভার ড্রাইভ খেললেন, এবং বাঁহাতিরা যখন কাভার ড্রাইভ খেলে তার সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। অনেকক্ষণ পরে সৌম্য সরকারের ব্যাট থেকে একটা চমৎকার 4, এবং এই 4 রান দলকে নিয়ে গেল 54 রানে, সৌম্য সরকারের সংগ্রহ বেড়ে হয়েছে 18, বিনা উইকেটে বাংলাদেশ 54। দেখতেও বেশ ভালো লাগছে, বলতেও আমার বেশ ভালো লাগছে। তানজিদ তামিম চমৎকার, 35 রানে অপরাজিত, এবং সৌম্য সরকার 18 ওভারের পরের বল আবারও, না ওটা রিপিট দেখলাম আমরা, অসাধারণ সত্যি দর্শনের একটা শট, চোখে লেগে থাকার মতন। শিভঙ্গা দ্রুতই নিজের জায়গায় ফিরে আসছেন, ওভারের 5টি বল তিনি করেছেন, শেষ বলটি করতে হবে তাকে, এবং বারবারই আমরা রিপিট যতবারই দেখব ততবারই কিন্তু মুগ্ধ হব, মুগ্ধতা ছড়িয়েছেন আমি বলবো সৌম্য সরকার। হোয়াট এ শট, দেখবার মতন। প্রস্তুত সৌম্য যাচ্ছেন ওখানে শিভঙ্গা ওভারের পরে বল, এবার লেগ স্টাম্পের উপরে ছিল, আস্তে করে ট্যাপ করেছেন, বল গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল মিডডাউনের ফিল্ডারের কাছে, একটু স্লো ছিলেন রিয়াক্ট করতে মিডডাউনের ফিল্ডার, ততক্ষণে কিন্তু ব্যাটাররা 1 রানের জন্য স্থান পরিবর্তন করে ফেললেন। সেই সাথেই 10 ওভারের খেলা কিন্তু শেষ হল, 10 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 59 বিনা উইকেটে, এবং এর ভিতরে 35টা রান এসছে তানজিদ তামিমের ব্যাট থেকে, 20 রান 21 রান করেছেন সৌম্য সরকার। এই যখন অবস্থা তখন প্রথমবারের মতন দ্বিতীয় ইনিংসে ধারাভাষ্য প্রান্তে কণ্ঠস্বরের পরিবর্তন হবে, এখন থেকে বলবেন আমানুল্লাহ সরকার।
3: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় আলফাজউদ্দিন আহমেদ। একটা ভালো স্টার্ট পেয়েছে বাংলাদেশ দল, 59 এই মুহূর্তে, 10 ওভারের খেলা শেষ। মাসুকু এসেছেন বোলিং আক্রমণে, এর আগে 3 ওভারে 26 রান দিয়েছেন। বাংলাদেশের জন্য স্টার্টটা খুবই ভালো একটা স্টার্ট হয়েছে। আজকে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং বাংলাদেশ তাদের সেইজিং ইনিংসে অন্ততপক্ষে জবাব দিয়ে যাচ্ছে, এবং এই জবাবটা যদি কোনো উইকেট না হারিয়ে বা একটি দুইটি উইকেট হারিয়ে যদি আজকের এই ম্যাচটি জিতে নেওয়া যায়, তাহলে নিজেদের যে বড়ত্ব সেই বড়ত্বটা প্রমাণ দিতে পারবে বাংলাদেশ দল। আমার সাথে যুক্ত করে নিচ্ছি শ্রদ্ধেয় কাজল সরকার, আপনাকে
4: ধন্যবাদ। আমানুল্লাহ সরকার, কোনো উইকেট এখনও পতন হয়নি বাংলাদেশের, এটি সুখকর বিষয়। 59 রান হয়েছে, 59 বাংলাদেশ ক্ষেত্রে 200 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ দল। 199 রানে অল আউট হয়ে গিয়েছিল জিম্বাবুয়ে দল, সে কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। তারপর 200 রানের টার্গেটে ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত কোনো উইকেটের পতন হয়নি। দুই ওপেনিং ব্যাটার তারা যথারীতি যে যে দায়িত্ব পালন করে যাচ্ছেন খুব সাকসেসফুলি। প্রথম পাওয়ার প্লে যেটা 1-10, সেখানে 59 রান করতে পেরেছে নিজেদের উইকেটটা সেফ রেখে, নিজেদের উইকেটটা অক্ষত রেখে, এটাই বড় প্রাপ্তি। উইকেট হাতে থাকলে তখন রান যেহেতু মাত্র 200 রান, আমি বলবো ওয়ানডে ক্রিকেটে 200 রান খুব বেশি নয়। প্রথম ওডিএ ম্যাচ, দ্বিতীয় ওডিএ ম্যাচে বাংলাদেশ যদিও পরাজিত হয়েছে, কিন্তু সেই পরাজয়ের গ্লানি ভুলে গিয়ে নতুনভাবে শুরু করতে পারলে বা নতুনভাবে শুরু করতে পারাটাই হচ্ছে এক অন্যরকম মুহূর্ত।
3: আমার মনে হয় যে উইকেটে আঁকড়ে ধরে থাকা, উইকেটে থিতু হওয়া, এবং উইকেটটাকে আমাদের মনে পড়ে শ্রদ্ধেয় খোদাবক্স মৃধা বলতেন যে ক্রিকেটে যখন বড় পার্টনারশিপ হয় তখন ওই উইকেটে ঘরবাড়ি বানাতে হয়। ঠিক ওই রকম কিছু যদি করতে পারেন এই দুই উদ্বোধনী ব্যাটার, তাহলে সেটা আমাদের জন্য অমঙ্গল হবে না, মঙ্গলজনক হবে। 200 রানের লক্ষ্যমাত্রা। মাসুকু যাচ্ছেন, ওভারের প্রথম বলটি করলেন, একেবারে স্টাম্পের উপরে ছিল, গুড লেন্থের একটা ডেলিভারি, সফট হ্যান্ডে পুশ করেছেন, তবে শর্ট কাভারে ফিল্ডার আছেন, রান পাবেন না। আরও একটি ডট বল সৌম্য, আসলে এখানে তো আমাদের হারানোর কিছু নেই, আমরা দুটি ম্যাচ হেরে গেছি, লাস্ট ম্যাচ আমাদের সামনে, অল্প লক্ষ্যমাত্রা আমাদের সামনে, একেবারে দেখে শুনে একেবারে ধীর মস্তিষ্কে আমাদেরকে খেলতে হবে। উইকেট কেন আমরা দিব, উইকেট বিলিয়ে দেওয়ার কোনো সুযোগ কিন্তু আমাদের সামনে নেই। 59 বিনা উইকেটে বাংলাদেশ, 11তম ওভারে খেলা চলছে,
4: 200 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। মাসুকু বল করবেন, রাইট হ্যান্ড ফাস্ট বোলার, এক্ষেত্রে সৌম্য সরকার লেফট হ্যান্ড অন ড্রাইভ খেলতে চেয়েছিলেন কিন্তু ব্যাটে খেলতে পারেননি, বল চলে গেল উইকেট কিপারের গ্লাভসে, ভাগ্য ভালো মাদান দে, উইকেট কিপার ক্লাইভ মাদান দে তার গ্লাভসে গিয়ে জমা পড়ল, কোনো উইকেট নয়, কোনো রান নয়, ডট বল, 59 বিনা উইকেটে। সৌম্য সরকারকে ছটপট করতে দেখছি, মনে হচ্ছে যে তার হাতে বল নেই, ওভার নেই, খুবই দুরূহ একটা কাজ, এরকম কাজটা তিনি শর্টকাটে শেষ করতে চাচ্ছেন। বিষয়টা এরকম নয়, যে কোনো জিনিস শর্টকাটে ভালো হয় না, আসলে শর্টকাটের ফলাফল কখনো ভালো হয় না, শুভ হয় না। তিনি উইকেটে থাকবেন, 10 ওভার হয়েছে, 11 ওভার চলছে, সেখান থেকে 15, সেখান থেকে 20, সেখান থেকে 30, তিনি চাইলে 50 ওভার একাই খেলতে পারবেন, কেননা তার হাতে উইকেটটা যদি তিনি টিকিয়ে রাখতে পারেন। শুধু তাড়াহুড়ার কিছু আমি দেখছি না,
3: না সেটাই, কারণ আমরা প্রথম ম্যাচে সৌম্যকে দেখেছি 6 রান করেছিলেন, পরবর্তী ম্যাচে 5 রান, অর্থাৎ দুটি ইনিংসে পরপর দু ম্যাচে মাত্র 11টি রান। আজকে অবশ্য ভালো স্টার্ট করেছেন, পরবর্তী বলটি এবার আবারও ড্রাইভ করলেন কাভারে, সেখানে শর্ট কাভারে ফিল্ডার আছেন, রান পাবেন না, ডট বলে ওভার শেষ, 11 ওভারের খেলা শেষে, 59 বিনা উইকেটে বাংলাদেশ। আমার মনে হয় যে ডট একটা মেইডেন ওভার কিন্তু পার করলেন মাসুকু,
4: কোনো অসুবিধা নেই, মেইডেন ওভার আদায় করতেই পারেন। বাংলাদেশি ব্যাটারদেরকে একটা কথা মনে রাখতে হবে, এবং তারা সেখানে খেলছেন, তারা জাতীয় দলে খেলেন, নিঃসন্দেহে তারা আমাদের চেয়ে অনেক ভালো অভিজ্ঞ বুঝেন, সেটা তাদেরকে শুধু এইটুকুই তাকে মাথায় রাখতে হবে যে উইকেটটা যেহেতু স্লো,
3: জি,
4: পিচটা ওইভাবে কিন্তু বল এবং ব্যাটের কিন্তু সংঘর্ষ বা তাদের যে সম্পর্কটা সেটা হচ্ছে না। সেখানে জিম্বাবুয়ে দল স্বাগতিক দেশ, তারা 200 রান করতে পারেনি তাদের ঘরের মাঠে,
3: না দেখুন 11 ওভার শেষে জিম্বাবুয়ে ছিল 2-26,
4: তো সেখান থেকে বাংলাদেশ ভালো নয়, ভালো খেলছে, সো বল সঠিক সময় ব্যাটে আসছে না, সেটা মাথায় রেখে খেলতে হবে। আপনি বিগ শট কখন খেলবেন, বিগ শটটা এমন একটা সময় খেলবেন যে পারফেক্ট টাইমিং হয়েছে, আপনি স্টেপ আউট করেছেন, মাঝ ব্রেটে খেলতে পেরেছেন, এবং ড্রাইভিং স্লটে বলটা পেয়েছেন, তখন সেটাকে আপনি স্টেপ আউট করে আপনি লং অফ লং অন দিয়ে আপনি সীমানা বাইরে পাঠিয়ে দেন। অথবা আপনি যদি পারফেক্টলি কভার ড্রাইভ করতে চান, আপনার কভার ড্রাইভ করার মতো সেই জায়গাটা বলটা পেয়েছেন কিনা, মাঝ ব্রেডে খেলতে পেরেছেন কিনা সেটা আপনি কনফার্ম করেন, না হলে সোজা ব্রেডে খেলেন, সিঙ্গেল রান নেন, ভিতে খেলেন, অথবা আপনি ফিল্ডার যেখানে আছে সেই ফিল্ডারের বা দুই ফিল্ডারের মাঝখান দিয়ে আপনি বাউন্ডারি সীমানায় পাঠান। 59 বিনা উইকেটে বাংলাদেশ। শম্ভু সরকার, তানজিদ হাসান তামিম দুই ওপেনিং ব্যাটার। এক্ষেত্রে অবশ্য আরও একটি বল হয়েছে

0: ডট বল আরও একটি ডট বল। ৫৯ বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ। শম্ভু সরকার ২১, তানজিদ হাসান তামিম ৩৫। ১২তম ওভারের খেলা চলছে, ১২তম ওভারের চিবাঙ্গা এক্ষেত্রে বোলার, চিবাঙ্গা তানাকা পুরো নাম, ভেরি ইয়াং ম্যান, খুব একটা অভিজ্ঞতা নেই আন্তর্জাতিক ক্রিকেটে। সাম্প্রতিক সময়ে তিনি জাতীয় দলের জায়গা পেয়েছেন, চিবাঙ্গা তানাকা, রাইট আর্ম ফাস্ট বোলার, ৩২ বছর বয়স্ক এই ক্রিকেটার। বোলিংয়ের ক্ষেত্রে মাত্র ৯টা ওডিআই ম্যাচ তিনি খেলেছেন এখনও পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে, ৯ ম্যাচে উইকেট পেয়েছেন ৪টি, ৩৮ রানে ১ উইকেট, তার কেরিয়ার সেরা বোলিং বিশ্লেষণ চিবাঙ্গা তানাকা। পরের বল এক্ষেত্রে তানজিদ হাসান তামিম, দুজনই বাহাতি পুল করতে চেয়েছিলেন অবশ্য, তবে ঠিকঠাক মতো খেলতে পারেননি, বল গেল ফাইন লেগে, ডিপ ফাইন লেগে, ডিপার পজিশন থেকে ফিল্ডার দৌড়ে এসে কুড়িয়ে যতক্ষণে ফেরত পাঠালেন ততক্ষণে ১টি রান হয়েছে তানজিদ তামিমের উইলো থেকে। তানজিদ তামিম ১টি রানই নন স্ট্রাইকিং প্রান্তে চলে গেলেন, তার ব্যক্তিগত রান ৩৬ নাকি, তানজিদ তামিম ৩৬, শম্ভু সরকার ২১, দলের রান ৬০। ১২তম ওভারের পঞ্চম বল করবেন চিবাঙ্গা তানাকা, বল করলেন এক্ষেত্রে আবারও ব্যাটের লেগেছে, কাবা পয়েন্ট অঞ্চলে গেল ইনার সার্কেলের মধ্যে, ইনার সার্কেলের মধ্যে বল পয়েন্টে গেল, কাবা পয়েন্টে, সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠানোর আগে কোনো রান নয়, ডট বল, তাড়াহুড়া করবার কিছু নেই, রয়ে শোয়ে দেখে শুনে বুঝে একটু সময় নিয়ে যদি রানগুলো করতে পারে তাহলে ২০০ রান করা খুব কঠিন হবে না। টার্গেটটা এরকম কোনো বড় টার্গেট নয় যে আপনাকে খুব তড়িঘড়ি করে সব বলে আপনাকে হিট করতে হবে।
1: সম্ভব স্ট্রাইকিং এন্ডে যাচ্ছেন তানাকা সিভাঙ্গা, বল করলেন লেগ স্টাম্পের ওপরে, এবারে কিন্তু অনড্রাইভ করেছেন, বল যাচ্ছে সীমানার দিকে, মিড উইকেট রিজিওনে, ইন বিটুইন টু ফিল্ডার্স, সীমানার দড়ি পার হবে কিনা, না শেষ পর্যন্ত বলের গতিটা কিছুটা কমে গেল এবং ফিল্ডাররা ফিল্ড করে যখন ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু দুবারের জন্য জায়গা পরিবর্তন হয়েছে, ২টি রান এসছে সৌম্য সরকারের ব্যাট থেকে। সৌম্য সরকার তিনি পৌঁছে গেছেন ব্যক্তিগত ২৪ রানে, দলীয় স্কোরটা এই মুহূর্তে ৬৩ বিনা উইকেটে। বাংলাদেশ দল ভালো একটা স্টার্ট পেয়েছে, আমরা বারবারই বলছিলাম যে গুড স্টার্ট বাংলাদেশের জন্য। তানজিদ তামিম তিনি প্রথম ম্যাচে ৮ রান করেছিলেন, পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে ৫৭ রান করেছিলেন, আজকেও তার জন্য একটা ভালো স্টার্ট, এবং আমরা জানি আজকে যদি তিনি অর্ধশতক করতে পারেন সেক্ষেত্রে ১০০০ রানের যে মাইল ফলক একজন ব্যাটারের ওডিআই ক্রিকেটে, সেই মাইল ফলক তিনি স্পর্শ করবেন। বাংলাদেশকে ১৩৭ রান করতে হবে আজকের এই ম্যাচ জয়লাভ করতে হলে, ৩৮ ওভার থেকে এই রান করতে হবে, প্রতি ওভারে ৩.৬১ অর্থাৎ ৩.৫-এর কিছুটা ওপরে এভাবে রান তুলতে হবে, সুতরাং চাপটা আমাদের কাছে নেই। পরবর্তী ওভারের প্রথম বল মাসুকু তিনি এসছেন, এই বলটিকে অবশ্য লেট কাট করে দিলেন, লেট কাট করে দিয়ে দুজন ব্যাটার একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, আরও একটি রান আসলো এবং এই রানের সুবাদে দলীয় রান পৌঁছে গেছে এই মুহূর্তে ৬৪তে বিনা উইকেটে, ১৩তম ওভারের একটিমাত্র বল হয়েছে। তানজিদ তিনি ৩৬ রানে, অন্যদিকে সৌম্য সরকার তিনি ২৫ রানে অপরাজিত রয়েছেন।
0: ৬৪ বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ যেটা সৌম্য সরকার তানজিদ হাসান তামিম তারা এসেছিল, তারাই আছেন, সৌম্য সরকার ২৫ রানে এবং তানজিদ হাসান তামিম ৩৬ রানে অপরাজিত রয়েছেন। মাসুকু এক্ষেত্রে বল করলেন, তবে তানজিদ হাসান তামিম বলটাকে মিড উইকেট অঞ্চলে পাঠিয়েছেন, ডিপার পজিশন থেকে ফিল্ডার ছুটে এসে কুড়িয়ে যতক্ষণে ফেরত পাঠালেন ততক্ষণে একটি রান হলো, আরও একটি রান, সিঙ্গেল রানের উপরে তারা এগিয়ে যাচ্ছে, নট ব্যাড, কেননা আপনাকে কখনো কখনো সিঙ্গেল রান নিয়ে স্কোরবোর্ডটাকে মজবুত করতে হবে, আপনি যখন ছক্কা চার মারতে পারবেন না তখন সিঙ্গেল ডাবলের উপর ভর করে ভিতে খেলে বা ফাঁকা জায়গায় খেলে তখন আপনাকে রান সংগ্রহ করে স্কোরবোর্ডটাকে এগিয়ে নিতে হবে, এবং এগিয়ে নেওয়ার পরে অর্থাৎ আপনাকে যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা ২০০ রান, সেই ২০০ রান স্পর্শ করতে হবে, ২০০ রান করতে পারলে বাংলাদেশ তৃতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করবে, ফলাফল দাঁড়াবে ২-১, এরকম একটা প্রশান্তি বা মনে স্বস্তি নিয়ে টি-টোয়েন্টি সিরিজে আপনি খুব ভালোভাবে জিম্বাবুয়ের বিরুদ্ধে

0: ফাইট করতে পারবেন।
1: হ্যাঁ, এবং সেটাই আমাদের দরকার। আসলে দুটো ম্যাচ পরপর হেরে ইভেন টেস্টেও আমরা ইনিংস এবং একটা 85 রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছি, সুতরাং সেই জায়গা থেকে আজকের এই ম্যাচটা বাংলাদেশের জয়লাভ করা অত্যন্ত জরুরি। মাসুকু তিনি এসেছেন, বল করলেন, এবারে কিন্তু ব্লক হলে করলেন ব্যাটার। এক্ষেত্রে সৌম্য সরকার তিনি ডিগ আউট করেছেন, রানের সুযোগ নেই। দেখতে হবে, অনেকগুলো বল রয়েছে এই জায়গাতে, আপনি যদি বলে এবং রানের ডিস্টেন্সটা অনেক বেশিও থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা কিন্তু তৈরি হবে না, কারণ বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা 200 রান এবং 200 রান বাংলাদেশকে করতে হবে ম্যাচ জয়লাভ করতে হলে। বাংলাদেশ আপার হ্যান্ডে রয়েছে 65 এখন পর্যন্ত বিনা উইকেটে, আমরা রয়েছি খেলার 13তম ওভারে, নিজের ব্যক্তিগত স্পেলের 5ম ওভার করছেন, 28 রান দিয়েছেন মুসুকু, এখন পর্যন্ত কোনো উইকেটের দেখা পানে যাচ্ছেন। ওভার দ্য উইকেট বল করলেন, ব্যাক আপ লেংথের ডেলিভারি, পুল করেছেন সৌম্য সরকার, বল যাচ্ছে সীমানার দিকে, কেউ কি আছেন, মিড উইকেট ফ্রিজিওনে অবশ্য ফিল্ডার আছেন, তিনি কুড়িয়ে নিলেন একটি বারের জন্য স্বাচ্ছন্দ্যে জায়গা পরিবর্তন। গুড রানিং টু বিটুইন টু উইকেটস, 66 এই মুহূর্তে বিনা উইকেটে সংগ্রহটা বাংলাদেশের। হারারের স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। এরপরে শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ আরও 3টি ম্যাচ খেলবে, সেগুলো অবশ্য T20 15, 17 এবং 19, এবং সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় বিকেল 4:30 শুরু হবে এবং বুলাওয়েতে হবে ম্যাচগুলো।
0: আর্নেস্ট মাসুকু ওভারের পরবর্তী বলটি করবেন, এবার আফতাবের অনেক বাইরে দিয়ে করলেন, অনেক বাইরে, ওয়াইড হবে নিশ্চিত। অনভিজ্ঞ ক্রিকেটার আর্নেস্ট মাসুকু, অনভিজ্ঞ বলতে আমি এই কারণেই বলছি যে জিম্বাবুয়ে দলের হয়ে মাত্র 2 ওডিআই ম্যাচ তিনি খেলেছেন, তার কেরিয়ারে 2 ওডিআই ম্যাচ যেখানে উইকেট পেয়েছেন মাত্র 1। সো বাংলাদেশি ক্রিকেটারদের চাইতে অভিজ্ঞতার যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে জিম্বাবুয়ে দলের ক্রিকেটাররা অনেক পিছিয়ে আছে দু একজনকে বাদ দিলে। সো অভিজ্ঞতার একটা বিষয় আছে, সবসময় অভিজ্ঞতা কাজে লাগে। মাসুকু যাচ্ছেন ওপরে পরবর্তী বলটি করবার জন্য, সৌম্য সরকার উঠিয়েছেন, ফিল্ডার কে আছে, আছে, ড্রপ, ড্রপ ক্যাচ, সহজ ক্যাচ ছিল, তবে সহজ ক্যাচ হাত ফসকে বেরিয়ে গেল, হাত ফসকে বেরিয়ে গেল ফিল্ডার, সেখানে সম্ভবত রাইট চিবাঙ্গা তানাকাকে দেখতে পেলাম, চিবাঙ্গা তানাকা। অর্থাৎ 13 ওভারে খেলা শেষ হল, 13 ওভার শেষে 68 বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ। সৌম্য সরকার
1: দেখুন ব্যাকআপ লেংথের যে ডেলিভারি, খুব একটা বেশি স্পিডি ডেলিভারিটা ছিল না, সৌম্য সরকার যে শটটি খেললেন, আপনি এই এই জায়গাগুলো থার্ড ব্যান্ড রিজিয়ন বা ব্যাকওয়ার্ড পয়েন্ট, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে, এই জায়গাগুলোতে আপনি যখন এই ধরনের শট খেলবেন, যখন পেসি বল থাকে, যখন খুবই জোরে বলগুলো করা হয়, সেগুলো কিন্তু এই শটগুলোতে মাঠের বাইরে বল চলে যায়। আমার মনে হয় যে এই বলগুলো স্কিপ করা দরকার, এবং সৌম্য সরকার কেন আবারও এই বলগুলোতে শট খেলতে চাচ্ছেন, আমরা তো উইকেট হারাতে চাই না। আজকে তার জন্য একটা ভালো দিন, একটা ভালো স্টার্ট তিনি শুরু করেছেন, যেখানে আমরা গত 2 ম্যাচের পরিসংখ্যান বলছিলাম যে 1 ম্যাচে 5 আর 1 ম্যাচে 6, সে জায়গায় এই ধরনের বল আমি তেড়ে গিয়ে মারতে চাইবো বা আমি থার্ড ম্যানে আমি ক্যাচে পরিণত হব, এ ধরনের টেন্ডেন্সি বা মানসিকতা থেকে কিন্তু সৌম্য সরকারকে বের হয়ে আসতে হবে, এবং এটা দলের স্বার্থে, তার নিজের ব্যক্তিগত ক্যারিয়ারের স্বার্থে।
0: যেটা হয়েছে, অফ স্ট্যাম্পের বাইরে ছিল বল, অনেক উচ্চতা ছিল, বাউন্সার ছিল, প্রথমে বলটাকে তিনি আপারকাট করতে চেয়েছিলেন, পরবর্তীতে ব্যাটের উপর অংশে লাগিয়ে তিনি হয়তো চেয়েছিলেন, তার হয়তো ধারণা ছিল, আমি পার্সোনালি যেটা ভাবছি যে তিনি থার্ড ম্যান অঞ্চলে যে ফিল্ডার তার মাথার উপর দিয়ে গ্যালারি দিয়ে বলটা তিনি নিয়ে যাবেন
1: না, সেই জায়গায়
0: কিন্তু বলের গতি কি, বলের গতি কি ওই পরিমাণ ছিল বা বলের গতিটা কি ওই রকম ছিল? খুব বেশি গতির বল না থাকলে আপনি তো বলটাকে আপারকাট করেন বা বলটাকে আপনি থার্ড মিড অঞ্চলের উপর দিয়ে সীমানা ছাড়া করতে চান, সেটা তো অনেক গতির বল লাগবে, আপনি স্লো মিডিয়াম এই ধরনের গতিতে তো আপনি সেই বলগুলোকে কখনোই সীমানা ছাড়া করতে পারবেন না। সৌম্য সরকার জানে, সেগুলো জানে না যে সেরকম নয়, তারপরেও যে মাঝে মধ্যে মনে হয় যে চেষ্টা করে দেখি, যদি হয়ে যায় যদি, মানে লাগলে লাগলো আর কি, লাগলে লাগার তো কোনো বিষয় নয়, এখানে বাংলাদেশ 200 রান করতে হবে, জয়ের বিষয় আছে, বাংলাদেশ 2 ম্যাচ হেরেছে এর আগে, সিরিজ হেরেছে, টেস্টে হেরেছে, এবং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। 3rd ODI ম্যাচে যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে কম করে হলে তো আপনি 2-1 সিরিজটা শেষ করতে পারবেন
1: নিঃসন্দেহে। এবং সেদিকে ব্যাটাররা অবশ্যই নজর দিয়েই খেলছেন, সৌভাগ্য বলতেই হয় সৌম্য সরকারের জন্য। আরও একটি বল তানাকা সিভাঙ্গা তিনি করলেন এবং এই বলটিও অন সাইডে খেললেন। তানজিদ তামিম রান কিন্তু পাবেন না, 15টি রান দিয়েছেন নিজের ব্যক্তিগত স্পেলের চতুর্থ ওভার করছেন তানাকা সিভাঙ্গা। বাংলাদেশ 68 বিনা উইকেটে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। আজকে বাংলাদেশ বেতারের কমবক্সে আমরা বেশ কয়েকজন রয়েছি, শ্রদ্ধেয় আলফাজউদ্দিন আহমেদ, রয়েছেন মির্জা ফরিদুল ইসলাম, এবং এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি আমি আমানুল্লাহ সরকার, এবং আমার সাথে রয়েছেন কাজল সরকার। আরও একটি বল অন ড্রাইভ করলেন, একটি রান পাবেন, এবং অনায়াসে স্বাচ্ছন্দে হেঁটে হেঁটে একবারের জন্য জায়গাটা পরিবর্তন করে নিলেন তানজিদ তামিম। দলীয় স্কোরটা বাড়লো 69 এই মুহূর্তে বিনা উইকেটে। গুড গোয়িং ফর বাংলাদেশ।
0: যেভাবে দল আজকে বেশ কয়েকটা ক্যাচ ড্রপ করেছে, অন্তত 4-5 ক্যাচ ড্রপ হয়েছে এখন পর্যন্ত যে খেলা হয়েছে, 3-4 ক্যাচ তো হাতেই পড়েছিল জিম্বাবুয়ে ফিল্ডারদের, একটা ক্যাচও তারা নিতে পারেনি, তারা সেই জায়গাটা তারা ব্যর্থ হয়েছে আমি বলবো। তাতে বাংলাদেশের জন্য লাভবান হয়েছে, 3-4 ক্যাচ উঠেছে সেটা তারা একটাও ধরতে পারেনি, তাতে বাংলাদেশের যে ওই যে উইকেটের যে ঘরটা সেখানে শূন্যই রয়ে গেছে। ওপেনিং যে দুজন ব্যাটার সৌম্য সরকার 26 অপরাজিত রয়েছেন এবং তানজিদ তামিম তিনি 39 অপরাজিত রয়েছেন, দলের রান 69 বিনা উইকেটে 14 ওভারের খেলা চলছে, এগুলো গুরুত্ব বহন করে। ফিল্ডাররা হয়তো আপনার ক্যাচটা নিতে পারছে না সেটা অন্য হিসাব, কিন্তু আপনি ভুল করলে বারবার যে ছেড়ে দিবে সেরকম ক্যাচ বারবার ড্রপ হবে না, এটা হয়তো একবার হয়েছে, দুবার হয়েছে, তিনবার হয়েছে, সবসময় তো আর হবে না। এই বলটাও, এই বলটাও একই অবস্থা, সেখানে তানাকা চিবাঙ্গা ইনসুইং জাতীয় বল করেছিলেন শেষ মুহূর্তে উইকেট কিপারের গ্লাভসে, 14 খেলা শেষ, 69 বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ। টসে হেরে বাংলাদেশ প্রথম ফিল্ডিং করার সুযোগ পেয়েছে বা তারা সিদ্ধান্ত নিয়েছিল, জিম্বাবুয়ে দল মাফ করবেন, টসে জিতে বাংলাদেশ প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং টসে হেরে জিম্বাবুয়ে দল ব্যাট করেছিল। তারপর তারা সবকটি উইকেট হারিয়ে জিম্বাবুয়ে দল 199 রানে গিয়ে থেমেছে, 50 ওভার ব্যাটিং করতে পারেনি জিম্বাবুয়ে দল, 199 থেমেছিল, 48.1 ওভার ব্যাটিং করেছে, যার মধ্যে মাতবেরে 75 রান করেছিল সর্বোচ্চ, ইভান্স তিনি 50 রান করেছিলেন, শরীফুল 4 উইকেট পেয়েছেন আজকে বাংলাদেশের পক্ষে 44 রান দিয়ে, এবং তারপরে সবাই ভাগাভাগি করে উইকেট নিয়েছে। সিকান্দার রাজা 156 ম্যাচ 95 উইকেট, 55 রানে 4 উইকেট তার কেরিয়ার সেরা, 95 উইকেট পেয়েছেন ওডিআই ক্রিকেটে, 156 ম্যাচ তিনি খেলেছেন বিভিন্ন দলের বিরুদ্ধে। সিকান্দার রাজা দলীয় ক্যাপ্টেন জিম্বাবুয়ে দলের,
1: ইয়েস, আজকে তিনি ক্যাপ্টেন্সি করছেন এবং ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তাকে দায়িত্বটা নিতে হবে। অনেকক্ষণ পরে স্পিনারকে নিয়ে আসা হলো এবং ক্যাপ্টেন নিজেই আসলেন, প্রথম বলটি করলেন অফ স্টাম্পের ওপরে, স্পিনটা চাপলেন তানজিদ তামিম, রানের সুযোগ নেই। ডট বল, যেটি বলছিলাম যে বর্তমানের যে ওডিআই র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের যে তালিকা, সেই তালিকায় কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে এই সিকান্দার রাজা। সুতরাং বুঝতেই পারছেন সাম্প্রতিক সময়ে এবং দীর্ঘ সময় ধরেই ব্যাটিং বলিং সব সাইডে, ফিল্ডিং সবগুলো সাইডে তিনি অনবদ্য পারফরমেন্স করছেন। আরও একটি বল আবার স্ট্যাম্পের মধ্যে ছিল, অন ড্রাইভ করেছেন, একটি বারের জন্য জায়গাটা পরিবর্তন হলো দুজন ব্যাটারের মধ্যে। তানজিদ তামিম তিনি আরও একটি রান তার উইলোতে যুক্ত হলো, 40 রানে পৌঁছে গেলেন তিনি এবং বাংলাদেশের সংগ্রহটা এই মুহূর্তে 70 বিনা উইকেট। আমরা রয়েছি খেলার 15 ওভারে। সিকান্দার রাজা ব্যাট হাতে আজকে খুব একটা বেশি ভালো করতে পারেননি, তবে বল হাতে নিজেকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা তিনি করবেন, তবে বাংলাদেশের ব্যাটারদেরকে সেই জায়গাতে ভালো খেলতে হবে, অন্ততপক্ষে তার স্পিনগুলো দেখে শুনে মোকাবেলা করতে হবে। আরও একটি বল, এবারে কিন্তু বাক নিয়ে বের হয়ে গেল, দুর্দান্ত একটি বল ছিল, সৌম্য সরকার ব্যাট চালিয়েছিলেন, কপিবুক ফ্যাশনে খেলতে চাইলেন যে একটা সফট হ্যান্ডে পুশ করবেন, তবে বাক নিয়ে উইকেট রক্ষকের কাছে চলে গেছে মানান্দে, তিনি ছিলেন মাদান্দে।
0: সিকান্দার রাজা ওভারের পরবর্তী বলটি, এবার রান পাবেন সৌম্য সরকার, বলটাকে কাভার অঞ্চলে পাঠিয়েছেন, কাভার অঞ্চল থেকে কুড়িয়ে ফেরত পাঠাবার আগে একটি সিঙ্গেল রান অবশ্য সৌম্য সরকার, 27 ব্যক্তিগত, দলের রান 71। সিকান্দার রাজা এবং সিকান্দার রাজার যে বোলিং স্টাইল, আমানুল্লাহ সরকার,
1: জি
0: সিকান্দার রাজার যে বোলিং স্টাইল, সুনীল নারিন উইন্ডিজের সেম একই রকম, মানে বলটা একেবারে পিছনে লুকিয়ে রাখেন, ডানহাটটা স্ট্রেট লম্বা করে পিছনে বলটা লুকিয়ে শেষ মুহূর্তে যখন বলটা ডেলিভারি করেন, তখন কিন্তু বোলার যখন বলটা ডেলিভারি করেন ব্যাটার ওই বলটা দেখতে পায়, এর আগ পর্যন্ত কিন্তু বলটা দেখতেই পায় না ব্যাটার,
1: না লুকিয়ে রাখা যাকে বলে আর কি, পিছনের দিকে হাতটা রেখে,
0: এক একজন এক এক রকম স্টাইলে বল করেন আর কি। সো তার স্টাইলটা আর সুনীল নারিনের স্টাইলটা একই রকম আমার কাছে মনে হয়, যে দুজনেই তারা একই।
1: খুব দ্রুত দেখুন, খুব দ্রুত একটি ওভার তিনি কমপ্লিট করলেন, 15 ওভারে খেলা শেষ হয়ে গেল। শ্রোতা বন্ধুরা, 72 এই মুহূর্তে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ। সৌম্য তিনি 27 রানে অপরাজিত, অন্যদিকে তানজিদ তামিম তিনি 41 বল থেকে 41 রানে অপরাজিত, 200 রানের লক্ষ্যমাত্রা বাংলাদেশের সামনে। তবে একটু বলতে চাই, আমাদের আজকের এই ধারা বিবরণী অনুষ্ঠানটির প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন জনাব মোহাম্মদ মইনুল হক, জনাব মোহাম্মদ ইকরাম হোসেন, শব্দ নিয়ন্ত্রণে জনাব খালেদা আক্তার, জনাব সৈয়দ জুবায়ের আনোয়ার, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকউদ্দিন আকন্দ এবং প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ দল আজকে শুরু থেকেই ম্যাচে আছে এবং যদিও দু একটা সুযোগ তৈরি করেছিল, জিম্বাবুয়ের ফিল্ডাররা সেই সুযোগগুলো লুফে নিতে পারেননি। নতুনভাবে বোলিং আক্রমণে ব্রায়ান বেনেট তিনি এসেছেন, একটি উইকেট তার ঝুলিতে রয়েছে। সৌম্য সরকারকে যেভাবে করানো হয়েছিল বাংলাদেশের, আজকে ঠিক সেভাবে বেনেটকেও নিয়ে আসা হলো। প্রথম বলটি এটি অবশ্য ঠিক মতো খেলতে পারেনি, তবে লেট কাট হয়েছে, বল যাচ্ছে সীমানার দিকে এবং শেষ মুহূর্তে গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে, ওয়েলকাম বাউন্ডারি তানজিদ হাসান তামিমের কাছ থেকে। তিনি পৌঁছে গেলেন নাকি অতিরিক্ত খাত থেকে এসছে, ব্যাটে নাকি প্যাডে লেগেছে সেটি দেখবার বিষয়, না ব্যাট থেকে এসছে, একেবারে শেষ মুহূর্তে লেট কাটটা করেছেন। উইকেট রক্ষক মাদান দে তিনি ছিলেন, ধরতে পারেননি, একেবারে সরাসরি গড়তে গড়তে বল চলে গেছে সীমানারও পারে। আরও একটি বাউন্ডারি, ওয়েলকাম বাউন্ডারি, বাংলাদেশ 76 রানে পৌঁছে গেছে, তানজিদ 45 রানে পৌঁছে গেলেন। আরও একটি বল, এবার অবশ্য ড্রাইভ করেছেন, কাভার ড্রাইভ, বল যাচ্ছে ডিপ এক্সট্রা কাভারের দিকে, সেখানে ফিল্ডার আছেন সীমানার দড়ির কাছাকাছি জায়গায়, বেনকারন তিনি রয়েছেন কুড়িয়ে ফেরত পাঠানোর আগে। দুজন ব্যাটার দ্রুততার সাথে, গুড রানিং বিটুইন টু উইকেটস, কি দারুণ, কি চমৎকার, একেবারে দ্রুততার সাথে সাকসেসফুলি দুটি রান কমপ্লিট করতে সক্ষম হয়েছেন। 78 বিনা উইকেটে বাংলাদেশ, 47 রানে পৌঁছে গেছেন তানজিদ। এটি যদি একটা অর্ধশতক তিনি করতে পারেন তাহলে নবম অর্ধশতক হবে তার জন্য, একটি শতক রয়েছে, সর্বোচ্চ রান করেছিলেন 107। আরও একটি বল, এবারে অফ স্টাম্পের ওপরে ছিল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন, রানের সুযোগ নেই, যেটি বলছিলাম যে আর কয়েকটি রান হলেই ওডিআই ক্রিকেটে 4 ডিজিটের যে মাইল ফলক, অর্থাৎ 1000 রানের যে ক্লাব, সে ক্লাবে প্রবেশ করবেন তানজিদ হাসান তামিম।
0: ব্রায়ান বেনেট তিনি বল করছেন, ইতিমধ্যে অবশ্য 3টা বল করেছেন, এটি তার চতুর্থ বল এই ওভারে, এবং তার ব্যক্তিগত স্পেলে প্রথম ওভার তিনি বল করছেন, প্রথম বলে বাউন্ডারি এসছে, তারপরে বলে দ্বিতীয় রান এসছে, তারপরে দুটো বল ডট আদায় করতে পেরেছেন। 78 বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ, তানজিদ হাসান তামিম দেখে শুনে খেলছেন, 47 এবং আরও একটি রান হয়েছে তার ব্যাট থেকে, 48, 48 রান ব্যক্তিগত নন স্ট্রাইকিং প্রান্তে, নট আউট। তানজিদ হাসান তামিম অনেকদিন থেকে জাতীয় দলের সঙ্গে খেলছেন, ওপেনিং ব্যাটের দায়িত্ব পালন করছেন এবং মাঝে মধ্যে কখনো কখনো একটু ফর্মটা খারাপ হয়, তবে ওপেনিং ব্যাটার যারা আসলে তাদেরকে সবসময় ভালো ফর্মে থাকতে হয়, শুরুটা তাদেরকেই করতে হয়। বেনেট ওভারে পরবর্তী বল করবেন, রাইট আর্ম অফ স্পিনার, বল করলেন, এক্ষেত্রে রান পাবেন না। সৌম্য সরকার এক্ষেত্রে ব্যাটার, বলটাকে খাপা পয়েন্ট অঞ্চলে পাঠালেন। 16 ওভারের খেলা শেষ হলো, 16 ওভার শেষে 79 বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ। বাংলাদেশকে জিততে হলে 200 রান করতে হবে, আগেই সেই কথা বলেছি যে 200 রানের টার্গেট জিম্বাবুয়ে দল বাংলাদেশকে ছুড়ে দিয়েছে, 200 রান করতে পারলেই।
1: তবে এই স্টেজে অর্থাৎ 17 ওভার শেষে, 18 ওভার বা 16 ওভারের খেলা শেষে, আমরা 16 ওভার শেষ করেছি,
0: 16 ওভারের খেলা শেষ,
1: 16 ওভার শেষে জিম্বাবুয়ের যে সংগ্রহ সেটা ছিল 34-3 উইকেটে, সে জায়গায় বাংলাদেশ 79, কোন উইকেটের পতন এখনো ঘটেনি। বুঝতেই পারছেন যে বাংলাদেশে একটা ভালো পজিশনে আছে, চমৎকার ওয়েদার কন্ডিশন হারারে স্পোর্টস ক্লাবে, এবং এই মুহূর্তে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুপুর গড়িয়ে বিকেলের দিকে বাংলাদেশ সময়। বুঝতেই পারছেন আমরা এখন কিছুক্ষণ পরেই হয়তো মাগরিবের নামাজের আজান হবে। যাচ্ছেন সিকান্দার রাজা প্রথম বলটি ওভারের, সেটি অবশ্য স্টাম্পের মধ্যে করলেন, রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা করলেন তানজিদ হাসান তামিম, রানের সুযোগ নেই। ভালো বল করছেন, তবে বাংলাদেশের ব্যাটাররাও নিজেদের উইকেট বিলিয়ে দেবেন না এ ধরনের মানসিকতা নিয়েই তারা কিন্তু চেষ্টা এবং সংগ্রামটা চালিয়ে যাচ্ছেন। যাচ্ছেন পরবর্তী বল নিয়ে, বল করলেন এবার অবশ্য কাট করেছেন, এলিগেন্ট কাট শর্ট পয়েন্টে, সেখানে অবশ্য ফিল্ডার ছিলেন তিনি, প্রথম প্রচেষ্টায় হাফি স্টপ করেছেন, পরবর্তীতে ব্যাকআপ ফিল্ডার তিনি কুড়িয়ে ফেরত পাঠালেন। প্রথম প্রচেষ্টায় মনে করেছিলেন যে রান নেবেন, পরবর্তীতে অবশ্য রানটি সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছেন, কারণ মিসফিল্ডিংয়ের সুবাদে একটি রান কিন্তু নিতে পেরেছেন দুজন ব্যাটার। দলীয় রান বেড়েছে, সৌম্য সরকার তিনি স্ট্রাইকিং এন্ডে এসছেন, তানজিদ হাসান তামিম তিনি 48 রানে পৌঁছে গেছেন 47 বল থেকে। টু শর্টস অফ
2: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী, যা ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। এই খেলার চলতি ধারা বিবরণী আবারও আপনারা শুনতে পাবেন মাগরিবের নামাজের আজান এবং স্থানীয় বাংলা খবরের পর। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি প্রচারিত হবে স্থানীয় সময় অনুযায়ী মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সততা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায় যদিও সে নিজের ধারণায় বড় হয়। এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শকুনের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম বই 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতবন্ধুরা, একটু পরেই শুনবেন স্থানীয় খবর বাংলায়।
3: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি কানিজ ফাতেমা শেফা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সিডর, আয়লা, বুলবুল ও আমফানের মতো ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চল বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাস্তবতায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আজ জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের যৌথ উদ্যোগে খুলনা সার্কিট হাউস মাঠে মাসব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের সমতল পাহাড়ি ও উপকূলীয় অঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সড়কের পাশে কোথায় কোন ধরনের গাছ লাগানো হবে সে বিষয়ে একটি সমন্বিত ম্যাপিং সম্পন্ন হয়েছে। ক্ষমতার একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের সমপরিমাণ পরিবেশগত সুবিধা দিতে পারে, ফলে পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও গাছ মানুষের অন্যতম বড় সম্পদ। জেলা প্রশাসক মিজহুরে জান্নাতের সভাপতিত্বে সংসদ সদস্য আমির এজাজ খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুর রহমান, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি

0: পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও গাছ মানুষের অন্যতম বড় সম্পদ। জেলা প্রশাসক মিজহুরে জান্নাতের সভাপতিত্বে সংসদ সদস্য আমির এজাজ খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুর রহমান, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় যানজট ও জলাবদ্ধতা নিরসন, খাল পুনরুদ্ধার, আধুনিক আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া সরকারি বেসরকারি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী খুলনাকে একটি নিরাপদ, পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিক মানের মহানগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়। সংসদ সদস্য আমির এজাজ খান, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম নিরুল হাসান বাপ্পি বিশেষ অতিথি ছিলেন। কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিতে, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও জেলা প্রশাসক হুরে জান্নাত সহ খুলনা অঞ্চলের সর্বস্তরের জনপ্রতিনিধি, উন্নয়ন ও গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। খুলনা মহানগরীতে বৃষ্টির পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও অপসারণের লক্ষ্যে এক জরুরি সভা আজ সিটি কর্পোরেশনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ড পর্যায়ে মনিটরিং কমিটি গঠনপূর্বক পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিতকরণ, যথাসময়ে স্লুইজ গেট বন্ধ ও খোলা, ড্রেনেজ নেটওয়ার্কের প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে অপসারণে ব্যবস্থা গ্রহণ, বক্স কালভার্টগুলি জেট মেশিনের মাধ্যমে পরিচ্ছন্নকরণ সহ এক্সেভেটর ও ট্রাক সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সভাপতিতে, প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান প্রকৌশলী মুশিউজ্জামান খান, সচিব মোহাম্মদ রেজা রশিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ও প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরুল জব্বার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় সিএসি বিভাগ 2-1 গোলে আইএসএলএম বিভাগকে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ 2-0 গোলে সিএসি বিভাগকে পরাজিত করেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়াপুকুরিয়া ফুটবল মাঠে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আজ সাহারবাটি ইউনিয়ন ফুটবল একাদশ 1-0 গোলে তেঁতুলবাড়িয়া ফুটবল একাদশকে পরাজিত করেছে। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: তাদের যে স্টাইলিংটা, মানে বিশেষ করে স্টাইলটা, সেটা দেখে আমার মনে হচ্ছে বাংলাদেশ আজকে জিতবে, এটা আমি মোটামুটি অনেকটা কনফার্ম করতে পারি ভাই আপনাকে।
3: এই কথা যখন বলছিলাম সৌম্য সরকার তার ব্যাট থেকে হাই হ্যান্ডসাম শট, বল চলে গেছে লগার রিজিয়নের মাথার ওপর দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার ওপারে, দেখার মতো একটা ছক্কা সৌম্য সরকারের কাছ থেকে। 99 পৌঁছে গেছে বাংলাদেশ দলের স্কোরটা, পানিশ করলেন ক্যাপ্টেন সিকান্দার রাজাকে। কি দারুণ, দেখার মতো শটস খেলতে পারেন সৌম্য সরকার। কিন্তু বারবারই আমরা বলছিলাম যে অনেক যাওয়া আসার মধ্যে তিনি রয়েছেন, তার ক্যারিয়ারের শুরু থেকে বাংলাদেশ জাতীয় দলে অনেকবার এসেছেন, অনেকবার তাকে দলের বাইরে থাকতে হয়েছে, তবে নিজের সেরাটা দেওয়ার যে সামর্থ্য, সেই সামর্থ্য তার রয়েছে, কিন্তু সেগুলোকে এক্সিকিউট তিনি করতে পারেননি। আমরা প্রথম ম্যাচে তার কাছ থেকে রান পায়নি, 5টি রান এসেছিল, দ্বিতীয় ম্যাচে 6টি, আজকে অবশ্য তিনি ভালো খেলছেন। যাচ্ছেন সিকান্দার রাজা, বল করলেন অফ স্টাম্পের ওপরে, এটি অবশ্য সফট হ্যান্ডে খেললেন, একেবারে কেতাবি ঢঙ্গে, রানের সুযোগ নেই। ইনার সার্কেলের ভিতরে ফিল্ডাররা রয়েছেন, 1 শটস অফ 100, বাংলাদেশের স্কোরটা 99 এই মুহূর্তে বিনা উইকেটে।
2: কারেন্ট রান রেট 5.4, বাকি যে ওভারগুলো রয়েছে সেই ওভারগুলো থেকে 3.19, অর্থাৎ 3-এর কাছাকাছি রান দরকার ওভার প্রতি। এই কথা যখন বলছি তখন বল যাচ্ছে সীমানার দিকে, থার্ড ম্যান অঞ্চল।

0: বাউন্ডারি সীমানে পেরিয়ে গেল। স্লিপ কটনে একজন ছিলেন, তিনি লাফালাফি করছিলেন বলটা ধরবার জন্য, কিন্তু সম্ভব হয়নি। 43 রান সৌম্য সরকার ব্যক্তিগত 43 রানে পৌঁছে গেলেন।
1: বাংলাদেশের দলের স্কোরটা 103 রানে পৌঁছেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। লাস্ট শটটি থেকে বাউন্ডারি এসেছে সৌম্য সরকার। একটা এলিগেন্ট কাট শট খেলতে চেয়েছিলেন, তবে ব্যাট বলের যে কেমিস্ট্রি সেটা জমেনি। ব্যাটের ওপরের পর্শনে লেগে বলটি ওই ফার্স্ট স্লিপ দিয়ে বের হয়ে গেছে এবং মুহূর্তে সীমানা পেরিয়ে গেছে। আরও একটি বল এবং সেটিকে অবশ্য কাভারে খেললেন। দুর্দান্ত একটা ফিল্ডিং শট কাভারে, এবং সেখানে ঝাঁপিয়ে পড়ে অন্তত পক্ষে আমার মনে হয় যে 2টি বা 3টি রান সেভ করেছেন। দুর্দান্ত একটা শট ছিল সৌম্য সরকারের কাছ থেকে। সৌম্য 43 রানে পৌঁছে গেছেন। বাংলাদেশের স্কোরটা 103 বিনা উইকেটে। 19তম ওভারে আমরা রয়েছি শ্রোতা বন্ধুরা। বাংলাদেশকে জিততে হলে 200 রান করতে হবে কাটাই কাটায়। আরও একটি বল অফ ড্রাইভ করেছেন, লং অফে ফিল্ডার আছেন, সেখানে কুড়িয়ে নিলেন 1টি রানের জন্য জায়গা পরিবর্তন।
0: 104 19 ওভার খেলা শেষ হল বিনা উইকেটে বাংলাদেশের। 104 মানে আরও 96 রান দরকার বাংলাদেশকে জিততে হলে। 96 রান হাতে সবগুলো উইকেট রয়েছে বাংলাদেশের, তার মানে সহজ সমীকরণ আরও সহজ হলো। ওভার প্রতি 3 রান দরকার। আপনি যদি সিঙ্গেল রানের মধ্যেও থাকেন তারপরেও বাংলাদেশ জিতবে। ওভার প্রতি মাত্র 3 রান, শুধু কি সিঙ্গেল রান নিবে বাংলাদেশি ব্যাটাররা? সেখানে কি 4 ছক্কা মারবে না? সেখানে হিটার ব্যাটসম্যানরা বা যারা আছেন তারা কি হিট করবে না? নিশ্চয়ই আরও পরবর্তীতে করবে। সো আমি মনে করি যে এখন যে অবস্থায় রয়েছে বাংলাদেশ নিঃসন্দেহে ড্রাইভিং সিটে রয়েছে, এবং এখান থেকে জয়ের যে লক্ষ্যমাত্রা 200 সেটাকে স্পর্শ করতে পারবে বাংলাদেশ। এবং আপাতত তো 96 টার্গেট, আমি যদি সবগুলো রান বাদ দিই, আরও 1টি রান হয়েছে, সেখানে রানের সংখ্যা আরও 1টি কমলো, অর্থাৎ 95 রান করতে হবে বাংলাদেশকে জয়ের জন্য।
1: লিডার বোর্ড দেখছি এই সিরিজের, সেখানে বেন কারান তিনি 131 রানে
0: সর্বোচ্চ স্কোরার এই সিরিজে।
1: তানজিদ হাসান তামিম তিনি অবশ্য দ্বিতীয় পজিশনে রয়েছেন। তো বাংলাদেশের ব্যাটাররা সবাই ভালো করতে পারেনি, দু একজন ব্যাটার তারা রান পেয়েছে। যদিও তানজিদ তামিম প্রথম ম্যাচে মাত্র 8 রান পেয়েছিলেন, তবে দ্বিতীয় ম্যাচে তার কাছ থেকে আমরা ভালো একটা নক দেখেছিলাম, 57 রান। আজকে এখনও পর্যন্ত তিনি 56 রানে অপরাজিত রয়েছেন সৌম্য, তিনিও আজকে নিজেকে মেলে ধরছেন, 45 রানে পৌঁছে গেছেন। বাংলাদেশের স্কোরটা 106। আরও একটি বল বেনেট তিনি এসছেন, সেটিকে অবশ্য পয়েন্টে ঠেললেন, রান পাবেন না, ফিল্ডার আছেন বলের লাইনে, রানের সুযোগ নেই। দেখে শুনে খেলতে হবে, উইকেটটা তো হারানো যাবে না, কথা একটাই, উইকেট হারানো যাবে না। আমরা যদি 10 উইকেটের জয়লাভ করতে পারি কোনো উইকেট না হারিয়ে, সেটা মন্দ কি? সৌম্য সরকার, তানজিদ তামিম, আপনারা মনে করুন যে আপনারা এখান থেকে আবারও নতুন করে শুরু করছেন। 106 বিনা উইকেটে আমরা 20তম ওভারে রয়েছি। সৌম্য 46, তানজিদ হাসান তামিম 56, 200 রানের লক্ষ্যমাত্রা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, হারারে স্পোর্টস ক্লাব, সেখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের আজকের এই তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করছে মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজে, এবং ঢাকা FM 104 মেগাহার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্স, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুরে FM 88.8 মেগাহার্স, কক্সবাজারে FM 100.8 মেগাহার্স, বরিশালে FM 105.2 মেগাহার্স, ঠাকুরগাঁও, ময়মনসিং, গোপালগঞ্জ, বান্দরবন FM 92 মেগাহার্স। একথা যখন বলছিলাম, আরও একটা দুর্দান্ত শট, দুর্দান্ত একটা শট, কার কাছ থেকে? সৌম্য সরকারের কাছ থেকে, এবং বল মুহূর্তে চলে গেছে সীমানার ওপারে 4 রানের জন্য। ওয়াটার শট, দেখার মতো শট। 112 রানে পৌঁছে গেছে বাংলাদেশের স্কোর 20 ওভারের খেলা শেষে। সৌম্য তিনিও তার ব্যক্তিগত উইলোতে আরও একটি অর্ধশতক তুলে নিলেন, এবং সৌম্য সরকার আমি যদি ভুল না করি আজকে তার 15তম ওডিআই অর্ধশতক, 3টি শতকও রয়েছে। দুর্দান্ত ভালো একজন খেলোয়াড়, যথেষ্ট স্ট্রোক রয়েছে হাতে, এই কথাগুলো আমরা বারবারই বলি, তবে কিছু কিছু সময় যেন সৌম্য নিজেকে হারিয়ে আবার নিজেকেই খুঁজে ফেরেন। দীর্ঘ সময় বাংলাদেশ দলে ছিলেন না, আবার এসেছেন, কাম ব্যাক করেছেন, এই আসা যাওয়ার মধ্যে না থেকে সম্মুখে ভালো একটা রোল প্লে করতে হবে, বাংলাদেশের জয়ে ভূমিকা রাখতে হবে। বিশ্বওভারের খেলা শেষ হয়ে গেছে, তবে শ্রোতা বন্ধুরা যেটি বলছিলাম যে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবনে এফ এম 92 মেগাহার্টস, কুমিল্লাতে এফ এম 103.6 মেগাহার্টস, রাঙ্গামাটিতে এফ এম 103.2 মেগাহার্টস এই খেলার ধারা বিবরণী সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এছাড়াও বাংলাদেশ বেতারের অ্যাপস এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকেও এই খেলার ধারা বিবরণী সরাসরি সম্প্রচারিত হচ্ছে। বোলিংয়ে পরিবর্তন, নতুনভাবে ওয়েলিংটন মাসাকাদজা, তাকে নিয়ে আসা হয়েছে এবং নতুনভাবে কণ্ঠস্বরেরও পরিবর্তন হচ্ছে। আমন্ত্রণ জানাচ্ছি মির্জা ফরিদুল ইসলাম আপনাকে।
0: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধ কাজল সরকার এবং আমানুল্লাহ সরকার আপনাদের দুজনকে। বাংলাদেশ দল আজকে তো ভালো খেলছে, এটি কিন্তু ইতিমধ্যে আপনারা আপনাদের কণ্ঠের মাধ্যমে শ্রোতাদের জানিয়ে দিয়েছেন। 112 বিনা উইকেটে কি চমৎকার ঝলমলে একটা ইনিংস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দুজন উদ্বোধনী ব্যাটার, বিশেষ করে রঞ্জিত তামিম এবং সৌম্য সরকার, তারা কিন্তু সমান তালেই লড়ছে এখন পর্যন্ত। তামিম তার সঙ্গে হচ্ছে 57 বল থেকে 57, এছাড়া সৌম্য সরকার তার সঙ্গে হচ্ছে 50 114 বাংলাদেশ দলের সংগ্রহ। আমরা দেখেছিলাম এর আগে যে দুটো ম্যাচ হয়েছিল সেই জায়গা থেকে বাংলাদেশ দল দুটো ম্যাচে হারার পর তৃতীয় ম্যাচে কিন্তু বাংলাদেশের বোলাররা স্বরূপে ফিরে এসেছিল মাত্র 199 রানে 48.1 ওভারে সকলকে আউট করে দেয়। এবং পরবর্তী সময় বাংলাদেশ দল যখন ব্যাট করতে আসে এখন পর্যন্ত তারা 114 রান সংগ্রহ করেছে বিনা উইকেটে। পরের বল, এই বলটা থেকে অবশ্য রান পাবেন, একটি বাড়ির জন্য জায়গার পরিবর্তন হল, ভিতে খেলেছেন, লং আপে বল চলে যায়, ফিল্ডার ছিলেন একজন সেখানে ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন, যতক্ষণে বলটাকে তুলে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু একটি বাড়ির জন্য জায়গার পরিবর্তন হয়ে গেল। এই ওভার থেকে এখন পর্যন্ত 3টি বল হয়েছে 115 বিনা উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ। ম্যাচ নাম্বার, ওয়ানডে ম্যাচ নাম্বার হচ্ছে 4984। প্রান্ত থেকে আবারও পরের বলটা, এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে অনসাইডে খেলার চেষ্টা, বল এবং ব্যাট কোনোটাই সাড়া দেয়নি, শেষ পর্যন্ত ক্লাইভ, তিনি উইকেট রক্ষক, তিনি সাড়া দিয়েছেন। এ বল থেকে অবশ্য রান পেলেন না, ডট বলের মধ্য দিয়ে কিন্তু আরেকটি বল শেষ হলো, চতুর্থ বলটা শেষ পর্যন্ত না, রান পেলেন না, রান্নার সুযোগ অবশ্য নেই সে জায়গা থেকে এখন পর্যন্ত দলীয় রানে 116। এর আগের বলটা অবশ্য ওয়াইড হয়েছে, অতিরিক্ত খাত থেকে একটি রান এসেছে, লক্ষ্যমাত্রা 200 রানের, 200 রানের লক্ষ্য নিয়েই কিন্তু ব্যাট করছে এই মুহূর্তে বাংলাদেশ দলের ব্যাটাররা। পরের বলটা এবার কিন্তু ফানফটে গিয়ে চমৎকারভাবে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন, এ বল থেকেও রান নেওয়ার কোনো সুযোগ নেই। 20 ওভার শেষে 21তম ওভারে খেলা চলছে, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। তানজিদ তামিম তিনি এখন ব্যাট করছেন, 58 তার সংগ্রহ 58, এবার কিন্তু তুলে মেরেছেন মিড উইকেট অঞ্চল দিয়ে, বল চলে যাবে কিনা সীমানার বাইরে, কিন্তু না, একজন ফিল্ডার ছিলেন সেই জায়গায়, বলটাকে তালুবন্দী করতে চেয়েছিলেন, তিনিও অবশ্য বলটাকে তালুবন্দী করতে পারেননি, শেষ পর্যন্ত ব্যাটারদেরকে থামাতে পারেনি, তারা কিন্তু জায়গার পরিবর্তনটা সেরে নিয়েছেন এবং এর সাথে রান বাড়ল। কিন্তু একটা বিপদ হলে হতে পারত, সেই বিপদের ঘনকাটাটা বেজে উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি। এর সাথে 21তম ওভারে খেলাটা শেষ হয়েছে, 21 ওভার শেষে 118 বিনা উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ। বাংলাদেশ দল, তারা বলছিলাম যেটি প্রথম দুটি ম্যাচে তারা পরাজিত হয়েছে, তৃতীয় ম্যাচটা কিন্তু নিজেদের করে নিয়েছে, এখন পর্যন্ত 199 রান করেছিল জিম্বাবুয়ে দল, সেই জায়গা থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দল 118 বিনা উইকেটে। আমরা দেখেছি আজকের দিনে মাদফেরে তিনি 75 রান করেছিলেন, ক্যারিয়ারের সর্বোচ্চ রানটাই তিনি করেন 75। এরপর আমরা দেখেছিলাম যে ইভান্স গত ম্যাচে 58 করেছিলেন, আজকের দিনে তিনি 50 রান করেছিলেন, দিন শেষে তারা 199, সেই জবাবটা ভালোভাবেই দিচ্ছেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটার হিসেবে যারা মাঠে প্রবেশ করেছেন, বিশেষ করে তানজিদ তামিম 61 বল থেকে 60 রান করেছেন অপরাজিত, 66 বল থেকে সৌম্য সরকার তিনি রয়েছেন 50 রানে, 51 রান অপরাজিত রয়েছেন। একটা বুদ্ধিদীপ্ত ক্রিকেটটা খেলছেন আজকে, আমরা দেখতে পাচ্ছি শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে বাংলাদেশ বেতার সাথে যুক্ত হলেন, আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ এই ওয়ানডে ম্যাচ ছাড়াও আগামী 15, 17 এবং 19 তারিখে 3টি টি-20 ম্যাচ খেলবে জিম্বাবুয়ে দলের সাথে। 118 পরের ওভারটা শুরু হবে, 22তম ওভারে খেলা শুরু হবে, দেখতে পাচ্ছি ইভান্সকে দেখতে পাচ্ছি, তিনি বল নিয়ে দৌড় শুরু করবেন প্রান্ত থেকে,
2: দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন। এবার কিন্তু অফ স্টাম্পের একটু বাইরে দেখে শুনে ছেড়ে দিয়েছেন রাইজেন ডেলিভারি, শেষ পর্যন্ত বলটা চলে গেল উইকেট রক্ষক যিনি ছিলেন ক্লাইভ, তার হাতে এ বল থেকে রান নেওয়ার কোন সুযোগ অবশ্য নেই। একটা বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলতে হবে বাংলাদেশ দলের, সেই জায়গা থেকে এখন পর্যন্ত তারা কিন্তু ভালোভাবেই খেলছেন। আমরা দেখেছিলাম ভান্স তিনি কিন্তু গত ম্যাচে দুটো উইকেট পেয়েছিলেন, প্রথম ম্যাচে তিনটি উইকেট কিন্তু তিনি পেয়েছিলেন। আজকের দিনে এখন পর্যন্ত নামের পাশে কোনো উইকেট নেই, কারণ কোনো বোলারই তো উইকেটের দেখা পায়নি। সেই জায়গা থেকে 119 পরবর্তী বলটা নিয়ে দৌড় শুরু করেছেন, বল করলেন লেগ স্টাম্পের উপরে, আলতে করে ঘুরিয়ে দিয়েছেন অন সাইডে খেললেন। একবারের জন্য জায়গার পরিবর্তনটা হয়ে যাবে, সেই সাথে একটি রানও যুক্ত হল, 119 থেকে 120 পৌঁছে গেল। 22তম ওভারে খেলাটাও শুরু হয়েছে, 22তম ওভারে একটি বল হয়েছে, প্রথম বল থেকে কিন্তু একটি রান পেয়েছে। বিশেষ করে সৌম্য সরকারের কথা বলছিলাম, তিনি 66 বল থেকে 52 রান সংগ্রহ করেছে। একটা সৌম্য সরকারের একটা বড় ইনিংস কিন্তু আমরা দেখেছিলাম, সেই জায়গা থেকে আজকের দিনে দেখা যাক তিনি কি করতে পারেন। এখন পর্যন্ত সৌম্য সরকার তিনি কিন্তু 52 রান অপরাজিত রয়েছেন। তাজিন তামিম এবার কিন্তু খেললেন, এবার পুল করে দিয়েছেন স্কলিকের দিকে, বল চলে যাচ্ছে সেই জায়গা থেকে, একটি দুটি না একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন। সৌম্য সরকার নিউজিল্যান্ডের বিপক্ষে 2021 সালে 169 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন, সেইটাই ছিল তার ইনিংসের সর্বোচ্চ বা ক্যারিয়ার সেরা রান। সেই জায়গা থেকে সৌম্য সরকার আজকের দিন এখন পর্যন্ত 66 বল থেকে 52 রান সংগ্রহ করেছে। 200 রানের যে লক্ষ্যমাত্রা, সেই জায়গা থেকে এখন পর্যন্ত 172 বল থেকে বাংলাদেশকে 79 রান করতে হবে। পরে বলটা খেলেছেন মিড উইকেট অঞ্চল দিয়ে, বল চলে যাচ্ছে শেষ পর্যন্ত সীমানা বাউন্ডারি লাইনের কাছাকাছি, একজন ফিল্ডার দৌড়িয়ে গিয়ে শেষ পর্যন্ত ফিল্ডিং করলেন। ফিল্ডিং করে বলটাকে যতক্ষণে তুলে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু জায়গার পরিবর্তনটা করে নিলেন, এবং এরই সাথে রানও যুক্ত হল বাংলাদেশ দলের, 124 পৌঁছে গেছে লক্ষ্যমাত্রা, যেটি বলছিলাম 200 রানের লক্ষ্য নিয়ে কিন্তু ব্যাট করছে বাংলাদেশ দলের দুজন ব্যাটার। একজন হচ্ছেন তানজিন তামিম, অপর অপরাজিত ব্যাটার তিনি হচ্ছেন সৌম্য সরকার। ইভান্স চলে যাচ্ছেন তার পরবর্তী বলটি নিয়ে, চতুর্থ বলটা তিনি করবেন, প্রান্ত থেকে ব্যাটার তানজিন তামিম তিনি প্রস্তুত, বল করলেন, এবার কিন্তু স্টাম্পের মধ্যে দেখে শুনেই খেলেছেন, বলটাকে সমীহ করলেন, এ বল থেকে অবশ্য রান নেওয়ার কোনো সুযোগ নেই। রান সংখ্যা যা ছিল তাই 124 বিনা উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ। বাংলাদেশ দল চমৎকার ক্রিকেটটা খেলছে আজকের দিনে, সেটি কিন্তু আমরা বলতেই পারি। 2023 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা দেখেছিলাম 10 উইকেটের একটা জয় কিন্তু ছিল, সেটি অবশ্য সিলেটের মাটিতে হারারে স্পোর্টস ক্লাব মানে দেখা যায় কি করতে পারেন। বলতে না বলতে পর বল স্কার কাট করে দিয়েছেন, শেষ পর্যন্ত বলটা চলে যাচ্ছে শর্ট হাটম্যানের দিকে, সেই জায়গায় ফিল্ডার ছিলেন তিনি বলটাকে তুলে ফেরত পাঠালেন, এ বল থেকে অবশ্য রান নেওয়ার কোনো সুযোগ নেই। 124 22তম ওভারে খেলা চলছে, লক্ষ্যমাত্রা 200, সে জায়গা থেকে বাংলাদেশ বিনা উইকেটে 124 রান সংগ্রহ করেছে। এখন পর্যন্ত তামিমের কথা বলছিলাম, তানজিন তামিম তিনি খেলছেন অত্যন্ত বুদ্ধিদীপ্ত একজন ক্রিকেটার, 39 ম্যাচের আগে খেলেছেন 950, 107 রান একটি ইনিংস রয়েছে, একটি শতক রয়েছে এবং অর্ধশত তার নামের পাশে, 8টি পার বলটা করেছেন, আবার কিন্তু আনসাইডে খেলেছেন রান পাবেন। এবার মিড রানের দিকে বলটা চলে যায়, সেই জায়গা থেকে ফিল্ডার করতে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই কিন্তু একটিবারের জন্য জায়গার পরিবর্তন সেরে নিয়েছেন। যেটি বলছিলাম তানজিন তামিম অত্যন্ত বুদ্ধিদীপ্ত ক্রিকেটার, নামের পাশে একটি শতক রয়েছে, 8টি অর্ধশত। সৌম্য সরকারের কথা বলছিলাম, সৌম্য সরকারের আগে 85 ম্যাচ তিনি খেলেছেন, 2419 রান করেছিলেন, 169 কথা বলেছিলাম, 169 যেটি নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন, তিনটি তার শতক রয়েছে অর্ধশত। এখন পর্যন্ত আজকের যে অর্ধশত তিনি করলেন, অর্থাৎ 15টি তার অর্ধশত নামের পাশে যুক্ত হয়েছে। 22 ওভার শেষে 125 এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা 200 রানের, 200 রানের লক্ষ্য নিয়ে কিন্তু ব্যাট করছে বাংলাদেশ দলের ব্যাটাররা। প্রান্ত দিকে বোলিংয়ের পরিবর্তন হয়তো আমরা লক্ষ্য করব। এখন পর্যন্ত তানজিন তামিমের সংগ্রহ হচ্ছে, তার সংগ্রহ হচ্ছে কত, তার সংগ্রহ হচ্ছে 62 রানে। এখন পর্যন্ত অলিন্টন মাসাকাজ্জা তিনি বল করলেন, এখন পর্যন্ত তিনি 1 ওভার বল করেছেন, অত্যন্ত ভালোভাবেই বল করে থাকেন তিনি। নামের পাশে যদি দেখি অলিন্টন 33টি উইকেট এখন পর্যন্ত তিনি ওয়ানডে ম্যাচে নিয়েছেন। পরে বলটা এবার কিন্তু আবারও দেখে শুনে খেলেছেন, এ বল থেকেও রান নেওয়ার কোনো সুযোগ অবশ্য নেই। অলিন্টন মাসাকাজ্জার কথা বলছিলাম, তিনি এখন পর্যন্ত 42টি ODI ম্যাচ খেলেছেন, 32 বছর বয়সে এই ক্রিকেটার। সেই জায়গা থেকে এখন পর্যন্ত তার নামের পাশে আমরা দেখেছি 33 উইকেট, বলতে না বলতে পরের বল জায়গা দাঁড়িয়ে ব্যাট চালালেন, কিন্তু বল এবং ব্যাট কোনোটাই সাড়া দিল না। তানজিদ তামিম শেষ পর্যন্ত ক্লাইভ তার কাছে বলটা চলে যায়, এ বল থেকে রান্নার কোনো সুযোগ নেই। ভালোভাবেই খেলছে, এটি একটা পার্টনারশিপ তারা করতে সক্ষম হয়েছে। বলতে না বলতে পরের বল, এবার কিন্তু লফটে ড্রাইভ, বল চলে যাচ্ছে শেষ পর্যন্ত লঙ্গন এবং লঙ্গনের মাঝামাঝি জায়গা দিয়ে। একজন ফিল্ডার কিন্তু তড়িৎ গতিতে দৌড়িয়ে গিয়ে শেষ পর্যন্ত বলটাকে তিনি ধরলেন এবং শেষ পর্যন্ত ব্যাটারদেরকে কিন্তু বেঁধে রেখেছেন। মাত্র একটি রানই পেলেন, কারণ হচ্ছে ফিল্ডার বলের লাইনে ছিলেন, সেই জায়গা দিকে দৌড়ে গিয়ে ততক্ষণে বলটাকে যখন ফিরে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু একটিবারের জন্য জায়গার পরিবর্তন করেছে। একটা ভালো বুদ্ধিদীপ্ত ব্যাটটা আমরা দেখতে পাচ্ছি শম্মা সরকার এবং তানজিদ তামিমের কাছ থেকে। 126 এখন পর্যন্ত, 22 ওভার শেষে 23তম ওভারে চারটি বল কিন্তু হয়েছে। আরিন্টন পরে বলটা আবারও খেলেছেন, ভিতে খেললেন, এবার অবশ্য লঙ্গানের দিকে বল চলে যাচ্ছে। ফিল্ডার কর্তৃক ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন ব্রায়ান বেনেট, তিনি ফিল্ডার ছিলেন এক্ষেত্রে। বলটাকে যতক্ষণে তিনি ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু ব্যাটার থেকে থামাতে পারেননি, তারা কিন্তু প্রান্তটা বদল করে নিয়েছেন এবং এর সাথে আরেকটি রান যুক্ত হয়েছে। 127 পৌঁছে গেছে বাংলাদেশ দল বিনা উইকেটে। বলতেও ভালো লাগছে শ্রোতা বন্ধুরা যারা আমাদেরকে শুনছেন দেশ এবং দেশের বাইরে, আপনাদের জানিয়ে দিতে চাই আবারও বাংলাদেশ দল তারা কিন্তু আজকে টসে জয়লাভ করেছিল এবং টসে জয়লাভ করে কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এবং মেহেদী হাসান মিরাজ তার যে বোলাররা ছিল সেই ক্ষেত্রে আমরা দেখেছি শরীফুল ইসলাম তিনি 3 উইকেট পেয়েছিলেন, তাসকিন আহমেদ তিনি কিন্তু ভালো বলটা করেছিলেন, এছাড়াও তানভীর তিনি 2 উইকেট পেয়েছেন। অত্যন্ত বুদ্ধিদীপ্তি বল করে শেষ পর্যন্ত দিন শেষে আমরা দেখেছিলাম সব কয়টি উইকেটের 199 রান সংগ্রহ করেছিল। 48 ওভার একটি বল খেলে 199, সেই জায়গা থেকে বাংলাদেশ দলের ব্যাটাররা তারা কিন্তু যুক্তিকতা খুঁজে পেয়েছেন। এখন পর্যন্ত তানজিদ তামিম এবং সৌম্য সরকার তারা কিন্তু ব্যাট করে চলেছেন, অর্থাৎ ভালো ব্যাট করছেন সেটি কিন্তু আমরা বলতেই পারি। এরপরে নাজমুল শান্ত রয়েছেন, তহিদ হৃদয়, নুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন এবং তানভীর ইসলাম। বলতে না বলতে আরেকটি ওভারের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। এই প্রান্ত থেকে আমরা দেখছি সেই জায়গা থেকে অত্যন্ত বুদ্ধিদীপ্ত যে ক্রিকেটের কথা বলছিলাম এটা আশার আলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন শেষে। এখন পর্যন্ত বাংলাদেশের যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন, যারা ক্রিকেটকে ভালোবাসেন, ক্রিকেট যাদের লালিত স্বপ্ন, স্বপ্ন নিয়ে যারা এখন পর্যন্ত বাংলাদেশ বেতারের সাথে যুক্ত রয়েছেন তাদেরকে জানিয়ে দিতে চাই, 23 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ হচ্ছে 128 বিনা উইকেটে। লক্ষ্যমাত্রা 200 রানের যে টার্গেট এটা ছোট পানি পানের বিরুদ্ধে চলছে, এই জন্য এই কথাগুলো বলছি শ্রোতা বন্ধুরা। বাংলাদেশ দল এর আগে অনেকগুলো ম্যাচ খেলেছে, 466 ম্যাচ কিন্তু খেলে ফেলেছে, সেই জায়গা থেকে 169 ম্যাচে জয়লাভ করেছে, 286 ম্যাচ তারা পরাজিত হয়েছে, 10 ম্যাচের কোনো রেজাল্ট অবশ্য হয়নি। বাংলাদেশ দল তারা কিন্তু এই সময়ে এসে আমরা দেখেছিলাম যে ভালো ক্রিকেটটাই খেলেছিল। এই সিরিজের আগে আমরা দেখেছি পাকিস্তানকে 2-1 পরাজিত করেছিল, নিউজিল্যান্ডকে 2-1 পরাজিত করেছিল, ওয়েস্ট ইন্ডিজকে তারা পরাজিত করেছে এবং সিরিজ জয়লাভ করেছে, অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন পর্যন্ত আমরা যদি দেখি অস্ট্রেলিয়ার সাথে 25 ম্যাচ খেলেছে, 3 জয়, ইংল্যান্ডের সাথে 25 ম্যাচ খেলে 5 জয়, ভারতের সাথে 42 ম্যাচ খেলেছে 8 জয়লাভ করেছে, আয়ারল্যান্ডের সাথে 16 ম্যাচ খেলে 11 জয়লাভ করেছে, নিউজিল্যান্ডের সাথে আমরা দেখি 46 ম্যাচ খেলে 11 জয়লাভ করেছিল, পাকিস্তানের সাথে 43 ম্যাচে 7 জয়, আফ্রিকার সাথে 25 ম্যাচে 6 জয়, শ্রীলঙ্কার সাথে 65-13 জয়লাভ করেছে, ওয়েস্ট ইন্ডিজ আমরা দেখেছি সেই জায়গা থেকে 50 ম্যাচ খেলেছিল তাদের সাথে 23 ম্যাচে জয়লাভ করেছিল। পানি পানের বিরুদ্ধে শেষে আবারও কিন্তু খেলা শুরু হবে, বারমুডার সাথে 2 ম্যাচ খেলেছিল, 2 জয়লাভ করেছে, কেনিয়ার সাথে 14 ম্যাচে 8 জয় বাংলাদেশের, নেদারল্যান্ডসের সাথে 3 ম্যাচে 1 জয়, 2 পরাজয়, স্কটল্যান্ডের সাথে 4 ম্যাচ খেলে 4 জয়লাভ করে। আমরা আরব আমিরাতের সাথে দেখেছিলাম সেখানেও ম্যাচ 1 ম্যাচে 1 জয়লাভ করে, হংকংয়ের সাথে 1 ম্যাচ খেলে সেখানেও বাংলাদেশ জয়লাভ করে। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ এর আগের যে সিরিজের কথা বলছিলাম পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয়লাভ করে, যদিও আমরা দেখেছি জিম্বাবুয়ে সফরে গিয়ে প্রথম যে টেস্ট, একমাত্র টেস্ট ছিল, সেই টেস্ট ম্যাচে ইনিংস এবং 85 রানে পরাজিত হয়েছে। প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম 25 রানে হেরেছে, দ্বিতীয় ম্যাচে একটা লড়াকু ক্রিকেটটা দেখেছিলাম দিন শেষে, বাংলাদেশ কিন্তু 13 রানে পরাজিত হয়েছিল। পানিপানের বিরতি এখনও শেষ হয়নি, সেটি চলছে, এই জন্য এই কথাগুলো বলছিলাম। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যেটি বলছিলাম, সর্বোচ্চ রান লিটন কুমার দাস জিম্বাবুয়ের বিপক্ষে 2020 সালে 176 রান অপরাজিত, তিনি 176 রান করেছিলেন একটি ম্যাচে। সৌম্য সরকারের কথা বললাম, তিনি 169 করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। তাহের ইকবাল খান, তিনি 2020 সালে 158 জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন। তামিম জিম্বাবুয়ের বিপক্ষে 2009 সালে 154 করেছিলেন। এছাড়াও মুশফিকুর রহিম 2018 সালে 144 রান করেছিল ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে। আমরা যদি ওয়ানডে ম্যাচের কথা বলি, সবচেয়ে উইকেট বাংলাদেশের পক্ষে বেশি পেয়েছেন সাকিব আল হাসান, 317 উইকেট পেয়েছেন তিনি। মাশরাফি বিন মুর্তজা 269, মোস্তাফিজুর রহমান 193, আব্দুর রাজ্জাক 207 উইকেট পেয়েছেন। এছাড়াও রুবেলকে দেখেছি, তিনিও 129 উইকেট লাভ করেন। খেলা শুরু হবে, এজন্য এই কথাগুলো বলছিলাম শ্রোতা বন্ধুরা। 128 বিনা উইকেটে 23 ওভারে খেলা শেষ হয়েছে। সম্ভব তার সংগ্রহ হচ্ছে 56-69 বল থেকে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তাজের তামিম 70 বল থেকে 64, ইভান্সকে দেখতে পাচ্ছি তিনি বল করবেন, ব্রাড ইভান্স বল হাতে। তিনি প্রথম ম্যাচে দেখেছিলাম উইকেট পেয়েছিলেন, দ্বিতীয় ম্যাচেও তিনি উইকেট পেয়েছেন। ব্যাট হাতে তিনি নিজেকে প্রমাণ করেছেন, 58 করেছেন একটি ম্যাচে। পরবর্তীতে আমরা দেখেছি আর একটি ম্যাচে তিনি চমৎকার ক্রিকেট খেলে সেখানেও ভালো রান করেছেন। আজকের দিনেও তিনি 50 রান করেছেন। অত্যন্ত বুদ্ধিদীপ্ত একজন ক্রিকেটার, বেশি যে ম্যাচ খেলেছেন সেটি কিন্তু নয়, মাত্র 19টি ম্যাচে এর আগে খেলেছেন তিনি। আজকে 20তম ম্যাচে তিনি খেলছেন ইভান্স। এখন পর্যন্ত তিনি 6 বার একটি বল করেছেন, 29 রান দিয়ে কোন উইকেটের দেখা পাননি, কারণ এখন পর্যন্ত বাংলাদেশের কোন উইকেটের পতন হয়নি। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে শুনছেন, বাংলাদেশ বেতারের মাধ্যমে যারা কথাগুলো শুনছেন, সকলকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ জয়, আজকে একটা জয় তারা ছিনে আনবে, কারণ এখন পর্যন্ত বিনা উইকেটে 129 তানজিদ তামিম রয়েছেন। এছাড়া সৌম্য সরকার, তারা কিন্তু বুদ্ধিদীপ্ত ক্রিকেটটাই খেলছেন। ইভান্স পরে বলটা এবার কিন্তু ড্রাইভ করে দিয়েছেন, ওয়ান ড্রাইভ মিড উইকেট অঞ্চল দিয়ে শেষ পর্যন্ত বলটা চলে গেল সীমানার বাইরে 4 রানের জন্য। আর একটি 4-এর মার লক্ষ্য করলাম, ফিল্ডার শুধু চেয়ে চেয়ে দেখলেন এবং বলের পিছু পিছু দৌড় শুরু করলেন। দৌড় শুরু করলে কি হবে, এই বলটাকে তিনি ধরে রাখতে পারেননি, শেষ পর্যন্ত বল চলে যায় সীমানার বাইরে। এর সাথে আরও 4টি রান যুক্ত হয়েছে 133 বিনা উইকেটে। পরের বল এবার কিন্তু বাউন্সার, এ বল থেকে অবশ্য এতটাই বাড় দিয়ে চলে যায়, শেষ পর্যন্ত হোয়াইটের সংকেত ডাকলেন আলাউদ্দিন পালেকার, আফ্রিকা থেকে আগত। তিনি কিন্তু দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট বল। অতিরিক্ত খাত থেকে আরেকটি রান যুক্ত হল এবং দলীয় রান বাড়ল এখন পর্যন্ত 134, লক্ষ্যমাত্রা 200 রানের। বাংলাদেশ দল আজকে যদি 200 রান করে তাহলে কিন্তু জয়লাভ করবে। পর বলটা আবার কিন্তু ঘুরিয়ে দিয়েছেন ওই স্কোর লেগের দিকে, অনসাইডে খেলেছেন, রান পাবেন, একটিবারের জন্য জায়গার পরিবর্তন হয়েছে এবং এরই সাথে আরেকটি রান যুক্ত হল। দলীয় রান কিন্তু বাড়ল, 135 পৌঁছে গেছে তানজিদ তামিম, তিনি এখন ব্যাট করবেন। অত্যন্ত বুদ্ধিদীপ্ত এই যে ক্রিকেটার, 65 রানে অপরাজিত রয়েছেন, নামের পাশে 1টি শতক রয়েছে, সর্বোচ্চ যে রানটি তিনি করেন 107 রান, 8টি অর্ধশত তার নামের পাশে আমরা দেখতে পাচ্ছি। সৌম্য সরকার, তার নামের পাশে 3টি শতক রয়েছে, 15টি অর্ধশত। তাজিদ তামিম, তিনি এখন ব্যাট করবেন। প্রান্ত থেকে বোলার দৌড় শুরু করেছেন ইভান্স, বল করলেন স্টাম্পের মধ্যে, এবার কিন্তু ভঙ্গি ছিল রক্ষণাত্মক, দেখে শুনেই খেলেছেন, এ বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। তানজিদ তামিম তার সংগ্রহ হচ্ছে 65-72 বল থেকে, লক্ষ্যমাত্রা 200 রানের। সেই জায়গা থেকে ভালোভাবেই জবাব দিচ্ছেন বাংলাদেশের দুজন ব্যাটার। এর আগের যে 2টো ওয়ানডে ম্যাচ ছিল সেখানে বাংলাদেশ প্রথম ম্যাচে তারা পরাজিত হয়, দ্বিতীয় ম্যাচেও পরাজিত হয়। প্রথম ম্যাচে 25 রানে পরাজিত হয়েছে, দ্বিতীয় ম্যাচে 13 রানে পরাজিত হয়েছে। আজকের দিনে অবশ্য বাংলাদেশ তারা ভালোভাবেই খেলছে। পরের বলটা এবার কিন্তু তুলে মেরেছেন শেষ পর্যন্ত, বল চলে যাচ্ছে কিনা বাউন্ডারি লাইনের কাছাকাছি, ফিল্ডার ছিলেন, শেষ পর্যন্ত বলটাকে তালুবন্দি করতে পারলেন না, ক্যাচের মতো হয়েছিল, উড়ে মারার চেষ্টা করেছিলেন মিড উইকেটের উপর দিয়ে, সেই জায়গা থেকে চেষ্টাও করেছিলেন, সেই চেষ্টার প্রতিফলন অবশ্য ঘটাতে পারেন না ওখানে ইনোসেন কায়া। যাহোক, কোনো বিপদ হয়নি এক্ষেত্রে, একটা ভালো ক্যাচ ছিল, ক্যাচের মতো ছিল, ধরলে বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটত, সেটি কিন্তু আর হল না। ইনোসেন্ট কায়া তিনি কিন্তু বলটিকে তালুবন্দি করতে পারলেন না, 136 বিনা উইকেটে 24তম ওভারে শেষ বলটা নিয়ে দৌড় শুরু করেছেন, বল করলেন, এবার কিন্তু অফ ড্রাইভ করেছেন, শর্ট এক্সট্রা কাভারে ফিল্ডার ছিলেন তিনি, ফিল্ডিং করলেন, এ বল থেকেও রান পেলেন না। 24 ওভার শেষে এখন পর্যন্ত 136 বিনা উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ। দুজন অপরাজিত ব্যাটার সৌম্য সরকার, তার সংগ্রহ এখন পর্যন্ত 61, তানজিদ তামিম তিনিও হাত খুলে খেলছেন, 67 রান অপরাজিত রয়েছেন। এটা বুদ্ধিদীপ্ত ক্রিকেট হয়তো আমরা দেখছি আজকে। বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের কথা বলছিলাম, এর আগে বেশ কিছু ম্যাচ তারা খেলেছে, 83টি ম্যাচ তারা খেলেছে, সেই জায়গা থেকে বাংলাদেশ দল 51টি ম্যাচে জয়লাভ করেছে, 32টি ম্যাচে জয়লাভ করেছে জিম্বাবুয়ে দল। বাংলাদেশ তারা দীর্ঘদিন থেকে ক্রিকেট খেলছে, জিম্বাবুয়ে তারা আমরা দেখেছি যে অনেকদিন থেকে ক্রিকেট খেলছে, সেই 1983 সালে প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়ানডে ম্যাচ তারা খেলে, বাংলাদেশ 1986 সালে প্রথম ওয়ানডে ম্যাচটা খেলেছিল, সেই জায়গা থেকে লম্বা একটা সময় তারা পার করেছে। বলতে না বলতে বোলিংয়ের পরিবর্তন, আবারও কিন্তু ওই বোলার যিনি রয়েছেন, এর আগে বল করেছেন ওয়েলিংটন মাসাকাদজা, তিনি এসেছেন, এখন পর্যন্ত উইকেটের দেখা পাননি, দুবার বল করেছেন, 10 রান দিয়েছেন, কোন উইকেটের দেখা অবশ্য পাননি। ওভারে প্রথম বলটা করলেন, প্রথম বল থেকে কিন্তু একটি রান যুক্ত হয়েছে, 137 বিনা উইকেটে 25তম ওভারে খেলা চলছে। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি মির্জা ফরিদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আবারও আপনাদেরকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ বেতারের পক্ষ থেকে। মাসাকাজিয়া আবারও চলে যাচ্ছেন তার বোলিং প্রান্তে, ছোট রান আপ বাহাতি বলার, এবার কিন্তু তুলে মেরেছেন লং অনের উপর দিয়ে, বল চলে যাচ্ছে কোথায়, শেষ পর্যন্ত সৌম্য সরকার বলটা পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে, এবং এরই সাথে সৌম্য সরকারের কাছ থেকে একটা ছক্কার মার কিন্তু লক্ষ্য করলাম, কি অসাধারণ তিনি খেললেন বলটাকে।

0: বোলিং টা সেই জায়গা থেকে নিজেকে প্রমাণ করতে পারেনি, একেবারে বলটাকে গ্লারির বাইরে পাঠিয়ে দিলেন মনে হচ্ছে, বল হারিয়ে গেছে শেষ পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিন পালেকার এবং আমরা দেখছি ফোর স্টার মতি জুয়া জিম্বাবুয়ে আম্পায়ার, তারা কিন্তু নতুন একটি বল নিলেন, ও বল কিন্তু হারিয়ে গেছে। যা হোক, সৌম্য সরকার তার যে রান সেটি বাড়লো, 67 পৌঁছে গেছে, 73 বল থেকে 67 রান সংগ্রহ করেছে। 74 বল থেকে 67 তানজিদ তামিম, দলীয় রান 143। আবার চলে যাচ্ছেন বোলিং প্রান্তে ওয়েলিংটন মাসাকাজ্জা, এখন পর্যন্ত এফআর থেকে তিনি 7 রান দিয়েছেন, প্রথম বলে 1, দ্বিতীয় বলে 6, তৃতীয় নম্বর বলটা নিয়ে আবার দৌড় শুরু করলেন, বল করলেন, এবারে কিন্তু ভিতে খেলেছেন, অফ ড্রাইভ করে দিয়েছেন, ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়েছে, এক্ষেত্রে বেন কার্ডেন তিনি ফিল্ডিং করলেন, রান পাবেন, একটি বারের জন্য জায়গার পরিবর্তন হয়েছে। এর সাথে আর একটি রান যুক্ত হচ্ছে, 144 পৌঁছে গেছে বাংলাদেশ, লক্ষ্যমাত্রা 200 রানের, 144 এখন পর্যন্ত বাংলাদেশ করেছে বিনা উইকেটে। আয়ারল্যান্ডের বিপক্ষে 10 উইকেটের একটা জয় বাংলাদেশ দলের, সেটি কিন্তু আমরা বলছিলাম যে 2023 সালে সিলেটের মাটিতে সেখানে 10 উইকেটের জয়লাভ করেছিল। আজকে বাংলাদেশ তারা সেই লক্ষ্য নিয়েই খেলছে, এখন পর্যন্ত 145 বিনা উইকেটে, লক্ষ্যমাত্রা 200 করতে হবে। 24 ওভার শেষে 25তম ওভারে খেলা চলছে, 25তম ওভারে এখন পর্যন্ত 4টি বল কিন্তু হয়ে গেছে, 4 বল হয়ে গেছে, পঞ্চম বলটা নিয়ে আবারও ওয়েলিংটন মাসাকাজ্জা বল করলেন লেগ স্টাম্পের উপরে, ঘুরিয়ে দেওয়ার চেষ্টা অনসাইডে, কিন্তু না, খেলতে পারলেন না ঠিকভাবে। উইকেট রক্ষক যিনি ছিলেন তিনি বলটা নেবেন, ক্লাইভ তার হাতেই বলটা চলে যাবে, এবং শেষ পর্যন্ত আবারও ওয়েলিংটন মাসাকাজ্জা তিনি চলে যাচ্ছেন তার বোলিং প্রান্তে, মাত্র দৌড় শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু স্টাম্পের মধ্যে দেখে শুনেই খেললেন, বলটাকে সমীহ করলেন ডট বলের মধ্যে দিয়ে, কিন্তু আরেকটি ওভার শেষ হয়ে গেল, 25 ওভার শেষে 145 বিনা উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ। সৌম্য সরকার এখন পর্যন্ত 68, অপর অপরিচিত ব্যাটার তানজিদ তামিম তার সংগ্রহ হচ্ছে 68। আর এই যখন অবস্থা, আবারও আমন্ত্রণ জানাব আমানুল্লাহ সরকার এবং কাজল সরকার আপনাদের দুজনকে,
1: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মির্জা ফরিদুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, আমরা আপার হ্যান্ডে বলছিলাম সেই কথাগুলোয় যে বাংলাদেশ আজকে ভালো খেলছে, গত দুদিন বাংলাদেশের এই খেলা কোথায় ছিল, এটা আমরাও চিন্তা করছি, আমরাও ভাবছি, আপনারাও হয়তো ভাবছেন। আসলে ভাবনা চিন্তার মাঝখানে আরও অনেক কথা থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের গত দুদিন ভালো ছিল না, বাংলাদেশের ভাগ্য সহায় ছিল না, এরকম অনেক কিছুই। যেমন আজকের ম্যাচেও বেশ কয়েকটি ক্যাচ কিন্তু মিস করেছে জিম্বাবুয়ান ফিল্ডাররা, হয়তোবা উইকেট 2টা 3টা বা 4টে এই সময়ে থাকতে পারত, কিন্তু তেমন কিছুই ঘটেনি। বলছি কারণ কি, যে ক্রিকেট হচ্ছে গৌরবময় অনিশ্চয়তার খেলা, যার কারণে ক্রিকেট ক্ষণে ক্ষণে রূপ রং রস সব কিছুই বদলে ফেলে। বাংলাদেশ আজকে তাদের সংগ্রহ 145 বিনা উইকেটে, নতুন ওভারের প্রথম বল, সে বলটি থেকে অবশ্য রান হয়নি, দুজন ব্যাটার রয়েছেন সৌম্য এবং তানজিদ উদ্বোধনী ব্যাটার, তারাই লিডটা দিয়ে যাচ্ছেন। এবং আমরা বলে থাকি যে মর্নিং শোজ দ্য ডে, শুরুটা দেখলেই বোঝা যায় যে দিনটা কেমন হবে। আমার সাথে যুক্ত করে নিতে চাই শ্রদ্ধেয় কাজল সরকার আপনাকে।
2: অসংখ্য ধন্যবাদ আমানুল্লাহ সরকার। আর 45 রান দরকার, 55 রান দরকার, 55 রান দরকার জিততে হলে হাতে সবকটি উইকেট রয়েছে বাংলাদেশের। আপনি যেটা বলছিলেন যে এই খেলাটা আসলে কোথায় ছিল, খেলা এরকমই হয়, আপনি একটা দুটো ম্যাচ হয়তো হেরে যেতে পারেন, হেরে তারপর কামব্যাক করতে পারেন, এবং আপনি যে ফিরতে পেরেছেন, বাংলাদেশ যে এই তৃতীয় ম্যাচে ফিরতে পেরেছে, এখানে যে নিজেরা একেবারে ভেঙে চুরে শেষ হয়ে যায়নি, এটাই আমাদের সফলতা। এটাই আমাদের কিন্তু এখান থেকেই সামনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। 145 বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ, সৌম্য সরকারের ইনিংসটা দারুণ লেগেছে, তানজিদ হাসান তামিম তিনি অসাধারণ ব্যাটিং করেছেন, এবং এই দুজনের সমন্বয়ে দুজনের রান কিন্তু সমান,
1: ঠিক তাই,
2: একদম 68 68, দুজন সমান সমান, বলের দিক থেকে 78 আর হলো 77, মানে 76 77, এরকম একটা অবস্থা। সো কাছাকাছি সমান সমান সমানে সমান লড়াই করছে, এই যে সমানে সমান বুক চিতিয়ে লড়াই করাটা, এটা কিন্তু বাংলাদেশের জন্য পজিটিভ, এবং এই লড়াইটা তো আমরা চাই ওপেনিং ব্যাটারদের কাছ থেকে, যে আপনারা দুজন একই সাথে মাঠে যাবেন, দুজন একই সাথে স্টার্ট করবেন, দুজনের 50 কাছাকাছি সময় হবে, দুজনের 100 কাছাকাছি সময় হবে,

0: এরকম হলে তো একদম শূন্যকলা পূর্ণ হয়, তাই না? প্রতিদিন তো আর হবে না এরকম।
1: তবে দেখুন, ব্রেক থ্রু নিয়ে আসার মতো বোলার ব্লেসিং মুজরাবানি আজকে নেই, নিউম্যান নিয়াম হুরি আজকে নেই, অন্যদিকে দলীয় ক্যাপ্টেন্সি যিনি করেছেন আগের ম্যাচে তাকেও আসলে রাখা হয়নি। তো সব কিছু মিলিয়ে জিম্বাবুয়ে আজকে তাদের দলে তিনটি পরিবর্তন নিয়ে এসছে। তবে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশ আজকে শুরুটা দারুণ করেছে। এখন পর্যন্ত বাংলাদেশের কোনো উইকেটের পতন কিন্তু ঘটেনি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার কমবক্সে, আপনাদের সাথে রয়েছি আমি আমানুল্লাহ সরকার, এবং আমার সাথে আরও একজন সরকার শ্রদ্ধেয় কাজল সরকার রয়েছেন। তানজিত, তিনি স্ট্রাইকিং এন্ডে যাচ্ছেন তানাকা চিভাঙ্গা, পরবর্তী বলটি লেগ স্টাম্পের ওপরে ছিল, ঘুরিয়েছেন কবজির মোচড়ে, বল যাচ্ছে সীমানার দিকে মিসফিল্ডিংয়ের সুবাদে। দুজন ব্যাটার হেঁটে হেঁটে স্বাচ্ছন্দ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন। 147 বিনা উইকেটে বাংলাদেশ। বলতেই ভালো লাগছে শ্রোতা বন্ধুরা, আপনারা যারা শুনছেন আমার মনে হয়, আমি বোধ করছি যে আপনাদেরও ভালো লাগছে। আপনারা যে কোনো জায়গা থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন, দেশের বাইরে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকে, বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপস থেকেও আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, এবং সেই সাথে আমাদের মধ্যম তরঙ্গ এবং দেশের বিভিন্ন প্রান্তে আমাদের যে এফএম মেগাহার্সেও কিন্তু আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন। 147 28 ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে। লিডিং উইকেট টেকার যারা বোলার এই সিরিজে, তাদের মধ্যে দুটি ম্যাচ খেলে এখনও শীর্ষে বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। তিনি 7 উইকেট তুলে নিয়েছেন, যার মধ্যে প্রথম ম্যাচেই তিনি 6 উইকেট তুলে নিয়েছিলেন, এবং এক্সেলেন্ট পারফরমেন্স তার কাছ থেকে। মাত্র 21 রান দিয়ে ওডিআই ক্রিকেটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দুর্দান্ত যে পারফরমেন্সটা এখন তার, নাহিদ রানা। তিনি এই সিরিজে 7 উইকেট দখল করেছেন। এন গারাভা, তিনি 6 উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ, প্রতি ম্যাচেই 2 করে উইকেট নিলেন, সব মিলিয়ে তার 6 উইকেট। আমরা ব্র্যাড এভান্সকে দেখতে পাচ্ছি, তিনি 5 উইকেট নিয়েছেন, এবং ব্লিসিং মুজারাবানি, তিনি 4 উইকেট নিয়েছেন। এবারে ওয়েসলি মাদেভেরে, তাকে নিয়ে আসা হয়েছে বোলিং আক্রমণে। 43 ম্যাচ থেকে 16 উইকেট, 44.19 তার এভারেজ, 5.04 ইকোনমিতে বল করে থাকেন, এবং 36 রানে 3 উইকেট তার হচ্ছে বেস্ট বোলিং ফিগার। আজকে ব্যাট হাতে তার কাছ থেকে ভালো একটা পারফরমেন্স আমরা দেখেছি, বল হাতে একটা ব্রেক থ্রু নিয়ে আসতে পারেন কিনা। প্রথম বলটি অন ড্রাইভ করলেন এবং সেখান থেকে তানজিদ হাসান তামিম 1 রান নিয়ে নিলেন, তিনি পৌঁছে গেলেন 70 রানে। বাংলাদেশ পৌঁছে গেছে 148 বিনা উইকেটে।
0: ইয়েস, 148 বিনা উইকেটে। উইকেটের সংখ্যাটা শুরু থেকে শূন্য, এখনো শূন্যই রয়ে গেছে, এবং আমরা চাই যে শেষ পর্যন্ত এই সংখ্যাটা শূন্যই থাকুক। 10 উইকেটের ব্যবধানে বাংলাদেশ জয়লাভ করুক, তাহলে এর আগের যে 2 ম্যাচ বাংলাদেশ হেরেছে যা নিয়ে নানারকম কথাবার্তা হয়েছে, হয়তোবা কিছুটা হলেও সেখান থেকে পুষিয়ে নেওয়া যাবে। সিরিজটা তো হেরেছে বাংলাদেশ, এবং এই সিরিজ হারাটা তো আর থামানো সম্ভব নয়। তবে আজকের এই জয়টা খুব ভালোভাবে যদি জয়টা তুলে নিতে পারে, তাহলে বাংলাদেশের জন্য আমার মনে হয় যে কিছুটা হলেও প্রাপ্তির জায়গা থাকবে। সৌম্য সরকার 68, তানজিদ হাসান তামিম 70, 148 বিনা উইকেটে। মাদভেরে বোলার এক্ষেত্রে বেশ কয়েকজন মানে বোলারকে ব্যবহার করেছেন, সিকান্দার রাজা উইকেট নেয়ার ক্ষেত্রে। এগুলো হয় কখনো কখনো, যে উইকেট যখন পাওয়া যায় না তখন 1, 2, 3, 4, 5, 6, 7 বোলারকে ব্যবহার করেছেন, মানে বুঝতে পেরেছেন, স্পেশালি 5 বোলার থাকে সেখানে, 7 বোলারকে ব্যবহার করেছেন উইকেট তুলে নেওয়ার জন্য। সিকান্দার রাজা দলীয় ক্যাপ্টেন, চেষ্টা করছেন অন্তত পার্টনারশিপটা ভেঙে দেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশি ব্যাটাররা যারা 2 ওপেনিং ব্যাটার তারা মাঠে নেমেছেন, তারা একেবারে খুবই অবিচল, আস্থা, নিজের উপর বিশ্বাস, পার্টনারশিপ দারুণ করছেন, সিঙ্গেল রান, ডাবল রান, ছক্কা, 4, এভাবে তারা রান সংগ্রহ করছেন, যেটা স্কোরটা বাড়তে বাড়তে দাঁড়িয়ে এখন দাঁড়িয়েছে 149 বিনা উইকেটে। মাদভেরে তার ওভারটা শেষ করলেন, 27 ওভারের খেলা শেষ 149 বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ। এবং বাংলাদেশের পার্টনারশিপ যেহেতু, অর্থাৎ ওপেনিং পার্টনারশিপ তারাই রয়েছে, তাহলে সেখানেও কিন্তু ওপেনিং পার্টনারশিপের যে রানটা 149 সেটাই রয়েছে। তানজিদ হাসান তামিম 70-82 বল থেকে 6-4 একটি ছক্কার সাহায্যে, সৌম্য সরকার 59-80 বল থেকে 6-4 দুটি ছক্কার সাহায্যে। স্ট্রাইক রেট যদি বলি সৌম্য সরকারের একটু বেশি 86 এবং তানজিদ হাসান তামিমের স্ট্রাইক রেট 84। এই হচ্ছে অবস্থা। বোলিং বিশ্লেষণের কথা যদি বলি, কোনো বোলার বল পায়নি।
1: হ্যাঁ, কোনো বোলার এখনো উইকেটের দেখা পায়নি, সেটাই বলছিলাম। মাঝে মধ্যে আমাদের স্লিপ অফ টাং হয় শ্রোতা বন্ধুরা, লাইভ কমেন্ট্রি আপনারা বুঝতেই পারছেন। 27.1 ওভারে 150 রান পূর্ণ হলো বাংলাদেশ দলের। তানজিদ তিনি 70 রানে, অন্যদিকে সৌম্য 69 রানে, দুজন কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছেন এবং বেশ ভালো পারফরমেন্স এই দুজনের কাছ থেকে আজকে প্রদর্শিত হচ্ছে। কারেন্ট রান রেটটা এই মুহূর্তে 5.51 এবং রিকোয়ার রান রেট 2.21, অর্থাৎ প্রতি ওভারে 2.21 করে রান করতে পারলেই বাংলাদেশ আজকে এই ম্যাচটিতে জয়লাভ করবে। কথা যখন বলছিলাম একটা বাউন্সার ঠুকে দিলেন তানাকা চিভাঙ্গা এবং সেটি অবশ্যই স্কিপ করলেন তানজিদ হাসান তামিম। 150 বিনা উইকেটে ইতিহাস হয়তো লেখা হবে আরও একটি। বাংলাদেশ দল 10 উইকেটে যদি পরাজিত করতে পারে জিম্বাবুয়ে দলকে, তাহলে একটা বড় পার্টনারশিপ ফার্স্ট উইকেটে সেটিও আমরা দেখতে পাব। এবং জিম্বাবুয়ে দল তারা যেভাবে খেলেছে তার প্রতিউত্তরে বাংলাদেশ একেবারে ঠান্ডা মাথায় সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। পাওয়ার প্লেতে জিম্বাবুয়ে 21 রানে 2 উইকেট হারিয়েছিল, বাংলাদেশ সেখানে তুলেছিল 59 রান। মিডিল ওভার্সে 129 রান করেছিল জিম্বাবুয়ে, বাংলাদেশ এখন পর্যন্ত 91 রান করেছে, কোনো উইকেটের পতন ঘটেনি। সিক্স জিম্বাবুয়ের ইনিংসে যে সিক্স এসেছে 4টি, বাংলাদেশ এখন পর্যন্ত 3টি ছক্কার মার আমরা দেখেছি। জিম্বাবুয়ের ইনিংসে 13টি 4-এর মার ছিল, বাংলাদেশ অলরেডি 12টি 4 কিন্তু তারা মারতে সক্ষম হয়েছে। বাউন্ডারি থেকে বাংলাদেশের এখন পর্যন্ত 66টি রান এসেছে, অন্যদিকে জিম্বাবুয়ে তারা 76 রান করতে সক্ষম হয়েছিল। যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, ও মাই গুডনেস, তানাকা চিভাঙ্গা স্টান্টটাই ভেঙে দিলেন সৌম্য সরকার। তিনি এবারে লাইনটা খুঁজে পেলেন না, বলটাকে ব্যাটে নিতে পারেননি, কেমিস্ট্রিটা জমেনি, বাংলাদেশ দলের প্রথম উইকেটের পতন ঘটে গেল। 69 রানে ফেরত যাবেন, ওভার স্টেপিং নাকি সেটি দেখা হচ্ছে। আমার মনে হয় যে ভালোভাবেই সাকসেসফুলি বলটা করতে সক্ষম হয়েছেন সৌম্য সরকার। ব্যাটটা চালিয়েছিলেন রক্ষণাত্মক ভঙ্গিতেই, তবে যেটি হয়েছে একেবারে অফ স্টাম্পটা উপড়ে গেছে, প্রথম উইকেটের পতন এবং সে জায়গায় তানাকা চিভাঙ্গা তিনি উইকেট দখল করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ দলের প্রথম উইকেটের পতন ঘটল শ্রোতা বন্ধুরা 151 রানে। বলছিলাম যে অনেক কিছুই হয়তো লেখা হতে পারে, তবে আপাতত বলতে হচ্ছে যে 151 রানের একটা পার্টনারশিপ প্রথম উইকেটের, সেটির পতন অবশ্য ঘটে গেল। বাংলাদেশকে খুব বেশি রান করতে হবে না, বুঝতেই পারছেন, আর 49টি রান করতে হবে জয়ের জন্য আজকের এই ম্যাচে। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, হারারে স্পোর্টস ক্লাব এই মাঠ থেকে খেলা হচ্ছে এবং সেটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ বেতার। ওয়েদার কন্ডিশনটা একটু ঠান্ডা, কারণ এই মুহূর্তে 22-23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বিরাজ করছে হারারেতে। বাংলাদেশ দলের খেলোয়াড়দেরকে দেখেছি যে অনেকেই সোয়েটার পরে তারা খেলছেন, তবে যারা ব্যাট করছেন তাদেরকে আমরা সোয়েটার পরতে দেখিনি। নাজমুল হোসেন শান্ত তিনি আসবেন 3 নম্বরে ব্যাট করার জন্য, আজকে তার 70তম ম্যাচ। এর আগে 69 ম্যাচে 2058 রান তার রয়েছে, 122 হচ্ছে সর্বোচ্চ স্কোর, 4টি শতক এবং 12টি অর্ধশতক রান রয়েছে তার উইলোতে। দারুণ একজন পারফর্মার সাম্প্রতিক সময়ে নাজমুল হোসেন শান্ত, বেশ ভালো ফর্মে রয়েছেন। তবে আমরা যদি এই সিরিজটার কথা বলি, এই সিরিজটা বাদ দিলে আমরা ব্যাক টু ব্যাক পেছনের দুটি সিরিজের কথা যদি বলি, যেখানে পাকিস্তানের সাথে বাংলাদেশ খেলেছে, যেখানে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ খেলেছে, সে জায়গাতে নাজমুল হোসেন শান্ত তার কিন্তু ভালো একটা অবদান ছিল, ভালো রানে ছিলেন তিনি। তবে এই টুর্নামেন্টটিতে, এই সিরিজটিতে কিছুটা নিজেকে হারিয়ে খুঁজছেন, কারণ প্রথম ম্যাচে তার কাছ থেকে 3 রান এবং দ্বিতীয় ম্যাচে 9 রান পেয়েছেন। আজকে শেষ করে যেতে হবে নাজমুল শান্তকে। যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, আবারও স্টাম্পের উপরে ছিল, রোল অফ দ্য রিস্ট করলেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে, তবে সেখানে ফাইন লেগ রিজিওনে ফিল্ডার ছিলেন, তিনি কুড়িয়ে নেওয়ার ফাঁকে দুজন ব্যাটার একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান এসছে। বারবারই দেখানো হচ্ছে কি দারুণ দুর্দান্ত একটা বল করেছেন তানাকা চিভাঙ্গা, দুর্দান্ত এক ডেলিভারিতে সৌম্য সরকারকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন। সৌম্য সরকার 69 রানে তিনি ফেরত গেছেন 82 বল থেকে। 152 এক উইকেটে আমরা রয়েছি খেলার 28তম ওভারে।
0: প্রথম উইকেটের পতন যেটি ঘটেছে, সৌম্য সরকার আউট হয়ে গিয়েছেন। চিবাঙ্গা এক্ষেত্রে উইকেটটা নিয়েছিলেন, অফ স্ট্যাম্পটা টার্গেট করেছিল, অফ স্ট্যাম্পটা উপরে পড়েছিল। টাইমিং, গতি, কোনো কিছুই তাল ছিল না, ঠিক ছিল না সৌম্য সরকারের। আগে যেভাবে বলগুলো দিয়ে মোকাবিলা করেছেন সেভাবে ঠিক করতে পারেনি। 28 ওভারের খেলা শেষ হয়েছে 152 এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ। যেটা হয়েছে, অফ স্ট্যাম্পটা টার্গেট, অফ স্ট্যাম্পটা তিনি ছেড়ে দিয়েছিলেন এবং বলটা স্লো গিয়েছে, বলটা একটু পরে গিয়েছে। ব্যাটার সৌম্য সরকার ব্যাটটা আগেই চালিয়ে দিয়েছিল, যে কারণে বল এবং ব্যাটের যে টাইমিং, সেই টাইমিংটা হেরফের হয়েছে। সঙ্গত কারণে ব্যাটটা আগেই চলে গেছে, বলটা একটু পরে গিয়ে অফ স্টাম্পটা উপরে ফেলেছে। একটি উইকেটের পতন হয়েছে, সৌম্য সরকার ফিরে গেছেন এবং 69 রানে তিনি ফিরেছেন। সেখানে চিবাঙ্গা তাকে ক্লিন বোল্ড আউট করে ফেরত পাঠিয়েছেন। 29তম ওভারের খেলা শুরু হবে। মাতভেরেকে আমরা খেয়াল করলাম, 75 রান যিনি আজকে করেছেন ব্যাটিংয়ে, সর্বোচ্চ টপ স্কোরার তিনি আজকের জিম্বাবুয়ে দলের স্কোর বোর্ডে। মাতভেরে তিনি আছেন বোলিং প্রান্তে। নাজমুল শান্ত তিনি এসেছেন, টেস্ট ক্যাপ্টেন নাজমুল শান্ত। আজকে তাকে অনডাউনে ব্যাট করতে হবে এবং অনডাউনে তিনি ব্যাট করে থাকেন অনেক সময়। এক্ষেত্রে লেগ স্টাম্পের বাইরে আবেদন করেছেন উইকেট কিপার, কিন্তু আবেদনে সাড়া দেওয়ার মতো কিছু নেই। লেগ স্টাম্পের বাইরে দিয়ে যদি ব্যাটে না লাগে তাহলে ওয়াইড হবে, ওয়াইড হলো তাই, কারণ উইকেট কিপার আমার মনে হয় যে ওয়াইড যেটা হয়েছে, আম্পায়ার যেটা ডাকবেন, হয়তো এটাকে তিনি কোনোরকমে ওখান থেকে বাঁচার জন্য হয়তো কট বিহাইন্ড একটা আবেদন করেছিলেন। আম্পায়ার সেক্ষেত্রে সর্বোচ্চ নজর রেখেছিলেন, অতিরিক্ত খাত থেকে রান হয়েছে, পরের বল এক্ষেত্রে কোনো রান নয়, ডট বল। 153 এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ। মাতবেরে, মাতবেরে রাইট আর্ম অফ স্পিনার বল করে থাকেন। প্রথম বলটা ওয়াইড হয়েছিল, পরের বলটা সিঙ্গেল রান হয়েছে, ঠিক তার পরের বলটা অর্থাৎ শর্ট কাভার অঞ্চলে বলটা, কাভার পয়েন্ট অঞ্চলে বলটাকে পাঠিয়ে দিলেন কাভার পয়েন্ট অঞ্চলে, কোনো রান পাবে না, ডট বল। নাজমুল শান্ত এক রান, তানজিদ হাসান তামিম 71, বাংলাদেশের সংগ্রহ 153 এক উইকেটে 29তম ওভারের খেলা চলছে।
1: ঠিক তাই, নাজমুল একটি বলে পরাস্ত হয়েছিলেন, সেটি অবশ্য ওয়াইড কল হয়েছে উইকেট রক্ষক মাদান দে। তিনি অবশ্য খুব জোরসে জোরালো আবেদনটি করেছিলেন, তবে সে আবেদনের কর্ণপাত করেনি। দর্শক সারি থেকে অনেকেই বলছিলেন যে রিভিউ রিভিউ রিভিউ সিগন্যালটা দেখাচ্ছিলেন, আসলে এই সিরিজটাতে রিভিউয়ের কোনো ব্যবস্থা কিন্তু নেই, DRS নেই। সুতরাং আম্পায়ার, মাঠের আম্পায়ার যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। পরবর্তী বলটি এবারে কিন্তু তুলে মেরেছেন, বল যাচ্ছে সীমানার দিকে, ডিস্টেন্স পাবেন কিনা, না শেষ পর্যন্ত ডিস্টেন্সটা পায়নি। সেখানে ফিল্ড করে যতক্ষণে ফেরত পাঠালেন ব্রায়ান বেনেট, ততক্ষণে ব্যাটাররা কভারের জন্য দৌড়িয়েছেন। আমার মনে হয় যে একবারের জন্য সাকসেসফুলি জায়গাটা কমপ্লিট করতে পেরেছেন। একটু রান এসছে, 200 রানের লক্ষ্যমাত্রা বাংলাদেশের সামনে। 154 এক উইকেটে আমরা 29তম ওভারে রয়েছি। শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার স্ট্রাইকিং এন্ডে তানজিদ তামিম। পরবর্তী বলটি অন ড্রাইভ করলেন, ইনার সার্কেলের ভেতরে ফিল্ডিং হয়ে গেছে, রানের সুযোগ নেই, ডট বলে ওভার শেষ, ডট বলে ওভার শেষ। 29তম ওভারের খেলা শেষে 154 এক উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ। বাংলাদেশ শুরু থেকে আজকে চমৎকার খেলছে, 151 রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটেছে। সৌম্য সরকার 69 রান করে প্যাভিলিয়নের পথ ধরেছেন। আজকে কোনো বৌলার, 7-7 জন বৌলার ব্যবহার করেছেন দলীয় ক্যাপ্টেন সিকান্দার রাজা। তাদের মধ্যে শুধুমাত্র তানাকা সিভাঙ্গা, তিনি সৌম্য সরকারের উইকেটটি দখল করেছেন, ক্লিন বোল্ড আউটে সৌম্যকে প্যাভিলিয়নের পথ ধরিয়েছেন। আসছেন আরও একটি ওভারের জন্য তানাকা সিভাঙ্গা, যাচ্ছেন অ্যারাউন্ড দ উইকেট, বল করলেন, এবারে কিন্তু পুল করে দিয়েছেন, বল যাচ্ছে মিড উইকেট রিজন দিয়ে সীমানার দিকে, ইন বিটুইন টু ফিল্ডার্স, এবং শেষ মুহূর্তে সীমানার বাইরে 4 রানের জন্য। ওয়াটার শট, দেখার মতো, সবুজ গালিচার বুক চিরে যেন সবুজ ক্যানভাসে শিল্পাচার্য জয়নুল আবেদিনের তুলির আঁচড়। চমৎকারভাবে, দ্রুত গতিতে বলটা বের হয়ে গেল নাজমুল হোসেন শান্ত তার ব্যাট থেকে, চমৎকার নান্দনিক একটি চারের মার, 158 এক উইকেটে বাংলাদেশ চিভাঙ্গা তাকে পানিশ করেছেন। নাজমুল হোসেন শান্ত যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি নিয়ে, অ্যারন দ্বয়কেট বল করলেন, এবারে পরাস্ত হয়েছেন, অফ করিডরে রেখেছিলেন, গুড লেংথের ডেলিভারিটা হালকা নিচু হয়েছিল, ব্যাটার নাজমুল হোসেন শান্ত ব্যাটে বলে করতে পারেননি, উইকেট রক্ষক মাদান দে তিনি ছিলেন প্রস্তুত, গ্লাভবন্দি করেছেন, রানের সুযোগ নেই। প্রত্যেকটি বলকে চার্জ করতে হবে এটি ঠিক না, এর আগের বলটি থেকে একটি বাউন্ডারি পেয়েছেন, এর পরের বলটি আপনি খেলবেন সিঙ্গেল খেলবেন, বা যদি সেখান থেকে চার ছয় নিয়ে আসার মতো বল হয় সেগুলোকে আপনি চার্জ করবেন, কিন্তু না, সে কাজটি নাজমুল হোসেন শান্তর কাছ থেকে আমরা দেখিনি। আরও একটি বল, এটি অবশ্য ড্রাইভ করেছেন, কাভার ড্রাইভ, এলিভেন কাভার ড্রাইভ, ডিপ এক্সট্রা কাভার রিজিয়নে, সেখানে হাফি স্টপ করলেন, পরবর্তীতে ব্যাকআপ ফিল্ডার কুড়িয়ে ফেরত পাঠানোর আগে দুজন ব্যাটার, তারা অবশ্য দুবারের জন্য জায়গা পরিবর্তন করেছেন। রান দুটি এসেছে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে, বাংলাদেশের স্কোরটা পৌঁছে গেছে 160 রানে এক উইকেটের বিনিময়ে। 200 রানের লক্ষ্যমাত্রা শ্রোতা বন্ধুরা আপনারা জানেন, বাংলাদেশ দলকে 200 রান করতে হবে আজকের এই ম্যাচ জয়লাভ করতে হলে, 160 এক উইকেটে। শান্ত তিনি 8 রানে পৌঁছে গেছেন, অন্যদিকে তানজিদ হাসান তামিম তিনি 71 রানে অপরাজিত রয়েছেন। 30তম ওভারে আমরা রয়েছি, আরও একটি বল অফ স্ট্যাম্পের ওপরে পুশ করলেন অফ সাইডে, ফিল্ডার আছেন বলের লাইনে, রানের সুযোগ নেই। নাজমুল হোসেন শান্ত এই সিরিজে খুব বেশি রান তার কাছ থেকে আমরা পাইনি, কারণ প্রথম ম্যাচে আমরা বলছিলাম যে প্রথম ম্যাচে 3 রানেই তিনি আউট হয়ে গিয়েছিলেন এবং পরবর্তী ম্যাচে মাত্র 9টি রান করেছিলেন, অর্থাৎ ডাবল ডিজিটে তিনি পৌঁছাতে পারেননি জিম্বাবুয়ের সিরিজে, এখন পর্যন্ত 8 রানে অপরাজিত। আজকে তার জন্য একটা সুযোগ ম্যাচটা শেষ করে যাবার, যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, ব্যাকআপ লেংথে ডেলিভারি, পুল করেছেন ইন বিটুইন টু ফিল্ডার্স, বল যাচ্ছে মিডউইকেট রিজিয়ন দিয়ে সীমানার দিকে, এবং শেষ মুহূর্তে বুলেট গতিতে সীমানার বাইরে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আরও একটি দুর্দান্ত দেখার মতো অনবদ্য নান্দনিক চারের মার, ওয়াটার শট, গ্রামাটিক্যাল একটি শট খেললেন, ব্যাকআপ লেংথের ডেলিভারিটা কিছুটা পেস কমিয়ে দিয়েছিলেন এবং সেই জায়গাতে একটা পুল শট খেললেন ইন বিটুইন টু ফিল্ডার্স, বল চলে গেছে মিড উইকেট দিয়ে, দেখতে দেখতে চোখের পলকে সীমানার ওপারে 4 রানের জন্য। এই ওভারে পানিশ করছেন তানাকা চিভাঙ্গাকে, এর আগের ওভারে উইকেট নিয়েছিলেন, সৌম্য সরকারকে ফিরিয়েছিলেন তানাকা চিভাঙ্গা। এবারে অবশ্য নাজমুল হোসেন শান্ত তিনি ডাবল ডিজিটে পৌঁছে গেছেন, বলছিলাম যে প্রথম ম্যাচটিতে 3, পরের ম্যাচে 9, আজকে অবশ্য 12তে পৌঁছে গেছেন 11 বল থেকে। বাংলাদেশ 164 এক উইকেটে। 30তম ওভারের শেষ বলটি, আবারও ব্যাকআপ লেংথের ডেলিভারি, আবারও পুল করেছেন, আবারও ডিস্টেন্সটা পেয়ে যাবেন হয়তো, এবং তাই হলো, ব্যাক টু ব্যাক বাউন্ডারি, বল চলে গেছে সীমানার ওপারে 4-এর জন্য। নাজমুল, ইউ বিউটি, কি দারুণ শটসগুলো খেলছেন, দেখার মতো শটসগুলো খেলছেন। 30 ওভার শেষে 168 এক উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ। আমরা যেটা চেয়েছিলাম শুরু থেকেই শ্রোতা বন্ধুরা, যে বাংলাদেশ দল আজকে 10 উইকেটে একটা জয় পাক, সেই জায়গাতে 151 রানের মাথায় 69 রান করে সৌম্য সরকার তিনি প্যাভিলিয়নের পথ ধরেছেন। তবে আজকে আমাদের একটা সম্মানের লড়াই, কেন সম্মানের লড়াই, কারণ প্রথম দুটি ম্যাচে আমরা জিম্বাবুয়ের কাছে পরাজিত হয়েছি, প্রথম ম্যাচটিতে 25 রানে এবং দ্বিতীয় ওডিআইয়ে আমরা পরাজিত হয়েছি 13 রানে। আজকে অন্ততপক্ষে সিরিজটা জিততে না পারলেও ম্যাচটা জিতে একটা সম্মানজনক জায়গায় বাংলাদেশকে দাঁড় করাতে হবে, এবং আমার মনে হয় যে এই ম্যাচটিতে জয় পেলে আপকামিং যে টি-20 সিরিজ রয়েছে, অর্থাৎ আগামী 15, 17 এবং 19 তারিখে যেটা বুলাওয়েতে হবে বাংলাদেশ সময় 4:30 বাংলাদেশ বেতার সেই খেলাগুলোরও চলতি ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করবে, আগাম আমন্ত্রণ আপনাদেরকে দিয়ে রাখি। সেখানে অন্ততপক্ষে আমার মনে হয় যে এই জয়ের উদ্দীপনা উন্মাদনা নিয়ে বাংলাদেশ ভালো করবে। আরও একটি বল, জায়গায় দাঁড়িয়ে লফটেড খেলে দিলেন, বল যাচ্ছে সীমানার দিকে, এবং শেষ মুহূর্তে সীমানার ওপারে নাজমুল হোসেন শান্ত, নাকি তানজিদ তামিম, তানজিদ তামিম এক্ষেত্রে তার কাছ থেকে দুর্দান্ত একটি শট আমরা দেখলাম, এবং সেটি চলে গেছে হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার ওপারে ছক্কার জন্য, ম্যাক্সিমাম ওভার বাউন্ডারি দেখার মতো কেউ নেই, তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম, আমার করার কিছুই ছিল না। ফিল্ডাররা শুধুই চেয়ে চেয়ে দেখলেন, কারণ ফিল্ডারদেরকে দর্শক বানালেন এই মুহূর্তে তানজিদ তামিম। আরো একটি বল অন ড্রাইভ করেছেন এবং সেটিকে আবারও সীমানা ছাড়া করলেন, ব্যাক টু ব্যাক বাউন্ডারি, আগেরটিতে ছক্কা পরেরটিতে চার। ও মাই গুডনেস, দেখার মতো, একাশে রানে পৌঁছে গেছেন তানজিদ হাসান তামিম। কি দারুণ, দুর্দান্ত খেলছেন। আগের বলটি থেকে ছক্কা এবং পরের বলটি, তিনি অবশ্য ব্যাকআপ লেংথে ছিল, সেটিকে অবশ্য পুল করেছেন, সীমানা ছাড়া করেছেন। 178 পৌঁছে গেছে বাংলাদেশ দলের স্কোর। 31 ওভারে আমরা রয়েছি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, আপনাদের সাথে এই মুহূর্তে কথা বলছি আমানুল্লাহ সরকার। আরও একটি বল, এবারে কাভার ড্রাইভ করেছেন ডিপ এক্সট্রা কাভারে, সেখানে ফিল্ডার আছেন ইনোসেন্ট কায়া, তিনি কুড়িয়ে নিলেন। এর ফাঁকে বাংলাদেশ দলের দুজন ব্যাটার একবারের জন্য জায়গা পরিবর্তন করেছেন। 179 এক উইকেটে বাংলাদেশ। শান্ত 16 পৌঁছে গেছে 12 থেকে। অন্যদিকে 81 থেকে 82 তানজিদ হাসান তামিম নন স্ট্রাইকিং এন্ডে। শান্ত স্ট্রাইকটা নেবেন বোলিং আক্রমণে। এই মুহূর্তে বোলিং আক্রমণে মাদে ভেড়ে, তিনি বলটা করছেন, যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, বল করলেন, লেট কাট করে দিয়েছেন বল, যাতে থার্ডম্যান ডিজিয়ন দিয়ে সীমানার দিকে। একজন ফিল্ডার ছুটছেন বলের পেছনে পেছনে, কুড়িয়ে ফেরত পাঠানোর আগে দুজন ব্যাটার আবারও একবারের জন্য হেঁটে হেঁটে জায়গা পরিবর্তন করছেন। 180 পৌঁছে গেছে বাংলাদেশ, আর 20 দরকার এই ম্যাচে জয়ের জন্য। নাজমুল হোসেন শান্ত 17 পৌঁছে গেলেন। অন্যদিকে তানজিদ হাসান তামিম, তিনি 81 থেকে 82 অপরাজিত। আমার মনে হয় যে এই প্রত্যেকটি রান তানজিদ হাসান তামিমকে সুযোগ দেওয়া উচিত। আরও একটি বল অন ড্রাইভ করলেন, বল যাচ্ছে মিড উইকেট রিজিয়নে, সেখানে ফিল্ডার আছেন বলের লাইনে, থাকলে কি হবে, একটি রান তো অনায়াসে পাবেন। এবং সেই রানটি হেঁটে হেঁটে স্বাচ্ছন্দ্যে হেলে দুলে কমপ্লিট করলেন বাংলাদেশের দুজন ব্যাটার। একটা ব্যয়বহুল ওভার কিন্তু শেষ করলেন এই মুহূর্তে ওয়েসলি মাদেভেরে। আজকে ব্যাট হাতে দারুণ চমৎকার ছন্দে ছিলেন, তবে বল হাতে নিজেকে মেলে ধরতে পারেননি। একটিমাত্র উইকেটের পতন বাংলাদেশের ঘটেছে, যেটি তুলে নিয়েছেন তানাকা চিভাঙ্গা। সৌম্য সরকারকে ফেরত পাঠিয়েছেন, 151 মাথায় পার্টনারশিপটার ব্রেক হয় এবং সৌম্য সরকার 69 প্যাভিলিয়নের পথ ধরেন।
0: 19 দরকার বাংলাদেশের, খুবই হেসে খেলে বাংলাদেশ এই ম্যাচে জয়লাভ করবে। যেটা দীর্ঘ অনেকক্ষণ আগেই বলেছিলাম যে বাংলাদেশের আজকে ওপেনিং ব্যাটাররা যেভাবে তারা খেলছে এবং তাদের যে ব্যাটিং স্টাইল, দুই ওপেনিং ব্যাটার বিশেষ করে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম, যখন পার্টনারশিপ 50-60-70 হয়ে গিয়েছিল, তখনই এটা বুঝে আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশ জয়ের পথে হাঁটছে। 200 টার্গেট সিকান্দার রাজা, অবশ্য বল করতে এসছেন সিকান্দার রাজা। 181 এক উইকেটে বাংলাদেশের সঙ্গ। শ্রোতাবন্ধুরা, বাংলাদেশের যে যেখান থেকে বা বিদেশ থেকে যারা আমাদের বাংলা ধারাবর্ষ শুনছেন, বাংলাদেশ বেতারের, আপনাদের প্রত্যেককেই শুভ সন্ধ্যা জানাচ্ছি। এবং বাংলাদেশ বেতারের সঙ্গে আপনারা সবসময় ছিলেন, এখনও আছেন, আগামীতেও থাকবেন। ড্রাইভ হলো সিকান্দার রাজার এই বলটি, একটি রান। অনেক জায়গা থেকে শ্রোতা বন্ধুরা আপনারা আমাদেরকে মেসেজ করেন বা অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মেসেজ করছেন যা বাংলাদেশ বেতার শুনছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ধারাবর্ষ আপনারা নিয়মিত শুনে থাকেন। বাংলাদেশ বেতার তো আপনাদের জন্য আয়োজন করে থাকে, শ্রোতারা শুনবে বলেই তো বাংলাদেশ বেতারের এই অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন করে থাকে। এবং আমরা যারা কমেন্ট্রি করি, আমরাও এখানে বসে বলটবল বাংলায় ধারাবর্ষতে। পরের বল, এবারে গ্লান্স শট, ফাইন লেগ অঞ্চল দিয়ে যাচ্ছে সীমানার দিকে, সীমানা পেরিয়ে যাবে চারজন। ব্যাটে লেগেছে না প্যাডে লেগেছে পরের কথা, তবে নাজমুল শান্ত গ্লান্স করে দিয়েছেন, দারুণ গ্লান্স করেছেন, জাস্ট আলতো করে ব্যাটের স্পর্শ। লেগ বাই সূত্রে এসেছে কি? হ্যাঁ, লেগ বাই সূত্রে এসছে, ব্যাটে লাগেনি, যেটা আমরা পরবর্তীতে খেয়াল করলাম।
1: এবং আমার মনে হয় যে ওয়াইড কল হয়েছে, ওয়াইডের বাইরে বল ছিল,
0: রাইট।
1: যাচ্ছেন সিকান্দার রাজা পরবর্তী বলটি নিয়ে, বল করলেন এবারে অফ করিডরে, অফ স্ট্যাম্পের উপরের বলটি নাজমুল হোসেন শান্ত সামনে সাফল করে এগিয়ে গিয়ে বলটির স্পিনটা চাপলেন এবং আরও একটি ডট বল, এ বল থেকে রান পাবেন না। 32 ওভারে আমরা রয়েছি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, 187 এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ, আর মাত্র 13 রান দরকার জয়ের বন্দরে নোঙর ফেলতে হলে। যাচ্ছেন সিকান্দার রাজা, ক্যাপ্টেন, বল করলেন এবারে, কিন্তু আউটসাইড এজ হয়েছিল, ফার্স্ট স্লিপে দাঁড়িয়েছিলেন, ওখানে ক্রেগ আরভিন, তিনি অবশ্য তালুতে পড়তে পারেননি, একটু উইকেটের পতন ঘটতে পারত। নাজমুল শান্ত ক্যাচটা তুলে দিয়েছিলেন কিন্তু ফার্স্ট স্লিপে জায়গা মতোই ছিলেন ক্রেগ আরভিন, কিন্তু তিনি বলটি তালুবন্দি করতে পারেননি। ব্যাড লাক, ব্যাড লাক সিকান্দার রাজার জন্য। যাচ্ছেন পরবর্তী বল নিয়ে, অ্যারাউন্ড দ্য উইকেট বল করলেন, আবারও অফ করিডরে স্পিনটা চাপলেন কপিবুক ফ্যাশনে নাজমুল হোসেন শান্ত, রানের সুযোগ নেই। 187 উইকেটে বাংলাদেশ, 32 ওভারের আর একটি মাত্র বল বাকি।
0: আজকে বেশ কয়েকটি ক্যাচ ড্রপ হয়েছে নিঃসন্দেহে, 5-6 কম করে হলেও জিম্বাবুয়ে দলের ফিল্ডাররা তারা ড্রপ করেছে সেগুলো। সেখানে রাজা ওভারের পরে বল রান পাবেন না, অনসাইডে পুশ করলেন, ব্যাটার ছিলেন নাজমুল শান্ত, কোনো রান নয়, ডট বল, ওভার শেষ হলো। 32 ওভারের খেলা শেষ হয়েছে, 32 ওভার শেষে 187 উইকেটে বাংলাদেশের সগ্র। নাজমুল শান্ত 17, তানজিদ হাসান তামিম 84 রান করেছে 84 বল থেকে, অর্থাৎ বল এবং রানের যে ব্যবধান একদম সমান সমান। একটিমাত্র উইকেটের পতন হয়েছে, সৌম্য সরকার ফিরে গেছেন 69 রান করে 82 বল থেকে 69 রান করে ফিরে গেছেন। একটিমাত্র উইকেটের পতন হয়েছে, তানাকা চিবাঙ্গা একটি উইকেট পেয়েছেন, এছাড়া অন্যান্য বোলাররা কোনো উইকেট পায়নি। 151 রানে প্রথম উইকেটের পতন হয়। 1-10 ওভারের মধ্যে বাংলাদেশ প্রথম পাওয়ার প্লে যেটা ছিল 1-10, সেখানে 59 রান করতে পেরেছিল, কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ সেই স্কোরটা করতে পেরেছিল। আর মাত্র 13 রান দরকার জয়ের, খুবই কাছাকাছি, জয়ের দ্বার প্রান্তেই বলা যায়, উদযাপন শুধু বাকি। এবং যারা ক্রিকেটকে ফলো করছেন শ্রোতা বন্ধুরা, ফুটবলের পাশাপাশি যারা ক্রিকেটকে ফলো করছেন, এবং আমরা জানি যে বিশ্বকাপ ফুটবল চলছে, বিশ্বকাপ ফুটবলে সবাই ফুটবল নিয়ে ব্যস্ত, এবং যে যার প্রিয় দলকে সাপোর্ট করে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে প্রিয় দেশ আমার দেশ বাংলাদেশ ক্রিকেট খেলছে, এটাকেও ফলো করতে হবে।
1: না সেটা শ্রোতারা এবং যারা দর্শক তারা সকলেই ফলো করে বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেট বলে কথা। তবে বিশ্বকাপটা আপনার একটা দীর্ঘ সময় পর পরে আসে, বিশ্ব ফুটবলে বাংলাদেশ খেলতে না পারলেও বাংলাদেশে বিশ্ব ফুটবলের যে উন্মাদনা, যে উত্তেজনা, এবং যে ধরনের কথাবার্তা, যে ধরনের রিউমার, যে ধরনের গুজব, যে ধরনের ভালো লাগা, যে ধরনের ভালোবাসা, যে ধরনের আন্তরিকতা, কোনো কিছুর কোনো ঘাটতি নেই বাংলাদেশে। আমার মনে হয় যে বাংলাদেশের মতো এত খেলাপ্রেমী, এত ফুটবল প্রেমী ভক্ত বিশ্বের আর কোনো দেশে আছে? এজন্যই বাংলাদেশকে বোধহয় বিভিন্ন দেশের যারা খেলোয়াড় রয়েছে, যারা কোচেস রয়েছে, এবং এমনকি সরকার প্রধানরাও কিন্তু শুভেচ্ছা বার্তা জানায় বাংলাদেশের এই সমর্থনের জন্য। আজকে ওয়ার্ল্ড কাপে 2টি ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ, সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচ, নরওয়ে ইংল্যান্ড আজকে 3:00 তারা মুখোমুখি হবে, অপরদিকে আগামীকাল সকালে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে।
0: বাংলাদেশের 13 রান দরকার জিততে হলে, 199 জিম্বাবুয়ে অল আউট হয়ে গিয়েছিল 48.1 ওভারে, বাংলাদেশ 187 উইকেটে 32 ওভার শেষে। পানি পানি বিরতি চলছে, সেই কারণেই নানা রকম তথ্যপত্র দিচ্ছি, কথা বলছি। কারেন্ট রান রেট যেটা 5.84, এখন ওভার প্রতি রান 1-এর নিচে, অর্থাৎ যে ওভারগুলো বাকি রয়েছে সেখানে 1 রানও দরকার না, তার চেয়ে কম রান দরকার, 1-এর কম তো রান হয় না। সো আমরা ধরে নিলাম যে হয়তো বা আর 3-4 ওভারের মধ্যেই বাংলাদেশ জয়লাভ করবে এবং 200 রানের যে টার্গেট, সেই 200 রানের টার্গেটটাকে স্পর্শ করবে। ওভার চলছে 32, তো 33, 34, 35
1: ঊর্ধ্বে 35 ওভারের মধ্যে,
0: 35 ওভারের মধ্যে না, মির্জা ফরিদ বলছেন, মির্জা ফরিদ বলছিল যে 35 ওভারের মধ্যে খেলা শেষ হবে, তো না অসুবিধা নেই, মানে খেলার জয় দিয়ে কথা, তাই নয় কি? বাংলাদেশ জিতবে, আমরা উদযাপন করব। বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যে পরবর্তীতে T20 সিরিজ রয়েছে এবং 3টা ম্যাচ সেখানে অনুষ্ঠিত হবে, সেই কথা নিশ্চয়ই আপনাদেরকে এর আগে কয়েকবার বলেছি। প্রথম টি টোয়েন্টি ম্যাচ
1: 15 জুলাই,
0: তারপরে 17 জুলাই দ্বিতীয় টি টোয়েন্টি, এবং 19 জুলাই 3rd টি টোয়েন্টি। এই হচ্ছে 3টি টি টোয়েন্টির কথা।
1: এবং বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের যে মাঠ, সে মাঠে এই 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে, বাংলাদেশ সময় বিকেল 4:30 প্রতিটি ম্যাচ মাঠে গড়াবে,
0: বাংলাদেশ বেতার সম্প্রচার করবে।
1: ইয়েস,
0: আগাম আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের ধারাভাষ্য শুনবার জন্য শ্রোতা বন্ধুরা আপনাদেরকে। পানি পানির বিরতির পর আবারও খেলা শুরু হবে। তানজিদ হাসান তামিম 84, তানজিদ হাসান তামিম পুল করে দিলেন, বল গেল সীমানার বাইরে মিডিকেট অঞ্চল দিয়ে, করলেন পুল, হলো না ভুল, বল গেল সীমানার বাইরে, চার রানের জন্য বাউন্ডারি হলো, অর্থাৎ জয়ের আরো দ্বার প্রান্তে কাছাকাছি।
1: এই মুহূর্তে কিন্তু টু ফ্যাটি লিডার স্কোর বোর্ডে কার? তানজিদ হাসান তামিমের 88। আমার মনে হয় যে তাকে সুযোগটা দেওয়া উচিত,
0: তিনি তো আছেন স্ট্রাইকিং প্রান্তে,
1: এবং সেই সুযোগটা যদি কাজে লাগাতে পারেন। আর 12টি রান যেখানে দলের প্রয়োজন মাত্র 9 রান, 12টি রান, 2টি ছক্কা যদি তিনি নিতে পারেন তাহলে কিন্তু, এই কথা যখন বলছিলাম আরো একটি পুল শট তিনি খেললেন, মিড উইকেট রিজিয়নটা ক্লিয়ার করে বল যাচ্ছে সীমানার দিকে, তবে সীমানার দড়ির কাছাকাছি জায়গায় সেখানে ফিল্ডার আছেন, তিনিও আসছেন, সেখানে ফিল্ড করলেন কে আপনাদের খেয়ে অবশ্যই জানিয়ে দিতে চাই, ব্রায়ান ব্যানেট, তিনি সেখানে রয়েছেন কুড়িয়ে ফেরত পাঠানোর আগে। রান কি নিয়েছেন? আমার মনে হয় যে রান নেওয়ার সুযোগ ছিল, 2টি রান নিতে পারতেন, কিন্তু চাপ নেননি, তানজিদ চাচ্ছেন যে 2টি ছক্কা হাঁকাতে। একথা যখন বলছিলাম আবারও পুল করেছেন, বল কোথায় যাচ্ছে, হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার ওপারে ছক্কার জন্য, ওয়াটার শট দেখার মতো, জয়ের অনেকটাই দ্বার প্রান্তে। তবে এই মুহূর্তে প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা যেটি, সেটি হচ্ছে তানজিদ হাসান তামিম, তিনি একটি 17 রান করুক এবং তার ইনিংসে, তার ব্যক্তিগত উইলতে দ্বিতীয় শতক হোক। দলের প্রয়োজন 3, তানজিদ হাসান তামিমের প্রয়োজন 6 রান, একটি ছক্কা দরকার, সেই ছক্কার মার তিনি মারতে পারেন কিনা। 197 এক উইকেটে বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, জয়ের জন্য 3 রান প্রয়োজন এবং তানজিদ তামিমের 17 রান করার জন্য প্রয়োজন 6 রান। ভাগ্যে কি আছে তার? বোলিং আক্রমণে এই মুহূর্তে ওয়েলিংটন মাসাকাদজা, তাকে পানিশ করলেন পরপর 2টি বলে, যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, অফ করিডোরে করলেন, অফ স্ট্যাম্পের বাইরে, আম্পায়ার কি দুহাত প্রসারিত করবেন? না, আম্পায়ার অবশ্য এক্ষেত্রে অনর, নাজমুল হোসেন শান্ত তার সাথে কিছুটা সলা পরামর্শ করে নিচ্ছেন। তানজিদ তামিম একটি বল, সেই বলটিকে যদি সুইপ অফ দ্য পার্টে করতে পারেন, একটা পুল শটে যদি মাঠের বাইরে পাঠাতে পারেন, তাহলে কিন্তু তার ব্যক্তিগত উইলতে একটি শতক জমা হবে। একথা যখন বলছিলাম, অন ড্রাইভ করলেন, বল যাচ্ছে সীমানার দিকে, 4 নাকি 6, শেষ মুহূর্তে অবশ্য সীমানার দড়ির কাছাকাছি জায়গায়, সেখানে বলছিলাম যে ব্রায়ান বেনেট তিনি ফিল্ড করছেন, তিনি ফেরত পাঠালেন, 2টি রান করার সুযোগ ছিল, তবে তানজিদ হাসান তামিম তিনি কিন্তু রান নেননি, তার একটাই প্রত্যাশা, একটাই চাওয়া। শ্রোতারাও হয়তো চাচ্ছেন যে বাংলাদেশের জয়ের জন্য 3 দরকার আর তানজিদের দরকার 6টি রান। একথা যখন বলছিলাম, এবার অবশ্য পয়েন্টে এলিগেন্ট একটা কাট শট খেলেছেন, ফিল্ডার আছেন অবশ্য শর্ট পয়েন্টে, তিনি গ্লাসবন্দি করেছেন, রানের সুযোগ নেই। 33তম ওভারে খেলা শেষ, 197 এক উইকেটে। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের জয়ের জন্য দরকার 97 রান, না, বাংলাদেশের জয়ের জন্য দরকার 3 রান, 197 এই মুহূর্তে, এবং তানজিদ হাসান তামিম তার প্রয়োজন 1টি ছক্কার মার, 3 এবং 6, এই 3-6 একটা সমীকরণে আমরা দাঁড়িয়ে। তবে এই মুহূর্তে ব্যাটিংটা আসলে স্ট্রাইকিং এন্ডে নাজমুল হোসেন শান্ত থাকবেন, শান্তর অবশ্যই উচিতটা হবে যে একটি সিঙ্গেল নিয়ে একটা ছয়ের জন্য অন্ততপক্ষে তানজিদ তামিমকে স্ট্রাইকটা রোটেট করা, কি হয় সে কথাগুলো অবশ্যই বলবেন। আপনাদের সাথে যুক্ত হচ্ছেন মির্জা ফরিদ, তাকে আমন্ত্রণ জানাচ্ছি শেষ মুহূর্তে শেষটা করার জন্য, এবং আপনাদের সাথে তো থাকছেই জনাব কাজল সরকার, তারা শেষ করবেন ম্যাচটি। বাংলাদেশ জয়ের দিকে এগিয়ে যাচ্ছে, শ্রোতা বন্ধুরা আপনারা বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকুন।
0: ধন্যবাদ আমানুল্লাহ সরকার আপনাকে। নাজমুল হোসেন শান্ত, তিনি 17 রান করেছেন। শান্ত, আমি নিশ্চিত যে তিনি বাউন্ডারির দিকে ছুটবেন না, এবং যেহেতু 17 রানের বিষয় রয়েছে এখানে, তবে ব্যক্তিগত 17 রানের চাইতে দলের জয়টা খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেট অনেকে ফলো করেন কিন্তু বিষয়গুলো, আন্তর্জাতিক ক্রিকেটে দলের জয়টা খুবই গুরুত্বপূর্ণ এখানে। সো নাজমুল শান্ত তিনি সিঙ্গেল, লাস্ট 1টি বা 2টি বলে দেখবেন সিঙ্গেল নিয়ে তিনি হয়তোবা সেখানে তানজিদ হাসান তামিমকে সুযোগ দিতে চাইবেন। সো সেদিকে আমরা তাকিয়ে আছি। মির্জা ফরিদ,
2: হ্যাঁ, কাজল সরকার আপনি যথাযথ বলেছেন, এবং আমানুল্লাহ সরকার তো তিনি বললেন যে এখানে তানজিদ তামিমের যে একটা 6-এর জন্যই কিন্তু এতক্ষণ অপেক্ষা করা, তাহলে কিন্তু খেলাটা অনেক আগেই শেষ হয়ে যেত, সেই জায়গা থেকে আমরা অপেক্ষা করছি যদি তার দ্বিতীয় সেঞ্চুরিটা আসে। দেখা যাক, দিন শেষে হয়তো আমরা এই তার যে দ্বিতীয় সেঞ্চুরি বাংলাদেশ এটা জয় সেই ঘোষণাটা দিব।
0: অবশ্যই বাংলাদেশের জয় এবং তানজিদ হাসান তামিমের শতক, একই সাথে বোনাস, আমরা ডাবল বেনিফিট চাচ্ছি একই সাথে।
2: এই জন্য দেরি হচ্ছে, না হলে এতক্ষণ খেলা শেষ হয়ে যেত। 197 এক উইকেটে আমরা দেখেছি যে এখন পর্যন্ত নাজমুল শান্ত, তিনি কিন্তু ওভারটা 4টা বল খেলেছেন, রান তিনি নেননি।
0: আমার ধারণা নাজমুল শান্ত এই ওভারটা পুরোটাই খেলবেন, পুরোটো তিনি রান নিতে চাইবেন না, এবং বল যেখানে যাক বাউন্ডারি না হলে দৌড়ে রান নিতে
2: দরকার নেই, দরকার নেই, যেহেতু একটি ছয়ের অপেক্ষায় আমরা রয়েছি। শ্রোতা বন্ধুরা, মাত্র আর 3 রানের দরকার, লক্ষ্যমাত্রা 200 রান, সেখানে 197 হয়েছে, কিন্তু উদ্দেশ্য আমাদের একটাই, যে তানজিদ তামিম একটি সেঞ্চুরি করুক।
0: তানজিদ তামিমের শতক, বাংলাদেশের জয়, একই সাথে আমরা উদযাপন করতে চাই। বাংলাদেশ জয়ে খুব দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, ধরেন কোন রকম একটা জায়গা আটকে রেখে, আমি বললাম না এবারে একটি রানও নিতে চাইবে না, মানে পুরো ওভারটা ডট আদায় করতে চাইবে, এবং এই পুরো ওভারটা মেডেন, তাতে নাজমুল শান্ত পুরো বলগুলো 6টা বল তিনি এমনভাবে আটকিয়েছে, এমনভাবে তিনি খেলেছেন যাতে কোনো সিঙ্গেল না হয়, ডাবল না হয়, বাউন্ডারি না হয়, সেভাবে অর্থাৎ আবারও তানজিদ তামিমকে হাফ ক্রিজে দাঁড়িয়ে বলছেন যে তোমার জন্য আমি কিন্তু রান নেইনি,
2: ছটা বল আমি খেললাম, তুমি আরেক ওভারে তুমি 4টি বল খেলেছো, অপেক্ষা একটি, কিন্তু
0: সম্মান দিয়েছেন তানজিদ হাসান তামিমকে।
2: আমরাও চাচ্ছি যে এটি শতক তার হোক, তিনি কিন্তু সবসময় ভালো ক্রিকেটটাই খেলে থাকেন, যদিও আমরা দেখেছি তার নামের পাশে মাত্র একটি সেঞ্চুরি, সেই জায়গা থেকে দ্বিতীয় সেঞ্চুরি যদি হয় তাহলে তো আমাদের জন্য ভালো, তানজিদ তামিমের জন্য ভালো, একটা জয় আমরা দেখব। হয়তো একটু অপেক্ষা করতে হচ্ছে শ্রোতা বন্ধুরা, যারা ওই প্রান্তে রয়েছেন দেশ এবং দেশের বাইরে, সকলকে আবারও বাংলাদেশ বেতারের পক্ষ থেকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি, এবং জয়ের আগাম শুভেচ্ছাটা আপনাদেরকে দিয়ে রাখলাম।
0: মাসুকু, তাকে যথারীতি আক্রমণ দেওয়া হয়েছে, সেখানে মাসুকু তিনি আছেন আক্রমণে, তার কাছে বল তুলে দেওয়া হয়েছে। তানজিদ হাসান তামিম ফিল্ডিং এর পজিশন দেখে নিলেন, কোথায় 4 সিঙ্গেল ডাবল কোনো লাভ হবে না, বাংলাদেশ হয়তো জয়লাভ করবে, কিন্তু লক্ষ্যমাত্রা বা টার্গেট যেটা এখন সেট করা হয়েছে
2: সেটা হচ্ছে 6,
0: দুটো একই সাথে, মানে তানজিদের শতক, বাংলাদেশের জয়, সেদিকে তাকে ফোকাস করতে হবে। ফার্স্ট বোলার কেনা হয়েছে, ছক্কা উঠেছে, বল কোথায় বল, এবারে কিন্তু হাতে পড়লো,
2: কি হলো এটি খাজল সরকার, আসলে অপেক্ষা আসলে ওইখানেই করা উচিত, আমার মনে হচ্ছে যে অপেক্ষা
0: আউট হয়ে গেলেন, তানজিদ হয়ে গেলেন, কিছুই হলো না, সময় ক্ষেপণ করা হলো, তবুও তাকে চেষ্টা করার সুযোগ দেওয়া হয়েছে, চেষ্টা তিনি করেছেন, নাজমুল শান্ত তাকে সাপোর্ট দিয়েছেন, হয় না না হলে কি করবেন আপনি, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আপনি পারেননি, কিছু করার নেই, এখন আমাদের লক্ষ্যটা বাংলাদেশের জয়।
2: এখন যেটা হতো সেটা হচ্ছে আপনার আপনার 9 উইকেটের জয় হতো, সেখানে 8 উইকেটের জয়টা হবে, সেই জায়গা থেকে 3 রান, দেখা যাক, ক্রিকেট আসলে শেষ বলে কোনো কথা নেই, কিন্তু এখানে শেষ হয়ে গেছে, এখানে শেষ হয়ে গেছে, বাংলাদেশ জয়লাভ করবে। শ্রোতা বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের একটু জানিয়ে দিতে চাই, পেছনের দিকে একটু তাকাই, যে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের মধ্যে একমাত্র টেস্ট হয়েছিল, সেখানে বাংলাদেশ ইনিংস 85 রানে পরাজিত হয়েছিল, পরবর্তী সময় প্রথম ম্যাচে বাংলাদেশ 25 রানে পরাজিত হয়, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ 13 রানে পরাজিত হয়, আজকে বাংলাদেশ এখন 8 উইকেটে জয়লাভ করবে, সেই দ্বার প্রান্তেই কিন্তু রয়েছে এখন পর্যন্ত।
0: শেষ উইকেট তানজিদ হাসান তামিম ফিরে গেলেন 94 রান করে, শতকের খুব কাছাকাছি দাঁড়িয়েও শেষ পর্যন্ত শতক অর্জন করতে পারেনি, শতকের অপেক্ষায় আমরা প্রত্যেকে ছিলাম ব্যক্তিগত 17 রানের, কিন্তু শেষ মুহূর্তে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন, আউট হয়ে গিয়েছেন। এখন বাংলাদেশের জয় কত দ্রুত হবে, এবং খুব বেশি দরকার নেই, আর মাত্র 3 রান দরকার জিত বাংলাদেশের জয়ের জন্য।
2: 3 রানের অপেক্ষা অনেকক্ষণ ধরে ছিলাম শ্রোতা বন্ধুরা, সেটি হচ্ছে আসলে তানজিদ তামিমের জন্য অপেক্ষা ছিল, এখন আবার নতুন করে নতুন ব্যাটার মাঠে প্রবেশ করতে হবে, এবং তিনি মাঠে প্রবেশ করবেন, তিনি হচ্ছেন তহিদ হৃদয়, 56 ম্যাচ থেকে 1698 রান তিনি করেছেন, তার বেস্ট ইনিংস হচ্ছে 101 রয়েছে, 50 কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটা 50 তার নামের পাশে যুক্ত রয়েছে, তিনি মাঠে প্রবেশ করলেন, তিনি হয়তো বা আর সময় নেবেন না,
0: আর কোন দরকার নেই তো সময় নেওয়ার, আমার ধারণা এই ওভারের মধ্যে খেলা শেষ হবে, এই ওভারের মধ্যেই খেলা শেষ হয়ে যাওয়ার কথা, এবং নিশ্চয়ই সেদিকেই ব্যাটাররা ফোকাস করবেন, প্রথম বলে উইকেট পেয়েছেন, দ্বিতীয় বলটা ডট, নাজমুল শান্ত নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে তিনি দেখছিলেন যে আসলে তানজিদ হাসান তামিম তিনি কি করতে চান বা ছক্কা মারতে চান, কিন্তু করতে চেয়েছিলেন, ডিস্টেন্সটা পাননি, ফিল্ডারের কাছে চলে গিয়েছিল, 94 রানে তাকে থামতে হয়েছে। মাসুকো সেখানে প্রস্তুত, শুরু করলেন মাসুকু, তহিদ হৃদয়ের বিরুদ্ধে। তহিদ হৃদয় একটি বল মোকাবেলা করেছেন, এক্ষেত্রে আবারও খাবার পয়েন্ট অঞ্চলে বলটাকে পাঠিয়েছেন, ইনার সার্কেলের মধ্যে ফিল্ডিং হলো, কোনো রান নয়, ডট বল, টার্গেট 200। বাংলাদেশের জন্য 199 রানে অল আউট হয়ে গিয়েছিল জিম্বাবুয়ে দল। টসে হেরে জিম্বাবুয়ে দল প্রথম ব্যাটিং করেছিল 199, টপ স্কোরার মাত ভেড়ে 75 রান করতে সক্ষম হয়েছিল। এবং শরীফুল ইসলাম বাংলাদেশি বোলার 4 উইকেট লাভ করেছিলেন টপ স্কোরার আজকের ম্যাচে বাংলাদেশের পক্ষে।
2: কি চমৎকার বোলিংটাই তিনি করেছেন, পঞ্চগড়ের কৃতি সন্তান, মৌমারিতে যার বাড়ি, কালীগঞ্জ মৌমারিতে, সেই শরীফুল ইসলামের কথা বলছিলেন। বলতে না বলতে কি হচ্ছে এখানে, গল্পটা যেন উল্টো হয়ে যাচ্ছে এই মুহূর্তে, যেখানে রান হয়ে যেত অনেক আগেই, কিন্তু এখন যে গল্প কথা বলতে হচ্ছে আরেকটি উইকেটের গল্প কিন্তু বলতে হচ্ছে শ্রোতা বন্ধুরা। 197তে আরেকটি উইকেটের পতন হয়ে গেল, অর্থাৎ তৃতীয় উইকেটের পতন কিন্তু ঘটে গেল, আশাটা হয়তো বা বেশি হয়েছিল সেই জায়গা থেকে। পরপর দুটো উইকেটের পতন, যেখানে তানজিম তামিম তিনি আউট হয়ে গেলেন, নতুন করে যিনি আসলেন হৃদয় কিন্তু আউট হয়ে গেলেন, সেই জায়গা থেকে তিনটি উইকেটের পতন কিন্তু ঘটে গেল, অনেকক্ষণ আগেই কিন্তু খেলাটা শেষ হয়ে যেত।
0: মানে একটি শতকের দিকে তাকিয়ে আসলে বাকি সময়টা চলে গেল, মাঝখানে দুটো উইকেটের পতন ঘটল, আমরা যেখানে ছিলাম 197 সেখানে আটকে আছি। 197 আটকে থেকে দুটো উইকেট তানজিদ হাসান তামিম, তহিদ হৃদয়, এই দুটো উইকেটের পতন হলো। তহিদ হৃদয় উইকেটে গেলেন এবং আসলেন, প্রথম বলটা তিনি মোকাবেলা করেছেন, দ্বিতীয় বলটা মোকাবেলা করে তিনি উইকেটে, অর্থাৎ তার উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন, স্লিপে তিনি ধরা পড়লেন। যাই হোক, 3 উইকেটের পতন হয়েছে বাংলাদেশের ইনিংসে, 197 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ নাজমুল শান্ত 17, নুরুল হাসান সুহান উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান, তিনিও মাঝখানে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন, কেননা জাতীয় দলের বাইরে ছিলেন, ঘরোয়া ক্রিকেটটা তিনি চালিয়ে যাচ্ছিলেন নুরুল হাসান সুহান। পরবর্তীতে নিজে পারফরমেন্স করে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে, এবং আমরা জানি যে বিপিএলে তিনি দারুণ পারফরমেন্স করেছিলেন, সব মিলিয়ে পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছেন। 16 ম্যাচ ওডিআই ক্যারিয়ারে 306 রান, সর্বোচ্চ রান 45, তার মানে খুব বেশি লম্বা ইনিংস তার নেই ওডিআই ক্রিকেটে, খুব বেশি সুযোগও তিনি পাননি, মাত্র 16টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এবং বাংলাদেশের পাইপ লাইনে আসলে কাকে রেখে কাকে বাদ দিব কাকে ধরব, এরকম একটা অবস্থা, যারা নির্বাচক থাকেন তাদের জন্য কঠিন হয় মূল অর্থাৎ দলটা সাজানো। নুরুল হাসান সোহান ব্যাটিং প্রান্তে, আর মাত্র 3 রান দরকার বাংলাদেশের, 197 উইকেটে বাংলাদেশ। দেখা যাক এই ওভারে, অর্থাৎ এই বল থেকে মাসুকু এবার লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড হবে নিশ্চিত, ইয়েস ওয়াইড হলো, অর্থাৎ অতিরিক্ত খাত থেকে আরও একটি রান, অতিরিক্ত আরও একটি বল করতে হবে, সব মিলে 198 3 উইকেটে।
2: হ্যাঁ, আর মাত্র 2 রান করতে হবে, 198। শ্রোতা বন্ধুরা, আবার আপনাদের জানিয়ে দিতে চাই বাংলাদেশ দল, হ্যাঁ মাছুকু তিনি এর আগে একটি ম্যাচ তিনি খেলেছিলেন, একটি উইকেট পেয়েছিলেন, আজকে তার দ্বিতীয় ম্যাচ, এবং দ্বিতীয় ম্যাচে এসে তিনি কিন্তু 2 উইকেট লাভ করেছেন। এই যে তাদের যে বুদ্ধিদীপ্ত ক্রিকেটটা, দিন শেষে তারা যে উইকেট তুলে নিতে পারেন সেটি কিন্তু আবারও প্রমাণ করলেন। বলতে না বলতে পরের বলটা রান নেবেন কি নেবেন না, শেষ পর্যন্ত না, রান নেওয়া থেকে বিরত রাখলেন 198 উইকেটে, যেখানে অনেক আগেই খেলা শেষ হওয়ার কথা ছিল, লক্ষ্যমাত্রা 200 রান, আর 2 রান করতে হবে শ্রোতা বন্ধুরা। এই জায়গা থেকে এ ওভার থেকে কিন্তু এখন পর্যন্ত 5টি বল হয়ে গেছে, 5 বল হয়ে গেছে 198 উইকেটে। দুজন অপরাজিত ব্যাটার নাজমুল শান্ত, তিনি রয়েছেন 17 রানে, নুল হাসান সোহান গত 2টি ম্যাচে 31 করেছিলেন একটিতে, এবং একটি ম্যাচে তিনি 44 রান করেছেন, আজকের দিনে একটি বল মোকাবেলা করেছেন, এখন পর্যন্ত কোনো রান অর্থাৎ তিনি যোগ করতে পারেননি। দ্বিতীয় এবার শেষ বলটা নিয়ে দৌড় শুরু করলেন, প্রান্ত থেকে ব্যাটার প্রস্তুত রয়েছেন, এবারও কিন্তু ঠিকভাবে খেলতে পারেননি, আড়াআড়িভাবে খেলেছেন, যা হোক রান পাবে না, ডট বলের মধ্যে দিয়ে কিন্তু ওভারটা শেষ হয়ে গেল। 35 ওভার শেষে 198 উইকেটে, আরও 2 রান করতে হবে, সময়টা কিন্তু অনেকক্ষণে চলে যাচ্ছে, মনে হয়েছিল যে 8-9 উইকেটে জয়লাভ করবে, শেষ পর্যন্ত যখন খেলা একেবারে শেষ প্রান্তে, তখন কিন্তু আমানুল্লাহ সরকার আমাকে বসিয়ে দিয়েছিলেন, আমার জায়গায় আবারও আমানুল্লাহ সরকার আপনাকে আমন্ত্রণ জানাবো, আর 2 রান রয়েছে, হয়তো এই 2 রান আপনিই বলবেন, পাশাপাশি কাজল সরকার রয়েছে, আবারও আমানুল্লাহ সরকার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
0: ধন্যবাদ মির্জা ফরিদুল ইসলাম আপনাকে। এক রান দু রান তিন রানের গল্প দীর্ঘ সময় ধরে আমরা বলছি।
1: ঠিক তাই, ঠিক তাই। আমি তিন রান রেখে চলে গেছি মাঝখানে দুটি ওভার এবং দুটি উইকেট নেই। যেটা হয়েছে সেটি হচ্ছে যে তানজিদ হাসান তামিম তার শত রান পূর্ণ হয়নি, অন্যদিকে আর্নেস্ট মাসুকু যার নিজের দ্বিতীয় ম্যাচটা খেলছেন আজকে, দ্বিতীয় ম্যাচে বোলিংটা ভালো করলেন এবং তার ক্যারিয়ারের বেস্ট বোলিংটা তিনি করে ফেললেন, দুটি উইকেট তুলে নিলেন। সিকান্দার রাজা ক্যাপ্টেন এসেছেন এবং তার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রথম বলটি মোকাবেলা করলেন, রানের সুযোগ নেই, ডট বল, 198-3 উইকেটে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার।
0: 198-3 উইকেটে 36তম ওভারের খেলা চলছে। সিকান্দার রাজা দলীয় ক্যাপ্টেন জিম্বাবুয়ে দলের, তিনি আক্রমণে এসেছেন। এক রান দু রান নেওয়া যেন কঠিন হয়ে গেছে এই মুহূর্তে, সিঙ্গেল রান, ডট বল, এরকম অনেকক্ষণ থেকে চলছে। নাজমুল শান্ত 17-25 বল থেকে, নুরুল হাসান সোহান কোনো রান করতে পারেননি, তিনি নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন। সিকান্দার রাজা ওভারের পরবর্তী বলটি এক্ষেত্রে আবারও অন ড্রাইভ করলেন, সফট হ্যান্ডে, মিড অনে ফিল্ডার রয়েছে, তার কাছে বল গেল, কোনো রান নেই, ডট বল। দেখে শুনে একটু দেখে শুনে খেলার চেষ্টা করছে, কিন্তু কেন দেখে শুনে খেলার চেষ্টা করছে, যেহেতু তানজিদ হাসান তামিম তিনি 17 রান করতে পারেননি, সো এখন দুটো রান করলেই খেলা শেষ হয়ে যাবে। টার্গেট যেহেতু 200, সেখানে 198 ইতিমধ্যে মধ্যে হয়েছে।
1: হ্যাঁ, জয়ের জন্য দুটি রান দরকার। অনেক কথাই আসে, অনেকে হয়তো সুযোগটা যদি নাজমুল হোসেন শান্ত না দিতেন সেক্ষেত্রে হয়তো অনেকেই বলতেন যে নাজমুল হোসেন শান্ত কাজটা ভালো করেনি, কিছুটা অকৃতজ্ঞ মনোভাব প্রকাশ করেছে, এ ধরনের অনেক কথাই হতো। তিনি সুযোগটা দিয়েছিলেন, পুরো একটি ওভার মেইডেন খেললেন, কোনো বল থেকে রান নেননি, এবং সে জায়গা থেকে তানজিদ হাসান তামিমকে সুযোগটা যখন দেওয়া হলো তখন কিন্তু তিনি কাজে লাগাতে পারেননি, আউট হয়ে গেছেন। একটি রান দরকার, 199, 199, অর্থাৎ স্কোরটা লেভেল হয়ে গেছে। শ্রোতা বন্ধুরা, এক রান দরকার বাংলাদেশের জয়ের জন্য, এবং এই বলটি মোকাবেলা করছেন নুরুল হাসান সোহান। বল করলেন লেগ স্টাম্পের ওপরে, তবে ব্যাটে বলে ঠিক মতো করতে পারেননি, হালকা একটু আবেদন করেছিলেন বোলার, তবে সে আবেদনে কর্ণপাত করার মতো কিছুই পাননি আম্পায়ার। 36তম ওভারের খেলাও শেষ হয়ে গেছে, 199-3 উইকেটে বাংলাদেশ, জয়ের জন্য প্রয়োজন মাত্র একটি রান।
0: স্কোর লেভেল অর্থাৎ দুই পক্ষ বাংলাদেশ জিম্বাবুয়ে দলের স্কোরটা সমান সমান হয়েছে। জিম্বাবুয়ে দল 199 রান করেছিল, 199 রান করে অল আউট হয়ে গিয়েছিল, 48.1 ওভার বল তারা মোকাবেলা করতে পেরেছিল। বাংলাদেশ 199 রানে 3টি উইকেটের পতন হয়েছে এখন পর্যন্ত। 36 ওভার শেষে 37তম ওভারের খেলা শুরু হবে, এক রান দরকার বাংলাদেশের, হাতে 7 উইকেট রয়েছে। সেই বোলার মাসুকু, তিনি এসেছেন বল করবার জন্য, ফার্স্ট বোলার, 2টি উইকেট পেয়েছেন, ক্যারিয়ার সেরা বোলিং বিশ্লেষণ যদি বলি আজকে তিনি 2টি উইকেট পেয়েছেন, দৌড় শুরু করেছেন মাসুকু। এক বাউন্সার ডেলিভারি, হোয়াইট বল এবং অতিরিক্ত খাত থেকে রান সংগৃহীত হয়েছে, সঙ্গে সঙ্গে 200 রান পূর্ণ হল বাংলাদেশের স্কোরবোর্ডে। বাংলাদেশ জয়লাভ করল জিম্বাবুয়ে দলের বিরুদ্ধে এবং তৃতীয় ওডি ম্যাচে জয়লাভ করে 2-1 ওডিআই সিরিজ নিষ্পত্তি করল। বাংলাদেশ শেষ ম্যাচে জয়লাভ করেছে, ঠিক এর আগের 2টো ম্যাচে বাংলাদেশ হেরে গেলেও আমি মনে করি যে 2টো ম্যাচে অন্তত হারলেও শেষ ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ এই ম্যাচে বা টুর্নামেন্টে ঘুরে দাঁড়িয়েছে।
1: হ্যাঁ, দাপুটে একটা ম্যাচ আমরা দেখলাম এবং সেই ম্যাচটিতে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ দল। লাস্টে আমাদের 2টি উইকেটের পতন ঘটেছে, সেটি অবশ্য একটি সেঞ্চুরির অপেক্ষায়, নতুবা 9 উইকেটের জয়টাই দিন শেষে আমরা ঘোষণা করতে পারতাম, সেটি অবশ্য করতে পারেনি। তবে যেটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ দল 7 উইকেটের বিশাল ব্যবধানে আজকে তৃতীয় আন্তর্জাতিক ম্যাচে জিম্বাবুয়ে দলকে পরাজিত করেছে। আগামী 15, 17 এবং 19 তারিখ বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল 4:30 মিনিটে T20 ম্যাচগুলো শুরু হবে, সেই ম্যাচগুলোর ধারাভাষ্য শোনার আগাম আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিদায় নিতে চাই, তবে আজকে বাংলাদেশ দলের ব্যাটারদের সাফল্য, সেই সাফল্য গাথা একটু বলতে চাই। তানজিদ হাসান তামিম 101 বলে 94 রান করেছেন, সৌম্য সরকার 82 বল থেকে 69, নাজমুল হোসেন শান্ত তিনি 28 বল থেকে 18, তৌহিদ হৃদয় 3 বল থেকে 0 রানে প্যাভিলিয়নের পথ ধরেছেন, এবং 3টি বল মোকাবেলা করেছিলেন নুরুল হাসান সোহান, তিনি অবশ্য মাত্র কোনো রান করতে পারেননি বাংলাদেশ। তারা 36 ওভারে 200 রান পূর্ণ করতে সক্ষম হয়েছে। অনেক কয়েকজন বোলারকে ব্যবহার করেছেন দলীয় ক্যাপ্টেন সিকান্দার রাজা, তিনি নিজেও বল করেছেন। তবে আজকের দিনের সাফল্যটা শুধু বয়ে নিয়ে আসতে পেরেছেন চিভাঙ্গা, তিনি একটি উইকেট তুলে নেন, সৌম্য সরকারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন, এবং পরবর্তীতে আর্নেস্ট মাসুকু, তিনি দুটি উইকেট তুলে নিলেন। পরিসংখ্যান যেটা বলে সেটি হচ্ছে যে বাংলাদেশ দল তারা জয়লাভ করল, তবে সিরিজটা জিতে নিল জিম্বাবুয়ে, 2-1 নিষ্পত্তি হলো, যেটি বলছিলেন কাদল সরকার। আমরা বিদায় নিতে চাই, তবে বলছি আজকে আপনাদের সাথে আমরা কমবক্সে বেশ কয়েকজন ছিলাম। আলফাজউদ্দিন আহমেদ ছিলেন, মির্জা ফরিদুল ইসলাম, জনাব কাজল সরকার এবং আমি মোহাম্মদ আমানুল্লাহ সরকার। প্রকৌশল তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ মইনুল হক, জনাব মোহাম্মদ ইকরাম হোসেন, শব্দ নিয়ন্ত্রণে জনাব খালেদা আক্তার, জনাব সৈয়দ জুবায়ের আনোয়ার, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকউদ্দিন আকন্দ এবং প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। শ্রোতা বন্ধুরা, আমরা আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতারের স্টুডিওতে। আপনারা ভালো থাকবেন, খুব ভালো, আল্লাহ হাফেজ।
3: বাংলাদেশ বেতার, প্রিয় শ্রোতা, এতক্ষণ হারারে স্পোর্টস ক্লাব জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করা হল। খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ, FM 104 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্টজ। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর FM 88.8 মেগাহার্টজ, কক্সবাজার FM 100.8 মেগাহার্টজ, বরিশাল FM 105.2 মেগাহার্টজ, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান FM 92 মেগাহার্টজ, কুমিল্লা FM 103.6 মেগাহার্টজ এবং রাঙামাটি FM 103.2 মেগাহার্টজে একযোগে সম্প্রচার করা হল। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইটে www.betar.gov.bd থেকেও শুনতে পেয়েছেন। অনুষ্ঠান ঘোষণায় দিন মাহমুদ আখন্দ, সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকউদ্দিন আখন্দ এবং প্রযোজনায় ছিলেন মোহাম্মদ আহসান হাবিব। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান আপনারা আবার শুনতে পাবেন আগামীকাল সকাল 9টায় মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজ এবং FM 104 মেগাহার্টজে। সবাই ভালো থাকুন, এই প্রত্যাশায় বিদায়, আল্লাহ হাফেজ।

0: এতক্ষণ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম বয় 537.63 মিটারে অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এক্ষুনি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।
1: এবং হারারেতে তৃতীয় ও শেষ একদিনের ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 7 উইকেটে হারালো বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সহানুভূতিশীল, মানসম্মত সেবা প্রদান এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে স্বাস্থ্যসেবার উপর জনগণের আস্থা ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকা মেডিকেল কলেজের 80তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএম শিয়ানদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: শনিবার সকালে শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সঙ্গে সেলফিও তোলেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন কর্মকর্তারা। পরে তারেক রহমান উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের কথা মন দিয়ে শোনেন।
4: ঢাকা মেডিকেল কলেজের আসন সংখ্যা যেটা বর্তমানে 230 বা 240, এটা কমিয়ে 150 বা এর চেয়েও কম করা প্রয়োজন।
5: মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ থাকবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো মেডিকেল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে

0: চিকিৎসকদেরকে রোগীদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে স্বাস্থ্যসেবার ওপর জনগণের আস্থা ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনার আহ্বান জানান।
1: মানুষ আপনাদের কাছে যায় কিন্তু বিপদে পড়লে, এবং একজন মানুষ বিপদে পড়ে যখন আরেকজন মানুষের কাছে যায়, তখন কিন্তু সে সেই মানুষটাকে তার ভরসার আশ্রয়স্থল মনে করে বলেই কিন্তু তার কাছে যায়। চিকিৎসকগণই কিন্তু রোগের শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন।
0: প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার সারা দেশে 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে জানিয়ে তারেক রহমান বলেন, সরকার দেশের প্রতিটি হাসপাতালকে পর্যায়ক্রমে 101 বেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।
1: আমরা হাসপাতালগুলোতে সিকিউরিটির জন্য 10 জন করে আনসার সদস্য মোতায়েনের যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি, এর বাইরেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরো 5,000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদও দ্রুত চার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি।
0: অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদুর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হোক, সেন্টার অব এক্সিলেন্স অ্যান্ড কম্প্যাশন ফর পেশেন্টস,
2: একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার অবকাঠামোতে নয়, তার মানুষের মধ্যে। ঢাকা মেডিকেল কলেজের সবচেয়ে বড় সম্পদ তার মেধা, তার মূল্যবোধ এবং তার মানুষ।
0: চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের নেপথ্যে একজন মানুষ, একটি পরিবার এবং একটি জীবন জড়িয়ে থাকে উল্লেখ করে ডাক্তার জুবাইদুর রহমান চিকিৎসকদের পেশাগত প্রতিযোগিতার মধ্যেও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
3: দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে নতুন করে বন্যা দেখা দিয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলে বেড়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
4: টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দক্ষিণ ও পূর্বাঞ্চলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এখন তা ধীরে ধীরে উন্নতির দিকে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। তবে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকায় সেসব অঞ্চলের নিম্নাঞ্চলে বন্যার ঝুঁকি রয়েছে। বর্তমানে সাঙ্গু, খুশিয়াড়া, মনু ও খোয়াই নদীর 6টি পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দীর্ঘস্থায়ী বন্যা পরিস্থিতির আপাতত শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান।
5: দক্ষিণাঞ্চলে আগামী 24 ঘণ্টা পরবর্তী সময়ে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরাঞ্চলীয় এবং উত্তর পূর্বাঞ্চলীয় কিছু অববাহিকাতে আগামী 24 থেকে 48 ঘণ্টায় বন্যা পরিস্থিতি, স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। তবে এখানেও 48 ঘণ্টা পরবর্তী সময়ে নদ নদীর পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে, এটা দীর্ঘমেয়াদী হওয়ার ঝুঁকি কম এবং ভারী বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেলেই পানি দ্রুত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
4: এদিকে দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমলেও উত্তরাঞ্চলে বেড়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, ফলে ওই অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কমেছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সেক্ষেত্রে ওইসব এলাকায় নিম্নাঞ্চলে বন্যা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ।
6: 100 মিলিমিটার কম বৃষ্টি হয়েছে, যদিও 100 মিলিমিটার অতি ভারী বর্ষণ, এটা গ্রাজুয়ালি ওইদিকে বৃষ্টি কমে যাচ্ছে। আমরা আশা করি যে আগামী 24 থেকে 48 ঘণ্টার ভিতরে ওইসব জায়গাতে বৃষ্টি আরো কমে যাবে, তবে কিছুটা বৃষ্টি বাড়বে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী ডিভিশনে। আমরা জানি জুলাই মাস হচ্ছে সবচেয়ে বর্ষাকালে বেশি বৃষ্টি হয়, নর্মাল বৃষ্টি আছে যেটা সেই বৃষ্টিটাই হবে, তবে ওই রকম অতি ভারী বর্ষণ হওয়ার আপাতত ঢাকা সহ দক্ষিণ দিকে সম্ভাবনা নেই।
4: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
3: চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের 3টি জেলার বন্যা পরিস্থিতি মোকাবেলা এবং ত্রাণ কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, আনসার এবং প্রয়োজন অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করছেন। তিনি আজ চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে দুর্যোগ পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, প্রত্যন্ত অঞ্চলের দুর্গত মানুষও যাতে সহায়তা থেকে বঞ্চিত না হন সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে এবং পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে পুনর্বাসন কার্যক্রমের গতি আরও বৃদ্ধি করা হবে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হুসাইন আজ চট্টগ্রামের ফটিকছড়িতে

0: বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। এ সময় তিনি বলেন, ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগের শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর আগে তিনি ফটিকছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকা এবং হালদা নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন। এছাড়া জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। জেলার রামুতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কক্সবাজার তিন আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। টেকনাফে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উখিয়া টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সেন্ট মার্টিন ইউনিয়নেও কোস্টগার্ডের পক্ষ থেকে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় 100 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, জেলার সকল স্লুইচ গেট পানি সরবরাহের জন্য খুলে দেওয়া হয়েছে। বিভিন্ন উপজেলায় 640টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সকল জেলায় আগামী 16 জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন দেশের বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বন্যাদুর্গত 5টি জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম একযোগে পরিচালনা করা হচ্ছে। মাহাদি আমিন বলেন, প্রবল বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা, পাহাড় ধস ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা। তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত 5 জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে উদ্ধার, ত্রাণ ও জননিরাপত্তা বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। আগামীকাল প্রধানমন্ত্রী দেশের সব বিভাগীয় কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান মাহাদি আমিন। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা প্রণয়ন সম্পন্ন হলে সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। তিনি আজ কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত শিক্ষা হল মুক্ত চিন্তার শিক্ষা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়। তিনি আজ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা দিতে হবে।
1: আসল জ্ঞান পেতে গেলে পরে আমাদেরকে আমাদের পরিবার, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের গার্জিয়ান, আমাদের সামাজিক পরিবেশ এবং বড় বড় মনীষীদের জীবন তারা কিভাবে যাপন করেছে, সেই সমস্ত এক্সট্রা একাডেমিক লেখাপড়া, কারিকুলাম বহির্ভূত যে লেখাপড়া, সেই লেখাপড়াগুলি করা এবং আমাদের মধ্যে, আমাদের বাচ্চাদের মধ্যে, মানব সন্তানের মধ্যে সর্বশক্তিমান যে প্রতিভা দিয়ে রেখেছে, বিভিন্ন প্রতিষ্ঠান যদি সেই প্রতিভাগুলিকে উৎসাহিত করে, তাহলে কিন্তু আজকের প্রতিভাবান শিশু ভবিষ্যতের একজন রাষ্ট্রনায়ক, একজন সমাজ নেতা, একজন বিজ্ঞানীতে পরিণত হয়।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছে সুরাইয়া ইয়াসমিন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতাল পিএলসিতে চিকিৎসাধীন বিএনপির মিডিয়া সেল আহ্বায়ক অধ্যাপক ড মওদুদ হোসেন আলমগীর পাভিলকে দেখতে যান। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রী অধ্যাপক ড মওদুদ হোসেন আলমগীর পাভিলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বগুড়ায় নিজ বাসায় তীব্র বুকে ব্যথা অনুভব করলে অধ্যাপক পাভিলকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের বৈঠক আগামীকাল বেলা 3টায় আবার বসবে। গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। বর্ষা মৌসুমের শুরুতেই আবারও ডেঙ্গুর শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তন, অনিয়ন্ত্রিত নগরায়ন এবং অ্যাডিস মশার বিস্তার এবারও পরিস্থিতি জটিল করে তুলতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: ডেঙ্গু এখন আর মৌসুমী রোগ নয়, বরং নগর ব্যবস্থাপনার অন্যতম বড় চ্যালেঞ্জ। গত কয়েক বছরে ঢাকায় ডেঙ্গুর ভয়াবহতা দেখেছে দেশ। মশক নিয়ন্ত্রণে বিপুল অর্থ ব্যয়ের পরও প্রশ্ন উঠছে কার্যকারিতা নিয়ে। তথ্য বলছে, 2016-17 অর্থ বছর থেকে 2025-26 অর্থ বছর পর্যন্ত মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলিয়ে ব্যয় করেছে প্রায় 1,000 কোটি টাকারও বেশি। তবুও প্রতি বছরই ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগ সৃষ্টি করছে। চলতি মাসেই মশাবাহিত এ রোগে 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা 22 দাঁড়িয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত 7,557 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বিগত সময়ের তিক্ত অভিজ্ঞতা থেকে এবার বেশ আগেভাগেই প্রস্তুতির কথা জানিয়েছে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহানে ফেরদৌস বিনতে রহমান,
5: ডেঙ্গু মোকাবেলার জন্য বর্ষা মৌসুম আসার আগে থেকেই প্রিপারেশনটা নেওয়া হয়। এখন সেখানে প্রথমেই কিন্তু আমরা একটা জরিপ করেছি, এটা হলো প্রাক বর্ষা জরিপ বলা হয়। জরিপ করে আমরা ফাইন্ড আউট করেছি যে কোন এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে, কোনগুলো মাঝারি, কোনগুলো হলো সাধারণ। যে এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে সেই এলাকাগুলোতে আমরা একদম বিশেষ ক্রাশ প্রোগ্রাম, স্পেশাল যে ক্রাশ প্রোগ্রামটা 7 দিন ব্যাপী ওখানে চালানো হয়েছে।
4: আর কীট তত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার বলেন, ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো উৎস ধ্বংস করা।
6: আগস্ট এবং সেপ্টেম্বরে ডেঙ্গু রোগ অনেক বেড়ে যাওয়ার একটি ঝুঁকি আছে, যদি আমরা এখনই এটিকে নিয়ন্ত্রণ করতে না পারি। সিটি কর্পোরেশনগুলোর এডিস মশা নিয়ন্ত্রণের জন্য আলাদাভাবে কার্যক্রম করতে হবে এবং এই কার্যক্রমগুলোর ক্ষেত্রে টার্গেট স্পেসিফিক এবং এভিডেন্স বেস এডিস মশা নিয়ন্ত্রণটা করতে হবে। রাস্তাঘাটে যদি আমরা ফগিং করি, ট্রেন বা নর্দমাতে যদি লারুই সাইডিং করি, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণে এটি খুব বেশি প্রভাব ফেলবে না।
4: ডেঙ্গু মুক্ত ঢাকা করতে প্রয়োজন সিটি কর্পোরেশনের সঠিক পরিকল্পনা, কার্যকর ঔষধের ব্যবহার এবং নাগরিকদের শতভাগ সচেতনতা। কর্তৃপক্ষের কাজের স্বচ্ছতা আর জনগণের দায়িত্বশীলতায় পারে ঢাকাবাসীকে একটি নিরাপদ ও মশামুক্ত বছর উপহার দিতে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ ভিয়েতনামের ফুকুয়ক দ্বীপের কাছে একটি স্পিড বোট উল্টে 15 জন ভারতীয় পর্যটক মারা গেছেন। কর্তৃপক্ষ জানায়, উল্টে যাওয়ার সময় স্পিড বোটে 32 জন ভারতীয় পর্যটক ও 4 জন নাবিক ছিলেন। মোট 21 জনকে উদ্ধার করে তাদের মধ্যে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইরানের কাছে কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর সব ধরনের হামলা বন্ধে প্রকাশ্য অঙ্গীকার চেয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের দাবি, আজ ওমানে অনুষ্ঠেয় আলোচনার অংশ হিসেবে তেহরান যেন গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরটিকে আনুষ্ঠানিকভাবে নিরাপদ ও উন্মুক্ত ঘোষণা করে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালী নিয়ে এ সপ্তাহের যুদ্ধ সত্ত্বেও উভয় পক্ষ পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ সময় আজ রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের এবং আগামীকাল সকাল ৭টায় কানসাসে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে। ক্রিকেট। হারারেতে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আজ বাংলাদেশ ৭ উইকেটে স্বাগতিক জিম্বাবুয়েকে পরাজিত করেছে। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯৯ রান করে। জবাবে বাংলাদেশ ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে, ফলে ২-১ সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। মানসম্মত সেবা এবং মানবিক দৃষ্টিভঙ্গি পারে স্বাস্থ্যসেবায় জনগণের আস্থা ও বিশ্বাস ফেরাতে, ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী তারিক রহমান। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা, বললেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। বৃষ্টি কমে যাওয়ায় চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করছে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, বিজিপি, আনসার ও সশস্ত্র বাহিনী। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অধীন HSC ও সমমানের পরীক্ষা স্থগিত। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করবে সরকার, জানালেন কৃষিমন্ত্রী। শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্য বইয়ের পাশাপাশি মানবিকতা ও নৈতিকতার শিক্ষা দেওয়ার উপর গুরুত্ব আরোপ, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ভিয়েতনামে একটি দ্বীপের কাছে স্পিড বোট ডুবে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু। ফিফা বিশ্বকাপে আজ রাত ৩টায় নরওয়ে ইংল্যান্ডের এবং আগামীকাল সকাল ৭টায় আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। এবং হারারেতে তৃতীয় ও শেষ একদিনের ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি জাওয়াদ অন্তু। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে অবিরত প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। উত্তর পূর্বাঞ্চলের নদনদীর পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চল সহ দেশের নদীগুলোর অন্তত ১০টি পয়েন্টে প্রবাহিত পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সার্বিকভাবে গোটা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বন্যার অবস্থা অপরিবর্তিত থাকলেও চট্টগ্রাম শহরের অধিকাংশ সড়ক থেকে পানি নেমে যাওয়ার খবর পাওয়া গেছে। আরও কয়েকটি এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে বলে জানা গেছে। সারা দেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বন্যাকবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন। তিনি উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিচ্ছেন। ইতোমধ্যে চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১০টি পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন তার ফেসবুক পোস্টে তারেক রহমানের এসব পদক্ষেপের বর্ণনা দেন, যেগুলো হচ্ছে দুর্যোগ কবলিত এলাকাগুলোর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নিজের সার্বক্ষণিক মনিটরিং, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মিতভাবে DC, UNO এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ রাখা, চট্টগ্রাম বিভাগের দুর্যোগ কবলিত এলাকায় পর্যাপ্ত সংখ্যক আশ্রয়কেন্দ্র চালু, জেনারেল রিলিফ বা জি আর কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই পাঁচ জেলার জন্য নগদ অর্থ অনুদান এবং দুর্গতদের কাছে দ্রুততম সময়ে চাল পৌঁছে দেওয়া, পাশাপাশি দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিশু খাদ্য এবং তিন বেলা খাবার সরবরাহ নিশ্চিত করা। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে এসব পদক্ষেপের আলোকে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। এর পাশাপাশি জরুরি পরিস্থিতি বিবেচনায় পাহাড়ি এলাকায় উদ্ধার কার্যক্রম গতিশীল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রয়োজনবোধে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিবৃন্দ প্লাবিত অঞ্চল পরিদর্শন করছেন এবং সশরীরে দুর্গত এলাকায় অবস্থান নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে রাষ্ট্র পরিচালনাকারী দল বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সহযোগী সংগঠনগুলো মাঠে নেমেছে। প্রধানমন্ত্রীর দুটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে, ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধস পরিস্থিতির কারণে দুর্গত এলাকার চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা এবং টানা ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে যাওয়া 47 কিলোমিটার চট্টগ্রাম দোহাজারী রেলপথের জলাবদ্ধতার ঝুঁকি কমাতে সেটিকে 5 ফুট উঁচু করার পরিকল্পনা গ্রহণ। ভৌগোলিক অবস্থানগত কারণে ঝড় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে নিয়মিত ঘটনা। বিশেষ করে গঙ্গা অববাহিকায় অবস্থানগত কারণে এদেশে বর্ষা মৌসুমে বন্যা দেখা দেয়। আষাঢ় ও শ্রাবণ নিয়ে বর্ষা মৌসুমের মাঝামাঝি এবার বন্যা শুরু হয়েছে। মূলত প্রায় প্রতি বছরই দেশের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে উজান থেকে পাহাড়ি ঢলে নদনদীর পানি বাড়া, পাশাপাশি দেশব্যাপী টানা বৃষ্টি ও ভারী বর্ষণে বন্যার সূত্রপাত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গত 2 বছরের মতো এবারও সিলেট ও চট্টগ্রাম বিভাগ সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত হয়েছে। এইসব অঞ্চলের নদীর পানিও বেড়েছে। বন্যা লাখো মানুষকে বাস্তুচ্যুত করে, মানুষ পানিবন্দী হয়, জমি তলিয়ে যায়, মূল্যবান ফসল হানি হয়। বন্যার পানি নেমে গেলে ত্রাণের জন্য হাহাকার বাড়ে, গোখাদ্যে অভাব পড়ে, ছড়িয়ে পড়ে বিভিন্ন পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, কলেরা, বিভিন্ন ভাইরাসজনিত সংক্রমণও দেখা দেয়। তাই বন্যা সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। এজন্য যৌথ নদী ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিতে হবে। উজান থেকে আসা ঢল যাতে দ্রুত নেমে যেতে পারে সেজন্য নদীর নাব্যতা বাড়াতে হবে, জলাশয় ও খালগুলোর দূষণ ও দখল বন্ধ করতে হবে, ত্রাণ ব্যবস্থাপনা আধুনিক ও যুগোপযোগী করতে হবে, নদীর দুই পাড়ে ভাঙনে বসতবাড়ি হারানোদের পুনর্বাসন করতে হবে জরুরি ভিত্তিতে। আশার কথা, বন্যা পরিস্থিতি মোকাবেলা ও বন্যা দুর্গতদের সাহায্যে সরকারি কার্যক্রম পুরোদমে চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মতো বন্যা কবলিতদের জন্য ত্রাণ সামগ্রীসহ যেখানে যা প্রয়োজন সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী এই সংকটকে গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছেন এবং জনগণের সরকার সবসময় আত্মমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। সেক্ষেত্রে সবার প্রত্যাশা, বন্যার ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত, স্বেচ্ছাসেবী, সাংগঠনিক বা বেসরকারি প্রতিষ্ঠান উদ্যোগ নেবেন। বিত্তবানরা তাদের দরিদ্র প্রতিবেশীদের সাহায্যে এগিয়ে আসবেন। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন একটি দেশের গান, কণ্ঠ দিয়েছেন ফারহানা রহমান পৃথা, গীতিকার এস এম রুহুল আমিন।

দেশের গানটি শুনলেন ফারহানা রহমান পৃথার কণ্ঠে, গীতিকার ছিলেন এস এম রুহুল আমিন। শ্রোত বন্ধুরা, এর সাথে শেষ হচ্ছে দ্বিতীয় অধিবেশনে মিডিয়াম ওয়েবের সকল আয়োজন। বাংলাদেশ

দেশের গানটি শুনলেন ফারহানা রহমান পৃথার কণ্ঠে, গীতিকার ছিলেন এস এম রুহুল আমিন। শ্রোতা বন্ধুরা, এর সাথে শেষ হচ্ছে দ্বিতীয় অধিবেশনে মিডিয়াম ওয়েবের সকল আয়োজন। বাংলাদেশ

মোখলেসুর রহমান বাবলুর লেখা দেশের গানটি শুনলেন শেখ হাফিজুর রহমানের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, বেলা 3:05 প্রচারিত হবে নাটক বেহুলা লক্ষিন্দর, বেতার নাট্যরূপ অশোক কুমার বিশ্বাস, প্রযোজনা এস এম মতিউর রহমান। বেলা 1:05 বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। সঙ্গীতানুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী সকাল 8:30, রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া বেলা 2:30 ও বিকেল 4:05 ছায়াছবির গান শোনা যাবে। নজরুল সঙ্গীত শুনতে পাবেন শামিমারা আলীর কণ্ঠে দুপুর 12:30।

0: দুপুর 12:20 রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে সৌমেন কুমার দেবনাথের কণ্ঠে। বাউল গানের অনুষ্ঠান সন্ধ্যে 6:10 মোহাম্মদ শাহাবুদ্দিনের গাওয়া পল্লীগীতি শুনতে পাবেন দুপুর 12:40। আল্লাহ পাকের শানে হামদ নাতি রসুল শুনতে পাবেন দুপুর 12:50, বিকেল 4:45 এবং সন্ধ্যে 6:40। এছাড়া এফএম ব্যান্ড 88.8 MHz-এ এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক ও বাংলায় তরজমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া মান আহ

ولا تستوي الحسنة ولا السيئة ولا تستوي الحسنة ولا السيئة إذا

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: শ্রোতা বন্ধুরা, এই সাথেই শেষ হল দ্বিতীয় অধিবেশনে এফএম ব্যান্ডের আমাদের সকল আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম উপস্থাপনায় আমি শেখ আকবর হোসেন, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ আমানুর রহমান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।